0: वंदे मातरम,
1: वंदे मातरम, सुजला सुफला मलयज शीतला शस्य शा

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 29 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 50 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী সুচিন্তন আজ শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
1: ভবানীপুর বাসকালের সময় একজন খ্রিস্টীয় পাদ্রীর সহিত আমার বিশেষ বন্ধুতা হয়। তিনি হাই চার্চের বড় গোঁড়া ছিলেন। আমি তাঁহার ভবনে অনেক সময় যাপন করিতাম। তাঁহার প্ররোচনায় আমি ওই সময় হাই চার্চের অনেক পুস্তক পড়ি। তাঁহার মধ্যে জন হেনরি নিউম্যানের একখানি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। এই পুস্তকখানি পড়িয়া আমি বড়ই উপকৃত হই। দুই তিন মাস তাহার প্রভাব আমার মনে জাগরুক ছিল। নিউম্যান কিরূপে সত্যানুরাগ দ্বারা চালিত হইয়া কোন ভ্রমে গিয়া পড়িলেন তাহা দেখিয়া আমার মনে বিষাদ মিশ্রিত এক আশ্চর্যের ভাব হয়। এইরূপে একদিকে যেমন খ্রিস্টীয় শাস্ত্র ও খ্রিস্টীয় সাধুর ভাব আমার মনে আছে, অপরদিকে এই সময়েই রামকৃষ্ণ পরমহংসের সহিত আমার আলাপ হয়। তাহার ইতিবৃত্ত এই। আমাদের ভবানীপুর সমাজের একজন সভ্য দক্ষিণেশ্বরে বিবাহ করিয়াছিলেন। তিনি মধ্যে মধ্যে শ্বশুর বাড়ি হইতে আসিয়া আমাকে বলিতেন যে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে একজন পূজারী ব্রাহ্মণ আছেন, তাহার কিছু বিশেষত্ব আছে, ধর্ম সাধনের জন্য অনেক ক্লেশ স্বীকার করিয়াছেন। শুনিয়া রামকৃষ্ণকে দেখিবার ইচ্ছা হইল। যাইব যাইব করিতেছি এমন সময় মিরর কাগজে দেখিলাম যে কেশবচন্দ্র সেন মহাশয় তাঁহার সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন এবং তাঁহার সহিত কথা কহিয়া প্রীত ও চমৎকৃত হইয়া আসিয়াছেন। শুনিয়া দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাটা প্রবল হইয়া উঠিল। আমার সেই বন্ধুটিকে সঙ্গে করিয়া একদিন গেলাম। প্রথম দর্শনের দিন হইতেই আমার প্রতি রামকৃষ্ণের বিশেষ ভালোবাসার লক্ষণ দৃষ্ট হইল। আমিও তাহাকে দেখিয়া বিশেষ চমৎকৃত হইলাম। আর কোনো অবতার ধর্ম সাধনের জন্য এত ক্লেশ স্বীকার করিয়াছেন কিনা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাকে বলিলেন যে তিনি কালীর মন্দিরের পূজারী ছিলেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসিতেন, ধর্ম সাধনার্থ তাঁহারা যিনি যাহা বলিতেন সমুদয় তিনি করিয়া দেখিয়াছেন, এমনকি এইরূপ সাধন করিতে করিতে তিনি খেপিয়া গিয়াছিলেন, কিছুদিন উন্মাদগ্রস্ত ছিলেন। তদ্ভিন্ন তাঁহার একটা পীড়ার সঞ্চার হইয়াছিল যে তাঁহার ভাবাবেশ হইলেই তিনি সংজ্ঞাহীন হইয়া যাইতেন। এই সংজ্ঞাহীন অবস্থাতে আমি তাহাকে অনেকবার দেখিয়াছি, এমনকি অনেক দিন পরে আমাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া ছুটিয়া আসিয়া আমার আলিঙ্গনের মধ্যেই তিনি সংজ্ঞাহীন হইয়া গিয়াছেন। সে যাক, রামকৃষ্ণের সঙ্গে মিশিয়া এই একটা ভাব মনে আসিত যে ধর্ম এক, রূপ ভিন্ন ভিন্ন মাত্র। ধর্মের এই উদারতা ও বিশ্বজনীনতা রামকৃষ্ণ কথায় কথায় ব্যক্ত করিতেন। ইহার একটি নিদর্শন উজ্জ্বল রূপে স্মরণ আছে। একবার আমি দক্ষিণেশ্বরে যাইবার সময় আমার ভাব

0: আমি পুরস্থ খ্রিস্টীয় পাদ্রী বন্ধুটিকে সঙ্গে লইয়া গেলাম। তিনি আমার মুখে রামকৃষ্ণের কথা শুনিয়া তাহাকে দেখিতে গেলেন। আমি গিয়া যেই বলিলাম, মশাই, এই আমার একটি খ্রিস্টান বন্ধু আপনাকে দেখিতে এসেছেন। অমনি রামকৃষ্ণ প্রণত হইয়া মাটিতে মাথা দিয়া বলিলেন, যীশুখ্রিস্টের চরণে আমার শত শত প্রণাম। আমার খ্রিস্টীয় বন্ধুটি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই যে যীশুর চরণে প্রণাম করছেন তাকে আপনি কি মনে করেন? উত্তর, কেন, ঈশ্বরের অবতার? খ্রিস্টীয় বন্ধুটি বলিলেন, ঈশ্বরের অবতার কিরূপ, কৃষ্ণাদির মতো? রামকৃষ্ণ, হ্যাঁ সেই রূপ, ভগবানের অবতার অসংখ্য, যীশুও এক অবতার। খ্রিস্টীয় বন্ধু, আপনি অবতার বলতে কি বোঝেন? রামকৃষ্ণ, সে কেমন তা জানো? আমি শুনেছি কোনো কোনো স্থানে সমুদ্রের জল জমে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হল। অবতার যেন কতকটা সেই রূপ, অনন্ত শক্তি জগতে ব্যাপ্ত আছেন, কোনো বিশেষ কারণে কোনো এক বিশেষ স্থানে খানিকটা ঐশী শক্তি মূর্তি ধারণ করলে ধরবার ছোঁবার মতো হল। যীশু প্রভৃতি মহাজনদের যে কিছু শক্তি, সে ঐশী শক্তি, সুতরাং তারা ভগবানের অবতার।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন সেতার, শিল্পী অভিষেক মল্লিক, রাগ গুর্জারি তোড়ি এবং পরমেশ্বরী।

এতক্ষণ শুনলেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, আজ শুনলেন সেতার, শিল্পী অভিষেক মল্লিক, রাগ গুর্জারি টোরি এবং পরমেশ্বরী, আকাশবাণী মৈত্রী। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর রবীন্দ্রচন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় জীবনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দলসহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে লন্ডনের লর্ডসে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া 6 উইকেটে ভারতকে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর রবীন্দ্রচন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতের পক্ষ থেকে দেওয়া বিশেষ অর্থনৈতিক প্যাকেজের বাস্তবায়নের অগ্রগতিও তাঁরা পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের উন্নয়ন ও অগ্রগতির প্রতি ভারতের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, চলমান দ্বিপাক্ষিক প্রকল্পগুলি মরিশাসের স্বাস্থ্য পরিষেবা, সংযোগ ব্যবস্থা, সুদূরপ্রসারী উন্নয়ন এবং সমুদ্র সংক্রান্ত অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী ভারতের ভিশন মহাসাগর এবং নেবারহুড ফার্স্ট নীতির আওতায় ভারত মরিশাস বৃদ্ধিপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দেন। পাশাপাশি গ্লোবাল সাউথের স্বার্থে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায়, জব সেসেল আপনি স্বতন্ত্রতাকে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায়, আর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে। ইন 50 বর্ষো কি যাত্রা মে হমনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে, আর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধো কো সিঁচা হ্যায়।
0: রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম।

0: দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের যৌথ অঙ্গীকারকে শক্তিশালী করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রীসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রীসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল এথেন্স স্টার্টআপ বিজনেস ইনকিউবেটর এই বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্টআপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে ভারত ও গ্রীসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। এই প্রতিনিধিদল গ্রীসের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্প প্রতিষ্ঠানও পরিদর্শন করবে। উন্নত উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর শিল্পক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখে দুদেশের শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। এর আগে লন্ডনে অনুষ্ঠিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস শীর্ষক বাণিজ্য সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ব্রিটেন সফর শেষ করেন। ওই বৈঠকে দুদেশের শিল্পমহলের প্রতিনিধিরা প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাদের মতে এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে ব্রিটেন সফরের পর গ্রীস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
1: किसी भी राष्ट्र की आत्मा उसके लोग होते हैं और जब उस देश के लोग कोई संकल्प लेते हैं तो कोई भी शक्ति उन्हें अपने लक्ष्य से डिगा नहीं पाती। राष्ट्र निर्माण में जनभागीदारी की यह ताकत भारत की बहुत बड़ी पूंजी है और इस जनभागीदारी का हम बार बार अनुभव कर रहे हैं।
0: পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি এবং চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সী 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী পয়লা জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন।

0: মুখ্যমন্ত্রী। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণে লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দু তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারত মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। লর্ডসে গতকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে পরাজিত হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে চার উইকেটে একশো সত্তর রান তোলে। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া চার উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। এলিসা পেরি ছাপান্ন রান করেন। এবার আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার চৌঠা জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট ৩২টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন কথা।
2: মাত্র ২৫ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য, ৪০ বছর বয়সে কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং ৪২ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন তিনি। একটি মামলার কাজে তখন কলকাতা পাটনা যাতায়াত করতে হচ্ছিল তাঁকে। সেই পাটনা শহরেই হঠাৎ অসুস্থ হয়ে মাত্র ৬০ বছর বয়সে ১৯২৪ সালে ২৫শে মে আকস্মিক মহাপ্রয়াণ ঘটে তাঁর। তিনি বাংলার বাঘ নামে খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এত ছোটবেলা থেকে যে এত পড়াশুনো করা যায়, পড়াশুনো করলেও মনে রাখা যায়, শুধু মনেই রেখে দেওয়া নয় বরং কাজেও লাগানো যায়, এবং তা এমন কাজে যার শুধু ১৯ শতক শেষের ব্রিটিশ ইন্ডিয়ার একটা ধূপদুরস্থ সরকারি চাকরি আর নিরাপদ জীবনের গন্তব্যে এসেই শেষ হবে না, বরং নিজের সঙ্গে নিজের জাতি, ভাষা, সংস্কৃতির মানুষের ভাবনা চিন্তা আর আস্ত জীবনযাপনের ধারার মোড় ঘুরিয়ে দেবে। ১৮৬৪ সালের ২৮শে জুন ভোর ৪টে যশস্বী চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ও জগত্তারিণী দেবীর পুত্র আশুতোষের জন্ম হয় কলকাতার ৭৭ নম্বর রসা রোডের বাড়িতে। ছাত্রজীবন শুরু চক্রবেড়িয়া ও সাউথ সুবারবান স্কুলে। এন্ট্রান্সে দ্বিতীয়, এফএতে তৃতীয় এবং বিএ পরীক্ষায় তিনটি বিষয়ে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। ১৮৮৫ সালে গণিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। পরের বছর আশুতোষ প্রেমচাঁদ রায়চাঁদ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন এবং ফিজিক্সে এমএ ডিগ্রি পান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম দুটি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। ১৮৮৮ সালে হন আইনে স্নাতক। ১৮৯৩ সালে ডক্টর অফ ল উপাধি পান। ১৯০৪ সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হবার আগে আশুতোষ দুবার বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। ১৯১০ থেকে ১৯২৪ পর্যন্ত তিনি ইম্পেরিয়াল লাইব্রেরি তথা ন্যাশনাল লাইব্রেরির সভাপতি ছিলেন। ১৯১১ সালে লাভ করেন নাইট উপাধি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ১৯০৬ থেকে ১৯১৪ মোট দু দফায় উপাচার্য হন তিনি। বাংলার রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে ভয়ঙ্কর এক সময় তখন। বঙ্গভঙ্গ প্রস্তাবের বয়স মাত্র এক বছর। লর্ড কার্জনের ইউনিভার্সিটি অ্যাক্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে বাংলার বিদ্বৎ সমাজে। বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে ব্রিটিশদের চাকর তৈরি কারখানা। এই বিপজ্জনক সময়ে দায়িত্ব নিয়ে আশুতোষ তাঁর অসামান্য ব্যক্তিত্ব ও নির্ভীক কার্যকলাপে বিদেশি সাম্রাজ্যবাদে হস্তক্ষেপ থেকে বাঁচিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এক স্বয়ংশাসিত প্রতিষ্ঠানরূপে গড়ে তোলে।

0: হলেন। উচ্চশিক্ষা ও গবেষণায় আমূল পরিবর্তন আনেন তিনি। পাঠ্যসূচির সংস্কার করে স্নাতকোত্তরে খুললেন নতুন নতুন বিভাগ। তাঁরই চেষ্টায় আজ থেকে ঠিক 100 বছর আগে 1919 সালে স্নাতকোত্তরে শুরু হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের পাঠ। শিক্ষক হিসেবে তিনি এনেছিলেন সিভি রমন, আচার্য প্রফুল্লচন্দ্র, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ ব্যক্তিত্বদের। 1908 সালেই ইউনিভার্সিটি ল কলেজ, 2 বছর পরে রাজাবাজার সায়েন্স কলেজের দুয়ার খুলে গিয়েছিল সৌজন্যে স্যার আশুতোষ। সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা মানুষ ছিলেন তিনি। একাধারে বজ্রের মতো কঠিন, আবার কুসুমের মতো কোমল ছিল তাঁর হৃদয়। বাংলা আর সরল বাঙালিয়ানা দুই ছিল তাঁর আত্মস্থ। কোর্টের সময়টুকু ছাড়া বাকি সময় ধুতি চাদর প্রভৃতি বাঙালি বেশ ছাড়া অন্য বেশে কেউ দেখেনি তাঁকে। নিজের বিধবা কন্যা কমলার পুনর্বিবাহ দিয়েছিলেন সমাজের বিপক্ষে গিয়ে। তাঁর ছেলেদের মধ্যে শ্যামাপ্রসাদ, উমাপ্রসাদ প্রমুখের লেখায় সম্পাদনায় ঘরোয়া এক অন্য আশুতোষকে আমরা পাই, যেগুলি পড়ে বাংলার বাঘ যেমন হালুম করে, তাঁর ভালোবাসা প্রকাশও বিলক্ষণ মালুম হয় আমাদের।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। খাদ্য নিরাপত্তা ও জীবিকা সুরক্ষায় বিশ্বব্যাংক বাংলাদেশকে $110 কোটি জরুরি সহায়তা অনুমোদন করেছে বলে প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশ। দুটি প্রকল্পে বিশ্বব্যাংকের এই অনুমোদন বাংলাদেশকে আন্তর্জাতিক সার ও জ্বালানি বাজারের মূল্য ও সরবরাহজনিত অস্থিরতা মোকাবিলা, খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক ডিভিশন ডিরেক্টর জঁ পেসম বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে খাদ্য, সার ও জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সীমিত আর্থিক সক্ষমতার কারণে বাংলাদেশের অর্থনীতি গভীরভাবে প্রভাবিত হয়েছে। এর ফলে ক্ষুদ্র কৃষক দরিদ্র ও সুরক্ষিত নয়, এমন মানুষজন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিউএস জানিয়েছে, রবিবার রামপুরায় হত্যাকাণ্ডের ঘটনায় 3 প্রাক্তন পুলিশ আধিকারিককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত হন তাঁরা। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশের প্রাক্তন অতিরিক্ত উপকমিশনার খিলগাঁও জোন মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক ওসি মোহাম্মদ মাসিউর রহমান। ডেইলি অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রেক্ষিতে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইন রবিবার একথা জানিয়েছেন। পারস্য উপসাগরে পরপর একাধিক হামলার ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে যে প্রাথমিক চুক্তি, তার উপর নতুন চাপ সৃষ্টি করেছে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রে খবর, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেদেশে পৌঁছতে শুরু করেছে এবং কর্তৃপক্ষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় জীবিতদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, 1600 বেশি বিদেশি উদ্ধারকর্মী ইতিমধ্যে পৌঁছেছেন এবং আরও কিছু দল সেখানে পৌঁছেছে। ডেইলি সানের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পোশাক শিল্পের ওপর জ্বালানি সংকট ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান ব্যয়ের চাপ অব্যাহত। এর ফলে রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা সংকটের মুখোমুখি। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি ও কাঁচামালের আকাশচুম্বী দাম এবং বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ার ফলে কারখানাগুলো উৎপাদন ও অর্ডার কমে যাওয়ায় হাজার হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর ফলে দেশের বৃহত্তম রপ্তানি আয়ের ক্ষেত্র হিসেবে পরিচিত পোশাক শিল্পের ভবিষ্যৎ নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ফোর্স মেজর বা অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশকে চড়া দামে এলএনজি সংগ্রহের

পথে হাঁটতে হচ্ছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 5টি ক্রয় বিক্রয় চুক্তির এসপিএ আওতায় চুক্তিবদ্ধ 3টি সরবরাহকারী প্রতিষ্ঠান ফোর্স মেজর বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশের স্পট মার্কেট থেকে চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে বাধ্য হয়েছে। ফোর্স মেজর হল চুক্তির এমন একটি শর্ত বা বিধান যা কোনো পক্ষকে তার দায়িত্ব পালন স্থগিত বা বিলম্বিত করার সুযোগ দেয়। নভল সং পরমার, পিবিএসসি, ঢাকা। এতক্ষণ শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: এপার বাংলা, ওপার বাংলা, দুই বাংলার কৃষক বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাটি ছাড়া চাষ, অর্থাৎ অনেকে যাকে হাইড্রোপনিক নামে জানেন। এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি প্রশিক্ষক রবিউল হক।
2: যে কোনো চাষ করতে গেলে মাটি ছাড়া ভাবাই যায় না, কিন্তু বর্তমানে প্রযুক্তি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে মাটি ছাড়াও আমরা চাষ করতে পারি, সেটা হচ্ছে হাইড্রোপনিক কাল্টিভেশন, অর্থাৎ মাটি ছাড়া চাষ কিভাবে করা যেতে পারে। মাটি ছাড়া যদি হয় তাহলে কি কি দ্বারা চাষ হবে? সেখানে জল দ্বারা চাষ হচ্ছে, জল অবশ্যই থাকবে, বাতাস থাকছে, আর মাটির পরিবর্তে আমরা সেখানে কি কি ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি শুধুমাত্র হাইড্রোপনিক সিস্টেমে সবুজ গোখাদ্য তৈরি করি, সেখানে কিন্তু জল ছাড়া আর কিছুই দেওয়া হচ্ছে না, কিন্তু যখন শাক সবজি বা ফল ফুল ইত্যাদি করব তখন সেখানে একটা মাধ্যম থাকবে। সেই মাধ্যমটা হচ্ছে যে যেভাবে করতে পারেন, তবু তার মধ্যে আমরা বলতে পারি যে নারকেলের যে ছোবড়ার গুঁড়ো, নারকেলের ছোবড়ার গুঁড়ো, এটাকে আমরা বলি কোকোপিট। এই নারকেলের ছোবড়ার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, কেঁচো সার, যেটা ভার্মি কম্পোস্ট আমরা বলছি, কেঁচো সার ব্যবহার করা যেতে পারে, মোটা বালি ওটাও ব্যবহার করা যেতে পারে, ছোট ছোট নুড়ি, পাথর বা নুড়ি, এটা ব্যবহার করা যায়। এছাড়া আরও অনেক কিছু পাওয়া যায়, যে যেমন ধরুন যদি কেউ খড়টাকে অতি ছোট্ট করে কুচিয়ে কুচিয়ে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দেয়, অথবা নারকেলের ছোবড়ার যে খোসাটা, নারকোলটা ছাড়ানোর পর যে খোসাটা থাকে, সেই খোসাটাকে আলাদাভাবে সুতো বার করে ছোট ছোট পিস করে যদি কাটা যায়, সেটাকেও দিয়েও আমরা এই কাজটা করতে পারি। এবং এগুলো সাধারণত করা হয় শাকসবজি চাষের ক্ষেত্রে আর ফল চাষ বা যে গাছগুলো একটু বড় তাদের ক্ষেত্রে। গাছের শিকড়ের বৃদ্ধি যত হবে সেই ফসল তত ভালো হবে, এটা আমরা সবাই জানি। আর একটা কথা আমরা একটু বলি যে মাটি ছাড়া চাষে শাকসবজিও করা যায়, যদিও এটা একটু ব্যয় সাপেক্ষ কিন্তু লাভজনক, কারণ এটা আপনি আপনার ঘরের মধ্যেও করতে পারেন, আপনার একটা চালা ঘর করে নিয়েও তার মধ্যে করতে পারেন, এবং আপনি পলি হাউসেও করতে পারেন। আমরা যেটা বলছি সাধারণ কৃষকের ক্ষেত্রে যেটা সহজভাবে কিছু এই মাটি ছাড়া চাষের করতে পারেন, যেমন আমি বলবো যে মাটি ছাড়া সবুজ গো খাদ্য তৈরি করা, এটার ব্যাপারে একটু সংক্ষেপে বলি। যেমন ধরুন আপনার বাড়িতে মুরগি আছে, হাঁস আছে, ছাগল আছে, গরু আছে, তাহলে এই হাঁস মুরগিকে কিছু তো সবুজ অংশ খাওয়াতে হবে। তা আপনার ঘরে গম আছে, গমের বীজটা আপনি প্লেন প্লাস্টিকের ট্রের মধ্যে আপনি বীজটা বিছিয়ে দিন, বিছিয়ে দিয়ে তারপরে 10 থেকে 12 ঘন্টা ভেজান, 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে তারপর অঙ্কুরিত হয়ে গেলে আবার ওই গামলার মধ্যে বসিয়ে শুধু জল স্প্রে করবেন সকাল বিকাল, দেখবেন। আর তলায় কিছু ছিদ্র রাখবেন অতিরিক্ত জল যাতে জমে না থাকে। এইভাবে আপনি 12 দিন পরে দেখবেন ওই 1 কিলো গম বীজ থেকে 12 কেজি সবুজ গমের গাছ পেয়েছেন, যেটা আপনি ছাগল গরু হাঁস মুরগিকে খাওয়াতে পারবেন। ঠিক এইভাবে ভুট্টা করতে পারবেন, মাইলো করতে পারবেন, জব করতে পারবেন, কিছু ডালশস্যও করতে পারবেন একই পদ্ধতিতে। তো মোটামুটি এইভাবে যদি করেন, সামান্য খরচে কয়েকখানা ট্রে কিনে নিলেন এবং সেটা প্লাস্টিকের হবে, ধরুন 1 ফুট চওড়া, 2 ফুট লম্বা, এরকম একটা ট্রের মধ্যে 200 থেকে 300 গ্রাম বীজ আপনি দিতে পারেন, যেটা কম করে 10 গুণ ফলন হবে। 300 গ্রাম বীজ 10 থেকে 12 দিন পরে 3 কেজি হবে, ঠিক আছে। আপনারা এই সম্বন্ধে যদি আরও জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন।

0: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে। ওখানে এলে এই ধরনের নতুন প্রযুক্তিগুলো সম্বন্ধে আরও জানতে পারবেন, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন।
1: এতক্ষণ শুনলেন মাটি ছাড়া চাষ, অর্থাৎ যাকে অনেকে হাইড্রোপনিক নামে জানে, এ বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি প্রশিক্ষক রবিউল হক।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ অর্থাৎ সোমবার 29/6/2024-এর 26-এর সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পল্লবী সিনহা, স্থান মার্খাম উপত্যকা মেঘালয়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:30 অতিথি কবি ও গীতিকার বটকৃষ্ণ দের সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস, অনুষ্ঠানের তৃতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য, রাগ ললিত, শিল্পীকে তবলায় সহযোগিতায় রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে দৈপায়ন রায়। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় রমা ঘোষ। 10:30 শুনবেন রামধনু, প্রথমে শুনবেন ভজন শিল্পী কৌশিক গোস্বামী এবং পরে শুনবেন লোকগান শিল্পী মানিক দাস বাউল। 11:00 সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, 11:15 নজরুল গীতি শিল্পী শ্রুতি মেধা দাস। বেলা 11:30 শুনবেন রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী। 12:30 লোকসঙ্গীত, 1:00 বেতার নাটক অকৃত্রিম, রচনার সুদেব সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা বিকেল 3:30। বিকেল 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় বস্ত্র বয়ন শিল্প, শিল্পী চৈতালি মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় পেশাগত রোগ, দ্বিতীয় পর্ব শুনবেন, বলবেন ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়। 7:00 বেতার নাটক অকৃত্রিম, রচনা সুদেব সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সৌমেন বসু। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, প্রশান্ত চন্দ্র মহালনবিশ বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের গ্রন্থনা, প্রদীপ্তা কুণ্ডু। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, পরিবেশনে শিল্পী অরিন্দম ভট্টাচার্য, রাগ বেহাগ, শিল্পীকে তবলার সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে দৈপায়ন রায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়।

এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ সোমবার 29/6/2026-এর সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়।

0: শুনছেন লোকগীতির অনুষ্ঠান, এবারের শিল্পী শিলাজিৎ।
1: I see!

এতক্ষণ শুনলেন লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আসন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আজ আমরা কোথায় যাব? আজ আমরা যাব মেঘালয়ের মারখাম ভ্যালিতে। পাহাড়ের কোল ঘেঁষে গড়িয়ে যাওয়া সবুজের ঢাল, আকাশকে দেখে মনে হবে মেঘেরা নেমে এসেছে পথ ভুল করে উপত্যকার বুকে। শিশিরের মুক্তোর মতো ভোরবেলা ঘাসেরা ঝলমল করছে, কখনো বৃষ্টির ফোঁটা পড়ে এমন কোমল শব্দ আপনি শুনতে পারবেন যেন কোনো পাহাড়ি মানুষ বাঁশি বাজাচ্ছেন আলতো করে। আমরা প্রত্যেকেই প্রকৃতির সন্তান, তাই না? কিন্তু এখানকার কাঠের ঘর, ধোঁয়া ওঠা উনুন, পাহাড়ি মানুষদের কোমল হাসি, এসব দেখলে মনে হবে এদের জীবন ছন্দিত হচ্ছে ঋতুর সুরে। মারখামে এলে প্রথমেই দেখতে পারবেন পশ্চিম খাসি পাহাড়ের নংস্টোইন, যা এখানকার একখানা মনোরম শহর। এই শহর বর্ষাকালে সে তার প্রাকৃতিক সৌন্দর্যে বেশ সেজে ওঠে। এখানে যাওয়ার জন্য করতে হয় না খুব বেশি পরিশ্রম, কারণ এখানকার জলপ্রপাত এবং ঢালু পাহাড়গুলো এতটাই হাতের নাগালে, যার কারণে সকল বয়সের পর্যটকদের জন্য এই ডেস্টিনেশন হলো বেস্ট জায়গা। বর্ষাকালে এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে, প্রাকৃতিক দৃশ্যকে সবুজের আবরণে ঢেকে দেয়। এবারে আসি মাও সাডাং জলপ্রপাতে। সোহরা জেলায় মাওকামা গ্রামে অবস্থিত মাও সাডাং জলপ্রপাত, যা পরিচিত দিয়েং ডো জলপ্রপাত নামেও। এখানে যাওয়ার জন্য আপনাকে করতে হবে ট্রেকিং। বেশ খানিকটা ট্রেক করতে হয় বলে অন্যান্য জায়গার তুলনায় পর্যটকদের ভিড় একটু কম হয় এবং একটি শান্ত স্নিগ্ধ পরিবেশের সাক্ষীও কিন্তু হওয়া যায়। এবারে আসি ডোমরক ভিউ পয়েন্টে। মারখাম ভ্যালির খুব কাছে এই অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় পাহাড় ও উপত্যকার বেশ কিছু হ্রদ ও ঝর্ণার দৃশ্য, মেঘেদের আনাগোনা। সকালে বা বৃষ্টির পর এখানে যা দৃশ্য দেখা যায় তা দেখলে শরীর মন একেবারে চাঙ্গা করে দেবে অনায়াসে। এখন যাওয়া যাক মাইকিয়ারাম প্যাডি ফিলসে। মারখাম সংলগ্ন এলাকায় পশ্চিম খাসি হিলসের সবচেয়ে বড় ধানের ক্ষেতগুলোর মধ্যে একটি হল এই জায়গাটি।

দিকে সবুজে এবং সোনালি রঙে ঘেরা জায়গাটির বুক চিরে বয়ে যায় নদী, রাস্তার ধারে ধারে চাটাই বা কাঠের বাড়ি। আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন তবে মারখাম ভ্যালি কিন্তু আপনার জন্য এক স্বর্গরাজ্য। সূর্যোদয়ের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে এসে পড়ে তখন সবুজ উপত্যকা যেন সোনালি রঙে রাঙিয়ে ওঠে, আবার বিকেলের নরম আলোয় দূরের পাহাড়গুলো নীলচে আবরণে ঢেকে যায়। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরা বন্দি করে রাখার মতো। যারা শহরের কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য নিজেকে সরিয়ে রাখতে চান তাদের জন্য এই উপত্যকা হতে পারে এক আদর্শ ঠিকানা। একটু সময় নিয়ে যদি কোনো উঁচু টিলার ওপর বসে চারপাশের প্রকৃতিকে দেখেন তবে বুঝতে পারবেন নীরবতার একখানা নিজস্ব ভাষা আছে। নীরবতার ভাষা শব্দে প্রকাশ করা যায় না, কেবল অনুভব করা যায়। মেঘ কখন যে পাহাড়ের কাঁধ ছুঁয়ে আপনার সামনে এসে দাঁড়াবে তা আগে থেকে বোঝার উপায় নেই। কখনো মনে হবে আপনি মেঘের মধ্যে দাঁড়িয়ে আছেন, আবার মুহূর্তের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। প্রকৃতির এই লুকোচুরি খেলা বার বার আপনাকে মুগ্ধ করতে বাধ্য। রাত নামলে মারখাম ভ্যালি ডুবে যায় এক অন্য জগতে। দূরের আকাশে জ্বলে ওঠে অগণিত তারা, মেঘের ছায়া তাতে খেলে বেড়ায়। দূরে দূরে বহু দূরের পাহাড়ে দেখা যায় কত নাম না জানা মানুষের ঘর বাড়ির টিমটিম করা আলোদের, শোনা যায় নদীর কলকল আওয়াজ, যেন পৃথিবীর সমস্ত শান্তি এখানেই বিরাজমান। মারখাম ভ্যালির সৌন্দর্য শুধু পাহাড় ঝর্ণা কিংবা সবুজ উপত্যকাতেই সীমাবদ্ধ নয়, এখানকার প্রতিটি গ্রামের নিজস্ব একখানা সৌন্দর্যতা রয়েছে। ভোরের আলো ফুটতেই পাহাড়ি মানুষজন নিত্যদিনের কাজে বেরিয়ে পড়া, কারো হাতে কৃষিকাজের সরঞ্জাম, কারো কাঁধে জ্বালানি কাঠের বোঝা, আবার কেউ বা স্থানীয় বাজারের উদ্দেশ্যে হাঁটছেন। জীবন এখানে ধীর অথচ ছন্দময়, পাহাড়ি বাতাসে মিশে থাকা ভেজা মাটির গন্ধ, সেই গন্ধে যেন লুকিয়ে থাকে বহু বছরের স্মৃতি। রাস্তার দুধারে ফুটে থাকা ছোট ছোট বুনো ফুল, রঙিন প্রজাপতির ওড়াউড়ি আর পাখিদের মিষ্টি ডাক, প্রকৃতি এত তালবাহানা শুনে আপনাদেরও নিশ্চয়ই এক ছুটে যেতে ইচ্ছে করছে মারখাম ভ্যালিতে। কিন্তু কিভাবে যাবেন আর থাকবেনই বা কোথায়? চলুন এসব কিছু ছটপট জেনে নেওয়া যাক। প্রথমেই বলি থাকবেন কোথায়। এখানকার আশেপাশের গ্রামে রয়েছে অনেক ছোট বড় হোমস্টে এবং গেস্ট হাউস, যেখানে আপনি থাকতে পারবেন অনায়াসে এবং উপভোগ করতে পারবেন স্থানীয়দের বসবাস এবং তাদের শান্ত জীবনযাপনের আদব কায়দা। কিন্তু একখানা জিনিস কিন্তু মাথায় রাখা বেশ প্রয়োজন, এটা অপির জায়গা তো, সে কারণে আগে থেকে থাকার জায়গা বুক করে রাখাই কিন্তু শ্রেয়। আর কিভাবে যাবেন মারখাম? প্রথমে গুয়াহাটি রেলওয়ে স্টেশন বা গুয়াহাটি বিমানবন্দর পর্যন্ত পৌঁছন, সেখান থেকে গুয়াহাটি বা খানাপাড়া থেকে শিলংয়ের জন্য বাস পাওয়া যায়, যাতে সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। অথবা আপনি যদি প্রাইভেট গাড়ি বা শেয়ার ট্যাক্সি করে যেতে চান তাও কিন্তু যেতে পারবেন। তাহলে বন্ধুরা, কখনো ছুটি ছাটা ফেলে শহরকে পেছনে ফেলে আপনার ভ্রমণ বাকেট লিস্টে চটপট জুড়ে নিচ্ছেন তো মেঘালয়ের মারখাম ভ্যালিকে? আর হ্যাঁ, আপনিও আপনার ভ্রমণ অভিজ্ঞতা কিন্তু আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন চিঠির মাধ্যমে এই ঠিকানায়। আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন? আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন সময় বলছে আজকের মতো আসন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান থেকে আজ আমাকে এখানেই বিদায় নিতে হবে।
আবার আরও একদিন আরও অন্য কোনো ভ্রমণ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বদানের স্বীকৃতি স্বরূপ সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রিসের এথেন্স সফরে পৌঁছেছেন। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লীগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায় জব সেসেল আপনি স্বতন্ত্রতা কে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায় আর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে। ইন 50 বর্ষো কি যাত্রা মে হমনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে আর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধো কো সিঞ্চা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রাহা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে

এই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয় পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রীসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রীসের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটারে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভারত ও গ্রীসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রীস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং ডিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পার ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে।

ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নক আউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নক আউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। শুরু করছি আজকের সকালের আড্ডা অনুষ্ঠান। সকাল মানে নতুন করে শুরু করার সাহস। গতকালের না পারা সমস্ত কাজগুলোকে আজ আবার নতুন করে চেষ্টা করার ইচ্ছে। একটি সকাল, কখনো কারো কাছে মায়ের ডাকে ঘুম ভাঙার স্মৃতি, কারো কাছে স্কুলের ইউনিফর্ম পরে ছুটে যাওয়ার ব্যস্ততা, কারো কাছে গ্রামের মেঠো পথে কুয়াশার চাদর, আবার কারো কাছে শহরের ব্যালকনিতে দাঁড়িয়ে প্রথম আলোকে ছুঁয়ে দেখার আনন্দ। কেউ অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউ বই খুলে পড়তে বসেছেন, কেউ বা দীর্ঘ কোনো যাত্রার পথে। আর এই ভিন্ন ভিন্ন জীবনের মাঝেই আমাদের এই ছোট্ট রেডিও আড্ডা এক অদৃশ্য সেতুর মতো সবাইকে এক সুতোয় গেঁথে রাখে, তাই না? এক কাপ চা হাতে নিয়ে নিজের কাজের ফাঁকে কিংবা পথ চলতে চলতেই আমাদের সঙ্গে থাকুন। সকালের এই নির্মল আলোয় আমরা একসঙ্গে খুঁজে নেব জীবনের ছোট ছোট আনন্দ, মনের অজস্র রং আর ভালো থাকার অগণিত কারণ আগামী এই 55 মিনিটে। আর এই 55 মিনিটে থাকবে নানান রকম গান, জানা অজানা তথ্য, ফিফা বিশ্বকাপের কিছু কথা, অনুষ্ঠান দৃষ্টিকোণ, অনুষ্ঠান জানা অজানা, আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু মন কাড়া গান। তাই আর দেরি কেন, চলুন দিনকে স্বাগত জানাই একখানি সুন্দর গানকে সঙ্গে করে সকালের আড্ডা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

আজ 29শে জুন ভারতীয় বিজ্ঞান চর্চার ইতিহাসে আজ এমন এক মানুষের জন্মদিন যিনি সংখ্যাকে শুধু হিসাবের খাতায় আটকে রাখেননি, বরং সংখ্যার ভাষায় মানুষের জীবন, সমাজ ও দেশের ভবিষ্যৎকে পড়তে শিখিয়েছিলেন। তিনি ছিলেন অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনবিশ। 1893 সালের 29শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন এই বিজ্ঞানী। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ তাকে নিয়ে যায় বিজ্ঞানের জগতে। পরবর্তীকালে বিদেশে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে তিনি বুঝেছিলেন, একটি দেশের উন্নয়ন শুধু স্বপ্ন দিয়ে হয় না, তার জন্য প্রয়োজন সঠিক তথ্য, সঠিক বিশ্লেষণ এবং বাস্তব ভিত্তিক পরিকল্পনা। সেই উপলব্ধি তাকে পরিসংখ্যানকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করার অনুপ্রেরণা দেয়। আমরা অনেক সময় ভাবি সংখ্যা কি কখনো গল্প বলতে পারে। প্রশান্ত চন্দ্র মহালনবিশ আমাদের শিখিয়েছিলেন, হ্যাঁ পারে। মাঠে কত ফসল হয়েছে, কত মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছেন, কোথায় স্বাস্থ্যসেবার অভাব, কোন অঞ্চলে উন্নয়নের প্রয়োজন, এসব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে তথ্যের ভাঁজে। আর সেই তথ্যকে অর্থপূর্ণ করে তোলার শিল্পই হল পরিসংখ্যান। 1931 সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। শুরুটা ছিল খুবই ছোট, কিন্তু তার দূরদৃষ্টি, নিষ্ঠা এবং নিরলস পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গবেষকরা এই প্রতিষ্ঠানের কাজকে সম্মানের সঙ্গে স্মরণ করে।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: আজ 29 জুন জাতীয় ক্যামেরা দিবস। জীবনের পথ চলায় কত মানুষ আসে, কত ঋতু বদলে যায়। শৈশবের প্রথম হাঁটা, মায়ের স্নেহমাখা মুখ, বাবার আশ্রয়, বন্ধুত্বের উচ্ছ্বাস কিংবা প্রিয়জনের সঙ্গে কাটানো এক টুকরো বিকেল, সবকিছুই সময়ের স্রোতে একদিন দূরে সরে যায়। কিন্তু একটি ছবির দিকে তাকালেই মনে হয় সেই মুহূর্তটি যেন আবার ফিরে এসেছে, তাই না? ক্যামেরা তখন কেবল একটি যন্ত্র নয়, সে কিন্তু তখন হয়ে ওঠে স্মৃতির বিশ্বস্ত প্রহরী। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানুষের সংগ্রাম কিংবা একজন শিশুর নির্মল হাসি, সবই ক্যামেরার চোখে ধরা পড়ে অনন্তের জন্য। আজকের দিনে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে ক্যামেরার অসীম সম্ভাবনা। মোবাইল ফোনের ছোট্ট লেন্সেও ধরা পড়ছে পৃথিবীর রঙিন বিস্ময়। কিন্তু ভালো ছবি কেবল দামি ক্যামেরা নয়, জন্ম নেয় সংবেদনশীল চোখে। সময় চলে যায়, কিন্তু একটি ছবির নীরবে বলে যায় এই মুহূর্তটি একদিন সত্যি ছিল। লেন্সের জুম ইন আর জুম আউটের মতো করেই তো জীবনটা কেটে যায়, তাই না বন্ধুরা? কখনো সুখের মুহূর্তগুলো খুব কাছে চলে আসে, আবার কখনো প্রিয় মানুষগুলো ফোকাসের বাইরে গিয়ে ঝাপসা বা ব্লার হয়ে যায়। কিন্তু ক্যামেরার একটা মস্ত বড় গুণ কি জানেন? ফ্রেমে বন্দী মানুষগুলো বদলে গেলেও কিংবা তারা পৃথিবী ছেড়ে দূরে কোথাও হারিয়ে গেলেও, সেই ফ্রেমে থাকে তাদের হাসিটা। সেই হাসিটা কিন্তু কখনো ভুতলে যায় না, ওটা চিরকাল একই রকম উজ্জ্বল থাকে। আজ ক্যামেরা দিবসের এই সময় দাঁড়িয়ে শুধু এইটুকুই বলবো, আমাদের জীবনের নেগেটিভ অংশগুলোকে চলুন আজই ফিল্টার আউট করে দিই, আর মনের ডার্ক রুম থেকে পজিটিভ স্মৃতিগুলোকে ডেভেলপ করে যত্নে সাজিয়ে রাখি হৃদয়ের অ্যালবামে। জীবনটা তো আর প্রফেশনাল ফটোশুট নয় যে প্রতিটা শট পারফেক্ট হতে হবে। কখনো কখনো একটু ভুলে ভরা, একটু এলোমেলো, একটু অগোছালো ছবিগুলোই জীবনের সবচেয়ে সুন্দর গল্প বলে। তাই হাসুন, মন খুলে হাসুন। কে জানে জীবনের কোন মোড়ে দাঁড়িয়ে কোনো অদৃশ্য ক্যামেরা আপনার রঙিন মনকে ফ্রেমবন্দি করছে।

এখন সময় হয়েছে আজকে রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে আপনাদের সকলকে জানিয়ে দেওয়ার। বাংলা আধুনিক গানের ইতিহাসে এমন কিছু গীতিকার আছেন যাদের লেখা সময়কে অতিক্রম করে আজও সমানভাবে হৃদয় ছুঁয়ে যায়। তাদেরই অন্যতম প্রণব রায়। প্রেম, বিরহ, আশা, বেদনা আর জীবনের নানা অনুভূতিকে তিনি এমন অনায়াস কাব্যিক ভাষায় গানে রূপ দিয়েছেন যে তার সৃষ্টির আবেদন আজও অমলিন। সেই কিংবদন্তি গীতিকারের জীবন, সৃষ্টির নেপথ্য কথা এবং তার অমর সব গানের স্মৃতিকে নিয়ে সাজানো আজ হারানো দিনের গান, ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়।

অনুষ্ঠানের এতটা ধাপ পেরিয়ে এখন সময় হয়েছে পরপর দুখানি গান শুনে নেওয়ার। প্রথম গানটি শুনবেন অরিজিৎ সিং এবং আকৃতি কাতকারের দ্বৈত কণ্ঠে, এবং দ্বিতীয় গানটি শুনবেন অনুপম রায় ও প্রস্মিতা পালের দ্বৈত কণ্ঠে।

0: পরপর দুখানি গানে প্রথম গানটি শুনলেন অরিজিৎ সিং এবং আকৃতি কাক্কারের দ্বৈত কণ্ঠে, এবং দ্বিতীয় গানটি শুনলেন অনুপম রায় এবং প্রস্মিতা পালের দ্বৈত কণ্ঠে। গানে কথায় সময় এসে পৌঁছেছে সকাল আটটা, আর ঘড়ির কাঁটায় সকাল আটটা মানেই সময় দৃষ্টিকোণের। তাই এবার শুনবেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় চিত্রশিল্পী পরিতোষ সেনের কিছু কথা, সাক্ষাৎকার অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহশালা থেকে গৃহীত।
1: পিকাসোর সম্পর্কে আমার একটা বিদেশ যাওয়ার আগেই খুব গভীর আকর্ষণ ছিল। তার ছবি, তার ভাস্কর্য আমাকে নানাভাবে শুধু আকৃষ্টই করেনি, একটা সময়ে আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আমার মনে হয় আমার বলা দরকার যে ওর সঙ্গে দেখা হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট গোছে বলতে পারি। আমি একটা এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা ভিড়, সেই ভিড়ের মাঝখানে একটা লোক, প্রথমে আমি বুঝতে পারিনি কে, কারণ এত চারদিকে লোক ছিল। কাছে গিয়ে দেখি স্বয়ং পিকাসো সেখানে। মনে মনে স্থির করলাম যেমন করে হোক ওর সঙ্গে আজ আমি হাত মেলাবই এবং জিজ্ঞেস করব যে উনি যদি আমাকে 5 মিনিট সময় দেন আমার ছবি ওকে দেখাতে চাই। ওই একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় চৌকাটে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়াতেই ওর মুখোমুখি হয়ে গেলাম, এবং মুখোমুখি হয়েই আমি হাত বাড়িয়ে দিলাম, হাত বাড়িয়ে দিতে উনিও হাত বাড়িয়ে দিলেন, এবং আমি বললাম যে আমি একজন ভারতীয় শিল্পী, আমি এখানে 3-4 বছর ধরে আছি, তো আপনি যদি আমাকে 5-10 মিনিট সময় দেন আমার ছবি আপনাকে দেখাবার সুযোগ পাই আমি, এবং আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমি ঠিক পথে চলছি কিনা। উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি পরশু দিন চলে এসো, আমার এই স্টুডিও এই ঠিকানা। তো গিয়ে দেখি সেখানে বহু লোকের ভিড়। উনি যে কথা আমাকে বলেছিলেন পরশু দিন এসো, এরকম কথা আরো অন্তত 50-60 জন লোককে বলেছিলেন। তো তখন দেখলাম যে ওর সেক্রেটারি সবাইকে বলছিলেন যে তোমাদের নাম ঠিকানা লিখে যাও, শিল্পী পিকাসো আজ এখানে আসবেন না। যেই সবাই চলে গেল তখন ওর সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন দেশের লোক। আমি বললাম যে দেখো আমি তো ভারতবর্ষের লোক। ওই ভারতবর্ষ তো মস্ত বড় দেশ, তো ভারতবর্ষ কোন অঞ্চলের লোক? তো আমি বললাম যে আমি কলকাতার লোক। ও, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক? আমি হ্যাঁ। তো কি করো এখানে? আমি বললাম যে আমি ছবি নিয়ে এসেছিলাম কয়েকটা পিকাসোকে দেখাবার জন্য, তো তা তো হল না আজকে, তো আমি খুব হতাশ। তুমি দেখি দেখি তোমার ছবি দেখাও তো দেখি, আমি একটু দেখিনি। তা আমি খুলে দেখালাম, দেখাতে উনি খুব সন্তুষ্ট হলেন, বললেন যে বাহ এত ভালো ছবি, দেখি তোমার যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো আজকে তোমার সঙ্গে পিকাসোর দেখা হবে। উনি ফোন করলেন স্প্যানিশ ভাষায়, পিকাসোর সঙ্গে খানিকক্ষণ কথা বলার পর ফোনটা রেখে উনি বললেন চলো এক্ষুনি চলো, খুব কাছে বাড়ি। তা আমার সঙ্গে তখন বারিন সাহা বলে, যে পরবর্তীকালে এখানে ফিল্ম ডিরেক্টর হিসেবে আমাদের দেশে নাম করেছিলেন, তো আমরা তো পিকাসোর বাড়িতে গেলাম, গিয়ে ঘন্টা বাজাবার সঙ্গে সঙ্গে কে দরজা খুললেন, পিকাসো স্বয়ং দরজা খুলেই আমাদের দুজনকে কাঁধে, দুজনে কাঁধে হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন। তারপর আমি বললাম যে আমার ছবি নিয়ে এসেছি একটু দেখবেন? তো হ্যাঁ নিশ্চয়ই। তো দেয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন যে ওখানে সাজিয়ে দাও, তো আমি সাজিয়ে দিলাম। তারপর উনি দেখতে আরম্ভ করলেন, খানিকক্ষণ পরে তখন আমি ছবিগুলো প্যাক করতে যাচ্ছি, পিকাসো আমাকে তখন বললেন তোমার কি তারা আছে? আমার কিন্তু তারা নেই। বলি রাখো ছবিগুলো থাক ওখানে আমি দেখছি। এই করে প্রায় ঘন্টাখানিক ঘন্টা দেড়েক কেটে গেল। পিকাসো ছবি দেখে আমাকে বললেন তুমি ঠিক পথে চলেছ, তোমার মিশ্র রঙের ব্যবহার আমার খুব ভালো লাগছে, ফর্মের দিকে আরেকটু নজর দেবে। তার খানিকক্ষণ পরে উনি আমাকে বললেন যে তোমার ছবি তো আমি দেখলাম, এবার চলো তুমি আমার ছবি দেখ। এই যে কথাটা বললেন না, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কার মুখ থেকে কি শুনছি। সেটা আমাকে এমন অবাক করে দিল, আমি ভাবলাম যে সত্যি তো, যারা সত্যিকারের প্রতিভা তারাই এত বিনয়ী হতে পারে।

0: চিত্রশিল্পী পরিতোষ সেনের কিছু কথা সাক্ষাৎকারের অংশবিশেষ আজ দৃষ্টিকোণে শুনলেন প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সংগ্রহশালা থেকে গৃহীত।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

মাঠ কাঁপাতে আর পুরো দুনিয়াকে এক সুতোয় বাঁধতে আবার ফিরে এসেছে গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফুটবল মানেই তো শুধু একটি বলের পেছনে 22 জন মানুষের দৌড়দৌড়ি নয়, ফুটবল মানে কোটি কোটি মানুষের আবেগ, নির্ঘুম রাত, চায়ের কাপের তুমুল ঝড় আর প্রিয় দলের জয়ে আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত আনন্দ। ব্রাজিলের সাম্বা ম্যাজিক, আর্জেন্টিনার পাসের ঝড়, নাকি ইউরোপিয়ান জায়ান্টদের নিখুঁত ট্যাকটিক্স, কার মাথায় উঠবে এবারের বিশ্বজয়ের মুকুট, কে হবে নতুন হিরো আর কার চোখ ভাসবে বিদায়ের কান্নায়, সেটা তো বলবে সময়। কিন্তু যে বলকে ঘিরে এত দৌড়দৌড়ি, এত উচ্ছ্বাস, আজকে তার কথাই হোক। 2026 বিশ্বকাপের ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বল ট্রায়াল, স্প্যানিশ এই শব্দের বাংলা মানে হলো তিনটে ঢেউ। এই বলে রয়েছে তিনটি রং। ওয়ার্ল্ড কাপের আয়োজক তিন দেশ, কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। এই তিন দেশেরই আলাদা আলাদা রঙকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। 2026 ফুটবল বিশ্বকাপে যে কটি দেশ প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলছে তাদের মধ্যে অন্যতম কেপ ভার্দে। অসাধারণ পারফরমেন্সের জেরে তারা কিন্তু পৌঁছে গেছে বিশ্বকাপের নকআউট পর্বে। আটলান্টিক মহাসাগরে 10টি দ্বীপ নিয়ে গঠিত এই ছোট্ট দেশটির আয়তন মাত্র 4000 বর্গ কিলোমিটারের কিছু বেশি। বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে খেলার যে কোনো দেশের ফুটবলারের জন্যই সবচেয়ে বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন ইচ্ছে শক্তি, পরিশ্রম, অধ্যবসায়ের জেরে বাস্তবের মাটিতে সফলতা পাচ্ছেন কেপ ভার্দের খেলোয়াড়রা। কেপ ভার্দে এই দেশ যে কোনো উদীয়মান দেশের ফুটবলের জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে রইল আমাদের সকলের কাছে।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি, ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে ৯৩% ও ৬২%। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি এবং মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার সমুদ্রের স্ফীতি ও জলোচ্ছ্বাসের একখানা সতর্কবার্তা কিন্তু রয়েছে। জলোচ্ছ্বাস ০.৯ থেকে ১.১ মিটার উচ্চতায় ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে। জলোচ্ছ্বাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় নৌ চলাচলে সতর্কবার্তা রয়েছে এবং বিনোদনমূলক কার্যকলাপেও যথাযথ সতর্কবার্তা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার খবর। এবারে বন্ধুরা আবারও ফিরে আসি আজকের সকালের আড্ডা অনুষ্ঠানে। এবারে বলি একজন মানুষের কথা। রাজস্থানের বারমের বাতাদু রোড, চারিদিকে বালির ঢেউ, মাথার উপর সূর্য, দুপুরের রোদ যেন আগুন হয়ে ঝরে পড়ে রাস্তায়। গরমের সময় পারদ যখন ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে, তখন এই পথ যেন মরুভূমিতে পরিণত হয়। সেই উত্তপ্ত পথেই ছুটে চলে বাস, ট্রাক, মোটর বাইক। চোখে ক্লান্তি, ঠোঁটে তৃষ্ণা, শরীরে অবসাদ নিয়ে পথিকেরা খোঁজেন এক ফোঁটা স্বস্তি। আর ঠিক তখনই রোদের মাঝখানে যেন একটুকরো ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন বয়স ৭৭-এর থানারাম কাডুয়াসারা। হাতে শুধু কয়েকটি জলের বোতল, মুখে মায়া ভরা হাসি, কিন্তু মানুষের সেবার কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। গত ২১ বছর ধরে তিনি প্রতিদিন এই পথেই অপেক্ষা করেন, কোনো তৃষ্ণার্ত মানুষ যেন জল না পেয়ে ফিরে না যায়। ভোরের আলো ফুটতেই তাঁর দিনের শুরু। বড় বড় পাত্রে জল ভরেন, যত্ন করে ঠান্ডা করেন, তারপর সেই জল নিয়েই পৌঁছে যান রাস্তার ধারে। কেউ বাসের জানালা থেকে হাত বাড়ান, কেউ ট্রাক থামিয়ে

নেমে আসেন, কেউ বা দীর্ঘ পথ হেঁটে এসে এক চুমুক জলে ফিরে পান নতুন শক্তি। শুধু এক নিঃস্বার্থ হৃদয় যে বিশ্বাস করে পিপাসার্থকে জল দেওয়াই সবচেয়ে বড় ধর্ম। বিনিময়ে চান না কোনো অর্থ, চান না সম্মান, চান শুধু পথিকের মুখে একটুখানি স্বস্তির হাসি। তাই আজ ভালোবেসে অনেকেই তাকে ডাকেন ওয়াটার বাবা।

0: শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
2: অনুষ্ঠান দৃষ্টিকোণ, নানান রকম তথ্য ও কানের মোড়ক পেরিয়ে এখন সময় হয়েছে অনুষ্ঠান জানা অজানার। এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
3: জানা অজানা অনুষ্ঠানে পরপর তিন দিন শুনছেন জুতো কাহিনী শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন দিগন্ত পাল।
4: জুতোর সবচেয়ে প্রচলিত ধরনগুলোর মধ্যে একটা হল স্নিকার্স, যা মূলত খেলাধুলা আর দৈনন্দিন ব্যবহারের উপযোগী। এই জুতো হালকা, আরামদায়ক আর দীর্ঘ সময় ধরে হাঁটার জন্য উপযুক্ত। স্নিক ইংরাজি শব্দটার অর্থ হল চুপি সাড়ে চলা। এই জুতো পরে চললে খুব একটা আওয়াজ হয় না, তাই এই ধরনের জুতোকে স্নিকার্স বলা হয়। নানান স্টাইলের স্নিকার্সের মধ্যে রয়েছে হাই টপ, লো টপ, স্লিপ অন, রানিং, বাস্কেটবল, স্কেট, মিনিমালিস্ট, ডিজাইনার, রেট্রো আর চাঙ্কি বা ড্যাড স্নিকার্স। ড্রেস শু বা ফর্মাল জুতো সাধারণত অফিস বা সভায় ব্যবহৃত হয়। এটা চামড়া দিয়ে তৈরি হয় আর পালিশ করা থাকে, যাতে তা ব্যক্তিত্বকে আরও পরিশীলিত করে তোলে। এই জুতোর নানান রকমগুলো হল অক্সফোর্ড, ডার্বি, ব্রোগ, মংস্ট্র্যাপ আর অপেরা পাম্প। এছাড়াও আছে স্পোর্টস শু, যা বিশেষভাবে দৌড়, ফুটবল, বাস্কেটবল ইত্যাদি খেলার জন্য তৈরি। এই জুতোয় প্রত্যেক রকমের খেলার জন্য আলাদা নকশা আর প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে খেলোয়াড়রা তাদের সবচেয়ে ভালো পারফরমেন্সটা দিতে পারে। অনেক স্পোর্টস শু তৈরি করার সময় তার আউটার সোলে, অর্থাৎ জুতোর তলার যে অংশটা মাটিকে ছুঁয়ে থাকে, সেখানে স্পাইক দেওয়া হয়। এই স্পাইকগুলো আউটার সোলকে অমসৃণ করে দিয়ে মাটির সঙ্গে আউটার সোলের ঘর্ষণ গুণাঙ্ককে বাড়িয়ে দেয়, ফলে এই জুতো পরে পায়ের পাতা মাটির ওপর পিছলে যায় না। স্যান্ডেল হল খোলা ধরনের জুতো, যা গরম আবহাওয়ায় আরাম দেয়। ইংরাজি শব্দ স্যান্ডেল জন্ম নিয়েছে গ্রিক শব্দ স্যান্ডেলিয়ান থেকে। স্যান্ডেলিয়ান হল প্রাচীন গ্রিস আর রোমে ব্যবহৃত খোলা জুতো, যেখানে একটা সমতল তলার সঙ্গে চামড়ার ফিতে বা দড়ি দিয়ে পা বাঁধা হতো। নানান ধরনের স্যান্ডেলের মধ্যে আছে গ্ল্যাডিয়েটর স্যান্ডেল, ওয়েজ স্যান্ডেল, এম্পাড্রিল স্যান্ডেল, টোরিং স্যান্ডেল, প্ল্যাটফর্ম স্যান্ডেল, স্পোর্টস স্যান্ডেল আর ড্রেস স্যান্ডেল। বুট হল মোটা শক্তপোক্ত জুতো, যা গোড়ালি, পায়ের পাতা আর অনেক সময় হাঁটু পর্যন্ত ঢেকে রাখে। বুট শব্দটা এসেছে প্রাচীন ফরাসি শব্দ বউট থেকে। প্রাচীন ফরাসি ভাষায় বউট বলতে কোনো কিছুর মোটা অংশকে বোঝায়। মধ্যযুগে বুটের ব্যবহার সৈন্য আর অশ্বারোহীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এছাড়াও এখন শীতকালে পাহাড়ি অঞ্চলে বা পায়ের নিরাপত্তা প্রয়োজন এমন কাজে এই জুতো ব্যবহৃত হয়, যেমন স্টিলটো বুট শিল্পক্ষেত্রে শ্রমিকদের পা রক্ষার জন্য ব্যবহৃত হয়। স্লিপার বা চপ্পল হল সহজে গলিয়ে পরা যায়, আবার সহজে খোলাও যায়, ঘরোয়া ব্যবহারের জন্য আদর্শ, সবচেয়ে আরামদায়ক জুতো। স্লিপ ইংরেজি শব্দের অর্থই হল সহজে গলিয়ে দেওয়া। নানান ধরনের স্লিপারের মধ্যে রয়েছে ফ্লিপফ্লপ, স্লাইড স্লিপার, মিউল স্লিপার, হাউস স্লিপার, অর্থোপেডিক স্লিপার, স্পা স্লিপার, লেদার স্লিপার আর উললাইন স্লিপার বা ফারলাইন স্লিপার। মোকাসিন হল নরম চামড়ার তৈরি জুতো। এই ধরনের জুতোর ব্যবহার মূলত উত্তর আমেরিকার আদিবাসীদের কাছ থেকে এসেছে। পাউহ্যাটান ভাষায় মক্সিন শব্দটার অর্থ হল পায়ের আবরণ। এই মক্সিন শব্দ থেকেই মোকাসিন শব্দের জন্ম হয়েছে। ট্র্যাডিশনাল নেটিভ আমেরিকান মোকাসিন, ড্রাইভিং মোকাসিন, স্লিপার মোকাসিন, বুট মোকাসিন আর ফ্যাশন মোকাসিন হল এই জুতোর কয়েকটা রকম। লোফার জুতোর নাম এসেছে লোফার শব্দ থেকে, যার অর্থ হল অলস বা অবসরপ্রিয় ব্যক্তি। প্রথমে এই শব্দটা ব্যবহার করা হতো এমন ব্যক্তিকে বোঝাতে যিনি কাজ না করে সময় কাটান। পরে তা এমন জুতোর সঙ্গে যুক্ত হয় যা স্লিপ অন প্রকার।

জীবন এক দীর্ঘ পথ চলা, সেখানে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো সাফল্যের উজ্জ্বল দুপুর, আবার কখনো না পাওয়ার মেঘলা বিকেল। তবু পথ থেমে থাকে না। নদী যেমন আপন ছন্দে বয়ে চলে, তেমনি জীবনও শেখায় চলতে হবে, হাসতে হবে, স্বপ্ন দেখতে হবে। বিদায় মানেই তো শেষ নয়, বিদায় মানে আবার নতুন করে দেখা হওয়ার প্রতিশ্রুতি। আগামী সকালের প্রথম আলোয় আবার নতুন গল্প নিয়ে, নতুন গান আর নতুন স্বপ্ন নিয়ে আমরা ফিরে আসব ঘড়ির কাঁটার ঠিক এই বিন্দুতে। আজকের মতো বিদায় বন্ধু, আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন, আমাদের ইমেল maitribondho23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজকের মতো বিদায় বন্ধু, কিন্তু যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও রেখে যাব একখানি সুন্দর গান আপনাদের সকলের জন্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি স্টুডিওতে রয়েছেন অতীতের বিশিষ্ট কবি ও গীতিকার বট

0: নমস্কার, আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান অতিথি স্বাগত জানাই আপনাদের। উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে বটকৃষ্ণ দে, যার সঙ্গে আপনাদের আলাপ হয়ে গেছে, যার কীর্তির কথা, যার জীবনের নানা ইতিহাসের টুকরো আপনাদের ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে। একই সঙ্গে তার চারপাশে ঘটে চলা যে জীবন, সামাজিক যে জীবন, তার কিছু কিছু টুকরো আপনারা জেনেছেন। আজকে আরও একবার ডুব দেব এই ইতিহাসের মধ্যে, জানবো আরো অনেক কিছু। শুরু করা যাক আমাদের আলোচনা। প্রশাসক জীবনের কথা আরেকটু জানতে চাই, যে এই যখন আপনার সঙ্গে যোগাযোগ করছেন তারা গান লেখার জন্য, ওখান থেকে লিখে পাঠাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না?
1: সেটাও কোনো অসুবিধা হচ্ছে না। আরেকটা যেটা, সেটা তো আমি ছুটিতে হোক বা আমার ওই সরকারি জীবনের চাকরির সূত্রে ট্যুরে আমি কলকাতায় তো প্রায়ই আসতাম। কাজে তখন কলকাতায় যখন আসতাম, সন্ধ্যাবেলাটা আমি ফ্রি থাকতাম, দিনের বেলায় অফিসের কাজ করতাম, সন্ধ্যাবেলাটা ফ্রি থাকতাম, তখন আমি সন্ধ্যাবেলা এই যে সমস্ত আমার বন্ধুরা বা যারা আমার গান করতে ইচ্ছুক, তারা আমাকে বলতেন আমার আমার মিউজিক রুমে চলে এসো। সৌজনের একটা মিউজিক রুম ছিল।
0: কোথায় ছিল সেটা?
1: ও যেখানে থাকতো তার দুটো বাড়ি পরে একতলায় দুটো ঘর নিয়েছিল। ও
0: জায়গাটা
1: ওটা হচ্ছে রাসবিহারী, যেখানে সাদার্ন এভিনিউ ক্রস করেছে তারই কর্নারের দিকে,
0: দক্ষিণ কলকাতার ওই জায়গা,
1: দক্ষিণ কলিকাতায় ও ছিল। আর আমি থাকতাম বাগবাজারে, তো আমাকে রাত্রিবেলা প্রায়ই অনেক ওর মিউজিক রুমে বসলেই গান শুনে গান শুনে গান শুনে সুর হচ্ছে সুর হচ্ছে, আর একটু বসো আর একটু বসো। ও তো নিজের বাড়িতে আছে, আমাকে তো যেতে হবে 1 ঘন্টা বাসে।
0: এখানে একটা কথা, আপনি শুরুতে প্রথম পর্বে আমাদের আপনার স্ত্রীর কথা বলেছেন, যার প্রেমে পড়েছেন আপনি, যাকে বিয়ে করে আপনি সেই সিথির ফ্ল্যাটে গিয়েছেন। এখন কবির ক্ষেত্রে সুখ এবং সংকট দুটোই কিন্তু কবিতা লিখতে সাহায্য করে, সেগুলো আমি যদি বাদও দিই, মানে আপনি সেই ফ্ল্যাটে কীরকম সমস্যা হলো ইত্যাদিও আমাদের জানিয়েছেন, মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জীবনসঙ্গী যিনি, তিনি গান লেখার ক্ষেত্রে বা কখন কি করব সৃষ্টিশীল কাজ সেটার ক্ষেত্রে অনেক সময় তিনি সহায়ক হয়ে ওঠেন, পরামর্শদাতা হয়ে ওঠেন। তো আপনি স্ত্রীর সম্পর্কে, তিনি সুন্দরী ছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন, এর বাইরে কিছু বলেননি আমাদের, এই সৃষ্টিশীল কাজে তিনি কতটা সহায়ক ছিলেন?
1: আমাকে যদি বলতে হয় আমি কিছুটা হয়তো ইমোশনাল হয়ে যাব, কিন্তু উনি আমাকে কোনোদিন মানে বাধা সৃষ্টি করা তো দূরের কথা, উনি আমাকে এমনভাবে এনকারেজ করতেন যে কোনো গান বা যে কোনো কবিতা যদি আমি লিখতাম, তার 2 লাইন 3 লাইন বা প্রথম কয়েক লাইন যদি আমি ওকে শোনাতাম, ও স্তব্ধ হয়ে শুনত, কমেন্ট করতো না। কিন্তু দুদিন পরে আমাকে বলল, আচ্ছা তুমি এই শব্দটা লিখলে এটাকে কি পাল্টে দেওয়া যায়? এবং আমি বলবো সেই শব্দটার যেটা প্রতিশব্দ, যেটা মানে সাবস্টিটিউট করলেন, সেটা আমার অরিজিনাল শব্দের থেকে অনেক গুণ ভালো শব্দ, সেটা আমার মাথায় আসেনি। এভাবে উনি আমাকে অনেক ব্যাপারে, অনেক কবিতাতে হেল্প করেছেন, অনেক গানে। আমি ইনসিডেন্টালি কথাটা বলি, উনি নিজে ছোটবেলায় উনি সেতার শিখতেন, কাজে ওরও সঙ্গীতে কিছুটা পারদর্শিতা না হলেও জ্ঞান ছিল। কাজে উনি যখন আমি গান লিখতাম, উনি আমার গানের অর্ধেক গানগুলি উনি শুনে বা পড়ে বুঝতেন যে এই গানের সুর ভালো হবে, এই গানের সুর ভালো হবে না। কখনো উনি বলতেন, এই যখন ওর মনে হতো যে এই গানের কথাটা বেশি কবিত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সুরে বসবে, তো তখন উনি আমাকে সাজেস্ট করতেন, দেখো তো এই শব্দটার সাবস্টিটিউট পাওয়া যায় কিনা। তো সাবস্টিটিউট পেলে আমি সেটাকে আর একটু কোমল করে দিতাম, নরম স্বরের শব্দ ব্যবহার করতাম। কাজে উনি আমাকে, এবং কোনো কোনো আইডিয়াতে উনি বলছে এটা তোমার কমন আইডিয়া, এইটা দিয়ে তো আরেকটা গান লিখেছিলে, তুমি এটা একটু চেঞ্জ করো বা ওয়ার্ডিং মনে চেঞ্জ করে দাও, সেন্টেন্সটা চেঞ্জ করে দাও। সেই করে করে আমার অনেক গানকে উনি

0: প্রুভ করিয়েছিলেন, এটাও ঠিক।
1: আচ্ছা, কথা বলতে বলতে আমরা তো অনেক পুরনোদের কথা জেনেছি। আপনি নচিকেতা ঘোষের কথা বলেছেন, শৈলেন মুখোপাধ্যায়ের কথা বলেছেন, গায়ক গায়িকাদের কথাও জেনেছি। আপনার সঙ্গে মান্নাদের যোগ রয়েছে গানে, একটু যদি বলেন।
0: মান্নাদের যোগ সে আবার আরেকটা গল্প। সে মানে আমার জীবনে সবকিছুই হঠাৎ হয়ে যাওয়া, অনেক কিছুই। মান্নাদেকে আমি চিনি না, আমি দেখিওনি মান্নাদেকে কোনোদিন। আর মান্নাদে খুব একটা বড় গায়ক আমার কলকাতার জীবনে, প্রথম জীবনে আমার সেরকম কিছু মনে হতো না। আমি ফ্র্যাঙ্কলি বলতে গেলে বলি, আমি একটা হেমন্ত মুখার্জি আর ধনঞ্জয় ভট্টাচার্য তখনকার দিনে
1: এদের ফ্যান আপনি,
0: এদের ফ্যান, এবং আমার মনে হতো এই দুজন ছাড়া আর কারোর গান সেভাবে, গানের গলা সেভাবে হয় না। যদিও আমাদের বাড়িতে একটা কলের গান বলতাম আমরা ছোটবেলায়, গ্রামফোন ছিল আলমিরা সাইজের বড়, ওই ছোট এরকম টেবিল গ্রামফোন নয়। তো সেখানে আমাদের বাড়িতে কিছু কিছু গান রেকর্ড প্রায় কিনে আনতেন। এটা গ্রামের বাড়িতে ছিল, পরে আমরা যখন কলকাতা চলে এলাম তখন এটাও চলে এসেছিল। কিন্তু কিছু কিছু রেকর্ড, তার মধ্যে জগন্ময় মিত্রও ছিলেন, 7 বছর আগে 7 বছর পরে বলে ওর একটা দুটো গানের কাপলেট ছিল রেকর্ড। তারপরে আরো অনেকগুলো গান ছিল, সেই গানগুলো আমাদের ওখানে শুনতাম। সেই রেকর্ডের মধ্যে আরেকটা গান ছিল, পাগলা মনটারে তুই বাঁধ, এই কীর্তনটা ছিল। সেই সেই ভোরবেলা বৈষ্ণবী এসে আমাদের ঘুম ভাঙাচ্ছে এই গান বলে, যে পাগলা মনটারে তুই বাঁধ, এটা। এবং আরেকটা গানও হতো, সেটা হচ্ছে রাই জাগো জাগো স্বামীর মনমোহিনী বিনোদিনী রাই। এই দুটো গান আমার এখনো মনে আছে, আর সময় পেলেই গুনগুন করি, গান না জেনেও গুনগুন করি, আমার ভালো লাগে বলে।
1: না কিন্তু ভালো ততটা না লাগা, মান্নাদের সঙ্গে তো একদিন যোগাযোগ হয়ে গেল।
0: সেটা যোগাযোগটা কি করে হলো সে তার গল্পটাই বলছিলাম, সরি। তো সেটা হচ্ছে যে আমি তো মান্নাদেকে চিনি না, মান্নাদে এতে থাকে, বম্বেতে থাকে, আমি কলকাতায় থাকি, বম্বের সঙ্গে আমার যোগাযোগ নেই। যেমন হয়েছিল গীতা দত্তের সঙ্গে, উনিও বম্বেতে, কিন্তু যোগাযোগ হয়ে গেল সুধীন দাশগুপ্তের থ্রু দিয়ে। তো তেমনি মান্নাদের সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ ছিল না। কিন্তু একবার হলো কি, HMB-র অফিসে আমি, ওরা আমাকে বলেছিল আপনি কিছু গান দিয়ে যাবেন। তো তখন উনি ওখানে বিমান ঘোষ উনি ছিলেন, উনি অল ইন্ডিয়া রেডিওতেই আগে প্রোগ্রাম এক্সিকিউটিভ বা ওই জাতীয় ম্যানেজার কিছু ছিলেন একটা। তো উনি সেটা রিটায়ার করে বোধ হয় HMB-তে জয়েন করলেন। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি আমাকে কয়েকটা গান দিয়ে যাও। আমি বললাম যে বিমানদা, আমিও তখন বিমানদা বলার সুযোগ পেয়েছি। তো আমি বললাম বিমানদা একটা আপনাকে রিকোয়েস্ট আছে, আমি কাউকে কোনোদিন রিকোয়েস্ট করিনি, আপনাকে করছি। আমি আপনাকে গান দিচ্ছি যে গান আপনি চাইবেন, আপনি কিশোর কুমারকে দিয়ে আমার কয়েকটা গান করিয়ে দেবেন। তবে কিশোর তো কারো গান নেয় না। তো যাই হোক, উনি ডিসকারেজ করলেন, আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দিন। তো এবং এই এই ব্যাপারটাই হয়েছিল হেমন্ত মুখার্জির ব্যাপারেও। আমি হেমন্ত মুখার্জিকে নিজের কোনোদিন বলিনি যে আপনি আমার গান করুন, সেটা আমার আত্মাভিমান বলতে পারেন বা সেলফ এস্টিম বলতে পারেন, বা হেমন্ত মুখার্জির এত প্রবল ব্যক্তিত্বের কাছে আমি এটা মুখ ফুটে বলতে পারিনি করে দিই। যদি ওর সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, অল্প স্বল্প বাক্য বিনিময়ও হয়েছে, তবু আমি মুখ ফুটে বলিনি। আর তাছাড়া গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন ওর গীতিকার, তো গৌরীদার সঙ্গেও আমার আলাপ ছিল নচিকেতার বাড়িতে। নচিকেতার আবার ভীষণ বন্ধু, তো গৌরীদা আবার প্রেসিডেন্সি কলেজের ছাত্র, কাজে গৌরী আবার আমাকে ভালোবাসতেন। কিন্তু উনিও কোনোদিন ওর গান ছেড়ে আমার গান করো এরকম বলেননি, আমিও কাউকে কিছু বলিনি, না গৌরীর প্রসঙ্গে। যাই হোক, সেভাবে না, মান্নাদের প্রসঙ্গে আসি। তো আমি ওই বিমানদাকে যে কয়েকটা গান দিয়েছিলাম, মান্নাদে ওখান থেকে সিলেক্ট করে কবে কী নিয়েছেন আমি কিচ্ছু জানি না। একদিন হঠাৎ বিমানদা আমাকে বললেন, এই তুমি এই ইন্ডিয়ান চেয়ার দুটো সই করে দাও। আমি ইন্ডিয়ান চেয়ার কিসের,

তুমি জানো না তুমি কি মান্নাতে তোমার দুটো গান করেছে? তেমন সে কি মান্নাতে গান করেছে? তো তখন আমি ইন্ডিয়ান ছাত্র, মানে সানন্দে সাগ্রহে সই করলাম তাড়াতাড়ি করে, মান্নাতে সেই দুটো গান ছিল আমার যদ্দূর মনে পড়ছে, তোমায় যে নামে আমি মনে মনে ডাকি, সে নামে ভ্রমর শুধু পারে ফুল কলিয়ারে ডাকতে, তোমায় যে রঙে আমি মনে মনে আঁকি, সে নামে শিল্পী শুধু পারে তার প্রিয়ার ছবিটি আঁকতে। এই গানটা একটা গান। আরেকটা গান ছিল যে লাল জবাকেও লজ্জা দিয়েছে তোমার ও লাজুক মুখখানি, লাল জবাকেও লজ্জা দিয়েছে। তো উনি এই দুটো গানকে সিলেক্ট করে উনি গান করলেন। তো আমি তো জানতাম না, তো একদিন হঠাৎ এইভাবে মানে একটা গান বাজছে, আমি বললাম যে এটা যেন আমার একটু চেনা চেনা লাগছে। এবং তার থেকেও আমাকে আরেকজন বললেন, আমার এক আত্মীয় উনি থাকতেন কোথায় ঝাড়গ্রাম না কোথায় যেন, ওর কাজে যাচ্ছিলেন ব্যাংকের, তো উনি বাসে যাচ্ছিলেন, বাসে একটা ক্যাসেট বাজলো, বাসে ওই বোধহয় দূরপাল্লার বাসে ক্যাসেট ট্যাসেট বাজায়, সেই ক্যাসেট বাজলো তোমায় যে নামে আমি মনে মনে ডাকি এই গানটা। তো গানটা শুনলো, ও জানেও না, কেন ওই ক্যাসেটও তো আর নাম বলে না যে কে গীতিকার। তো ওই গানটা শুনে ও আমাকে বললো কি জানি আমার যেন মনে হচ্ছে এটা আমার পিসেমশাইয়ের লেখা গান। তো আমাকে সে পরে কলকাতায় এসে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি মান্নাদের এরকম কোনো গান লিখেছো তোমায় যে নামে আমি মনে মনে ডাকি? আমি বললাম হ্যাঁ আমার তো একটা গান এরকম আছে। তো বলে এই তোমার গান রেকর্ড হয়েছে, ওটা আমি বাসের ক্যাসেটে শুনেছি, কিন্তু গল্পটা হলো অন্যরকম ভাবে, যে মান্নাদের সঙ্গে আমার আলাপের গল্প। সেটা হচ্ছে যে একবার আমি তখন দিল্লিতে থাকি, মান্নাদেরকে আমি চিনি না, অ্যাজ ইউজুয়াল বললাম দিল্লিতে তো আমার কারোর সঙ্গে ডাইরেক্ট কোনো সংস্রব বা সংযোগ নেই, তো প্রত্যক্ষ আলাপও নেই কারোর সঙ্গে। তো একদিন দিল্লির বাঙালি সমাজ, ওরা সাধারণত রোববারের সকালে মানে সিনেমা হল ভাড়া নিয়ে বাংলা গানের অনুষ্ঠান বা কোনো সংস্কৃতি অনুষ্ঠান বা রবীন্দ্র জয়ন্তী সেগুলো পালন করত। তো এইরকম একটা বাঙালি অর্গানাইজেশন দিল্লির, ওরা কিছু একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, গানের হোক বা যাই হোক সেটা আমার মনে নেই, আমি আবার সেই অর্গানাইজেশনের সঙ্গে একটু ইনডাইরেক্টলি জড়িত ছিলাম। আমাকে ওরা বলতো আপনি আমাদের উপদেষ্টা, আপনি আমাদের এসেটা, যাই হোক সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে উপদেষ্টা হিসেবে আমাকে প্রথম রোতে জায়গাটা করে দিয়েছিল মান্নাদে এসে। প্রথমে অনেক কিছু মান্নাদে তো একটু কথাবার্তা বলতে ভালোবাসেন, তো উনি অনেক কথাবার্তা অনেক কিছু বললেন টোলেন এসব করলেন, তারপরে বললেন যে হ্যাঁ অনেক কথা হয়েছে এবার গানে আসি। তো গানে আসি বলে আবার কথা শুরু করলেন, গানটা তো আমি গাইছি কিন্তু গানের যে গীতিকার তাকে কিন্তু আমি চিনি না, তবে শুনেছি তিনি একজন সরকারি অফিসার এবং উনি দিল্লিতে থাকেন, তা আমি তো জানি না, তো উনি শুনছেন কিনা বা ওর কোনো বন্ধুরা শুনছে কিনা, যদি শোনে ভালো আমিও খুশি হব উনিও খুশি হবেন। তো এই বলে উনি বলে তার নাম বটকৃষ্ণ দে। যেই নামটা বলল তখন অর্গানাইজার যারা আয়োজক ছিল তারা তো আমাকে চেনে, তারাই আমাকে ইনভাইট করে প্রথম রতে বসিয়েছে, তারা আমাকে ছুটে এসে বলল এই দাদা আপনার নাম বলছে তো আপনার গান নাকি এটা? আমি তাই হবে। তারপরে মান্নাদে বলল উনি এখানে এই হলে আছেন কি আর না আছেন আমি জানি না, তুমি দিল্লির লোক, উনি থাকলে আমার সঙ্গে দেখা হলে আনন্দ হবে পাবো, এইসব বললেন। তখন আমার সেই অর্গানাইজেশনের যে লোকটি বন্ধুটি সে বলল যে উনি এখানেই বসে আছেন, এখানেই বসে আছেন, এখানেই বসে আছেন। তো মান্নাদে আমাদের ওই তো তাকালেন, তো আমাকে স্টেজে নিয়ে গেলেন, স্টেজে নিয়ে গিয়ে বললেন ইনি বটকৃষ্ণদে। তখন মান্নাদে জড়িয়ে ধরে আমাকে বললেন যে তুমিও দে আমিও দে, কিন্তু তুমি থাকো দিল্লি আমি থাকি বোম্বে, তুমি কোন দে আর আমি কোন দে জানি না,
কিন্তু আমরা একটা জায়গায়

0: মিল আছে, সেটা হচ্ছে আমি গান করি, তুমি গান লেখো,
1: দুজনেরই দেওয়ার আছে,
0: দুজনেই দেওয়ার আছে। দে, উনি বলেন দুজনেরই সঙ্গীতের জগতে দেওয়ার আছে, আমরা দিচ্ছিও। তো এই বলে উনি গান শুরু করলেন, এবং তখন সবাই, আমি দিল্লির ছেলে, উনি আমার গান করছেন, কাজে সেদিক থেকে একটা হই হই হই হই কাণ্ডকারণ ব্যাপার হলো।
1: এখানে শুনতে শুনতেন আমার একটা কথা বারবার মনে হচ্ছে, যে আপনি প্রায়শই এরকম আবিষ্কার করছেন যে আপনার গানে সুর দেওয়া হয়ে গেছে, বিশিষ্ট কোনো শিল্পী গিয়েছেন, আপনাকে কেউ জানাচ্ছেন অথবা আপনি হঠাৎ করে শুনে ফেলছেন। আচ্ছা, জীবনে হিসাব করেছেন এরকম কটা গান মানে আপনি পারিশ্রমিক পেয়েছেন লেখার জন্য আর পাননি?
0: খুব কম পারিশ্রমিক পেয়েছি, সত্যি কথা বলতে গেলে খুব কম। একটি দুটি গানের সেই টাকাটা আমি ছোটবেলা ছিলাম তো অল্প বয়সের, আমি এই টাকাটা খরচা করব না। আমি একবার এইচএমবিকে বলেছিলাম যে আপনারা এত এত ব্যবসা করেন, এত এত টাকা করেন, পুজোর গান করে করে কত টাকা করছেন, তো আপনারা আমাদের 12.5 টাকা দেন কেন? একটা তো 100 টাকা দিতে পারেন, তবু তো একটা মানে, ও বললো যে এটা কোম্পানি নিয়ম, কোম্পানি নিয়ম। তো কাজে ওইটা টাকা নিয়ে আমি কোনোদিন
1: টাকা কমাইনি। পরিমাণ নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা বলছি যে এরকম তো হয়ই যে অনেক সময় যারা প্রথম দিকে সেই টাকার নোটটি পান সেটুকে মানে বাদিয়ে রেখে দেন যে আমার প্রথম পারিশ্রমিক বা সাম্মানিক, সেটা নয়। কিন্তু এরকম বহু ক্ষেত্রে তার মানে হয়েছে যে আপনার পক্ষে খোঁজা সম্ভব হয়নি যে এটা কে দেবেন,
0: না সেটা সম্ভব।
1: একেবারে যদি কাছাকাছি সময় চলে আসি, সব থেকে পরে কোন সুরকারের সঙ্গে আপনি কাজ করেছেন, মানে সব থেকে সাম্প্রতিক কোন সুরকারের সঙ্গে কাজ করেছেন?
0: খুব সাম্প্রতিক দুজন সুরকারের সঙ্গে কাজ করেছি, এক হচ্ছে সেও আবার, আমি আরেক আবার সেই কথাই বলতে হয়, রিপিট করতে হয়, আমি বলবো সেটা, কিন্তু আরেকজনের সঙ্গে, সুরকারের সঙ্গে কাজ করেছি, সে দিল্লিতে আমি যখন ছিলাম সে তখন ওখানে গান টান করতো, অল্প বয়স, আমার থেকেও অনেক ছোট বয়স, আমাকে দাদা দাদা বলেন, কিন্তু বড্ড ভালো গান করে, বড্ড ভালো গান করেন, এবং সে বাংলাদেশের একটি ছেলে, তার নাম সমরজিৎ রায়, সত্যি সত্যি ভালো গায়। ও আসলে গন্ধর্ব মহাবিদ্যালয় থেকে পাশ করা ছেলে, ক্লাসিক্যাল গানের পাশ করা ছেলে, তারপরে যাই হোক দিল্লিতে কিছুদিন গান করে ও কলকাতায় চলে আসে, ভাবলো যে বাংলা গান করতে হলে কলকাতাটাই ইয়ে। তো আমি তখন দিল্লি থেকে কলকাতায় চলে এসেছি, তো কলকাতায় এসে আমার সঙ্গে দাদা দাদা করে আমার বাড়িতে প্রায়ই আসতো, এখনো বাংলাদেশ থেকে কলকাতায় এলেই আমার বাড়িতে আসে, দেখা করে গান নিয়ে যায়। তো ওর গান আমি কিছু গান লিখে দিয়েছি, ও আমার একটা ক্যাসেটও করেছে, এবং ওই ক্যাসেটে বোধ হয় 12টা গান ছিল, তার মধ্যে 8টা গান বোধ হয় আমার, এই পিঠে 4টে, ও পিঠে 4টে, এবং খুব ভালো, আমি আই এম ভেরি স্যাটিসফাইড উইথ হিজ টিউন অ্যান্ড সং সিঙ্গিং, দি কোয়ালিটি অ্যান্ড হিজ টোনাল কোয়ালিটি ইজ ভেরি গুড, এক্সেলেন্ট। তো গানগুলোর নাম আমার, একটা গানের কথা মনে পড়ে যেটা আমার খুব পছন্দের গান, একটু রাগ প্রধান টাইপের, সেই গানটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গাগরি ভরণে রাধা না যাইও যমুনায়, এক্সেলেন্ট সুর করেছে।
1: এটা কি অতি সম্প্রতি? তা বোধ হয় না,
0: খুব অতি সম্প্রতি না, 5-7 বছর আগের ব্যাপার হবে, তারও একটু আগে হতে পারে, কিন্তু তারপরে আমার ও যে দুটো গান করেছে সেটাও মানে খুব একটা সাম্প্রতিক নয়, তাহলেও বছর খানেক, বছর দেড়েক আগে সে করেছে। তবে ও নিজের সুরের থেকে এখন ওই রিমেক গানগুলি বেশি করে, খুব করে। এবং
1: এই যে এই গানের যে ধারা, সিনেমার জন্য গান লেখা, সেটাও তো একটা পড়ে তার মধ্যে, কখনো এরকম অনুরোধ এসেছে সিনেমার জন্য গান লেখা?
0: আরে আমি তো বলতেই ভুলে গেছি,
1: এইটাই তো মনে করি,
0: বলতেই ভুলে গেছি, আমি যদি বললাম মেগাফোন রেকর্ডে যখন আমি প্রথম আমার গান লিখলাম, বাচ্চা ছেলে, ক্লাস আমি কলেজে পড়ি, সেই মেগাফোন রেকর্ডের উপরের ফ্লোরে একটা সিনেমা কোম্পানি ছিল, তো আমি মেগাফোন কোম্পানিতে একদিন গেছি, তো মেগাফোন কোম্পানির যে রেকর্ডিং ইনচার্জ তিনি বললেন এই চা খাবে, তো ওর ঘরে ওই উপর থেকে ও এক ভদ্রলোক, উনি ওয়ান অফ দি ডাইরেক্টার্স অফ দ্যাট কোম্পানি, প্রযোজনা সংস্থার প্রযোজক আর কি, একজন প্রযোজক, দুজন কি তিনজন বোধ হয় ফাইন্যান্সিয়াল ছিলেন, তার মধ্যে একজন উনি, দেখতে খুব সুন্দর, চেহারাটা খুব ভালো, নায়কের মতন, উনি এসে ওর সঙ্গে কি কথা বলছিলেন, আমি ওর দিকে

0: তাকিয়েছিলাম অনেকবার, যে এত সুন্দর চেহারা এটে। তখন আমাকে এই বলছে, কি দেখছো কি? ওই আমাকে বললেন। তা আমি বললাম, না ওনাকেই দেখছি। আপনি কি সিনেমা করেন? তো তো তো উনি এই একটু ডায়লগ হলো, কেন জানি না ভালো লেগে গেল ওর আমাকে। তবে আমি উপরে আছি, আমরা তোমার সঙ্গে কথা বলবো, তুমি এসো এসো, সময় পেলে এসো। তো আমি একদিন গেছি ওর সঙ্গে, বলে এবার এবার একটু মন খুলে গল্প করে চা খাও বা কিছু খাও, তো কি করো? আমি বললাম, গান লিখি। তুমি গান লেখো? বলে হ্যাঁ, মেগাফোনে তো আমি গান লিখতেই এসেছিলাম, তো ওরা আমার রেকর্ডও করেছে। বলে ও এক্সেলেন্ট, আমরা তো একটা সিনেমা প্রডিউস করছি, ওটা হচ্ছে এখন, তো তুমি গান লিখবে? তো গান লেখো, আপনি বললে লিখবো। তো উনি মিউজিক ডাইরেক্টরের সঙ্গে আমার আলাপ করে দিলেন, তার নাম ছিল পবিত্র দাশগুপ্ত। তো তুমি উনিও প্রথম, আমার তো জীবনে সবই ডেবু, মানে প্রথম আমি গান লিখি, প্রথম উনি সুর করেন, প্রথম উনি মিউজিক ডাইরেক্টর, প্রথম প্রযোজক, সবই প্রথম। তো যাই হোক, উনি সুর করলেন, সুরটা বেশ ভালো ছিল, কিন্তু একটু ক্লাসিক্যাল ঘেঁষা একটু ছিল। তো যাই হোক, তো উনি করলেন, গানটা থাকবে ধনঞ্জয়ের গলায়, কিন্তু কারোর লিপে না, সিনেমাতে থাকবে অফ ভয়েসে। ওরা বললো আমাকে অফ ভয়েসে নাকি হয়, এই টপ টেকনিক্যাল টার্ম আমি জানি না,
1: সরাসরি কেউ গাইছেন না,
0: গেগোর গাইছেন না, ব্যাকগ্রাউন্ডে বাজছে, এক্স্যাক্টলি সেই রকম একটা কিছু গান। ঠিক আছে, আমাকে যেটা বলেছিলেন যে একজন নায়িকা উনি মানে ভুল করে প্রেম করেছেন বা কিছু করেছেন এরকম জাতীয়, উনি দুঃখের গান একটু একটু করো, আমি লিখেছি।
1: আপনি এরকম দুঃখের গান লিখলেন ওই বয়সে?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: এবং কি লিখলাম? ভুল করে হায় বেঁধেছিল ঘর বিরহের বালুচরে, কত কামনার ফুলগুলি তাই লুটায় ধুলির ওপরে। ওই গানটা সুরটা খুব ভালো দিয়েছিল, ইমোশনাল সুর। তো উনি বললেন এটা গানটা অফ ভয়েসে ধনঞ্জয় করলেন সিনেমাতে, তো গানটা হচ্ছে, মানে গানটা হবে, এটাই জেনে রেখেছি জেনে রেখেছি। হঠাৎ ওখানকার যে ডাইরেক্টর ছিলেন, ফিল্মটা শেষ করার আগে ডাইরেক্টর চলে গেলেন, কোথাও চলে গেলেন, কলকাতা ছেড়ে চলে গেলেন, না অন্য কোনো ফিল্ম নিয়ে চলে ব্যস্ত হয়ে গেলেন, যা জানি না। তো এই হোল ফিল্মের ব্যাপারটা চলে গেল প্রেমের মিত্র বলে একজন তখন রাইটার, উনি প্রাইমারিলি কবি রাইটার,
1: প্রেমেন্দ্র মিত্র,
0: আর সিনেমাও করেছেন উনি, অনেক অনেক বই করেছেন,
1: অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেছেন,
0: অল ইন্ডিয়া রেডিও আচ্ছা সেটা আমি জানতাম না। তো উনি অনেক ডিটেকটিভ স্টোরিও লিখেছেন,
1: ঘনাদা লিখেছেন,
0: ঘনাদা তো আছেই ওর, মানে ফেমাস সিরিজ।
1: বেশ, প্রেমেন্দ্র মিত্রের দায়িত্বে চলে গেল,
0: এটা প্রেমেন্দ্র মিত্র ওটা ডাইরেক্ট করবেন। আমাকে বললেন যে তুমি প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে দেখা করো, মানে দেখা করো, উনি দেখো নতুন ডাইরেক্টর, তোমার গানটা কোথায় কী দেবে কী না দেবে কীভাবে কী করবে। একদিন আমি সাহসে ভর করে, প্রেমেন্দ্র মিত্র এত বড় সাহিত্যিক, আমি কিন্তু ডাইরেক্টর হিসেবে যতটা না এ ততটা আমার ভয় হচ্ছে, এত বড় সাহিত্যিকের কাছে যাব, কবি সাহিত্যিক, আমি কবি যত কামারের কত মজুরের কত কত ইতরের সামথিং সামথিং, অনেক ভালো ভালো কবিতা আছে। তো যাই হোক, তো গেছি ওর বাড়িতে, উনি কালীঘাটের কোথাও থাকতেন বোধ হয়, আমি মনে নেই,
1: হরিশ মুখার্জি স্ট্রিট
0: বা ওই সব কিছু ওখানে থাকতেন। গেছি সকালবেলা, তো উনি আমাকে, আমি তখন দেশে তো কবিতা টবিতা লিখি, রাম টাম হয়েছে, বলে তুমি কি গান লিখো মানে কি, তুমি কি সেই কবি বটকৃষ্ণ দে? আমি বললাম হ্যাঁ। তুমি গান লিখতে এসছো কেন? এটা সিনেমার লাইন কি তোমার লাইন নাকি? এই বলে উনি আমাকে একটু ডিসকারেজ করলেন। আমি বললাম যে রে, একটা গান সিনেমায় ঠিক হলো হবে, আর উনি সেটাকে নাকচ করে দিচ্ছেন। আমি তো চলে এলাম বাড়িতে, খুব মন খারাপ। তারপরে আমি প্রডিউসারের সঙ্গে একদিন দেখা হয়েছে কফি হাউসে, ওই মেগাফোনের তো কাছেই ছিল, মেগাফোন অফিসটা হ্যারিসন রোডের কর্নারটাতে ছিল, কফি হাউসের কাছে। তো আমি একদিন কফি হাউসে বসে আছি, তো সেই প্রডিউসার এসছে, তো বলি কি তোমার গান প্রেমের সঙ্গে দেখা হলো? আমরা দেখাবো।

0: হলো, কিন্তু উনি খুব একটা এনকারেজিং কিছু বললেন না, বরং আমাকে বললেন তুমি কেন গান লেখো এগুলো, বললেন না না তুমি জানো না, তোমাকে এটা বলেছে কিন্তু পরে আমাদের বলেছে তুমি তো কবি গান লিখছে, এরা এই অপরচুনিটিটা ছেড়ো না, ও প্রযোজকদের বলেছে। আমি তো গান লিখতেই পারি, ও অন্য গানগুলো উনি লিখলেন কিন্তু এই একটা গান ছেড়ে দিলেন, বললেন এইটা উনি লিখেছেন, ভালো হয়েছে গান লেখা। তারপরে ওই গানটা থেকে গেল এবং গাইলো কে জানো, গাইলো ধনঞ্জয়, তো ওই গানটা করা ছিল, কাজে উনি বললেন ধনঞ্জয়কে দেব না, কোনো মেয়ের এতে দেওয়া উচিত। তারপরে বোধ হয় আমার যদ্দুর ধারণা ওই ওইটা সিকোয়েন্সটা একটু গন্ডগোল হতে পারে, পবিত্র দাশগুপ্ত যিনি সুর দিয়েছেন তার মেয়ে হচ্ছে স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত, স্বাগত লক্ষ্মীর কণ্ঠে এই গানটা, এখন ফেমাস গানটা যেটা চলছে সিনেমায় কিনা আমি জানি না, কারণ আমি তখন কলকাতা ছেড়ে চলে গেছি দিল্লিতে, স্বাগত লক্ষ্মী এই গানটাকে গেয়েছেন এবং প্রচণ্ড রকমের পপুলার গান, পপুলার এই অর্থে ভালো গান আর কি। হিসেবে
1: আপনি যেন সেতুটা বেঁধে দিলেন সেই প্রাচীনের সঙ্গে নবীনের, স্বাগত লক্ষ্মী দাশগুপ্তকে এনে, এবং এটুকু আমরা বলতে পারি যে দুটি তিনটি পর্ব কেন, 10টি পর্বে আপনার কথা শুনলেও বোধ হয় ফুরবে না, কিন্তু ওই আর কি, যখন গোটা সাগর পাচ্ছি না এক আঁচলা জল ভরে দেখি তার স্বাদ পেতে পারি কিনা। তো আজকে আমরা বটপৃষ্ঠ দেশ সঙ্গে কথা বললাম এবং সাক্ষাৎকারের সমাপ্তি আমরা এই পর্বের সঙ্গেই ঘটাচ্ছি, কিন্তু খুব ভালো আমরা বুঝতে পারছি যে আপনাদের মনে আগ্রহ তৈরি হচ্ছে আরও শোনার, তো সেই আগ্রহকে মর্যাদা দিয়ে না হয় আমরা আবার তার মুখোমুখি হব, আবার অতিথি বা অন্য কোনো অনুষ্ঠানে আসবেন তিনি। এই যে তিনি এলেন, আমাদের সময় দিলেন, আকাশবাণীর সঙ্গে কথা বললেন, এর জন্য আমরা কৃতজ্ঞ থাকব, তাকে ধন্যবাদ জানাই, এবং 94-95 বছরের এই তরুণকে আমরা সাহস করে শুভেচ্ছা জানাবো, এরকম জানাতে পারি না, ধরুন 125-এ আপনার সঙ্গে আবার সাক্ষাৎকার হবে, আমাদের কথা এইরকমই, তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনুষ্ঠান।

0: অতিথি অনুষ্ঠানে শুনলেন অতীতের বিশিষ্ট কবি ও গীতিকার বটকৃষ্ণদের সাক্ষাৎকার। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, আলাপচারিতা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনলেন তৃতীয় ও শেষ পর্ব।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য, রাগ ললিত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রঘুনাথ নন্দী।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে ললিত রাগে শুনলেন খেয়াল, পরিবেশনায় শিল্পী অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে দ্বৈপায়ন রয়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি ছবি। কখনো কি শুধুই ছবি, তার মধ্যে লুকিয়ে থাকে কিছুটা সময়, কিছুটা গল্প, কিছুটা অনুভূতি। পুরনো অ্যালবামের পাতা উল্টালে যেমন ফিরে আসে হারিয়ে যাওয়া দিনগুলোর গন্ধ, তেমনই একটি আলোকচিত্র আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে বহু বছর আগের কোনো বিকেলে, কোনো উৎসবে, কিংবা কোনো প্রিয় মানুষের কাছে। বন্ধুরা ভাবছেন নিশ্চয়ই হঠাৎ ছবি নিয়ে কেন কথা বলছি, কারণ আজ জাতীয় ক্যামেরা দিবস, মানুষের স্মৃতিকে ধরে রাখার এক বিস্ময়কর আবিষ্কারের দিন আজ। যে যে যন্ত্রটি সময়কে থামিয়ে দিতে পারে না, অথচ এক একটি মুহূর্তকে চিরস্থায়ী করে রাখতে পারে, তারই নাম ক্যামেরা। ক্যামেরার ইতিহাসও কম চমকপ্রদ নয়। অন্ধকার ঘরের ছোট্ট ছিদ্র দিয়ে আলো প্রবেশের ধারণা থেকে শুরু করে আজকের অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি, এই দীর্ঘ যাত্রাপথে ক্যামেরা হয়ে উঠেছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী। পৃথিবীর নানা প্রান্তের দৃশ্য, মানুষের জীবন সংগ্রাম, প্রকৃতির অপার সৌন্দর্য, কিংবা ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আজও আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে ক্যামেরার সৌজন্যে। আজ জাতীয় ক্যামেরা দিবসে মনের মতো গান এই অনুষ্ঠানে রিল এবং রিয়েল লাইফের বেশ কিছু কিংবদন্তি ফটোগ্রাফারের কথা বলব, এবং বেশ কিছু সিনেমার দৃশ্যের অবতারণায় থাকব যেখানে ক্যামেরা হয়ে উঠেছে অন্যতম, এবং থাকবে সুন্দর সুন্দর কিছু গান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। আজ এই অনুষ্ঠান শুরু করব, শুরু করছি যার কথা বলে তিনি ভারতের আলোকচিত্র এবং ফটো সাংবাদিকতার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, এই শিল্পের অন্যতম অগ্রদূত, কিংবদন্তি আলোকচিত্রী পদ্মশ্রী রঘু রায়। প্রায় ছয় দশক ধরে তিনি তার ক্যামেরার লেন্সে ভারতের সামাজিক, রাজনৈতিক, দৈনন্দিন জীবনের অবিস্মরণীয় ভিজুয়াল রেকর্ড করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভোপাল গ্যাস দুর্ঘটনায় তোলা তাঁর আইকনিক এবং মর্মস্পর্শী ছবি বিশ্ববাসীকে যেমন নাড়া দিয়েছিল, তেমন মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, দলাই লামা, সত্যজিৎ রায় প্রমুখ বিখ্যাত মানুষের প্রতিকৃতিও তিনি তুলেছেন। রঘু রায় ফ্রেমবন্দি মানুষের আসল আবেগ ফুটিয়ে তুলতে পছন্দ করতেন, কোনো কৃত্রিম বা সাজানো ভঙ্গিমা নয়, বরং ক্যামেরা থেকে মানুষের মনোযোগ যখন একটু দূরে, ঠিক সেই মুহূর্তের অকৃত্রিম অভিব্যক্তি তিনি ক্যামেরাবন্দী করতেন। তার লেন্সে সংরক্ষিত ভারতের ইতিহাস, সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের আলোকচিত্রীদের জন্য এক অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান এই অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ।

কৈশোর থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত ফটোগ্রাফি তার জীবন ও কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি যতটা বিখ্যাত, ফটোগ্রাফির জগতেও তার অবদান ও আগ্রহ ছিল অনন্য। বলছি সত্যজিৎ রায়ের কথা। সিনেমা তৈরির আগে তিনি নিজে ক্যামেরা হাতে ঘুরে ঘুরে লোকেশন নির্বাচন করতেন, পথের পাঁচালী বা চারুলতা। এর জন্য বিশ্বজুড়ে সমাদৃত হলেও ব্যক্তিগত জীবনে তিনি রঙিন ছবি তুলতেও দারুণ ভালোবাসতেন। পরবর্তীতে তিনি বিশ্বভ্রমণে এবং সিনেমার সেটের বাইরে প্রচুর রঙিন ছবি তোলেন। এই ছবিগুলোর একটি বিশাল সংগ্রহ নিয়ে পরবর্তীতে ফেসেস অ্যান্ড ফেকেটস, সত্যজিৎ রে ইন কালার অ্যান্ড লাইট অ্যান্ড শ্যাডো এই নামের একাধিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী রয়েছে। সত্যজিৎ রায়ের কথা যখন বললাম তখন তারই পরিচালিত ছবি হীরক রাজার দেশে, তার থেকে রইল এই গানটি অনুপ ঘোষালের কণ্ঠে।

1968 সাল, বীরভূমে গোপী গায়েন বাঘা বাইন। এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত সত্যজিৎ রায়। এই সময় একদিন শুটিং এর ফাঁকে শখের বসে সেই শুটিং এরই বেশ কিছু ছবি তুলেছিলেন এক ভদ্রলোক। পরে তা সত্যজিৎ রায়কে দেখানো হলে ছবিগুলোর ফ্রেমিং দেখে তিনি মুগ্ধ হন এবং সেই ফটোগ্রাফার ভদ্রলোককে ডেকে পাঠান এবং নিজের ইউনিটে স্থায়ী আলোকচিত্র হিসেবে যুক্ত করে নেন। তিনি নিমাই ঘোষ। সত্যজিৎ রায় এবং নিমাই ঘোষ উভয়েরই ফটোগ্রাফির একটি প্রধান নীতি ছিল যে তারা ছবি তোলার সময় কখনোই কৃত্রিম ফ্ল্যাশলাইট ব্যবহার করবেন না। নিমাই ঘোষ বিশ্বাস করতেন ফ্ল্যাশলাইট ব্যবহার করলে সেটের অভিনেতাদের মনঃসংযোগ নষ্ট হয় এবং ছবির আসল গভীরতা কোথাও হারিয়ে যায়। তাই সিনেমায় যে অ্যাভেলেবেল লাইট বা স্বাভাবিক আলোর ব্যবহার হয় সেই আলো ছায়ার খেলাকেই তিনি তাঁর সাদা কালোর ফ্রেমে ফুটিয়ে তুলতেন। সিনেমার দৃশ্যের ছবি তোলার পাশাপাশি সত্যজিৎ রায়ের চিন্তামগ্ন মুহূর্ত, ক্যামেরার লেন্সে চোখ রাখা, লেখালেখি করা এবং স্কেচ করার যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই তা কিন্তু তাঁরই ক্যামেরার লেন্সে ধরা। এছাড়াও মহানায়ক উত্তম কুমার, সুচিত্রা সেনের মতো মহাতারকাদের অফ ক্যামেরা যে আন্তরিক হাসি বা গভীর মুখের অভিব্যক্তি আমরা বিভিন্ন ম্যাগাজিনে বা টিভির পর্দায় অনেক সময় দেখতে পাই তা কিন্তু নিমাই ঘোষ, এই ভদ্রলোকের এই কিংবদন্তি মানুষটির ক্যামেরায় বন্দি। উত্তম কুমার, সুচিত্রা সেন এই দুটির কথা হলে একটি গান তাদের শোনাতেই হবে, তাদের সিনেমার গান পথে হলো দেরি। এই ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গানটি।

শুনছেন মনের মতো গান এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজ জাতীয় ক্যামেরা দিবস উপলক্ষে রিয়েল এবং রিয়েল লাইফের বেশ কিছু কিংবদন্তি ফটোগ্রাফারদের কথা বলছি, সঙ্গে শোনাচ্ছি গান। একটি ছোট্ট ক্যামেরা, অথচ তার ভিতরে লুকিয়ে থাকে অসংখ্য গল্প। কেউ সেই গল্প খুঁজেন পাহাড়ের চূড়ায়, কেউ বা শহরের আলো ছলমলে পথে। আর শিলাজিৎ মজুমদার, তিনি গল্প খুঁজে নেন মাটির গন্ধে, ধুলোমাখা পথের বাঁকে, মানুষের অতি সাধারণ জীবনের ভাঁজে। তার ক্যামেরার লেন্স যেন কেবল ছবি তোলে না, নিঃশব্দে শোনে পৃথিবীর হৃৎস্পন্দন। তার গানের মতোই তার ফটোগ্রাফিও স্বাধীন, বাঁধনহারা আর একেবারে মাটির কাছাকাছি, যেখানে কৃত্রিমতার কোনো স্থান নেই, আছে শুধু জীবনের অকপট সত্য। বীরভূমের করিদ্ধা তাঁর শিকড়, সেই শিকড়ের টান আজও তাকে ফিরিয়ে নিয়ে যায় গ্রামের সরু মেঠো পথে। কখনো মাটির বাড়ির দেওয়ালে বিকেলের আলো, কখনো উঠোন জুড়ে খেলায় মগ্ন শিশুদের হাসি তার প্রেমে ধরা পড়ে। বাংলার সেই চির চেনা মুখ, যেখানে বিলাসিতা নেই, আছে অদ্ভুত এক শান্তি।

কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক, জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা।

শুনলাম শিলাজিৎ মজুমদারের কণ্ঠে এই গান। বন জঙ্গল, তার কিন্তু একটা ভাষা আছে, যে ভাষা শব্দে নয়, চোখের গভীরে লেখা থাকে। জঙ্গলে নিরবতা কখনো গর্জন হয়ে ওঠে, আবার কখনো শিশির ভেজা ঘাসের ওপর হরিণের পায়ের শব্দে তা মিশে যায়। সেই ভাষা পড়ে নিতে জানেন যিনি, তার হাতেই ক্যামেরা হয়ে ওঠে প্রকৃতির সবচেয়ে বিশ্বস্ত দিনলিপি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এই শব্দটি মানে শুধু একটি বাঘ বা হাতির ছবি তোলা নয়, এ মানে অপেক্ষা, দীর্ঘ ধৈর্যশীল নিঃশব্দ অপেক্ষা। সূর্য ওঠার আগে বনপথে পা রাখা, পাখির প্রথম ডাকে কান পাতার অভ্যেস, আর বাতাসের গন্ধ বুঝে নেওয়া। আজ হয়তো কোথাও দেখা মিলবে বনের প্রকৃত অধিবাসীদের। একটি উড়ন্ত পাখির ডানায় লেগে থাকে আকাশের গল্প, একটি হাতির চোখে জমে থাকে শতাব্দীর স্মৃতি, একটি চিতাবাঘের নিঃশব্দ পদচারণায় লুকিয়ে থাকে বেঁচে থাকার গান। ফটোগ্রাফি এই শিল্পের প্রথম শর্ত সম্মান, প্রকৃতিকে বিরক্ত না করে, প্রাণীর স্বাভাবিক আচরণে ব্যাঘাত না ঘটিয়ে, দূরত্ব বজায় রেখে তার স্বাধীনতাকে সম্মান জানানোই একজন সত্যিকারের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের পরিচয়। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এই কথা বলতে গিয়েই মনে পড়ল অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর কথা। ফটোগ্রাফি তার জীবনের এক গভীর প্যাশন এবং দ্বিতীয় সত্তা বলা চলে। অভিনয়ের বাইরে অরণ্য এবং বন্যপ্রাণীর প্রতি তাঁর ভালোবাসার কথা

আমরা প্রায় সকলেই জানি। তবে নিজেকে প্রফেশনাল আলোকচিত্রী না বলে তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে একজন ক্যামেরা প্রেমিক বলতেই পছন্দ করেন। লেন্সের পেছনে পর্দার ফেলুদার ছবি তোলার হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় তার বাবার দেওয়া একটি সাধারণ ক্যামেরা দিয়ে। বন্ধুদের সহযোগিতা ও পরবর্তীতে হিদক সেন, প্রণব বসু এবং উৎপল সরকারের মতো প্রখ্যাত ফটোগ্রাফার বন্ধুদের সান্নিধ্যে এসে তিনি পুরো দমে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুরু করেন। ছোটবেলায় জেঠু এবং বাবার সঙ্গে তিনি জঙ্গলে বেড়াতে যেতেন। সেই সময় থেকেই বন্য প্রকৃতির প্রতি তাঁর টান এবং অরণ্যের প্রতি ভালোবাসা তৈরি হয়। শুটিংয়ে বাইরে ফাঁক পেলেই তিনি ব্যাকপ্যাক করে জঙ্গলে বেরিয়ে পড়েন। মূলত বন্য জীবজন্তুর পোর্ট্রেট এবং পতঙ্গের ছবি তুলতেই ভালোবাসেন। ছবি তোলার পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণেও কিন্তু তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। পর্দার ফেলুদার কথা যখন বললাম, তাহলে ফেলুদার যে সিনেমাগুলো তাতে আমরা দেখেছি, ফেলুদা তো বটেই তোপসে, অথবা কোনো কোনো সময় কিন্তু লালমোহনবাবুর হাতেও উঠে এসছে ক্যামেরা। শুনে প্রকৃতির অপার সৌন্দর্যকে ক্যামেরাবন্দি না করলে কি চলে? রইল ফেলুদার গান অঞ্জন দত্তের কণ্ঠে।

শুনছেন মনের মতো গান অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আজ জাতীয় ক্যামেরা দিবস উপলক্ষে রিল এবং রিয়েল লাইফের বেশ কিছু ফটোগ্রাফারের কথা বলছি, সঙ্গে শোনাচ্ছি গান। পেশার ক্ষেত্রে হাতে ক্যামেরা থাকা মানে শুধু কি ছবি তোলা? না, সে ছবি অকাট্য প্রমাণ হিসেবে কিন্তু ব্যবহার করা যেতে পারে।

কোনো কোনো সময়ে। আসলে মুখের কথার চেয়ে ডিজিটাল প্রমাণ বা ছবির গুরুত্ব কিন্তু এখানে অনেক বেশি। বলছি গোয়েন্দাদের কথা, বা বলা যেতে পারে প্রাইভেট ইনভেস্টিগেটরদের কথা। পেশাগত প্রয়োজনে তাদের কাছে কিন্তু ক্যামেরা অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। খুব মনে পড়ছে এক দুঁদে গোয়েন্দা এবং তার অ্যাসিস্ট্যান্টের কথা, রিয়েল লাইফের ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায়। রিল লাইফে হয়েছিলেন গোয়েন্দা এবং অ্যাসিস্ট্যান্ট, নিজ নিজ নাম ভূমিকায়। ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, এই সিনেমার কেস পেলেন এক মহিলাকে খুঁজে দেওয়ার। এই দুই দুদে গোয়েন্দা ক্যামেরা তাক করার সময় তাদের এমন অদ্ভুত অঙ্গভঙ্গি, গোপনে ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত ক্যামেরায় জোরদার ফ্ল্যাশ জেলে ফেলা। ভানু আর জহরের হাতের সিনেমায় ওই ক্যামেরাটি আসলে ছিল একটি মস্ত বড় হাসির খনি। ওখানে ক্যামেরাটিকে কমেডি টুল হিসেবেও ব্যবহার করা হয়েছে বলা যেতেই পারে। পর্দায় ক্যামেরা হাতে তাদের যে নিখুঁত গোয়েন্দাগিরির রসদ, যা দেখে আমরা হাস্যরসে ফেটে পড়ি, তা সম্পূর্ণ তাদের অভিনয় প্রতিভার ম্যাজিক।

0: কে বলতে পারে?
1: শুনলাম ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি। ক্যামেরা আর একটি ছোট ফ্রেম, চারিদিকে মাত্র কয়েকটি সীমানা, অথচ সেই সীমার ভিতরেই কত অসীম পৃথিবী এসে আশ্রয় নেয়। পরিবার

আমাদের কাছে এক পৃথিবীর সমান। একটি বটগাছের বিস্তৃত ছায়া যেমন ফ্রেমে ধরা পড়ে, তেমনি সেই গাছের গোড়ায় জন্ম নেওয়া একটি ক্ষুদ্র চারাও ধরা পড়ে ক্যামেরার লেন্সে। একটি পরিবার যখন একসঙ্গে ছবি তোলার জন্য একত্র হয়, তখন হয়তো সবচেয়ে লম্বা মানুষটির পাশেই দাঁড়িয়ে থাকে পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য। একজনের মাথা হয়তো আকাশ ছুঁতে চায়, আর একজনের হাত সবেমাত্র পৃথিবীকে চিনতে শুরু করেছে। কিন্তু ছবিটি যখন তৈরি হয়, তখন সেই উচ্চতার পার্থক্য নয়, বরং চোখে পড়ে তাদের হাসি। শুধুমাত্র ছবি তোলার জন্য একত্র হওয়া এবং বাড়ির বড় থেকে ছোট সকলকে এক ছবির ফ্রেমে আটকে রাখা, যাকে বলে ফটো উৎসব। জাপানে কিন্তু এই উৎসবের প্রচলন রয়েছে। এমনই এক ছবি, এমনই এক দৃশ্য ধরা পড়েছে পরিচালক তরুণ মজুমদারের ক্যামেরার লেন্সে চাঁদের বাড়ি সিনেমায়। এক মিষ্টি পরিবারের গল্প। সুখে দুঃখে সকলে সকলের পাশে থাকছেন, বেদনা দুঃখ যতই আসুক না কেন, শেষ পর্যন্ত ক্যামেরায় ধরা দেয় পরিবারের সকলের মিষ্টি হাসি, যা কিন্তু চাঁদের হাসির বাদ ভেঙে দেয়।

ফটোগ্রাফার কিশোর কুমার, গায়ক, নায়ক, কমেডিয়ান, পরিচালক। কিশোর কুমারের এই সত্তাগুলোর সঙ্গে আমাদের পরিচয় হলেও ফটোগ্রাফার কিশোর কুমার এই গুণের পরিচয় হয়তো আড়ালেই থেকে গেছে তার। ঘরোয়া পরিবেশে সাজানো গোছানো ছবির চেয়ে ক্যান্ডিড ছবি তুলতে ভালোবাসতেন তিনি। কালার ফিল্ম চলে আসলেও কিশোর কুমার সাদা কালো বা মনোক্রোম ছবির ফ্রেম খুব পছন্দ করতেন। আলোর বৈপরীত্য ব্যবহার করে চেহারার অভিব্যক্তি ফুটিয়ে তোলায় তার দারুণ আগ্রহ ছিল। তিনি যখনই আউটডোর শুটিংয়ে বা ট্যুরে যেতেন, প্রকৃতির শান্ত বিষাদময় রূপ ক্যামেরাবন্দি করতে কিন্তু তিনি ভুলতেন না। মেঘলা আকাশ, বড় গাছের ছায়া, নদীর একাকিত্ব, এইসব দৃশ্য তাঁর লেন্সের বড় প্রিয় বিষয় ছিল। ক্যামেরার লেন্স এবং আলো ছায়ার খেলার প্রতি গভীর বোঝাপড়া থাকার কারণেই কিশোর কুমার চলচ্চিত্র পরিচালনা

0: না এগিয়ে আসেন। তার পরিচালিত এবং সুরারোপিত প্রথম সিনেমা দূর গগন কি ছাও মে 1964 সাল। এই সিনেমাটি কিন্তু একটি বড় উদাহরণ। এই ছবির আউটডোর শুটিংয়ে সিনেমা ফটোগ্রাফার অলোক দাশগুপ্তের সঙ্গে বসে কিশোর কুমার নিজেই প্রতিটি ফ্রেম, ক্যামেরা মুভমেন্ট এবং লেন্সের ফোকাস ঠিক করতেন। কিশোর কুমারের ফটোগ্রাফি ছিল তার গানের মতোই গভীর, যেখানে একদিকে ছিল পারিবারিক মুহূর্তের সহজ আনন্দ আর অন্যদিকে ছিল এক চলচ্চিত্র পরিচালকের নিখুঁত ভিজুয়াল সেন্স।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

এতক্ষণ জানলাম বিভিন্ন জনের ছবি তোলার কথা। কেউ বা শখের, আবার কেউ বা পেশার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন। আচ্ছা, শুধুই কি সবাই ছবি তুলতে ভালোবাসেন ক্যামেরার পিছন থেকে? এমনও তো কেউ কেউ আছেন যারা ছবি তোলাতে ভালোবাসেন নিজের ছবি কোনো ফটোগ্রাফারকে দিয়ে। বন্ধুদের কি মনে পড়ছে কারুর নাম? আমার কিন্তু একজনের কথা মনে পড়ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নিজে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তোলাতে বেশি ভালোবাসতেন। রবি ঠাকুর ছবি তোলাতে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করতেন যে দেশ বিদেশের বহু বিখ্যাত আলোকচিত্রী তার পোর্ট্রেট ফ্রেমবন্দি করেছেন। তার পোশাকের ধরন এবং বসার ভঙ্গি সবসময় ছিল অত্যন্ত নান্দনিক। নিজে ছবি না তুললেও ক্যামেরার লেন্স এবং চলমান চিত্র নিয়ে তার গভীর তাত্ত্বিক আগ্রহ ছিল।

কবিগুরুর তরুণ বয়সের বেশিরভাগ ছবি তোলা হয়েছিল কলকাতার বিখ্যাত বর্ন অ্যান্ড শেফার্ড স্টুডিওতে। এছাড়া তাঁর নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং ভাইপো গগনেন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার বেশ কিছু পারিবারিক ছবি তুলেছিলেন। আলেকজান্ডার বাসানো লন্ডনের এই নামি রয়্যাল ফটোগ্রাফার রবীন্দ্রনাথের কিছু বিশ্বখ্যাত পোর্ট্রেট তুলেছিলেন। এছাড়া 1930-এর দশকে ইউরোপ সফরের বেশ কিছু সাদা কালো ছবিতে রবি ঠাকুর ধরা দিয়েছিলেন জার্মানির বিখ্যাত পোর্ট্রেট ফটোগ্রাফার হুগো এরফুর্থের ক্যামেরায়। রবীন্দ্রনাথের জীবনে এর শেষ দিনগুলির অসামান্য সব ছবি তুলেছিলেন বিখ্যাত বাঙালি আলোকচিত্রী শম্ভু সাহা। এরপরে ঠিক একটি লাইনই বলতে ইচ্ছা করে, তুমি কি কেবলই ছবি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান রইল আপনাদের জন্য।

ক্যামেরা, ছবি, স্মৃতি। চলুন বন্ধুরা, স্মৃতির পথ ধরে ঘুরে আসি শৈশব আর কৈশোরের দিনগুলোতে। স্কুল বা কলেজের শেষ দিনটা, কান্না ভরা চোখে বন্ধুদের আলিঙ্গন। 90-এর দশক বা তার আগের দশক যারা পেরিয়ে এসেছি বা এসেছেন, মোবাইল থেকে শত হস্ত দূরে তখন আমরা।

বন্ধুদের সঙ্গে স্কুলের শেষ দিনের একটি ছবি হয়তো যত্ন করে রাখা রয়েছে এখনো। এখন চাইলেও হয়তো ছুটে যাওয়া যায় না সেই বন্ধুদের কাছে। ওই ছবিটুকুই সম্বল? মনটা কি একটু ভারী হয়ে গেল বন্ধুদের? হয়তো বন্ধুদের মনটা একটু ভারী হয়ে গেল, যেমনটা হয়েছিল ফোয়ারার অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ওপেন টি বায়োস্কোপ। উত্তর কলকাতার গলি, ফুটবল ম্যাচ সব মিলিয়ে জমজমাট। ছুটি শেষ, ফুটবল ম্যাচে জয়ী হয়ে এবার ওপেন টি বায়োস্কোপের ফোয়ারাকে ফিরে যেতে হবে কলকাতার হোস্টেলে সাময়িকভাবে বন্ধুদের ছেড়ে। কিন্তু তার আগে বন্ধুদের সঙ্গে নিয়ে একটা গ্রুপ ফটো এবং ফুটবল কোচের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটা ক্যামেরা, যে ক্যামেরায় সে হয়তো বন্দি করেছে তার হোস্টেল লাইফ বা তার হোস্টেলের আশেপাশের প্রকৃতিকে। সেই ক্যামেরা, ছবি আর সুখ দুঃখের স্মৃতিকে নিয়েই এগিয়ে চলা। এখানে শুধু সিনেমা নয়, আমাদের জীবনের অংশ। জীবনের কোনো কোনো মুহূর্তে যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, তাহলে দেখব আমরাও হয়তো কেউ কেউ হোস্টেলে যেতাম, হোস্টেলে থাকতাম, সেখানে থেকে পড়াশুনো করতাম, আর ছুটির সময় ছুটি পেলে বাড়িতে আসা যেমন একটি আনন্দ ছিল, তেমনি আবার ছুটি শেষে সেই যে ফিরে যাওয়া, সেখানে হয়তো ছবিটুকুই সম্বল, সেই মুহূর্তগুলোই সম্বল। আর এইভাবেই তো আমাদের এগিয়ে চলা, ছবিকে নিয়ে, ছবিদের নিয়ে, অ্যালবামগুলোকে নিয়ে। সেখানেই জমে আছে আমাদের সকল ভালোবাসা, ভালো লাগার মুহূর্তগুলো। বন্ধু, আজ সময় একদম শেষ। মনের মতো গান এই অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হবে। তবে যাওয়ার আগে বলি, এই অনুষ্ঠান কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu@gmail.com। আবারও বলছি, আমাদের ইমেল আইডি maitribondhu@gmail.com, আর আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে কিন্তু ভি নয়, বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ কিন্তু এটি, সেখানে যে সংশ্লিষ্ট পোস্ট সেখানে কিন্তু মতামত জানাতে আপনারা ভুলবেন না। আকাশবাণী মৈত্রী চিঠি লেখার ঠিকানাটিও একবার বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা, সকলে ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলেন রমা ঘোষ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন, পরিবেশনায় শিল্পী কৌশিক গোস্বামী।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভজন, পরিবেশনায় ছিলেন শিল্পী কৌশিক গোস্বামী। রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি, পরিবেশনায় শিল্পী মানিক দাস বাউল।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন, প্রথমে ভজন পরিবেশনায় ছিলেন কৌশিক গোস্বামী, তারপরে শুনলেন লোকগীতি পরিবেশনায় শিল্পী মানিক দাস বাউল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, সংগ্রহশালা থেকে গান। এই গানের এই অনুষ্ঠানে প্রথম গান প্রচলিত কথা এবং সুরে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন সংগ্রহশালা থেকে গান। সংগ্রহশালা থেকে গানের পরের গানের শিল্পী অরুণ কৃষ্ণ ঘোষ। গানটির কথা লিখেছেন জয়ন্তী সেন এবং সুর দিয়েছেন সুরেন চক্রবর্তী।

সংগ্রহশালা থেকে গানের পরের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গানটির সুরকার অনল চট্টোপাধ্যায় এবং গীতিকার শ্যামল গুপ্ত।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সংগ্রহশালা থেকে গান। সংগ্রহশালা থেকে গানের এই অনুষ্ঠানের শেষ গান শোনাব সৌমেন্দ্রনাথ ঠাকুরের কথায় এবং সুরে চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় শিল্পী শ্রুতি মেধা দাস।

শুনলেন নজরুল গীতি, পরিবেশনায় ছিলেন শিল্পী শ্রুতি মেধা দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ব্রহ্মগীতির অনুষ্ঠানের প্রথম শিল্পী ভারতী কর চৌধুরী। গানটির গীতিকার মিল্টু ঘোষ এবং সুরকার সুকুমার মিত্র।

রোমগীতিতে এবারে কবিতা সেনহার কথায় কালীপদ সেনের সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন রমগীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। রমগীতির গানের এবারের শিল্পী নির্মলা মিশ্র, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার নিখিল ঘোষ।

ব্রহ্মগীতিতে এবারে সৌমেন্দ্রনাথ ঠাকুরের কথা এবং সুরে চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন রম্যগীতি অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। রম্যগীতিতে এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গানটির গীতিকার প্রণব রায়, সুরকার রবীন চট্টোপাধ্যায়।

ব্রহ্মগীতির শেষ গানের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, গানটির গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার দক্ষিণা মোহন ঠাকুর।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা চৌধুরী।

হ্যালো, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় আমি অঙ্কিতা চৌধুরী। আচ্ছা, ছোটবেলায় তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে কেমন লাগতো? আমার কিন্তু বেশ মজা লাগতো, জানো তো। কোথায় কোন দিকে কোন দেশ, কোন রাজ্য, কোন জেলা ইত্যাদি এসব খুঁজে বের করার মজাই কিন্তু অন্যরকমের। আমাদের স্কুলের ভূগোল টিচার যখন ক্লাসে আসতেন, তিনি একটা মানে বোর্ডে ম্যাপ এঁকে দিতেন, তারপরে একে একে সবাইকে ডেকে এই ম্যাপে বিভিন্ন জায়গার নাম পয়েন্টিং করতে দিতেন। এই ম্যাপ পয়েন্টিং করার কিন্তু একটা খুব ভালো দিক আছে। আমাদের স্মৃতিশক্তি কতটা ভালো বা আমরা কে কতটা মনে রাখতে পারি এই বিষয়টা কিন্তু খুব ভালো বোঝা যায়। তারপরে ভূগোল পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর সব বন্ধুদের মধ্যেকার যে আলোচনা, মানে কার কটা ম্যাপ পয়েন্টিং ঠিক হলো বা ভুল হলো, এর কিন্তু এক অন্যরকম আনন্দ। তোমাদেরও নিশ্চয়ই কম বেশি এরকম অভিজ্ঞতা সবারই আছে। এবারে তোমাদের যদি বলি যে ইন্ডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, এই আটটা দেশকে ম্যাপে একসঙ্গে জুড়ে দিতে, তা কি তোমরা পারবে? মানে তোমরা কি বলতে পারবে যে এই আটটা দেশ কোন সূত্রে বাঁধা রয়েছে? আজকে এই সূত্রকে নিয়েই আমরা

কথা বলবো, কারণ আজ 29শে জুন আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স হিসেবে পালন করা হয়। ট্রপিক বা ক্রান্তীয় শুনলেই আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে গরম স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সমুদ্র, জঙ্গল, ভিন্ন ভিন্ন প্রজাতির জন্তু, গাছপালা ইত্যাদি। এটা যেমন ঠিক, তেমনি এর আগে তোমাদের যে আটটা দেশের নাম বললাম তাকে কিন্তু আমরা পৃথিবীর জীবনীশক্তি বলতেই পারি, কারণ এই জায়গাগুলো খাদ্য এবং প্রাকৃতিক সম্পদের প্রধান উৎস। এই জায়গাগুলি ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন মানে মকর ক্রান্তি রেখায় অবস্থিত, আর এই কারণে এই দেশগুলোতে সারা বছর খুব ভালোভাবে সূর্যের আলো পড়ে, যার ফলে এই অঞ্চলগুলো যে কোনো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ তৈরির ক্ষেত্রে ভীষণ উপযোগী। পৃথিবীর 40% মানুষ কিন্তু এই অঞ্চলগুলোতেই থাকে। আজকে এই ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স বা আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস নিয়ে কথা তো বলবই, সঙ্গে এই দিনটি পালনের গুরুত্ব, ভূমিকা এসব নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে তোমাদের জন্য রইল একটা গান, চলো শুনে নিই।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে একটা খুব সুন্দর গান শুনে ফিরে এলাম তোমাদের সঙ্গে আজকে অল্প অল্প গল্প কথার আড্ডায়। আমি অঙ্কিতা চৌধুরী। আচ্ছা, তোমরা কি জানো যে এই আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস কবে থেকে পালন করা হয়? 2016 সালের 29শে জুন ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি এই দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স হিসেবে ঘোষণা করে। তার কারণ, 2014 সালে স্টেট অফ দ্য ট্রপিক্সের রিপোর্ট অনুযায়ী বোঝা যায় যে অঞ্চলগুলোকে ট্রপিক্যাল রিজিয়ন বা ক্রান্তীয় অঞ্চল বলা হয় সেই জায়গাগুলোর অবস্থা খুবই শোচনীয়। এই জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণের জন্যই এই দিনটি পালন করা শুরু হয়, যাতে মানুষ এর গুরুত্ব বুঝতে পারে। কারণ এই অঞ্চলগুলো ঠিক না থাকলে কিন্তু পুরো পৃথিবীর পরিকাঠামো বা সুস্থ বাতাবরণ নষ্ট হয়ে যাবে। এই পরিকাঠামো বা বাতাবরণ দাঁড়িয়ে রয়েছে কিন্তু বায়োডাইভার্সিটির ওপরে। এই বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বলতে শুধুমাত্র মানুষ বা পশু পাখি কিন্তু নয়, বরং গাছপালা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব সমস্ত কিছুই রয়েছে। এই সবটাই কিন্তু একটা মালার মতো গাঁথা রয়েছে। তাই কোনো কারণে যদি এটি ছিঁড়ে যায় বা এই যে সার্কেলটার কথা বললাম এটি যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু পৃথিবীর যে নিজস্ব ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যাবে। এই যে ক্রান্তীয় অঞ্চলগুলো, এর অন্যতম হচ্ছে ট্রপিক্যাল রেনফরেস্ট, যা পৃথিবীর 10% অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে। আর এই 10% পৃথিবীর অর্ধেক গাছপালা আর অর্ধেক পশু পাখির বাসস্থান। ভাবা যায় কত কিছু। এই রেনফরেস্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেনফরেস্ট, আফ্রিকার কঙ্গো রেনফরেস্ট, দক্ষিণ পূর্ব এশিয়ার রেনফরেস্ট। এই একটু আগেই তোমাদের বললাম না যে এখানে পৃথিবীর যত ধরনের গাছপালা আছে তার অর্ধেক ধরনের গাছপালা এখানে দেখতে পাওয়া যায়, আর সারা পৃথিবীর সকল জীবজন্তুদের অর্ধেক জীবজন্তুই এখানে পাওয়া যায়। তাদের মধ্যে কিন্তু বিরল বিরল কিছু প্রাণী রয়েছে, যেমন জাগুয়ার, ওরাংওটাং, ম্যাকাও, ট্রি ফ্রগ ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে, তার মধ্যে হয়তো আমরা অনেকের নাম শুনিনি কখনো। এছাড়াও যে গাছপালা রয়েছে তা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের হার্বাল ওষুধ তৈরি করা হয়, যা ক্যান্সার, ম্যালেরিয়া, হার্টের বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে। এগুলো যখন পড়ি বা যখন দেখি, মানে ছবি দেখি বা ভিডিও দেখি, তখন এত অবাক।

হয়ে যায় না যে আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় তোমরা যারা এই বিষয়গুলো সম্পর্কে জানো বা এই ধরনের বিভিন্ন পশু পাখির ভিডিও, এই ধরনের জঙ্গল সমুদ্র ইত্যাদির ভিডিও যখন দেখো, আমার মনে হয় যে তোমাদের মধ্যেও কিন্তু মানে তোমরাও আমার মনে হয় নিশ্চয় অবাক হয়ে যাও। মানে ভাবা যায় যে পুরো পৃথিবীর অর্ধেক গাছপালা, অর্ধেক জীবজন্তু এখানে পাওয়া যায়। প্রতিটা মুহূর্তে অবাক করে দেয় বিষয়গুলো আমাকে। তা এই অঞ্চলগুলো কিন্তু রক্ষা করা সত্যিই খুব প্রয়োজন। আমরা তো এতক্ষণ রেন ফরেস্ট নিয়ে কথা বললাম, এরপরে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আর সেই সঙ্গে কথা বলবো এই যে অঞ্চলগুলো এগুলো অর্থনৈতিকভাবেও কতটা গুরুত্বপূর্ণ এটাও কিন্তু আমাদের জানতে হবে। কিন্তু তার আগে যদি আরেকটা গান শুনে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই তোমাদের জন্য রইল আরেকটা গান, চলো শুনে নিই।

মেঘ বলেছে যাব যাব। শ্রাবণী সেন আর সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শুনে আমার মনে হয় আমাদের, মানে আমার তো মন ভালো হয়ে গেলই, আর আমার সঙ্গে তোমরা যারা শ্রোতা বন্ধুরা রয়েছো তাদেরও মন নিশ্চয়ই খুব ভালো হয়ে গেল। তো যাই হোক, আজকে আমরা কথা বলছিলাম ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স, আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস নিয়ে। আজকাল আমরা মাঝে মাঝেই শুনতে পাই যে বিশ্ব উষ্ণায়নের জন্য তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেছে, তার ফলে ঠিকভাবে বৃষ্টি হচ্ছে না, নানান জায়গায় প্রচণ্ড খরা পড়ে যাচ্ছে, শীত প্রধান অঞ্চলগুলোতে বরফ গলে যাচ্ছে, ফলে এই অঞ্চলে যে প্রাণীরা থাকে তারা কিন্তু বিপদের মুখে, চাষাবাদের ভীষণ ক্ষতি হচ্ছে, এক কথায় সমস্ত জীবকুলের অবস্থা কিন্তু প্রায় সংকটজনক। এই গ্লোবাল ওয়ার্মিং বা

পরিবেশে উষ্ণায়নের জন্য দায়ী কিন্তু বিভিন্ন গ্রিনহাউস গ্যাস, আর এই গ্যাসগুলোর অধিকাংশটাই অ্যাবজর্ব করে নেয় এই ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্যাল রিজিয়নগুলো, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আর এটি আছে বলেই পৃথিবী জুড়ে সমস্ত ঋতুগুলো ঠিক ঠিক সময় ধরে বজায় থাকে, সেই সঙ্গে মানুষ সহ সমস্ত প্রাণীকুল ভালোভাবে থাকতে পারে। আর শুধু ভালোভাবে থাকাই কিন্তু নয়, বিশ্বব্যাপী যে বাজার ব্যবস্থা সেটাও কিন্তু এই ক্রান্তীয় অঞ্চলগুলোর ওপর নির্ভরশীল। কারণ এই অঞ্চলগুলোতে এমন কিছু সম্পদ বা উপাদান পাওয়া যায় যা দিয়ে ব্যবসায়িক আদান প্রদান করে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা সচল রাখা হয়। এই সকল অঞ্চলের চাষিরা যা চাষ করে তার মধ্যে অন্যতম হচ্ছে কফি, চা, কোকোয়া, কলা, চাল, নারকেল, আখ, রবার আর নানান ধরনের মশলা। তাহলে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র অর্থনৈতিক কিন্তু নয়, সেই সঙ্গে আমাদের রোজকার জীবনের খাদ্য উৎসগুলোও কিন্তু এর মধ্যে জড়িয়ে রয়েছে। কাজেই এই জায়গাগুলোকে ভালো রাখা কিন্তু খুবই প্রয়োজন। আর এই কাজটি ঠিকভাবে হচ্ছিল না বলেই কিন্তু 29শে জুনকে আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়, যাতে মানুষের গুরুত্ব বুঝতে পারে। আরেকটা বিষয় কি জানো তো, এই অঞ্চলগুলোতে তো পৃথিবীর মানে বিভিন্ন উপজাতির বিভিন্ন গোষ্ঠীর মানুষ বসবাস করে, আর তাদের প্রত্যেকেরই নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি রয়েছে। তাই এই অঞ্চলগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই মানুষগুলো আর সেই সঙ্গে তাদের সংস্কৃতি, ভাষা এসব কিছুই কিন্তু হারিয়ে যাবে। এবারে বিষয়টা হচ্ছে, নানা রকমভাবে বাঁচিয়ে রাখার তো চেষ্টা চলছে, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে ক্ষয় হয়ে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ কিন্তু ক্লাইমেট চেঞ্জ আর সেই সঙ্গে ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশনের জন্য কিন্তু আমরা মানুষরা অনেকটাই দায়ী। জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেরকমভাবে কিন্তু আমাদের চাহিদাও যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। মানুষ যত বাড়ছে ঠিক তত বসবাসের জন্য জায়গার প্রয়োজন হচ্ছে। সেই জায়গা পাওয়ার জন্য জঙ্গলের পর জঙ্গল কেটে ফেলা হচ্ছে। এছাড়াও বিভিন্ন কলকারখানা বা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কাজের জন্য অনেকটাই জায়গার প্রয়োজন হচ্ছে, আর তার ফল ডিফরেস্টেশন। এই কলকারখানা বলতেই মনে পড়ল যে এই কলকারখানাগুলো মূলত কিন্তু কোনো জলাশয় বা নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে, যাতে সেই কলকারখানার আবর্জনাগুলো ড্রেনের মাধ্যমে নদীতে গিয়ে মেশে। কিন্তু এর ফলে তো আরও সমস্যা, এই আবর্জনাগুলো নদীতে পড়ার ফলে এর মধ্যে থাকা বিভিন্ন কেমিক্যালগুলো জলের সঙ্গে মিশে জলের বিভিন্ন ভালো উপাদান বা মিনারেলস নষ্ট করে দিচ্ছে, আর সেই সঙ্গে বিভিন্ন জলজ প্রাণীরও ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে মনে পড়ল 2019 সালে অ্যামাজন রেন ফরেস্টে যে দাবানল হয়েছিল, সেখানে ব্রাজিলের INPE 89,000-এরও বেশি অগ্নিকাণ্ড কিন্তু শনাক্ত করেছিল। এত এত গাছ ধ্বংস হয়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছিল, যার ফলে অ্যামাজন সাময়িকভাবে এর শোষণের ক্ষমতার চেয়ে বেশি কার্বন নির্গমন করতে শুরু করেছিল। চারিদিকে তো নানান ধরনের সমস্যা। আসলে আমরা মানুষরা না ভীষণ স্বার্থপর হয়ে যাচ্ছি, সবসময় কি করলে নিজেদের সুবিধা হবে সেটার চিন্তাভাবনা করি, কিন্তু আমরা ভুলেই যাই যে পরিবেশ যদি ভালো না থাকে তাহলে আমরা কি করে ভালো থাকব। তাই পরিবেশকে তো ভালো রাখতেই হবে। চারিদিকে নানান খারাপের মধ্যে আমাদেরকে কিন্তু ভালোটা খুঁজে নিতে হবে। তাই এই যে ক্রান্তীয় অঞ্চলগুলো বিভিন্ন সমস্যার মানে মধ্যে দিয়ে গেছে, সেখান থেকে বের করে আনার জন্য বা বাঁচানোর জন্য সেই সকল দেশগুলোর সরকার বেশ কিছু কর্মসূচি নিয়েছে। এবারে সেগুলো তোমাদের বলি। তার মধ্যে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে রিফরেস্টেশন প্রজেক্ট বা বনসৃজন প্রকল্প, ওয়াইল্ড লাইফ কনজারভেশন প্রোগ্রাম বা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি, সাস্টেইনেবল এগ্রিকালচার ইনিশিয়েটিভ, অর্থাৎ এটি এমন একটি পদ্ধতি যার মধ্যে দিয়ে পরিবেশের ক্ষতি না করে মাটির উর্বরতা বজায় রেখে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে ভবিষ্যতে খাদ্যের চাহিদা মেটানো। এরপরে মেরিন প্রটেক্টেড এরিয়াস, অর্থাৎ সমুদ্রের সামুদ্রিক জীব এগুলোকে বাঁচানোর চেষ্টা বা সমুদ্র সুরক্ষিত এলাকা তৈরি করা, এবং রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োমাস ইত্যাদির ব্যবহার করা হবে। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন অঞ্চলে জঙ্গলের রক্ষণাবেক্ষণ হচ্ছে, জঙ্গল রেস্টোরেশন হচ্ছে, আর সেই সঙ্গে জঙ্গলগুলোতে বসবাসকারী প্রায় লুপ্ত হয়ে যাওয়া মানুষরা কিন্তু আবার চাষাবাদের সঙ্গে যুক্ত হতে পারছে। এই যে প্রকল্পগুলো আনা হচ্ছে বা আনা হয়েছে তার ফলে সত্যি সত্যি

কিন্তু এই অঞ্চলগুলো আজ অনেকটাই ভালো রয়েছে। আর শুধু ক্রান্তীয় অঞ্চলগুলো কেন, এর পাশাপাশি আরও যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে তারাও কিন্তু ভালো আছে। এক কথায় আমাদের চেষ্টা তো চালিয়ে যেতেই হবে ভালো থাকার, ভালো রাখার। আজকে তোমাদের সঙ্গে তো আমি কথা বলছি আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস নিয়ে, এই ব্যাপারে আরও বেশ কিছু কথা বলবো, কিন্তু তার আগে আর একটা গান তোমাদের জন্য।

আছে। অর্থাৎ নবীন আর প্রবীণ এই দুই প্রজন্মের মানুষদের মিলিত প্রচেষ্টায় কিন্তু এই প্রকল্পগুলো খুব ভালোভাবেই কার্যকর হচ্ছে, আর এর ফলেই কিন্তু এই অঞ্চলগুলোর যে পজিটিভ দিক তা কিন্তু আমরা উপভোগ করতে পাচ্ছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, তা হচ্ছে তথ্য প্রযুক্তি। এই ক্ষেত্রে স্যাটেলাইট মনিটরিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গা বা জঙ্গলের ক্ষয়ক্ষতি হচ্ছে, জঙ্গল কেটে ফেলা হচ্ছে। আর একটা দারুণ জিনিস হচ্ছে ড্রোন। এখন বিভিন্ন ছবি তোলার ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে এই ড্রোনের দুর্দান্ত ব্যবহার করা হচ্ছে সারা বিশ্বজুড়ে। এই ড্রোনের সাহায্যে কিন্তু জঙ্গলের একটা ম্যাপ তৈরি করা হচ্ছে, আর এই ম্যাপের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে কোন অঞ্চলে কি কি সমস্যা হচ্ছে, আর সেই সমস্যা বুঝে সেটাকে শোধরানোর চেষ্টা করা হচ্ছে বা ফার্দার স্টেপস নেওয়া হচ্ছে। আর যার কথা না বললেই নয়, তা হচ্ছে এআই, যাকে নিয়ে আজকে পুরো বিশ্ব তোলপাড়। এটি ভালো না খারাপ তা নিয়ে তো নানাবিধ তর্ক চর্চা আলোচনা সবকিছুই জারি আছে। এবারে সবকিছুরই তো ভালো খারাপ দিক থাকেই, আমাদের সেই ভালোটাকে খুঁজে নিতে হবে। তাই এআই এরও ভালো দিকটাই আমরা দেখব। এই এআই এর সাহায্যে বিভিন্ন গবেষকদের ওয়াইল্ড লাইফ পপুলেশন বুঝতে সুবিধা হচ্ছে। এবছর অর্থাৎ 2026 এই আন্তর্জাতিক ক্রান্তীয় দিবসের একটা ভিশন ঠিক করা হয়েছে, আর তার সুবাদেই আমরা ভবিষ্যতে এক সবুজ, স্বচ্ছ, সুন্দর পৃথিবী কল্পনা করতে পারি। আরেকটা বিষয় কি জানো তো, এই যে আমরা সবকিছুকে ভালো করার চেষ্টা করছি তা অনেক বেশি সহজ হয়ে উঠবে যদি আমরা নিজেরা ভালো থাকতে পারি। নিজেদের ভালো থাকাটা সবার আগে দরকার, তাহলেই আমাদের চারপাশটা অনেক সুন্দর হয়ে উঠবে। তাই চলো সকলে মিলে ভালো থাকার চেষ্টা করি, আর সেই সঙ্গে চেষ্টা করি পরিবেশটাকে ভালো রাখার। তোমাদের সঙ্গে আজকের আড্ডায় ছিলাম আমি অঙ্কিতা চৌধুরী। আবারও খুব তাড়াতাড়ি আড্ডা হবে, গল্প হবে। সকলে খুব ভালো থেকো, ভালো আছি আমরা, ভালো থাকবো।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন অঙ্কিতা চৌধুরী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানের প্রথমে উৎপল ফকির এবং সহজমার দ্বৈতকণ্ঠে।

0: শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে এবারের শিল্পী স্বপন বসু।
1: গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের

শুনছেন লোকগীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। লোকগীতির অনুষ্ঠানের শেষ গান চিন্ময় আদকের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনলেন লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে

চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নাটক, আজকের বেতার নাটক অকৃত্রিম।
1: আজকের নাটক অকৃত্রিম।

0: কাহিনী সুদেব সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাটক সৌমেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সৌমেন বসু, অকৃত্রিম।
1: এই তো সবে ঘুরে এলেন মা, এখনই আবার সেজো ছেলের জন্য মন কেমন করছে?
2: না গো বৌমা, আসলে শঙ্করের ছোট ছেলেটা আমার খুব ন্যাওটা, ওকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়। 2 বছর মোটে বয়স, কিন্তু কি বুঝদার গো বৌমা।
1: বুঝদার ওই বয়সে সব বাচ্চাই ওই রকম হয়। যাই বলুন না, জয়ও আপনার নাতি, জয়কে ছেড়ে থাকতে আপনার কোনো কষ্ট হয় না তো?
2: ও কথা বলো না বৌমা, তবে বড় সংসারে অনেক লোকজন, এসবের মধ্যে তো থেকেছি। তোমরা চলে এলে এখানে, সকালে দুজনেই অফিস বেরিয়ে যাও, জয় স্কুলে চলে যায়, বাড়িটা খাঁ খাঁ করে। সাঁতরা গাছের বাড়িতে 3-3টে সংসার, হই চই লোকজন, তাই ওই বাড়ির ছুটি।
1: হলোই বা 3টে সংসার, বড়দা মেজদার ভাগে তো থাকেন না। আপনার যা কিছু ভালোবাসা ওই সেজো ছেলের জন্য, তারপর সেজদা কি ব্যাপারটাই না ঘটালেন, 50 বছর বয়সে 2 বছরের ছেলের বাপ, এখন আবার ফোটা তিলক কেটে গোঁসাই জি হয়েছেন, ভরং দেখে বাঁচি না।
2: হ্যাঁ কি জানি কি মনে করে ভরা সংসার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, আমি গেলে আমার হাতে খাবে, না হলে সপাকে খায়, দিন রাত খালি মালা জপছে। বৌমা আমি দেখেছি মালা জপতে জপতে চোখ বেয়ে জল পড়ে, নিশ্চয়ই কিছু সন্ধান পেয়েছে।
1: কিসের সন্ধান পাবে মা, এই বয়সে যা সন্তান হয়, ছাড়ুন তো তুলসী বনের বাক সব।
2: ও কথা বলো না বৌমা,

0: শঙ্কর আমার কখনো অন্যায় করে না।
1: অন্যায় করে না? আমার চাকরি করা নিয়ে মেজদা যখন তুলকালাম করেছিল, কই একদিনও তো সেজদা আমাদের হয়ে একটি কথাও বলেনি। সাধে কি আমরা সাতরাগাছির বাড়ি ছেড়ে চলে এলাম?
0: সেটা তো তোমাদের সুবিধে ভেবে বৌমা। তোমার চাকরি, জয়ের ভালো স্কুলে পড়াশোনা,
1: মানছি, কিন্তু ইন্ধন তো ছিলই মা। ওভাবে যদি রোজ খোঁচানা খেতুম তাহলে কি চলে আসার প্ল্যান মনে আসতো? আসতোই না।
2: কিসের
1: কিসের আবার? মা আবার শেষদার কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন।
2: কেন মা?
0: না, অস্থির হয়নি বাবা, তবে ছোট ছেলেটার জন্য।
2: ছোট ছেলে? ও তোমার নাড়ু গোপাল।
0: আমার কেন বলছিস রে, তোদের না?
2: হ্যাঁ হ্যাঁ, সত্যি শেষদার ছোট ছেলেটা একেবারে নাড়ু গোপাল।
1: নাড়ু গোপাল? নিজের ছেলেকে তো কোনোদিনও নাড়ু গোপাল বলতে শুনলাম না।
0: কেন বৌমা, এই বয়সে তো জয়কেও আমি বুকে টেনে নিয়েছিলাম, সবাই তো আমার নাড়ু গোপাল। আমি যে মা বৌমা, সকলের মা, কেন তফাত করব?
1: আপনি চলে গেলে জয়টা স্কুল থেকে ফিরে একেবারে একলা হয়ে পড়ে।
0: তোমরা দুজনেই চাকরি করো যে মা, এ অবস্থা তো হবেই। তবে আমি ও বাড়িতে গেলে বেশি দিন তো থাকবো না। গোবিন্দ গোবিন্দ মধুসূদন, যাই উঠি।
2: কোথায় যাবে মা?
0: কোথায় আর যাবো বাবা, ঠাকুর ঘরে যাই।
2: একটা কথা বলছি মম।
1: কি বলছো?
2: শেষদা প্রসঙ্গে মাকে ওভাবে বলো না, দুঃখ পাবে।
1: থামো তো, আমার অত ঢাক ঢাক গুড়গুড় নেই, যা বলার সোজাসুজি বলি, বলবো।

0: এই ওঠো ওঠো।
1: কেন, কি হলো?
0: টুটুল এসেছে।
1: টুটুলকে চা দাও।
0: ওঠো না, ওঠো না, দেখ
1: কি হয়েছে। কি
0: শেষ, তাকে পাওয়া যাচ্ছে না।
1: কি বললে?
0: শেষতা তিন দিন ধরে নিখোঁজ, টুটুলটা জেরবার হয়ে যাচ্ছে।
1: তিন দিন ধরে নিখোঁজ, অথচ আমরা কিছু জানি না, হঠাৎ কি হলো?
0: জানবো কি করে, টুটুলের কাছে খবরটা শুনেই তো তোমায় ডাকতে এলাম।
1: চলো চলো চলো তো দেখি কি ব্যাপার রে টুটুল।
2: বাবাকে পাওয়া যাচ্ছে না ছোটকা।
1: কবে থেকে?
2: তিন দিন হয়ে গেল।
1: খবর খবর সব নিয়েছিস?
2: সব, কলকাতা ঢুঁড়ে ফেলেছি, থানা, পুলিশ, লালবাজার, মিসিং স্কোয়ার্ড, হাসপাতাল, মর্গ।
0: সাংসারিক অশান্তি কিছু?
2: না না, একদম না। বাবা তো নিজেকে সংসার থেকে গুটিয়ে নিয়েছিল, ফোঁটা তিলক কেটে অফিস যেত।
1: ওই দিন অফিস গিয়েছিল?
2: হ্যাঁ।
1: না মানে অস্বাভাবিক কিছু?
2: না, অফিস যাবার আগে আমার সঙ্গে কথা বলল, বলল অফিস থেকে ফিরেই আমার সম্বন্ধে চিন্তা ভাবনা কি করেছে আমায় জানাবে।
1: আচ্ছা।
2: তারপর বেরিয়ে যাচ্ছিল জানো, কি মনে হতে ফিরে এসে ছোট ভাইকে কোলে তুলে নিয়ে খুব আদর করলো।
0: সে কি রে, তাহলে বোধহয় তখন থেকেই সিদ্ধান্ত করে ফেলেছিল।
2: হ্যাঁ মনে হয়। জানো কাকি, যাবার আগে না মাকে বলে উঠল, চললাম বাসন্তী, সাবধানে থেকো।
1: সাবধানে থেকো। এই রে টুটুল।
2: হ্যাঁ,
1: মাকে একদম জানাবি না,
2: কিন্তু যদি জিজ্ঞেস করে
1: করুক।
0: ও মা, টুটুল এসেছিস, এত সকালে চলে এলি।
2: হ্যাঁ এলাম।
0: আরে খবর সব ভালো তো?
2: হ্যাঁ।
0: তোর বাবা ভালো আছে তো?
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছে।
0: আমার নানু গোপাল?
2: হ্যাঁ ও ভালো আছে।
0: শঙ্কর আমায় নিয়ে যেতে বলেছে বুঝি?
1: আসলে শেষদাকে জানোই তো, সব সময় তোমায় নিয়ে যাবার কথা বলে। আচ্ছা সব সময় যাওয়া সম্ভব? টুটুলকে ওখানে নিয়ে গিয়ে একটু চা খাইয়ে দাও। টুটুল, আমি তোর সঙ্গে একবার ও বাড়িতে যাব।
2: ঠিক আছে।
0: কেন রে, তুই যাবি কেন?
1: না, ওই বর্দাকে একটা খবর দেবার আছে।
0: কি খবর?
1: আরে বাবা, অফিস সংক্রান্ত ব্যাপার। আহ, দাঁড়িয়ে রইলে কেন, টুটুলকে নিয়ে যাও।
0: এই টুটুল এদিকে আয়। দীপু, টুটুল এত সকাল সকাল চলে এলো কেন?
1: তো কি হলো মা?
0: না, মায়ের মন তো বাবা কুগায়।
1: না সেরকম কিছু নয়।
0: সেরকম কিছু নয় মানে?
1: মা তুমি এত জেদ করছো কেন?
0: ঠিক আছে, আর কিছু বলবো না।
1: কিচ্ছু হয়নি মা, টুটুল এদিকে এসেছিল তাই ঘুরে গেল, তুমি একদম চিন্তা করো না।

0: তোমার মা এবার সেজে ছেলের কাছে পালাই পালাই করতে পারবে না।
1: কি হলো তাতে?
0: ও বাড়িতে বড় বউ মেজ বউয়ের সঙ্গে তো আদায় কাজ কলায়, শত অসুবিধা হলেও এখানেই মুখ বুঝে পড়ে থাকতে হবে। এখন জয়কে ঠাকুমার কাছে রেখে আমরা নিশ্চিন্তে অফিস করতে পারবো।
1: ও, এই কথাটাই আগে মনে এলো, শুধু নিজেকে নিয়ে ভাবছো?
0: না, সেজবৌদির কথাও আমার মনে হচ্ছে। তুমি আমার নাম করে বলবে, যত যাই হোক টুটুলের পড়াশোনাটা যেন বন্ধ না হয়। টুটুল আমার এখানে থেকেই গ্রাজুয়েশনটা কমপ্লিট করবে।
1: বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, ঝুলি থেকে বেড়াল বের করে দিলে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে ডিস্ট্রিক্ট স্কলারশিপ পাওয়া, টুটুলের হাতে জয়ের কোচিংয়ের ভার ছেড়ে দেওয়া, তোমার অনেক দিনের ইচ্ছে।
0: সবেতেই না, তুমি একটা অন্য মানে করে নিচ্ছ।
1: কেন?
0: যাও, আমি আর কিছু বলবো না।
1: ওহ বাবা।
0: টুটুল, এই টুটুল, এদিকে আয়, তোর কাকা রেডি।
1: চল টুটুল, একটা ট্যাক্সি ধরে নি।
2: জানো ছোটকা, বাবা বেশি করে না তোমার কথা বলতো, তোমাদের ছোটবেলার কথা। কত কি যে মজা করতো না।
1: হ্যাঁ, আমরা তো প্রায় সমবয়সী, শেষদা আমার থেকে মাত্র 1.5 বছরের বড়। আমরা বন্ধুর মতো ছিলাম।
2: ফোঁটা তিলক কাটা নিয়ে তুমি বাবাকে খুব ধমক দিয়েছিলে।
1: আমাদের মধ্যে অনেক কথাবার্তাই হতো। হাসিসনি শেষদা, লজ্জা করে না?
3: কিসের লজ্জা রে?
1: ফোঁটা তিলক কেটে অফিস যাচ্ছিস,
3: এটা আমার বিশ্বাস। তাতে করে কার কি সাজায় দীপু?
1: তুই তো গেজেটেড অফিসার, কত রকম কমিটমেন্ট
3: দীপু। গুরুদশার সময় কাছা নিয়ে অফিস করে না লোকে?
1: আরে বাবা, ওটা রীতি আর টেম্পোরারি।
3: সবই তো টেম্পোরারি, নাথিং ইজ এটারনাল। যা এটারনাল তাতেই তো মন নিবিষ্ট করেছি রে দীপু।
1: কত রঙ্গই না জানো জাদু, এক সময় তো নাস্তিকতা চূড়ান্ত করেছিল, মার জেদাজি দিতে পৈতে নিল, আবার বিয়ের পর পৈতে দিয়ে পেটিকোটে দড়ি বানিয়েছিলে, সেজ বৌদি হা হা করে উঠলে, কি বলেছিলিস মনে আছে?
3: মনে আছে মনে আছে, বলেছিলাম বস্তুর বস্তুগত ব্যবহার না থাকলে কোনো বস্তুই বস্তু নয়।
1: তো বস্তুর বস্তুগত মূল্য ভুলে এখন কি আসক্তিবিহীন হবার চেষ্টা?
3: না না, এত সোজা আসক্তিবিহীন হওয়া সে বড় কঠিন রে।
1: কোথায় কঠিন, সে যে গুজে তো ভালোই দেখাচ্ছে, ফোঁটা তিলক।
3: গালাগাল দিচ্ছিস, বুড়ো বয়সের ছেলে হলো বলে
1: ধর তাই।
3: দীপু, তোকে কে বললো যে আমি আসক্তিবিহীন হয়েছি?
1: তবে
3: আসক্তির ক্ষেত্রটা বদলেছি।
1: যথা
3: সংসারের আসক্তিটা ফোঁটা তিলকে বদলেছি।
1: ভালোই আছি রে। কি যে বলছিস আর কি যে করছিস।
3: আচ্ছা, সেই জোকারের গল্পটা জানিস তো?
1: কোন গল্প?
3: সেই যে রে, সবেদিন সে মজা করত, যখন আত্মজনের মৃত্যুতে সে কাঁদছে তখন সবাই হাসছে, লোকে ভাবছে কি সুন্দর কান্না নকল করেছে, দেখ দীপু, আই এম দ্য জোকার, দি আনকম্প্রোমাইজিং কমেডিয়ান। হ্যাঁ, দ্য আনকম্প্রোমাইজিং কমেডিয়ান।
2: ছোটকা, কি ভাবছো?
1: ও কিছু না,
2: কি হবে বলতো?
1: আমরা তো রয়েছি, এক্ষুনি 7-5 ভাবিস নি, সব ঠিক হয়ে যাবে।
2: কোথায় কোথায় গেল বলতো?
1: আমিও তো তাই ভাবছি রে।
2: পুলিশ বললো সুইসাইড বা হোমিসাইড হলে লাশটা অন্তত পাওয়া যেত।
1: লাশ?
2: হ্যাঁ
1: ঠিকই বলেছে।
2: আচ্ছা, খারাপ কিছু ঘটেনি বলো?
1: নিশ্চয়ই,
2: অফিস থেকে টাকা কড়ি পাওনা গন্ডা কিচ্ছু মিলবে না।

0: পিএফ, গ্র্যাচুইটি, সমস্ত টাকাটাই আটকে গেল।
1: দেখ, সার্টিফিকেট ছাড়া ওসব দাবি করা যায় না।
0: এর চেয়ে বাবা যদি সেরকম কিছু একটা করে বসতো,
1: তার মানে
0: বাবা যদি সুইসাইড করত, তাহলে সব টাকা কড়ি পাওনাগণ্ডা দিয়ে দিত ওরা। কম্পেশনের গ্রাউন্ডে অ্যাটলিস্ট আমার চাকরিটা হতো।
1: কি বলছিস টুটুল, এ কথা বলতে পারলি? বর্দা,
2: দীপু এসেছিস?
1: হ্যাঁ বর্দা।
2: কি কাণ্ড বল দেখি।
1: ওই
2: গো, দেখো দীপু এসেছে।
3: বসো বসো ঠাকুরপো, কি সর্বনাশ হয়ে গেল।
1: এ কথা ভাবছেন কেন বৌদি?
2: আর কি হতে পারে? আর তাছাড়া খারাপ যদি বা নাও হয়ে থাকে, শঙ্কর আর ফিরবে নাকি?
1: কেন,
2: অশান্তির ভয়ে?
1: কার সঙ্গে অশান্তি বৌদির?
2: তবে আর কার সঙ্গে, বাজে মেয়ে।
1: কই তেমন তো কিছু।
4: দেখবে কোত্থেকে ঠাকুরপো, ওর নাগাল পাওয়া তোমার কম্ম নয়।
2: জানিস তো, বিয়ের আগে একটা স্মাগলার গ্রুপে ও জড়িত ছিল আসাম বর্ডারে।
4: উনি তখন ওখানকার কাস্টমস অফিসার, মহত্ব দেখিয়ে গ্রুপ থেকে ছাড়িয়ে এনে একেবারে ঘরণী করে ঘরে তুললেন। ভুগতে হবে না?
1: মনটা তো শেষদার বরাবরই নরম।
4: না না গো না, রূপসী গো রূপসী, রূপের ডালি, তাতেই ওনার মাথা ঘুরে গেল।
2: এই বয়সে দু বছরের ছোট ছেলে।
1: হ্যাঁ, কি হলো তাতে?
2: ক বছর হেমেন বলে একটা ছোকরা শঙ্করের ঘাড়ে বসে খাচ্ছে।
4: হ্যাঁ, পরিচয় দেয় কি রকম না কি আত্মীয়। আত্মীয় আত্মীয় না কাঁচ কলা।
2: কি ব্যাপার জানিস তো, ওই যে নাড়ু গোপাল, কাকের বাসায় কোকিল ছানা।
1: দাদা, আমার ভালো লাগছে না।
2: ভালো লাগবেও না, আমার ভাইকে ওরা ঘর ছাড়া করেছে, তাই তো বলছি। দেখিস, ওই বউকে আমি তাড়াবো। ভালো কথায় হলো তো হলো, না হলে সে আমার ছকা আছে, বুঝলি তো?
1: না বুঝছি না। একটা মানুষ হারিয়ে গেল, কোথায় তাকে খুঁজে বেড়াবো? তা নয় সবাই মিলে, তুমি বড়, সকলের ভরসা, তা নয় তুমি বসে বসে ছক করছো।
2: তোর কি? হ্যাঁ, তোকে তো আর চোখের ওপর এসব দেখতে হচ্ছে না। এ বাড়ির একটা ইজ্জত আছে, একটা প্রেস্টিজ।
4: তুমি তো কথা বলবেই ঠাকুরপো, তোমার বউ তো রোজ ঠেলাঠেলির মধ্যে চাকরি করতে বেরোচ্ছে, অনেক টাকা রোজগার করছে, তুমি এসবের কি বুঝবে শুনি? উদার হয়ে তুমি তো সবকিছুতেই সায় দেবে ঠাকুরপো। তুমি
1: চুপ করো বৌদি, যখনই আসি মেজদা তো কান ছাড়া ফেলা করে দেয়, কি না কি বলে, স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। ভেবেছিলাম বর্দা তুমি এই অসহায় ছেলেপেলেগুলোর পাশে দাঁড়াবে, তা নয়।
0: ছোটকা, মেজেটা তোমার ডাকছে।
1: যাচ্ছি রে।
2: এ কে এসেছে, কে এসেছে? আমার জেঠু। এছো এছো এছো, আমার কোলে এছো এছো। কই গো, আমার জেঠুর জন্য বিস্কুট।
4: এসো বাবা এসো, এই তো জেঠু, এই না এই না বিস্কুটটা। আরে ও কি, ভালো করে ধরো, বাচ্চাটা যে পড়ে যাবে।
2: না না, সোনা জেঠু আমার কোলে, পড়বে কেন? জেঠু জেঠু আমার মানিক, আমার আমার তার সোনা জেঠু। দীপু,
1: যাচ্ছি মেসদা।
5: বর্দার ঘরে গিয়েছিলি, কি বলছে?
1: কি বলতে পারে তুমি আন্দাজ করো?
5: জানি তো, তুই ভাবতে পারিস দীপু, আমাদের বংশের দুলাল, সুন্দর একটা বাচ্চা, কোথায় তার জন্য স্নেহে পাগল হয়ে যাবার কথা? তা নয় নোংরা সন্দেহ, শঙ্করের সামনে তো কোনোদিন বলেনি। চারটে বাচ্চা নিয়ে এই মেয়েটা, তাকে কোথায় আগলে রাখবে? তা নয় নোংরামি। ঘোলা জলে মাছ ধরতে চায়, মেয়েটাকে তাড়াতে পারলেই ওর ভাগের ঘরগুলো দখল করে নেবে, জানি না আমি।
1: তুমি কি করবে ভাবছো?
5: আমি আমি সেজ মামাকে বলে দিয়েছি, কোনো ভয় নেই, আমি আছি।
1: সত্যি বলেছো?
5: হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা বল, আমার ভাইয়ের সংসার, ওরা কষ্টে পড়েছে, দুঃখে আছে জানলে আমরা ভালো থাকতে পারি? বল
1: মিসা।

0: সত্যি আমার এত ভালো লাগছে, আমি তোমায় অন্যরকম ভেবেছিলাম।
1: এটাই হয় রে, আমি লোকটা অতটা খারাপ
0: নই। কি বলছো? দাঁড়ো দাঁড়ো, তোমায় প্রণাম করি।
1: থাক থাক থাক, এই শঙ্করের চারটে বাচ্চাকে তোর মেজ বৌদি খাইয়ে দেবে, আমি বলে দিয়েছি। ওই যতদিন না সেজ বৌমার মন ঠিক হচ্ছে, ততদিন তুমি ওদের রান্না বান্না করে দিও।
0: বাহ, খুব ভালো মেসা, খুব ভালো হয়েছে। আর শোনো, বরদার যে কোনো অপচেষ্টাকে তুমি রুখবে, আমি তোমার পাশে আছি।
1: বলছিস?
0: নিশ্চয়ই, আমি আছি তোমার পাশে।
2: ছোটকা, তোমার মায়ের উপর ডাকছে।
1: যা দিবু, শুনে আয় বৌদি কি বলছে। হ্যাঁ, জিজ্ঞেস করা হয়নি, মা জানে না তো?
0: না, চটুটুল বলো বৌদি, কোথায় গেছিলে?
3: গিয়েছিলাম একজন জ্যোতিষীর কাছে।
0: কি বলল?
3: বলল গ্রহের অবস্থা নাকি খুব খারাপ। আর সেই দশায় ওকে ঘর থেকে বার করে নিয়ে গেছে।
0: তারপর?
3: এ দশা 5 বছর চলবে, তারপর হয়তো ফিরতে পারে। ততদিন ততদিন এই চারটি বাচ্চা নিয়ে আমি যে কি করব।
0: চুপ চুপ কর বৌদি। এইছো এইছো বাবা, এইছো আমার কোলে, এইছো।
3: এই এক ফোঁটা ছেলেকে নিয়ে কি করব বুঝতেই পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
0: তুমি একটু চুপ করো, শেষদা নেই মানলুম, কিন্তু ওদের কাকা জেঠুরা সব আমরা রয়েছি যে, একটা ব্যবস্থা হয়ে যাবেই বৌদি, শেষদা ফিরে আসতেও পাবে, এত ভেঙে পড়ো তো কিছু নেই। শান্ত হও বৌদি, তুমি শান্ত হও। আচ্ছা, অফিস থেকে কেউ এসেছিল?
3: এসেছিল, ওদের ইউনিয়নের নেতা অমিতাভ শ্রীবাস্তব এসেছিল।
0: হ্যাঁ, তা কি বলল?
3: বলল আইনত কিছু সেটেল করা যাবে না, পাওনা গন্ডাও এখন কিছু পাওয়া যাবে না, আর কম্পাশনেট গ্রাউন্ডে কাউকে চাকরি দেওয়া যাবে না। তবে
0: তবে
3: তবে ক্যাজুয়াল কর্মী হিসেবে উনি তদবির করে কাউকে ঢুকিয়ে দিতে পারেন।
0: তাহলে টুটুলকে?
3: না, টুটুল নাবালক, 17 বছর বয়স, ওকে ঢোকানো যাবে না।
0: তাহলে?
3: এই জন্য মেজদা বললেন ওর ছেলে বান্টি তো বিয়ে পাশ করে বসে আছে, ওই এখন ঢুকে যাক, আমার সংসার নাকি বান্টি এখন দেখবে।
0: কখনো না।
3: কিন্তু এই ব্যাপারে তো মেজদা একটা হলফনামা লিখিয়ে নিয়েছেন।
0: লিখিয়ে নিয়েছেন?
3: হুম।
0: ও, এই তাহলে ব্যাপার, তাই তো এত উদারতা, এত দাক্ষিণ্য। না, কিচ্ছুই ভালো নেই, শেষদা এমনি সংসার ছাড়েনি।
3: জানো ঠাকুরপো, ওদিন নাকি অফিসে রাত পর্যন্ত কাজ করেছে, তারপর অফিস থেকে বেরিয়ে আবার ফিরেও এসেছিল, দারোয়ানকে দিয়ে আবার দরজাও নাকি খোলায়।
0: কেন?
3: বলেছিল চশমা ফেলে গেছে।
0: তাই নাকি?
3: হ্যাঁ, কিন্তু চশমা সঙ্গে নেয়নি, ড্রয়ারেই পড়েছিল, বাড়তি শুধু ছিল একটা চিরকুট, তাতে লেখা ছিল।
0: কি লেখা ছিল বৌদি?
3: মরণ সাগর পাড়ি দিয়ে অমৃতধামে চললাম, বিদায়। সে বোধহয় আর নেই ঠাকুরপো।
0: কেতন?
3: সে বোধহয় আর নেই।
0: কেতন বৌদি, কেতন, আমি তো আছি।

0: বান্টি এসেছিল,
1: তারপর
0: আমাকে তো অতিষ্ঠ করে তুলেছিল। তুমি কেন ও বাড়িতে গেছো? টুটুল কেন এলো? বান্টিকে আটকাবার আগেই ও সব বলে দিয়েছে। তারপর থেকে আমা কেঁদেই চলেছে।
1: তাই নাকি? দেখছি
2: কি হলো আমার
1: মা। ও মা,
2: তোরা তোরা কেউ আমায় বলিস নি, এত বড় খবর অথচ আমি।
1: মা, ও মা,
2: কোথায় গেল রে আমার শঙ্কর? কোথায় গেল বল, বল দিবু কোথায় গেল?
1: মা, মা শুনো, মা
2: মা হয়ে বসে বসে আমায় এইসব শুনতে হবে, আমায় দেখতে হবে। ঠাকুর মধুসূদন, তুমি কি করলে ঠাকুর?
1: মা,
2: শঙ্কর, শঙ্কর বাপ আমার, আয় বাবা ফিরে আয়, ফিরে আয়।
1: মা,
2: ওরে তুই বাড়ি ফিরে আয় বাবা, ফিরে আয়।
1: মা, মা শোনো মা।
2: না, আমি তোর কথা শুনবো না, শুনবো না। তুই কেন আমায় সব জানতে দিলি না? কেন
1: মা?
2: আমি কি আর তুই?
1: মা, মা তোমাকে বলা যায় বলো মা,
2: এখন কি করি বল? অদীপু বল, শঙ্করকে কোথায় খুঁজে পাই বল? বল না, বল না দীপু,
1: চুপ করো, চুপ করো মা, চুপ করো
0: মা, একটু শান্ত হন মা, চুপ করো।
1: খোঁজ হচ্ছে তো মা, সব জায়গায় বলা হচ্ছে, দু একদিনই জানা যাবে মা।
2: কি জানবি, কি জানবি তোরা বল, কি জানবি? যা জানবার আমি জেনে গেছি। ওরে দীপু, আমি যে মা, শঙ্কর বাবা, বাবা বাবা ফিরে আয়।
0: কিছু করো কি গো, এভাবে কাঁদলে তো।
1: কাঁদুক, কাঁদুক মা, মাকে কাঁদতে দাও, অন্তত একটা মানুষের কান্না সেজদার পথেও হোক।

0: অকৃত্রিম নাটকটি শেষ হল। কাহিনী সুদীপ সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাটক সৌমেন চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন দীপু দেবাশিস রায়চৌধুরী, বর্দা নীরেন ভট্টাচার্য, মেজদা তুষার ঘোষ, সেজদা সুনীল চট্টোপাধ্যায়, টুটুল
1: প্রভাত মিত্র,
0: মোম বৈশাখী মজুমদার, বড় বৌদি মঞ্জুশ্রী দে, সেজ বৌদি স্বাতী মিত্র মুস্তাফি, এবং মায়ের ভূমিকায় মেনকা দাস। শব্দগ্রহণ রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সৌমেন বসু।
2: এতক্ষণ শুনলেন নাটক অকৃত্রিম। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারত।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলোয় পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের তিন দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইকসাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জেন অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে।
1: Seychelles is very important member of and a very important partner for India in its vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing developmental partnership initiatives, which include a substantive maritime security and defense cooperation between the two countries.
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে।

এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাঁদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হরহে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%-ই বয়স 65 বা তার বেশি। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিমইয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে।
বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে।

ওয়েস্টার্ন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। এদিকে গত রাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথমে ব্যান্ড ভূমি।

ガチガジンガチガジンガチガジガンガ শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের পরের ব্যান্ড দা ইস্টার্ন।

অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:33। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: প্রথমেই জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রঝড় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93%, সর্বনিম্ন 62%। সকাল থেকে বৃষ্টিপাত হয়নি। তেসরা জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং মাঝে মধ্যে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 3 জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূলীয় সমুদ্রে জেলেদের না যাবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর সঞ্চালনায় রীনা গড়াই দত্ত, 4:35 বন্ধু তোমার জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা বিষয় বস্ত্র বয়ন শিল্প থাকবেন চৈতালি মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় পেশাগত রোগ শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়, 7:00 বেতার নাটক অকৃত্রিম রচনা সুদীপ সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সৌমেন বসু, নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় স্বর্ণাভ রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, প্রশান্ত চন্দ্র মহলানবিশ বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান গ্রন্থনায় প্রদীপ্তা কুণ্ড, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পরিবেশনে অরিন্দম ভট্টাচার্য, রাগ বেহাক তবলা সহযোগিতায় রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়, 10:45

৩০ মিনিটে উপমহাদেশের খবর, ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়, রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম, স্বাগতম আপনাদের অনুরোধের আসরে। আপনাদের অনুরোধের আসরে ডালা খুলে আজ এ পাশে বসে আছি আপনাদের মৈত্রী বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? যেমনই থাকুন, অনুরোধের আসরের এই যে সময়, তার প্রতীক্ষা যে আপনার একই রকম থাকবে সেটুকু আন্দাজ করতেই পারি। কারণ আপনাদের নিয়মিত অনুরোধ। প্রথম অনুরোধের গানটি শচীন দেববর্মনের কণ্ঠে। কে বা কারা অনুরোধ করেছে অবশ্যই জানাবো, তবে গানের ওপারে।

শচীন দেব বর্মনের কণ্ঠে। এই গানটি শুধু নয়, আরও একটি গানের উল্লেখ করেছিলেন বন্ধুরা, বেছে নিতে বলেছিলেন আমাকে। আসলে একে তো শচীন কর্তার গান, তাই বহুশ্রুত, তবু এই গানটি মনে হলো একটু কম অনুরোধ আসে। শোনালাম আপনাদের অনুরোধের গান, অনুরোধ করেছিলেন সাগর খরামি সৈকত।

0: খড়ামি, উর্মিলা খড়ামি, লালন খড়ামি ও কর্ণ খড়ামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। পরের গান কার কণ্ঠে শোনাই, চলে যাই পরের গানের অনুরোধে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। ফুলেশ্বরী ছবিতে টাপুর টুপুর বৃষ্টি ছড়ে, এ গানটি শোনার জন্য অনুরোধ করেছেন ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু, ছুটি ও বিন্দু, মারো মানকর পূর্ব বর্ধমান থেকে। রইল আপনাদের সবার পছন্দের গানটি আমার সমস্ত মৈত্রী বন্ধুর জন্য।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝরে।

ক্যালেন্ডার বলছে ভরা বর্ষা, মাঝে মাঝে বাঁধ ভাঙা বৃষ্টিও আমাদের সেই খবর দিয়ে যাচ্ছে। তবে যেটুকু সময় বৃষ্টি নেই, হাসফাস, মন চাইছে বৃষ্টি হোক, যদি না থাকে আছে তো অনুরোধের গান, আবারও বৃষ্টির গানের অনুরোধ শিল্পী মান্না দে। অনুরোধ করেছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।

বন্ধুরা, কি হয় জানেন, আপনাদের অনুরোধের গানগুলি আপনাদের শোনাতে শোনাতে আমরাও ফিরে যাই সেই সব দিনে। অনেক ছোটবেলায় এসব গান শুনে শুনে তো আমরাও বড় হয়েছি। আর সলিল চৌধুরীর কথা সুর আজও মনকে এইরকমই অনেক দূরে পাখির মতো উড়িয়ে নিয়ে যায় আপনাদেরই কাছে। এই গানটির জন্য অনুরোধ করেছিলেন প্রীতিলতা ঘোষ, হুগলি জেলার বেড়াবিড়ি সিঙ্গুর থেকে তিনি অনুরোধ করেছিলেন। পরের গানে চলে যাই তালাত মাহমুদের কণ্ঠে, শুনতে চেয়েছেন আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে।

অনুরোধের গান। মনে হয় শোনাতেই থাকি, তাই না? কিন্তু খড়ির কাঁটা একটু একটু করে সতর্ক।

একদম বেশি সময় নেই, চলুন চলে যাই পরের গানে। পরের গান অনুরোধটি ওপার বাংলা থেকে। শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে এ গানটি, আর অনুরোধ করেছেন এস এম সাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে।

গানিতে এমন পারে বলুন, এই ভরা আষাঢ়ে চৈতালি চাঁদের রাত নেমে যেতে পারে, এই মায়াবী সুর তা তো গানই পারে সেই পরিবেশ তৈরি করে দিতে, আর পারে আপনাদের অনুরোধ। এই যেমন একদম এই সময়ে একটা অন্য রকম কথা মনে করিয়ে দিলেন আমাদের পরবর্তী গানের অনুরোধকারী বন্ধুরা। কি বলছেন বন্ধুরা, এখন বিভিন্ন এলাকায় মা মনসার পুজো করা হচ্ছে, সেজন্যই আমাদের অনুরোধ। কি অনুরোধ? স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে জয় জয় মা মনসা। সত্যি বন্ধু, আপনার অনুরোধটির গান খুঁজতে খুঁজতে মনে পড়ছে, তাই তো, যারা শহরাঞ্চলে বাস করি তারা ততটা বুঝতে না পারলেও আমাদের গ্রামের বন্ধুরা তারা জানেন এই সময় বর্ষায় সাপের উপদ্রব, আর সে কারণেই দিকে দিকে মা মনসার পুজো। শোনা যাক গানখানি, স্মৃতি যখন এভাবে ফিরে আসে তখন গানটি বরং শুনে আরেকবার ঝালিয়ে নেই বহুদিন।

রুনা লায়লার কণ্ঠে এ গানের জন্য অনুরোধ করেছিলেন জীবননগর চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে কবির আল চপল। সময় একদম শেষ, বন্ধুরা ভালো থাকবেন। অনুরোধের গান, আপনাদের অনুরোধের গানগুলি পাঠাতে থাকুক, চলতে থাকুক আমাদের আর আপনাদের মিলিত যাত্রা। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আজ রীনা গড়াই দত্ত।

বন্ধুরা কেমন আছেন? সকলে ভালো আছেন নিশ্চয়ই। আজ আপনাদেরই অনুষ্ঠান, আপনাদেরই পাঠানো চিঠির ডালি নিয়ে বসেছি সকলের সঙ্গে ভাগ করে নেব বলে। আর আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে আমার চিঠি পড়া হবে। সেই চিঠিরও আমরা কিন্তু অপেক্ষা করে থাকি অধীর আগ্রহে যে কখন আমরা চিঠি পাব আপনাদের। জুন মাসে আমার কলমের বিষয় ছিল ঝড় বৃষ্টির রাত্রি, এবং এক কলমে দুই নারীর বিষয় ছিল লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাসের সোনা ও টিয়া নামে দুই বোনের চরিত্র। ঝড় বৃষ্টির রাত্রি নিয়ে আমরা প্রচুর চিঠি পেয়েছি, স্বাভাবিকই। ঝড় বৃষ্টির রাতের অভিজ্ঞতা নেই এমন খুব কম মানুষই আছেন, তাই আর দেরি না করে শুরু করি আপনাদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে। প্রথম চিঠিটি পাঠিয়েছেন আমাদের বন্ধু রিঙ্কু দীর্ঘাঙ্গি, শামতাবের বাগনান, হাওড়া থেকে। আমি তখন বাগনান কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পড়ার স্বপ্ন দুচোখে নিয়ে ট্রেনে উঠেছিলাম সেদিন। জানো বন্ধু, মহিলা মহল মন পাখিটার অবস্থা ঠিক পাড়ভাঙ্গা নদীর মতোই। সেই পবিত্র মন্দির কলকাতা বিশ্ববিদ্যালয়কে প্রণাম জানিয়ে ফর্ম নিয়ে খুশির সমুদ্রে ভাসতে ভাসতে যখন বাড়ি ফিরছি, বাইরে তখন মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমাদের ট্রেন হঠাৎই মাঝপথে গেল থেমে। আন্দোল স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন এখন আর যাবে না, কারণ তার ছিঁড়ে গেছে। মাথায় যেন বাজ আকাশ ভেঙে পড়ল। বাড়ির সঙ্গে কোনোভাবেই আমি যোগাযোগ করতে পারছি না, কারণ তখন ছিল না মুঠোফোনের রমরমা। রাত্রি তখন একটা বাজে, আমাদের ট্রেন ছাড়ল। দেউলটি স্টেশনে এসে হঠাৎ দেখি শান্তনুদা তার বাবাকে বাইকে বসে বাড়ি নিয়ে যাচ্ছে। শান্তনুদা শামতা শরৎচন্দ্র গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া জয়ন্তী মুখার্জির ছেলে। আমিও স্কুলের ফার্স্ট গার্ল হওয়ায় শান্তনুদা আমায় খুবই স্নেহ করত। সেই অন্ধকার ঝড় বৃষ্টির রাতে শান্তনুদা আমায় বাড়ি পৌঁছে দিয়েছিল। বন্ধু মহিলা মহল, বাইরে ঝড় বৃষ্টি থামলেও বাড়ির ভেতর তখন কাল বৈশাখী ঝড় উঠেছিল। মা লাঠি দিয়ে আমায় খুব মেরেছিল, এমনকি আমার অ্যাডমিট মার্কশিট সমস্ত কিছু কেড়ে নিয়ে বলেছিল আর পড়াশোনা করতে হবে না, যা করেছো অনেক করেছো। আমি বুদ্ধি করে বাবার বালিশের নিচে সব কিছু রেখে দিয়ে সে রাতে ঘুমিয়ে পড়ি বাবার পাশে। সকালে উঠে দেখি জানালায় ছড়িয়ে পড়েছে ভোরের রাঙা আলো। এক ঝুড়ি পাকা আম সহ এক আকাশ ভালোবাসায় রিঙ্কু দীর্ঘাঙ্গি, শামতাবীর বাগনান, হাওড়া থেকে।

পরের চিঠি লিখেছেন বাঁকুড়া রাধানগর থেকে টুলটুল মোদক। বেশ কয়েক বছর আগের কথা, গিয়েছিলাম এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে। খুব পুরনো একটা জমিদার বাড়ি। এই বাড়িতে এমনই এক জ্যৈষ্ঠের ঝড় বৃষ্টির রাতে এক অদ্ভুত মায়াবী ও নস্টালজিক অনুভূতি জানাই। বৃষ্টির অবিরাম শব্দ, পুরনো দেওয়ালের সোঁদা গন্ধ, ছাদের কোনো কোণ থেকে টুপটাপ জলের আওয়াজ, অতীত দিনের কথা মনে করিয়ে দেওয়া এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছিল। জানালার বাইরে মুষলধারে বৃষ্টির শব্দ আর পুরনো জানালার খড়খড়ির আওয়াজ এক অদ্ভুত সুর তৈরি করেছিল। পাশেই ছিল বিরাট একটি পুকুর ও তার পাড়ে নারকেল গাছের সারি। বিদ্যুতের আলো ও বাতাসের গতিবেগ নারকেল গাছের পাতাগুলোর সরসর আওয়াজে একটা গা ছমছমে পরিবেশ। বৃষ্টির ফোঁটা যখন পুরনো বাড়ির শুকনো মাটিতে পড়া শুরু হল, এক মহুময় মাটির গন্ধ চারপাশ ভরিয়ে তুলল। হ্যারিকেনের মৃদু আলোর কাঁপুনিতে ঘরের কোণে রহস্যময় ছায়ার সৃষ্টি করে, যেন বাড়ির পুরনো ইতিহাসকে জীবন্ত করে তুলল। নিস্তব্ধ রাতে বৃষ্টির ছন্দ যেন পুরনো দিনের হারিয়ে যাওয়া পূর্বপুরুষের নানান গল্পকথা মনে করিয়ে দিতে লাগল। এইভাবে কখন ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই, তবে ঝড় বৃষ্টির সেই অদ্ভুত রাতের কথা আজও ভুলতে পারিনি। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করি। টুলটুল মোদক রাধানগর বাঁকুড়া থেকে লিখেছেন। আমরা পরের চিঠিতে যাব। পরের চিঠিটি লিখেছেন মিনতি চট্টোপাধ্যায়, শিয়ারশোল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন, আমি সাতের দশকের শেষ ভাগের সময়ের এক ঝড় জলের রাত্রির কথা তোমায় জানাব। বহুদিনের কথা হলেও আমার মনের কুঠুরিতে এখনো সযত্নে লালিত আছে সেই ঘটনার দিনটি। সন্ধ্যাবেলায় আমার বড়মা দেখলাম একটা পিঁড়ি আর এক গ্লাস জল নিয়ে উঠোনের মাঝখানে রেখে বেশ জোরে জোরেই বলছে, পবন এসো, পবন বসো, দেবরাজ এসো। ঝড়কে বসতে বলে শুধু বৃষ্টিকে আসতে বলছেন। দেখি আকাশের দিকে পূর্ব কোণে এক কালো মেঘের দৈত্য যেন দুহাত বাড়িয়ে ছুটে আসছে সমস্ত কিছু গ্রাস করতে। সন্ধ্যা থেকে ঝড়ের দাপটির সঙ্গে প্রচণ্ড বৃষ্টি। আমি সারা রাত্রি জেগে পড়াশোনা করছি বিএ ফাইনাল ইয়ার দেব বলে। হঠাৎ গোয়ালঘর থেকে আমার প্রিয় পূর্ণগর্ভা ছাগলটির মা ডাক শুনতে পেলাম। বৃষ্টিকে উপেক্ষা করে আমি গোয়ালঘরে গিয়ে দেখি ছাগলটি পড়ে আছে, ওর উপরে একটা কাঠ চাপা আছে। তাড়াতাড়ি করে ওকে বের করে আনাতে খুব চিৎকার করতে লাগল। বুঝলাম ওর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমি একটা টুল পেতে একাই বসে আছি। ইতিমধ্যে কারেন্ট চলে গেল। সঙ্গে একটা মোমবাতি দেশলায় রেখেছিলাম, সেটা এক কোণে জ্বালিয়ে দিতে দেখলাম ও একটি বাচ্চা প্রসব করেছে। কাছে গিয়ে দেখি মৃত একটি ছাগ শিশু প্রসব করেছে আর জীব দিয়ে সেটিকে চাটছে। সেই মর্মান্তিক বেদনার একমাত্র আমি সাক্ষী হয়ে হৃদয়ের যন্ত্রণায় মর্মাহত হলাম। তার প্রথম সন্তান প্রসব হল কিন্তু মৃত। ও বুঝতে পারল তার সন্তান বেঁচে নেই। দেখলাম ওর দু চোখ দিয়ে জল পড়ছে, সেই সঙ্গে আমারও দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনুভবে বুঝলাম মানুষের যন্ত্রণা, মানুষের শোক যন্ত্রণা থেকে কোনো অংশে ওর যন্ত্রণা কম নয়। সেদিন সারা রাত্রি গোয়ালঘরেই আমার কেটেছিল। প্রচণ্ড বিদ্যুতের কড়কড়ানি শব্দ আর অবিশ্রান্ত বৃষ্টিকে সঙ্গী করে সেদিনের ঘটনাটিতে আমি মর্মে মর্মে যে আঘাত পেয়েছিলাম তা আজও ভুলতে পারি না, কেন জানি না। শুভেচ্ছান্তে মিনতি চট্টোপাধ্যায়, শিয়ারশোল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে।

পরের চিঠি লিখেছেন 2 নম্বর সূর্য সেন রোড নবগ্রাম হুগলি থেকে চন্দনা রায়, আমাদের বন্ধু চন্দনা রায় লিখেছেন, ঝড় বৃষ্টির রাত অম্ল মধুর, যখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মানুষের জীবন ওষ্ঠাগত, সারাদিন জ্বালাপোড়ার শেষে যখন কিছুটা ঝড়, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি নামে, সে যে কি শান্তি, তোমায় কিভাবে বোঝাবো। সে স্বস্তিতে তুমিও ভেসে যাও। অপরদিকে প্রান্তিক মানুষের মাটির ঘরের খড়ের চাল যখন ঝড়ে উড়ে যায়, দেওয়াল ভেঙে যায়, সে কি কষ্টের বিভীষিকাময় তা অবর্ণনীয়। সেই ঝড় বৃষ্টির রাত কাটতে চায় না। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসে রাধারানী রুক্মিণী কুমারকে এই ঝড় বৃষ্টির রাতেই পেয়েছিল। এতটা না হলেও ঝড় বৃষ্টির রাতের কিছুটা তো আমরা গ্রামের মানুষরা ভুক্তভোগী। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা, তখন রাস্তাঘাট উন্নত হয়নি, বাস থেকে নেমে আলপথ ধরে হাঁটতে হাঁটতে গ্রামে পৌঁছতে হতো। তখন আমার চাকরিস্থল আমার শ্বশুর বাড়ি থেকে প্রায় ঘণ্টা তিনেকের রাস্তা। বর্ষাকালে ওই সংকীর্ণ আল রাস্তা, যার দুপাশে জলে ভরা ধান জমি, আলের গর্তে সাপ ব্যাঙের বাসা, সেই পথ দিয়ে প্রায় 40 মিনিট হেঁটে বাড়িতে ফিরতাম। এখন আমি শহরবাসী, প্রকৃতি অত কাছ থেকে দেখার সৌভাগ্য নেই, তবু মাঝে মধ্যে মেঘের ভ্রুকুটিকে সইতে হয়। ঝড় বৃষ্টি থেমে গেলে, তার দাপুটে বিজলি বাতি নিভে গেলে সে রাতকে খুব মোহময়ী মনে হয়। কারো কাছে হয়তো এ রাত তোমার আমার, গাগরি ডাকে মিলন আসে, আবার প্রবাসী স্বামীর জন্য বধুর নেঁদ নাহি আখি পাতে। শুভেচ্ছা সহ চন্দনা রায়, 2 নম্বর সূর্য সেন রোড নবগ্রাম হুগলি থেকে লিখেছেন। বেশ সুন্দর মিষ্টি শেষের চিঠির অংশটি।

এরপরের চিঠি লিখেছেন আমাদের বন্ধু শম্পা রানী রায়, শম্পা সদন, খলিশানি রোড, বাউরিয়া, হাওড়া থেকে। বিনিদ্র দ্বীপপ্রহরের মহিলা মহল, তোমার এ মাসের দেওয়া মহিলা মহলের বিষয়টির প্রশংসা না করে পারছি না। আমার বাপের বাড়ির শান বাঁধানো ঘাটের কাছে একটা আম গাছ ছিল, যার নাম ছিল ভূতু বোম্বাই। আমটি দেখতে ছিল কালো রঙের, চোঁচো রসে ভরা, কিন্তু ভীষণ মিষ্টি। আম খাওয়ার পর দাঁত পরিষ্কার করতে একটু কসরত করতে হতো। ঝড় বৃষ্টি হলে আমরা ভাই বোনেরা ছুটে যেতাম সে আমতলায়, যে কে কটা আম কুড়োতে পারে। একদিন আমার ঠাকুমা তার শাড়িটা ওখানে শুকোতে দিয়েছিল, কিন্তু তুলতে ভুলে গেছিল। ঠিক সন্ধ্যাবেলাতে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। আমরা গাছতলাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিল সাদা শাড়ি পরে কে যেন দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই ওটা ভূত, সেই ভেবে আর আম কুড়োতে গেলাম না আমরা। পরের দিন সকালে আমতলাতে গিয়ে দেখি ঠাকুমার সাদা শাড়িটাই মেলা রয়েছে, তার সঙ্গে পড়ে রয়েছে অনেক আমও। নিজেকে এত বোকা মনে হচ্ছিল, ভেবেই মনে মনে হাসিও পাচ্ছিল। শম্পা রানী রায়, শম্পা সদন, খলিশানি রোড, বাউরিয়া, হাওড়া থেকে লিখেছেন। পরের চিঠি লিখেছেন, পরের চিঠিটি লিখছেন বন্ধু পূর্ণিমা সামন্ত, কলকুলি, সরিষাখোলা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। ঝড়জলের রাতে সাধারণত মায়ের হাতে, সন্ধ্যায় হিংচা, বেগুনি, আলু, লঙ্কা প্রভৃতি দিয়ে ইচ্ছে মতো তেলে ভাজা মুড়ি।

আবার কখনো পায়েস লুচি। বৃষ্টি হলেই ছোটরা প্রিয় খাবারের জন্য নেচে উঠত। রাঁধুনিরা বলতেন, বৃষ্টি হলে তাদের চিন্তার শেষ নেই, বড়রা তো দিব্যি নাক ডেকে ঘুমোন, আর ছোটদের বায়না মেটাতে তারা না জেহাল। এখনের মতো গ্যাস বা কারেন্ট ছিল না, স্টোভ বা আঁশের উনুনও ছিল না, ঝড় বৃষ্টিতে রান্নাঘর ভিজে চপচপে। উপায় হারা হয়ে মা লঙ্কা তেল দিয়ে মশলা মুড়ি বানালেন এক ধামা। সবাই গোল হয়ে একসাথে বসে কি মজায় করে না খেয়েছিলাম। এত ভালো খেতে হয়েছিল যে সুসা করে কান্নাকাটি করেও মশলা মুড়ি ছাড়িনি। আর একবার সন্ধ্যায় ঘণ্টা দুয়েক মুষলধারে বৃষ্টিতে পুকুর মাঠ ঘাট জল একেবারে থই থই। কই মাছ চোং দিয়ে ঘেরা বাখুলে ঢুকে লাফাচ্ছে, তা দেখে সবাই পুকুর পাড়ে দৌড়। সারা রাত ধরে তালপাতার পাখা ছাতা লাঠি নিয়ে টর্চ জেলে জিয়ল মাছ ধরা আর গরম গরম মাছ ভাজা ভাত, সে কি ভোলা যায় বন্ধু? সবাইকে অম্বুবাচিতে গাছের আম কাঁঠাল খাবার আমন্ত্রণ জানিয়ে লেখা শেষ করছি। লিখেছেন পূর্ণিমা সামন্ত কলকলি সরিষাখোলা কেশপুর পশ্চিম মেদিনীপুর থেকে।

পরের চিঠিটি লিখেছেন মঞ্জুশ্রী কর, বৈষ্ণব ঘাটা লেন, কলকাতা থেকে। লিখছেন, বন্ধু, তোমার এবারের বিষয় ঘনঘোর বর্ষা স্মৃতি সামনে নিয়ে এলো। ঝড় বৃষ্টির রাতের এক বাস্তব অভিজ্ঞতা তোমাকে জানাই। সন্ধে হতেই কালো মেঘে আকাশ ছেয়ে গেল। মেঘের গুরুগম্ভীর ডাক, বিদ্যুতের চমক, ঝমঝম বৃষ্টি, তার সঙ্গে ঝড়ের ঝাপটানি আষাঢ় সন্ধ্যাকে আরও বেশি মোহনীয় করে তুলল। যৌথ পরিবারে গ্রামের বাড়িতে আমার ঠাকুমা ও পিসিমা ঝড় বৃষ্টির রাতে ভূতের গল্প বলতেন। হ্যারিকেনের আলোর তলায় আমরা সবাই ঠাকুমাকে ঘিরে বসতাম। চার্জার আলো তখনও হয়নি, ফলে ঘুটঘুটে অন্ধকারে গা ছমছম করত। ঠাকুমা গল্প শুরু করলেন, একবার বটতলার মাঠে শীতের রাতে ঠাকুরদার সঙ্গে যাত্রা দেখতে যান। ফেরার পথে গ্রামের বেশি কেউ ছিল না, তারাও যে যার ঘরে পৌঁছে যায়। ঠাকুমা বলেন, আমি আর তোর দাদু বাঁধের রাস্তা ধরে হাঁটছিলাম, হঠাৎই মনে হলো আমার পেছনে কে যেন হাঁটছে। তোর দাদু পরে জানিয়েছিলেন যে ভারী ভারী পায়ে তার পেছনে কে যেন হাঁটছিল। পরে শুনেছিলাম যে ওই বট গাছে একজন লোক গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। আমরা ভয়ে ঠাকুমাকে জড়িয়ে ধরি। এই সময় মা গরম তেলে ভাজা মুড়ি নিয়ে আসেন। বৃষ্টির রাতে গরম খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, এইসব খাওয়া কি ভোলা যায়? এখনো প্রবীণ বয়সে ঝড় বৃষ্টির রাতে নাতি নাতনি ও ছেলে মেয়েদের সঙ্গে ওই সব খাওয়া জমে ওঠে। আধার রাতে প্রহরগুলি কোন কোন সুরে আজ ভরিয়ে তুলি, কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কদ, বৈষ্ণব ঘাটা লেন, কলকাতা থেকে লিখেছেন।

পরের চিঠিটি লিখেছেন ইন্দিরা দে, বড়বাজার চন্দননগর হুগলি থেকে। আমাদের বাড়িতে প্রতিদিনই সন্ধ্যাবেলায় নিয়ম করে পড়াশোনা করতে বসতে হতো। আমরা সেই মতো ঘরের

ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে বসেছিলাম সাত ভাই বোন। বাবা স্কুলের মাস্টার ছিলেন বলে তিনি সমস্ত পড়ানোর ভার নিয়েছিলেন। এখনো বৈশাখ মাস, তার উপর এখন তো বৈশাখ মাস, তার উপর আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন। সেদিন খুব তাড়াতাড়ি আঁধার নেমেছিল, বিকেল পেরিয়ে নিমেষে রাত্রি এসে ঝড়ের সংকেত এসে গেল। উথাল পাথাল ঝড় আর তার সঙ্গে প্রবল বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক, এমন সময় আলো নিভে লোডশেডিং হয়ে গেল, পড়াশোনায় ইতি পড়ে গেল। চুপচাপ বসে ঝড় বাদলের ঝঞ্ঝা বিধ্বস্ত রাত্রি উপভোগ করছিলাম সবাই। হঠাৎই বাবার কাছে আবদার করলাম তার অভিজ্ঞতার অতীত দিনের কিছু গল্প শোনাতে। বলতে শুরু করলেন একবার শীতের রাত্রিতে বাবা কোচিং ক্লাস সেরে ফিরছিলেন। রাত্রি তখন দশটা, পথঘাট জনশূন্য, শুধু দু একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে রাস্তার শেডের তলায় শুয়ে আছে। চলার পথে আবার বাবার চোখ ঘুমের ঘুরে আচ্ছন্ন, হঠাৎই চশমাটা ছিটকে পড়ল রাস্তায়। চোখে পাওয়ার থাকার জন্য রাস্তা হাঁটতে খুঁজে পাচ্ছিলাম না। বাবা বলছেন এমন সময় একটি খুব ছোট্ট মেয়ে চশমাটা খুঁজে বাবার হাতে দিয়েই উধাও হয়ে গেল। পথ জনশূন্য, রাস্তায় প্রচণ্ড শীতের প্রকোপে বাবা ঠিক কাউকে দেখতেও পেলেন না। খুব আশ্চর্যের বিষয় মনে করে সেদিন বাড়ি ফিরলেন বাবা। তা এই যে ঘটনা, অবাক হয়ে গেলাম যে বাবা কাউকে দেখতে পেলেন না, অথচ এরকম একটা ঘটনা যে চশমাটা খুঁজে দিলেন। তা আমাদের বন্ধু ইন্দিরা দে, আমাদের শ্রোতা বন্ধু ইন্দিরা দে লিখেছেন চিঠিতে, আরও একটি ঘটনা লিখেছেন, যদিও আমরা এখন সেই ঘটনায় যাচ্ছি না, আমরা একটা ঘটনায় শুনলাম। লিখেছেন ইন্দিরা দে বন্ধু, বড়বাজার চন্দননগর হুগলি থেকে।

জুলাই মাসের আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়, যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamohol.aircolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযুক্তি কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। জুলাই মাসের এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamohol.aircolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল।

বন্ধুরা, আপনাদের চিঠি পড়ে শোনালাম, খুব ভালো লাগলো। আপনাদের চিঠি পেতে আমাদের ভীষণই ভালো লাগে, আমরা অপেক্ষায় থাকি। এভাবে আপনারা চিঠি পাঠাতে থাকুন। আজকে শ্রোতা বন্ধুদের চিঠি পাঠের অনুষ্ঠান শেষ হলো, কিন্তু সময় যেহেতু আছে, ইচ্ছে হচ্ছে একটা সুন্দর গান শোনাতে। রইল আপনাদের জন্য একটি গান।

শুনলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন রীনা গড়াই দত্ত। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস।

সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের বন্ধু তোমারই জন্য। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আজ আমি আপনাদের সঙ্গে আছি সুতপা চট্টোপাধ্যায়। আপনাদের পাঠানো চিঠি, ভালো লাগা, খারাপ লাগা, অভিযোগ, অনুযোগ সব কিছু নিয়ে আমরা এই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে এসে থাকি। আপনারা আপনাদের অনুভূতির কথা, পরামর্শ কোথায় জানান দুটি ঠিকানা আছে, সেই দুটি ঠিকানায়। একটি হল বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ, ভারত। এছাড়াও মৈত্রী বন্ধু 23@gmail.com, MAITREBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। তাহলে চলে আসি আজকের চিঠিতে। প্রথম যার লেখা পড়ব, তিনি প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, পূর্ব বর্ধমান থেকে আমাদের লিখেছেন। মনোরঞ্জনী মৈত্রী, তোমার প্রচার মাধ্যমেই খবর পাই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত। গভীরভাবে মর্মাহত আমি। শূন্যতা পূরণ হয় না, সান্ত্বনা আকাশবাণী তাকে ধরে রাখতে পারে চিরদিন। 1 জুন 2026 একটি সংশোধনী। আজ রাত্রের হারানো দিনের গানের অনুষ্ঠানে তার স্মরণে স্মৃতিচারণা সামান্য ভুল বলে মনে হল। শচীন দেব বর্মনের সুরে সাড়া জাগানো চিত্রগীতি না তুম হামে জানো। সুমন কল্যাণপুরের সঙ্গে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি নয়। মৈত্রীধন্য প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, পূর্ব বর্ধমানের। আপনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুরের প্রয়াণের খবরে মর্মাহত আমরা সবাই। আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী সুমন কল্যাণপুর, এবং সেই সঙ্গে আপনি 1 জুনের একটি অনুষ্ঠানে একটি সংশোধন তুলে ধরতে চেয়েছেন। আমরা উপস্থাপকের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করব, তাকে জানাবো, দেখে নিতে হবে যে ঠিক কি বলা হয়েছিল এবং কি বলা দরকার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। লিখেছেন ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু তোমারই জন্য, হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের জুটির গান, যা একসময় আপামর বাঙালির হৃদয়ে আনন্দের হিল্লোল তুলত, সেই জুটির গান একদিন হারানো দিনের গানে হোক না, আর দৃষ্টিকোণে আসুক উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। লিখেছেন ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাদের চিঠি লিখবার জন্য। আপনার যে দুটি প্রস্তাব, সত্যি না হওয়ার তো কোনো কারণ নেই, হতেই পারে। হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের জুটির গান হতেই পারে, যেমন তেমনি হয়েওছে, এর আগেও হয়েছে। এটি কোনো খুব অভিনব বা একেবারে হঠাৎ মনে পড়ে যাওয়া কোনো বিষয় তা কিন্তু নয়। হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় জুটির গান মানে আকছার হয়ে থাকে, এবং তা নিয়ে একটি আগাগোড়া অনুষ্ঠান, সেটিও সম্ভব এবং হয়েওছে, আগামীতেও হবে। দৃষ্টিকোণে আপনি উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা জানতে চেয়েছেন। বেশ, আমরা বিভাগকে জানিয়েছি, নিশ্চয়ই কোনো একদিন আপনারা শুনতে পাবেন উৎপল দত্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে। অনেক ধন্যবাদ। লিখেছেন দিলীপ মান্না চুঁচুড়া হুগলি থেকে। মাননীয় কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মৈত্রী, নিবেদন, গতকাল কালবৈশাখী হয়েছে, ঝড় বৃষ্টিতে তুলকালাম, ঠিক সেই রকম হঠাৎ দুম করে দরজা খুলে মৈত্রী এলেন। বারবার নব ঘুরিয়ে দেখি মৈত্রীর রাখি খুলে গেল নাকি, না আমাদের রেডিওর কোনো ব্যামো হল, কারণ আপনাদেরও নোটিশ ছাড়া দুম করে আজকাল মাঝে মাঝে বন্ধ হয়ে যায় দেখছি। আপনারা তো শেষকালের সাথী, সাথীর কণ্ঠরুদ্ধ হলে আমরা অথই জলে পড়ি। দিলীপ মান্না চুঁচুড়া হুগলি থেকে লিখেছেন। দেখুন, বারবারই আপনাদের এ কথাটা আমরা বলি যে

হয়তো কোনো সময় কোনো কোনো প্রান্তে আপনারা কোনো অনুষ্ঠান শুনতে পাচ্ছেন না, তার কারণ যাই হোক না কেন, প্রাকৃতিক দুর্যোগ হোক বা যাই অন্য কোনো কারণ হোক, কিন্তু তখন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন বলে আমাদের সম্প্রচার বন্ধ থাকছে তা কিন্তু নয়, বা সেই সময় কোনো পুনঃ সম্প্রচারিত অনুষ্ঠান শুনছেন যা আগে শুনেছেন তাও নয়, একেবারে নতুন তৈরি করা অনুষ্ঠান যাকে আমরা ফার্স্ট ব্রডকাস্ট বলে থাকি, তেমন অনুষ্ঠানও কিন্তু আপনারা শুনছেন। এমনও হয় যে সেই সময় শুনতে শুনতে কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হলো, রেডিও আর শোনা গেল না। এটা কখনোই যেমন আপনাদের কাছে অভিপ্রেত নয়, আমাদের কাছেও ঠিক ততটাই অনভিপ্রেত। এটা আমরা চাই না, একেবারেই চাই না। কেন চাইব বলুন, অনুষ্ঠান তৈরি করা হচ্ছেই তো আপনাদের শোনানোর জন্য, আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তবু ওই যে কখনো কখনো হয়ে যায় অঘটন, বলতেই হয় এটাকে, অঘটন কখনো কখনো হয় এবং সব সময় অঘটনের জন্য আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না, তাই কখনো কখনো এই বিঘ্ন ঘটে। এতে আপনারা যতটা কষ্ট পান আমাদেরও ততটাই খারাপ লাগে। অনেক ধন্যবাদ। এবারে শশাঙ্ক মণ্ডলের লেখা পড়ব। পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, প্রিয় বন্ধু মৈত্রী, বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান প্রথম প্রচারিত হয়েছিল 27 আগস্ট শনিবার রাত 10:15। সঞ্চালনায় ছিলেন সবারই প্রিয় মাননীয় কৌশিক সেন, অর্থাৎ কৌশিক কাকু। গত 22 জুন সোমবার মনের মতো গান খুব খুব ভালো লেগেছে। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান বিকেলবেলা হবার কারণে শুনতে সমস্যা হচ্ছে। মানস প্রতিম কাকুকে এই অনুষ্ঠান সোমবার বিকেলের পরিবর্তে সোমবার রাত 8:15 করার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে পুনঃপ্রচার অনুষ্ঠান বাদ দিয়ে গ্রাম বাংলার কথা অনুষ্ঠান পুনরায় ফিরিয়ে দেবার জন্য অনুরোধ করছি। আজ আর নয়, সকলের দীর্ঘায়ু কামনা করে এতে টানছি। নমস্কার, শুভ বিকেল। 22 জুন 2026, লিখেছেন শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমান থেকে। প্রথমত আপনি একটি তথ্য পরিবেশন করেছেন যে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান প্রথম প্রচারিত হয়েছিল 27 আগস্ট শনিবার রাত 10:15। আপনার এই লেখার সূত্র ধরে আমরাও জানালাম বন্ধুদের। এবারে বলেছেন যে 22 জুন সোমবার মনের মতন গান খুব ভালো লেগেছে। ভালো লাগারই কথা, আপনাদের ভালো লাগা আমাদের তো ভালো লাগার কারণ হয় অবশ্যই। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান বিকেলবেলা হবার কারণে শুনতে সমস্যা হচ্ছে। মানস প্রতিম কাকুকে এই অনুষ্ঠান সোমবার বিকেলের পরিবর্তে সোমবার রাত 8:15 করার জন্য অনুরোধ করছি। দেখুন, আমরা বরাবর বলে এসেছি একটি কথা, যে যখনই একটি অনুষ্ঠানের সম্প্রচার সময় পরিবর্তন করা হয়েছে বা হয়, আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছি কখনোই সব শ্রোতাদের একসঙ্গে খুশি করা যায় না। কেউ বলেন হ্যাঁ এই পরিবর্তিত সময় ভালো হয়েছে, কেউ বলেন না আগের সময়টাই ভালো ছিল, কেউ বলেন যে এখন যেখানে আছে সেখান থেকে সরিয়ে অন্য কোথাও নিন, আবার অন্য কোথা থেকেও এখানে আনুন, এই সব রকমটাই চলতে থাকে। আসলে বারবারই এর ব্যাখ্যা দিই, নতুন করে এর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, বলার কিছু নেই। কোনো মানুষ সারাদিনে 24 ঘন্টা তিনি রেডিও শুনছেন, বা আমাদের সম্প্রচার সময় যতক্ষণ ততক্ষণই তিনি রেডিওর পাশে বসে থাকছেন, সব অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, সব সময়ই তার জন্য শোনার পক্ষে সুবিধাজনক সময়, তেমনটা কখনোই হয় না। আবার 10 জন শ্রোতা হলে 10 জনের সুবিধাজনক সময় ভিন্ন ভিন্ন, সবার ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন। 10 জনের মধ্যে দেখা গেল কিছুজন সকালবেলায় অনুষ্ঠান শুনতে পছন্দ করেন, বা শোনার সময় হয় দুপুর বিকেল বা সন্ধেবেলায়, একেবারেই তারা শুনতে পারেন না। আবার কেউ কেউ থাকেন যাদের শুধু বিকেলবেলায় অনুষ্ঠান শোনার সময় হয়, সকাল দুপুর বা রাত এর কোনো সময়টাই তারা শুনতে পান না। কাজেই যখনই যেখানে এই পরিবর্তন করুন না কেন, কিছু মানুষের সুবিধে যেমন হবে কিছু মানুষের অসুবিধে হবেই। আর বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তনের কথা বলছেন, এই সময়সূচি খুব সম্প্রতি হয়েছে এবং আপনাদের বারংবার বারংবার এই চিঠি আমরা পেয়েছি, আপনারা চেয়েছেন সময় পরিবর্তন হোক, তাই সময় পরিবর্তন করেছি আমরা। এতে নিশ্চিতভাবেই কারুর কারুর সুবিধে হয়েছে,

0: আবার আপনার মতন কারুর কারুর অসুবিধে হয়েছে, এটা হবেই, এটা একটু মনে রাখতে হবে আমাদের সবাইকেই। আর সেই সঙ্গে আপনি গ্রাম বাংলার কথা অনুষ্ঠান পুনরায় ফিরিয়ে দেবার অনুরোধ করেছেন, ওই একই কথা, গ্রাম বাংলার কথার জায়গায় যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানেরও অনেক সংখ্যক শ্রোতা আছেন, তাদের মধ্যেও একটা চাহিদা আছে, তাই গ্রাম বাংলার কথা সরে গেছে। এমনটা হতেই থাকবে, আবার কখনো দেখবেন যে অনেক অনেক চিঠি আসতে থাকছে, গ্রাম বাংলার কথা সবাই চাইছেন, ঠিক ওই সময় চাইছেন, আবার হয়তো সেই সময় ফিরেও এলো কিছুদিন পর, এমনটা হতেও পারে। কিন্তু সবটার জন্যই একটু তৈরি থাকতে হবে, চাইলেই পরিবর্তন হবে এমনটা নয়, আবার পরিবর্তন হলে যে সবটাই খুব সুবিধাজনক হবে এমনটাও নয়। আশা করি বোঝাতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। এবারে প্রসেনজিৎ পাত্রর লেখা, প্রযত্নে শর্মা পাত্র, ধরমপুর বাঁকুড়া থেকে আপনি আমাদের লিখেছেন অনেকগুলো চিঠি। 22 মে লিখেছেন, এই মহাজীবন অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের জীবন কথা শুনে ভালো লেগেছে, 7:05 পরীক্ষিত বালার কণ্ঠে লোকগীতিও আপনার ভালো লেগেছে। 27 মে চিঠিতে আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আপনার ভালো লেগেছে বলে জানিয়েছেন। 20 মে এই মহাজীবন অনুষ্ঠানে তরু দত্তর জীবন কথা আপনার ভালো লেগেছে, তন্ময় ভট্টাচার্যের উপস্থাপনায় আজ সন্ধ্যায় এটিও আপনার ভালো লেগেছে। 17 মে আপনি লিখেছেন, নান্দনিক অনুষ্ঠানে নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে, সাক্ষাৎকার নিয়েছেন স্পন্দন দাস। আর এটি আপনি কত তারিখ লিখতে চেয়েছেন, একবার মনে হচ্ছে 24 লিখেছেন, আরেকবার মনে হচ্ছে 23 লিখেছেন, একবার মনে হচ্ছে 27 লিখেছেন, অনেকখানি ওভার রাইটিং হয়েছে, মানে লেখার উপরে অনেকবার কলম বোলানো হয়েছে, তাই সঠিক তারিখটা বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি লিখেছেন, বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠান আপনার ভালো লেগেছে। অরিজিৎ ঘোষের উপস্থাপনায় আসুন বেরিয়ে যান ভারতে, সিকিম ভ্রমণ আপনার ভালো লেগেছে। শোভনলাল মুখোপাধ্যায়ের প্রযোজনায় গভীর রাতে টেলিফোন নাটকটি ভালো লেগেছে। সুদীপ্ত মিত্রর উপস্থাপনায় আসুন বেরিয়ে যান ভারতে, অনুক্ত ঘোষালের উপস্থাপনায় আজ সন্ধ্যায় আপনার স্বাস্থ্য এক মাটি এক সুর, এই মহাজীবন অনুষ্ঠানে সুকন্যা সেনের জীবন কথা, সুদীপ্ত মিত্রর উপস্থাপনায় আসুন বেরিয়ে যান ভারতে, তন্ময় ভট্টাচার্যের উপস্থাপনায় আজ সন্ধ্যায় অরিজিৎ ঘোষের উপস্থাপনায় হারানো দিনের গান, সত্য বন্দ্যোপাধ্যায়ের কথা এবং তার অভিনীত ছায়াছবি থেকে নেওয়া গান আপনার ভালো লেগেছে, আপনার স্বাস্থ্য অনুষ্ঠান ভালো লেগেছে, এই মহাজীবনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা আপনার ভালো লেগেছে। প্রসেনজিৎ পাত্র, প্রযত্নের শর্মা পাত্র, ধরমপুর বাঁকুড়া থেকে আমাদের লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। আপনার ভালো লাগাকে, আপনার লেখাকে আমরা মান্যতা দিই, ভালো লাগে আপনি আমাদের এভাবে ভালো লাগার কথা জানান। কিন্তু বহুবার আমরা আমাদের বন্ধুদেরকে জানিয়েছি, বলেছি যে শুধু ভালো লাগা নয়, ভালো লাগার পাশাপাশি কিছু গঠনমূলক সমালোচনা তাও আমাদের করুন, যে অনুষ্ঠান কি করলে আরো ভালো হতে পারত, আরো কি কি দিক না ধরা রয়ে গেল, না ছোঁয়া রয়ে গেল, সেগুলো একটু উল্লেখ করুন পাশাপাশি। ভালো কথা শুনতে তো ভালো লাগেই, 100 বার ভালো লাগবে, আপনি যতবার বলবেন ততবারই আমাদের নতুন করে ভালো লাগা তৈরি করবে, কিন্তু ভালো লাগার পাশাপাশি আরো কি হলে আরো ভালো হতে পারত সে কথাগুলো উল্লেখ করবেন, অনেক ধন্যবাদ।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: দীপক চক্রবর্তী লিখেছেন, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে, আমি মৈত্রী রেডিওর প্রতিটি অনুষ্ঠান শুনি, কোনো সময়ের জন্য জনপ্রিয় অনুষ্ঠানগুলি মিস হয় না, তাই অনুরোধের আসর অনুষ্ঠানটি ফেসবুক থেকে সরাসরি লাইভ প্রচার করা যায় না, তাহলে হবে কি, শ্রোতারা সময় পেলে

0: অনুষ্ঠানটি পরে শুনে নিতে পারবেন বলে মনে হয়। দীপক চক্রবর্তী, ধুমধাড়াক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ থেকে আপনি লিখেছেন। প্রথম কথা বলি, আপনার যে মেলটি আমাদের কাছে এসেছে সেই মেলটিতে অনেক ক্ষেত্রেই বাক্য সম্পূর্ণ হয়নি। আমি জানি না এটা কোনো টেকনিক্যাল অসুবিধে কিনা, হতেও পারে, কিন্তু যে কারণে কিছুটা বিষয় আমাদের বুঝে নিতে হয়েছে। আপনি বলেছেন যে অনুরোধের আসর অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি লাইভ প্রচার করা যায় না। দেখুন, সব অনুষ্ঠান সব কিছুর চরিত্র একরকম হবে না। ফেসবুক লাইভ বিষয়টা একটা রকম, অনুরোধের আসর রেডিওতে শোনার তার আমেজ আরেক রকম। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে ফেললে একটু তালগোল পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা। কাজেই একটুখানি, মানে যে জায়গার অনুষ্ঠান সে জায়গায় সেইভাবেই একটু শোনার মতো করে নিজেদের মানিয়ে নিতে হবে। ভালো অনেক কিছু হলেই হয়, কিন্তু সব সময় সব কিছু তো সেটা সম্ভব হয় না। সত্যি এটা হলে খুবই ভালো হয় যে আমি যে অনুষ্ঠান শুনতে চাই আমার পছন্দ মতন সময়ে আমি ঠিক সেই সময়টাই শুনবো, সেই অনুষ্ঠানটিই শুনবো, অনুষ্ঠান যে সময়েই সম্প্রচার হোক না কেন। হয়তো এমন হতেও পারে যে আগামী দিনে এইরকম ব্যবস্থাই হলো যে যে যখন যে অনুষ্ঠান শুনতে চাইছেন তিনি তখন সেই অনুষ্ঠান শুনতে পারলেন, কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত সেই সম্ভাবনা সেই সুযোগটা নেই। এখন এখনকার মতন করেই আমাদের তার সঙ্গে অভ্যস্ত হতে হবে, তার সঙ্গে মানিয়ে নিতে হবে। পরিবর্তন যদি হয় তখন সেই পরিবর্তিত অবস্থার সঙ্গে আবার আমরা খাপ খাইয়ে নেব। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
0: লিখেছেন মোহাম্মদ আনন্দমোহন বাইন, প্রেসিডেন্ট RFI পরিবার, বন্ধু, SWL ক্লাব, শিবাজীনগর, নিয়ার সেন্ট জেভিয়ার স্কুল, স্ট্রিট নম্বর 14, হাউস নম্বর 5, পোস্ট সুপেলা, ভিলাই, জেলা দুর্গ, ছত্তিশগড়, ভারত, আকাশবাণী মৈত্রী কলকাতা। বন্ধু, তোমারই জন্য আজকের অনুষ্ঠানে মহিলাদের আসরে যাত্রাপালা নিয়ে একটি নতুন স্বাদের অনুষ্ঠান শুনলাম। যাত্রার এই সুন্দর ইতিহাস সত্যি অসাধারণ। বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠানটি শুনলাম। এই অনুষ্ঠান শ্রোতাদের মতামত নিয়ে গঠিত হয়। আমরা চাই এই অনুষ্ঠানে নতুন বন্ধুদের পত্র সামিল হোক। সবাই ভালো থাকবেন। মোহাম্মদ আনন্দমোহন বাইন, প্রেসিডেন্ট RFI পরিবার, বন্ধু, SWL ক্লাব, শিবাজীনগর, নিয়ার সেন্ট জেভিয়ার স্কুল, স্ট্রিট নম্বর 14, হাউস নম্বর 5, পোস্ট অফিস সুপেলা, ভিলাই, জেলা দুর্গ, ছত্তিশগড়, ভারত থেকে আপনি লিখেছেন। মহিলাদের আসরে যাত্রাপালা বিষয়ক একটি অনুষ্ঠান শুনেছেন, ভালো লেগেছে। ভালো লাগার এই প্রতিক্রিয়া জানানোর জন্য অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে, এর বেশি আর কী বা বলি। সবটাই আমাদের

খুব চেনা। এবারে বন্ধু, তোমার জন্য অনুষ্ঠানটি নতুন শ্রোতা তো আমরা চাই, আমি জানি আমাদের নতুন শ্রোতা তৈরি হচ্ছে, হতেই থাকে, যেমন অনেক শ্রোতাদের আমরা হারিয়ে ফেলি তেমনি আবার নতুন শ্রোতা তৈরি হয়, কিন্তু চিঠি লেখবার বা মেল করার মতন উৎসাহী আগ্রহী শ্রোতা সত্যিই কম। সেই জন্য অনেক ক্ষেত্রে আমাদের চিঠি নির্ভর অনুষ্ঠান করার ক্ষেত্রে সংশয়ে পড়তে হয় যে এই অনুষ্ঠান আর কতদিন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যাই হোক, যতদিন সম্ভব হবে ততদিনই আপনাদের দরবারে আমরা উপস্থিত করব, যখন সম্ভব হবে না স্বাভাবিক নিয়মেই তা বন্ধ হয়ে যাবে। আর কি বলি, এখানেই তাহলে শেষ করি, আর তো বিশেষ কিছু বলার নেই। আর হ্যাঁ, আরও একবার আপনাদের মনে করাই আমাদের ইমেল আইডি এবং চিঠি লেখার ঠিকানা। চিঠি লেখার ঠিকানা বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তাদের জন্য বলি মৈত্রী বন্ধু 23@gmail.com, MAITREBANDHU মৈত্রী বন্ধু 23@gmail.com। চলে আসি আজকের শেষ চিঠিতে, লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায় MAMC দুর্গাপুর থেকে। প্রিয় বন্ধু তোমারই জন্য, সোমবারের বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আমার একটি বার্তা পাঠাচ্ছি, মনোনীত হলে ভালো লাগবে। 10ই জুন বুধ সকালে অনুষ্ঠান অনবদ্য সঞ্চালনা করেছেন সবার প্রিয় শ্রোতাপাদি। আমাদের এই বসুন্ধরা বিষয়ে অনেকে খুবই সুন্দর চিঠি লিখেছেন, কোনো কোনো চিঠি বিশেষভাবে আমার মনে দাগ কেটেছে। স্বপ্নে আসা বসুন্ধরা বলছেন, আমি আগে রানী ছিলাম, এখন আমি রিক্ত ভিখারী, শরীর জুড়ে এখন প্লাস্টিক আর ধোঁয়ার ক্ষত। বসুন্ধরা আজ গভীর সংকটে আক্ষেপ করে বলেছেন, তোমরা আমাকে দিয়েছ বিষ, ধোঁয়া, দূষণ আর জঞ্জাল। লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায় MAMC দুর্গাপুর থেকে। আসলে কি বলুন তো, কথাগুলো তো খুবই সত্যি, একেবারে বাস্তব। এ তো মানে আমরা নিজেরাই প্রতিদিন আমাদের চারপাশটাকে বিষাক্ত করে তুলছি, দূষিত করে তুলছি। আমরাই পারি এই পরিবেশটাকে ভালো রাখতে, নিজেদের আগামী দিনগুলোকে আরও একটু ভালো রাখতে। নিজেরাই নিজেদের সংকট ডেকে আনছি, সব কিছু জানি বুঝি, তবু সেই কাজটাই আমরা করে চলেছি। সেই জন্যই আকাশবাণীর তরফ থেকে বারে বারে সচেতনতামূলক এই ধরনের প্রচার আপনাদের সামনে তুলে ধরা, যাতে একটি অনুষ্ঠান থেকে একজন শ্রোতাও যদি আমরা তাদেরকে সচেতন করতে পারি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। আজ তাহলে এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও বেশি বেশি করে চিঠি পাঠান, মেল করুন, যেন আমরা পূর্ণ সময় আপনাদের এই অনুষ্ঠান উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু।

যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। আজ সন্ধ্যায় কেমন আছেন বন্ধুরা? চারিদিকে জমজমাট ফুটবল ঝড়ে এই মুহূর্তে বাঙালি একেবারে জর্জরিত। তবে এই জ্বর বড় আনন্দের, বড় উত্তেজনার, আর তাতে মিশে থাকে অনন্ত ভালো লাগা, সে তো আছেই। আর রয়েছে চারপাশে নানান রকম ঘটনাবলী, তার কোনোটা ছুঁয়ে যায়, কোনোটা শোনা হয়, কোনোটা জানা হয় না। এই সব কিছুকে নিয়ে আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে চলবে আড্ডা গল্প, এবং সঙ্গে থাকবে গানের পসরা। আজকের দিনটিকে কেন্দ্র করে যা কিছু ঘটনা বা উল্লেখযোগ্য ঘটনা তা তো কথা হবেই, যেমন আজকের দিনে যাদের জন্মদিন কথা হবে তাদের নিয়ে, তাছাড়াও ছুঁয়ে থাকবে বিশ্বকাপের এই যে ফুটবল উন্মাদনা, এই নিয়ে নানান জানা অজানা তথ্য। আর এই যে বর্ষার সময়টা, যে সময়ে যেমন বৃষ্টি দেখতে আপনার ভালো লাগে, ঘোরাঘুরি করতে ভালো লাগে, তেমনি বর্ষার সাথে আসে নানান রোগের হাতছানি। অথচ একটু সতর্ক হলেই, বিশেষজ্ঞদের পরামর্শ একটু মেনে চলতে পারলেই বর্ষা হয়ে উঠতে পারে আপনার দারুণ ভালো লাগার কিছু মুহূর্তকাল, একটা বাঁচার দারুণ সতেজ আনন্দে ভরা স্মৃতি। এই বর্ষাকে উপভোগ করুন, আর সঙ্গে থাকুক বিশেষজ্ঞদের পরামর্শ। সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আজ সন্ধ্যায় কথা হবে। তবে সবার আগে শোনাই শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান।

এরকম বেপরোয়া ভাবে যদি সব কিছুকে নস্যাৎ করে দিয়ে, জীবনের যে কোনো ভয়কে উড়িয়ে দিয়ে বাঁচা যায়, তবে তো মন্দ হয় না। আর বেঁচে থাকা যেমনই হোক, যদি বাঁচার থাকে, বাঁচার সাথে মিশে থাকে আরও অনেক কিছু ভালো কাজ, নতুন কিছুর সন্ধান দেবার মতন এক উৎসাহী মন, কিংবা মানুষের জন্য বাড়িয়ে দেওয়া হাত, তাহলে সে বাঁচা জন্মমৃত্যুর হিসেবে কিন্তু লেখা হয় না। সে বাঁচা বেঁচে থাকে প্রজন্মের সঙ্গে প্রজন্মের সঙ্গে মতো করে। আজ শুরুতেই যদি জিজ্ঞেস করি, বলুন তো বাংলার বাক্যে, জানি তো হাসতে শুরু করেছেন, বলবেন এ কোনো কঠিন প্রশ্ন নাকি? খুবই সহজ উত্তর স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক তাই। এইবার যদি জিজ্ঞাসা করি তার জন্মদিনটি কবে, এই উত্তর যদি আপনার সঠিকভাবে জানা থাকে তো আপনি হাসছেন, আর না হলে এতক্ষণে আমাদের আজ সন্ধ্যার বন্ধুরা ঠিক আন্দাজ করে নিয়েছেন, ঠিকই আন্দাজ করছেন, 29শে জুন অর্থাৎ আজই সাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কুইজ নয়, আমি বলি তবে। 1864 সালে আজকের দিনেই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এই মহান ব্যক্তিত্ব। ওই যে বলছিলাম, বাঁচা যদি সবাইকে নিয়ে, সবার পথ করে দিয়ে এবং নতুন নতুন ভাবনা উদ্ভাবন আর মহৎ কিছু স্বপ্ন বোনা থেকে হয়, তাহলে সে বাঁচা এমন করেই হয়। একসময় তার নামেও গর্জনে তৎকালীন ব্রিটিশ সাহেবদের পিঠের শিরদাঁড়া রীতিমতো কেঁপে উঠত। তার ব্যক্তিত্ব সিদ্ধান্ত দুটোই ছিল নির্ভীক, তেমনই ছিল তার শিক্ষানীতি। কেবল এটা ভেবে আশ্চর্য হতে হয় কি না ছিলেন তিনি একাধারে একজন দক্ষ গণিতবিদ, শিক্ষাবিদ, বিচারপতি এবং বজ্রকঠিন ব্যক্তিত্ব ছিল তার আজীবন সঙ্গী। আর এই সামান্য সময়ের পরিসরে তাকে ছুঁতে যাওয়া দুঃসাহস, তবু তার কথা আজকের দিনে যে কিছুটা বলতেই হয়। শিক্ষা মানে যে শুধু কেরানি তৈরির কারখানা নয়, শিক্ষা মানে মাথা উঁচু করে দাঁড়ানো, সেটি কিন্তু তিনি শুধু বিশ্বাস করতেন না, তিনি শুনতেও বাধ্য করেছিলেন এবং মানুষকে ভাবিয়েছিলেন, সেভাবেই তৈরি করেছিলেন। ব্রিটিশদের তৈরি গোলামি শিক্ষানীতিকে তাই বুড়ো আঙুল দেখিয়ে এই নির্ভীক মানুষটি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বানিয়েছিলেন বিশ্বমানের গবেষণা কেন্দ্র। তিনিই প্রথম উচ্চশিক্ষার আঙিনায় আমাদের মাতৃভাষা বাংলাকে সগৌরবে প্রতিষ্ঠা করলেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং উপাচার্য স্যার নীলরতন সরকারের উদ্যোগে 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এম এ ক্লাস চালু হল। আরও কত কীর্তি! কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তার কার্যকাল ছিল সত্যিই এক সোনালী অধ্যায়। কেবল পুঁথিগত বিদ্যা নয়, যুব সমাজের কর্মসংস্থান এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসারে তিনি 1906 সালে

বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিলেন। আধুনিক বিজ্ঞান চর্চা এবং কাজের সুযোগ বাড়াতে তার হাত ধরেই গড়ে ওঠে রাজাবাজার সায়েন্স কলেজ। দেশীয় মেধার বিকাশ ঘটিয়ে তিনি যুবকদের স্বাবলম্বী হওয়ার নতুন পথ দেখালেন। আর তার অপার স্নেহ উৎসাহ এবং দূরদর্শিতায় শিক্ষার আঙিনাতে উঠে এসেছিলেন বহু প্রতিভা। তার ছাত্রদের মধ্যে ছিলেন বিজ্ঞানী মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, সিভি রমন, প্রফুল্লচন্দ্র রায়ের মতন উজ্জ্বল সব ব্যক্তিত্বরা, যারা পরবর্তীকালে বিশ্বজুড়ে ভারতের নামও উজ্জ্বল করেছিল। সাহেবরা যখনই তার স্বাধীন শিক্ষানীতিতে হস্তক্ষেপ করতে গেছেন, এই বাংলার বাঘের হুঙ্কারে তারা পিছিয়ে আসতে বাধ্য হয়েছেন বারবার। লর্ড কার্জন থেকে লর্ড লিটন, কেউ তার মেরুদণ্ডটি বাঁকাতে পারেনি। পরাধীন দেশে দাঁড়িয়েও তিনি ব্রিটিশ সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, শিক্ষার স্বাধীনতা কেড়ে নিলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেব, তাও আপনাদের পায়ে মাথা নোয়াব না। তার এই অসীম সাহস, দৃঢ়তা আর স্বদেশ প্রেমের জন্যই মানুষ তাকে বাংলার বাঘ বলে ডাকত। না, এ গল্প ফুরাবার নয়, সত্যি শিহরিত হতে হয়। আজও ইতিহাসের পাতায় এই জন্ম বা বিশেষ কীর্তির দিন জুড়ে তাদের নাম ফিরে ফিরে আসে আর আসবে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে, তাদের এই সাহসিকতার কথা পৌঁছে যাক। রইল আপনাদের জন্য পরের গানটি, কণ্ঠে তিমির বিশ্বাস।

নিয়মিত বই পড়ার অভ্যেস যাদের ছিল বা আছে, বাংলা সাহিত্যের নিয়মিত পাঠক, অথচ বুদ্ধদেব গুহর লেখা পড়েননি, এমন মানুষ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না। আজ তাঁরও জন্মদিন। জন্ম ১৯৩৬ সালের এই আজকের দিনেই কলকাতায়। কিন্তু তার শৈশবের রং ছড়িয়েছিল তৎকালীন পূর্ববঙ্গের রংপুর, জয়পুরহাট ও বরিশালের নানা প্রান্তে। ছোট্ট বুদ্ধদেবের চোখে তখন ধরা পড়েছিল নদী, মাঠ, গাছপালা আর মানুষের সহজ সরল জীবন। সেই স্মৃতিগুলোই পরবর্তীকালে তার লেখায় বারবার ঘুরে ফিরে এসেছে। ভাবুন তো, একটি ছোট্ট ছেলে জানালার পাশে বসে দূরের সবুজ গাছপালা দেখে। হয়তো সে তখনও জানে না একদিন সেই বন জঙ্গলই হয়ে উঠবে তার কল্পনার সবচেয়ে বড় আশ্রয়। শিক্ষাজীবন শেষ করলেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, কিন্তু তার জীবনের গল্প কেবলই সাহিত্যেই সীমাবদ্ধ নয়, পেশাগত জীবনে তিনি ছিলেন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সংখ্যার জগৎ আর কল্পনার প্রকৃতির জগৎ, এ দুই ভিন্ন নদী এসে যেন মিলে মিশেছিল তাঁর জীবনে, আর দুটোই সমান গতিতে কুলকুল করে বয়ে গেছে। গাছের পাতার শব্দ, বন্যপ্রাণীর ডাক, অজানা পথের আহ্বান তাকে টানত। ভালোবাসতেন বন জঙ্গলে ঘুরে বেড়াতে। সেই ভালোবাসা থেকেই জন্ম নিল বাংলা সাহিত্যের অমর চরিত্র ঋভু ও ঋজুদা। ঋজুদার সঙ্গে পাঠকরাও যেন পাড়ি দিয়েছেন জঙ্গলের গভীরে, শুনেছেন প্রকৃতির গোপন কথা। তার মাধুকরী, রাতভর বৃষ্টি, ভোরের আগে বাবলি উপন্যাসগুলি একের পর এক পাঠকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। আর ছিল জীবন জুড়ে গান, গানের প্রতি অনুরাগ, বা শুধু ভালোবাসা নয়, রীতিমতো চর্চা করতেন নিয়মিত। হিন্দুস্তানি মার্গসঙ্গীত, টপ্পা এবং রবীন্দ্রসঙ্গীত, সব কিছুতেই তিনি ছিলেন সুগায়ক। তাঁর জন্মদিনে তাকে ফিরে দেখার যেমন চেষ্টা করলাম, আকাশবাণীর সংগ্রহশালার বিপুল সম্ভার থেকে তার কণ্ঠে একটি গান শুনব না আর আপনাদের শোনাব না, তাও কি হয়? রইল আপনাদের জন্য বুদ্ধদেব গুহের কণ্ঠে এই গান।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: চারিদিকে এই মুহূর্তে জানি মন শুধুই খেলা খেলা, বৃষ্টির সাথে পাল্লা দিচ্ছে আপনাদের উন্মাদনা আর উত্তেজনা। হবে, আজ সন্ধ্যায় কথা হবে, আড্ডা হবে, আর ফুটবলের কথা হবে না এই সময়। এও কি হতে পারে বলুন? রোজই যেমন হচ্ছে আজও হবে। কিন্তু সেসব গল্প শোনানোর আগে আপনাদের পর পর দুটি গান শোনাই, তারপর আসছি। আর আপনারাও হাতে চায়ের কাপটি নিয়ে গুছিয়ে বসুন তো দেখি। পরপর দুটি গান, লগ্ন গীতা চক্রবর্তী এবং তারপর মান্না দের কণ্ঠে।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সে যে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

জানি আপনি ভাবছেন বা মনে মনে বলছেন যে এ তো মোটেই ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা নয়, কিংবা বাঙালি ঘটিতেও যুদ্ধ নয়। যুদ্ধ এখন বিশ্বময়, কিন্তু বাঙালির পায়ে বল থাকুক আর না থাকুক, ভারতীয়রা খেলুক বা না খেলুক, বিশ্বকাপ আর প্রসঙ্গ যখন ফুটবল, তখন আমাদের আগ্রহ রাত জেগে দিন জেগে খেলা দেখার সেই যে উদ্যম, তাতে কি এতটুকু ভাটা পড়ে? কখনো কখনো না। আর যত যাই বলুন, প্রসঙ্গ যখন ফুটবল, তখন মনের মধ্যে কিন্তু এ

গান বাদ্য বাজাতেই থাকে, তাই তো এ গান অনিবার্য। গানের সঙ্গে সঙ্গে আর এর সুরের যে উত্তেজনা, তার সাথে সাথে আমার মনে হচ্ছে ফুটবল খেলা তো আপনারা দেখছেন, আমি বরং কিছু গল্প শোনাই, যে গল্প হয়তো আপনার জানা কিংবা অজানা। দেখা যাক, প্রথম ঘটনা 1930 সালের প্রথম বিশ্বকাপের, আয়োজক উরুগুয়ে। তখন বিমানযাত্রা এত তো সহজ ছিল না, তাই ইউরোপের দলগুলো উরুগুয়েতে পৌঁছেছিল বিশাল জাহাজে চড়ে, টানা 16 দিনের সে সমুদ্রযাত্রা। আর ফিফার সভাপতি জুল রিমে ট্রফি নিয়ে ঘুরছিলেন নিজের সুটকেসে। ভাবা যায়, 1930 সালের পুরো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মাত্র একটি শহর, মন্টেভিডিওতে। দর্শকদের শহর থেকে শহরে ছুটতে হয়নি, কোনো বড় লোগো নেই, সাদামাটা জার্সি, একরঙা চামড়ার ফুটবল, সব মিলিয়ে 96 বছর আগের সেই প্রথম বিশ্বকাপ প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও আবেগে ছিল পর্বত প্রমাণ উচ্চতায়। আরও নানান গল্প আজ আমার ঝুড়িতে, তবে শোনাব একটু গানের ফাঁকে ফাঁকে। আরেকটি গান শুনে নি, তারপর আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই প্রভাবের পর ফুটবলের এক চমকপ্রদ ঘটনা। তৈরি থাকুন বন্ধুরা, শুনিয়ে দেব আপনাদের তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আরেক ফুটবল প্রিয় সিনেমার কথা মনে পড়িয়ে দেবে, এবং সেখানেও এক টকবকে যুবক পায় তার ফুটবল সাহেব ছবি থেকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছিল ফুটবল বিশ্বকাপের আসরে। তৎকালীন ফিফা সভাপতি অটেরিনো বারেসি খুব গোপনে বিশ্বকাপের ট্রফিটি ফিফা অফিস থেকে নিয়ে এলেন বাড়িতে। ভাবা যায়, একটি সাধারণ জুতোর বাক্সে সেটিকে লুকিয়ে রাখা হয়েছিল বিছানার নিচে পরম অবহেলায়। বলা হয়, তার এই সিদ্ধান্তটিতেই সেবারের মতো বেঁচে গিয়েছিল ট্রফিটি। কিন্তু এত সাবধানতার মধ্যেও ট্রফিটি কিন্তু চুরি হয়ে যায়। সালটা 1966। সেবার ইংল্যান্ড বিশ্বকাপের উদ্যোক্তা লন্ডনের একটি প্রদর্শনীতে রাখা ছিল জুলি রিমো ট্রফি, কিন্তু সেই জুলি রিমো ট্রফি সেখান থেকেই চুরি হয়ে গেল। মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে উদ্যোক্তাদের, সেটাই স্বাভাবিক। অবশ্য পেকলস নামে একটি কুকুর খুব অল্প সময়ের মধ্যে সেটি আবিষ্কার করে কাছাকাছি একটা ঝোপের নিচে খুঁজে পায়। হাফ ছেড়ে বাঁচল সবাই। সময় তো ফুরিয়ে আসছে, তাই যেতে যেতে আরও দুটো মজার তথ্য দিয়ে যাই। 2002 সালে তুরস্কের হাকান শুকুন মাত্র 11 সেকেন্ডে গোল করেছিলেন। অনেক দর্শক তখনও আসলে ঠিকঠাক বসেই উঠতে পারেননি। এখনও পর্যন্ত এই গোলটি বিশ্বকাপের দ্রুততম গোল। আর কে না জানে, বিশ্বকাপ জয়ের পর যে ট্রফিকে নিয়ে এত উন্মাদনা, জেতার পর খেলোয়াড়রা যে ট্রফি নিয়ে আনন্দে মাথায় করে তোলেন ঘোরেন, সেই আবেগ, সেই পরিশ্রম, এত যে রণকৌশল, সে জয়ী টিম কিন্তু ট্রফিটি নিয়ে কখনোই বাড়ি ফিরতে পারে না। তাদের একটি অবিকল রেপ্লিকা দেওয়া হয়, আসল ট্রফিটি রয়ে যায় ফিফার কাছে। আবার 4 বছরের প্রতীক্ষা। এভাবেই এগিয়ে চলে বিশ্বকাপ ফুটবলের ঐতিহ্য। প্রতি বছর তাকে কেন্দ্র করেই গড়ে ওঠে নতুন নতুন রেকর্ড, ইতিহাস। এভাবেই চলবে, চলছে।

শুরুতেই কথা দিয়েছিলাম এই বর্ষায় কী করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবেন। গবেষকদের এবং বিশেষজ্ঞদের বেশ কিছু পরামর্শ আপনাদের জন্য রেখে যাব। খুবই সাধারণ কিছু কথা, কিন্তু একটু খেয়াল রাখা। এখন গায়ে ব্যথা বা একটুতেই হাঁচি কাশি এগুলো তো লেগেই আছে, তাই আদা রসুন হলুদ আর গোলমরিচের মতন মশলা এই আবহাওয়ায় আপনি একটু বেশি পরিমাণে খান। আর মৌসুমি ফল যেমন ধরুন পেয়ারা, নাশপাতি, আনারস ভালো করে ধুয়ে অবশ্যই খাবেন এই সময়। পানীয়ের ক্ষেত্রে যতটা পারা যায় ফুটিয়ে নেওয়া বা বিশুদ্ধ জলই সবচেয়ে নিরাপদ। তবে ডাবের জল, ঘরে তৈরি লেবুর শরবত কিংবা হালকা গরম স্যুপ শরীরকে সতেজ রাখবে, একথা আমরা অনেকেই জানি। বাচ্চাদের এই বর্ষায় রোখা খুব মুশকিল, বৃষ্টির জল পেলে তারা একটু পা দেবেই, সেটাই তাদের প্রবণতা। কিন্তু ওই বাড়ি ফেরার পরে খুব ভালো করে পরিষ্কার করতে হবে তাদের হাত পা। আর বাচ্চাদের একটু বেশি পুষ্টিকর খাবার দিতে বলছেন বিশেষজ্ঞরা এই সময়, যেমন ধরুন দুধ, ডিম, ফল, ডাল এবং বাড়িতে তৈরি হালকা খাবার, রাস্তার কাটা ফল, আইসক্রিম, যেখানে যেখানে ভাজাভুজি এবং পানীয় যা কিছুই হোক, নৈব নৈব চা। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই জমা জলের ব্যাপারে সচেতন হতে হবে সবাইকে। আর অবশ্যই সঠিক পরিমাণে পানীয় জল পান করতে বলছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, সময় একদম শেষ, বিদায় নিতে হবে আমাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বর্ষা উপভোগ করুন গানে গল্পে খেলার আড্ডায়। আর আমি তন্ময়ী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, এবার বলতেই হবে টাটা, বাই বাই।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব এক নজরে। এক নজরে আজকে আমরা চলে এসেছি শ্রোতা বন্ধুরা। আর প্রথমেই প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল অন্যতম আয়োজক দেশ কানাডা। রাউন্ড অফ 32 প্রথম টানটান উত্তেজনার ম্যাচে তারা 1-0 গোলে হারাল দক্ষিণ আফ্রিকাকে। গোল করল স্টিফেন। বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও জাপান। আজকের ম্যাচে শুরু থেকে খেলার সম্ভাবনা কম রয়েছে নেইমারের। আর আজকের ম্যাচ শুরু বাংলাদেশীয় সময় রাত 11টায়। রাউন্ড অফ 32 অন্য দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি জার্মানি বনাম প্যারাগুয়ে আজ গভীর রাতে বাংলাদেশীয় সময় 2:30 মুখোমুখি হবে জার্মানি ও প্যারাগুয়ে। আর অন্য ম্যাচে আগামীকাল বাংলাদেশীয় সময় সকাল 7:30 মুখোমুখি নেদারল্যান্ডস ও মরক্কো।

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ছ উইকেটে হেরে ছিটকে গেল ভারত, ম্যাচের সেরা। হন অ্যালিসে পেরি, এই জয়ের ফলে সেমিফাইনালে গেল অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের কাছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এক রানে হারল ভারত, ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হারল ভারত। টানা ১৬টি সিরিজ হারের পর এই ফরম্যাটে এটাই ভারতের প্রথম ব্যর্থতা। নর্থ সাউন্ডে অনুষ্ঠিত প্রথম টেস্ট এ ওয়েস্ট ইন্ডিজ ২১৭ রানে হারালো শ্রীলঙ্কাকে। টেন্ট ব্রিজে অনুষ্ঠিত টেস্টের পঞ্চম দিনে আজ ইংল্যান্ড, শেষ খবর পাওয়া পর্যন্ত সাত উইকেটে ১৯১ রান করেছে। জেতার জন্য এখনও দ্বিতীয় ইনিংসে ১৮২ রানের প্রয়োজন ইংল্যান্ডের। আর তিনজন মাত্র খেলোয়াড় রয়েছেন, অর্থাৎ টেলেন্ডাররা লড়াই করছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। জেতার সম্ভাবনা ইংল্যান্ডের খুব কম, নিউজিল্যান্ডেরই উজ্জ্বল। হারারেতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনের খেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে পাঁচ উইকেটে ৩৫০ রান করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ রানে অল আউট হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। আজ থেকে শুরু হয়েছে উইম্বলডন টেনিসের প্রথম রাউন্ডের খেলা, আর প্রথম রাউন্ডেই জয় পেয়েছেন মহিলাদের সিঙ্গলসে বেলিন্দা বেনিসিচ। জাতীয় আন্তরাজ্য চ্যাম্পিয়নশিপ অ্যাথলেটিক্সে আজ পুরুষদের ফাইনালে ২.৩১ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন সার্ভেস কুশারে। এর আগে এই প্রতিযোগিতায় হাই জাম্পের ক্ষেত্রে কেউই এই উচ্চতা স্পর্শ করতে পারেননি। জ্যাভেলিনে ৮৭.০৫ মিটার ছুঁড়ে শীর্ষস্থান দখল করেন রোহিত যাদব। ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত হেরে গেলেন চাইনিজ তাইপের সু লি ইয়াং এর কাছে। খেলার ফল কিদাম্বি শ্রীকান্তের বিপক্ষে ১৫-২১, ১১-১৬, ৯-২১।

0: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিনই নিয়ে আসছি আপনাদের সামনে বিশ্বকাপের রঙ্গমঞ্চ।
1: রঙ্গমঞ্চে বিশ্বকাপ রঙ্গমঞ্চে

প্রতিদিন বিশ্বকাপ রঙ্গমঞ্চে আমরা নতুন নতুন বিষয় উপস্থাপন করছি আপনাদের সামনে। বিশ্বকাপ ফুটবলের 23তম আসরটি অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে প্রথম ঘটে যাওয়া কিছু ঘটনার উল্লেখ আজ আমরা করব বিশ্বকাপ রঙ্গমঞ্চের এই আসরে। আর সেই সঙ্গে থাকবে চার কিংবদন্তি ফুটবলারের বিশ্বকাপের ইতিহাসে প্রথম করা গোলগুলি, ফুটবল সম্রাট পেলে, ফুটবলের রাজপুত্র ডিয়েগো আর্মান্দো মারাদোনা, ফুটবল রাজপুত্র, আবারও বলছি ফুটবলের শিল্পী ও জাদুকর, তিনিও আরেক রাজপুত্র লিওনেল মেসির, এবং সিআর সেভেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম গোলের কথা আজ আমরা উল্লেখ করব আপনাদেরকে বিশ্বকাপের আসরে। প্রথম বিশ্বকাপ, প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1930 সালে। প্রথম স্বাগতিক দেশ হওয়ায় গৌরব অর্জন করে উরুগুয়ে। মোট 13টি দেশ প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে। খেলার দিনটি ছিল 1930 সালের 13ই জুলাই। ফ্রান্স 4-1 গোলে মেক্সিকোকে হারিয়ে ঐতিহাসিক জয় পায়। আর প্রথম গোলটি এসেছিল কিন্তু ফরাসি ফুটবলার লুসিয়েন্ট লরেন্টের পা থেকে। মেক্সিকোর বিপক্ষে গোল করে ইতিহাসে জায়গা করে নেন এই ফরাসি ফুটবলার। প্রথম রেফারি কে ছিলেন সেই ম্যাচে, অর্থাৎ প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে, কিন্তু রেফারি ছিলেন বেলজিয়ামের জিয়া ল্যাভেগনাস। ওই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও তিনি পরিচালনা করেন।

আবারও ফিরে এসেছি বিশ্বকাপ রঙ্গমঞ্চে। আজ আমরা নিয়ে আসছি প্রথম ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। আর এবার চলে আসছি যিনি প্রথম হ্যাট্রিক করেছিলেন তার কথায়। প্রথম বিশ্বকাপের হ্যাট্রিক করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বার্ট পেটেনাউট। তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ছিলেন এবং তিনি উরুগুয়ের বিপক্ষে 17 জুলাই 1930 সালে এই ঐতিহাসিক কাজটি করেছিলেন। প্রথম পেনাল্টি 1930 সালের প্রথম ফুটবল বিশ্বকাপে চিলির বার্লোস ভিদাল প্রথম পেনাল্টি শট নেন। ওই শটটি বাঁচিয়ে দিয়ে প্রথম পেনাল্টি সেভ করা গোলকিপার হন ফ্রান্সের অ্যালেক্স থিওপট। আর পেনাল্টিতে প্রথম গোল 1930 সালের

প্রথম ফুটবল বিশ্বকাপে মেক্সিকোর ম্যানুয়েল রোসাস পেনাল্টিতে প্রথম গোল করেন আর্জেন্টিনার বিপক্ষে। প্রথম চ্যাম্পিয়ন, প্রথম বিশ্বকাপ জিতে যায় স্বাগতিক দেশ উরুগুয়ে। আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে এই গৌরব অর্জন করেছিল তারা। প্রথম জার্সি নম্বর, 1954 সালে সুইজারল্যান্ডের বিশ্বকাপের ফুটবলের আসরে প্রতিটি দলওয়ারের খেলোয়াড়দের জার্সিতে পদ্ধতিগতভাবে নম্বর লেখার প্রচলন শুরু হয়। এর আগের বিশ্বকাপগুলিতে জার্সির প্রচলন থাকলেও পদ্ধতিগতভাবে জার্সিতে কোনো নম্বর লেখার প্রচলন ছিল না প্রতিটি দলের ক্ষেত্রে। প্রথম আত্মঘাতী গোল বা সেমসাইড গোল 1930 সালের বিশ্বকাপে মেক্সিকোর ম্যানুয়েল রোসাস, যিনি প্রথম পেনাল্টি করেও প্রথম পেনাল্টিতে গোল দিয়েছিলেন, তিনি এই মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোলটিও করেন, নিজেদের জালেই বল জড়িয়ে দেন। আর মেক্সিকোর বিপক্ষ দল ছিল চিলি। বিশ্বকাপের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে চলে আসি প্রথম ড্র ম্যাচ। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ড্র ম্যাচটি হয় ইতালি ও স্পেনের মধ্যে 1934 সালে, আর এটি ছিল কোয়ার্টার ফাইনাল। 1934 সালের ফুটবল বিশ্বকাপের এটি ছিল অন্যতম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। নকআউট ম্যাচ বলেই খেলার ফল সংযোজিত সময় 1-1 ছিল, কারণ তখনকার দিনে টাই ব্রেকারের প্রচলন হয়নি। সেই সংযোজিত সময় যখন খেলার ফল 1-1 হয়, আবারও পুনরায় আরও একদিন ম্যাচটি আয়োজিত করা হয় এবং রিপ্লে ম্যাচ বা পুনর্নির্ধারিত ম্যাচে ইতালি 1-0 গোলে স্পেনকে হারায়। প্রথম গোল্ডেন বল ও বুটের প্রচলন 1982 সালের বিশ্বকাপ থেকে প্রথম সেরা খেলোয়াড়দের গোল্ডেন বুট ও সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বল দেওয়ার প্রচলন শুরু হয়। আর আমরা চলে আসব প্রথম রেড কার্ডে। হ্যাঁ, চলে আসছি প্রথম রেড কার্ড। প্রথম রেড কার্ড দেখেছিলেন চিলির ফুটবলার কার্লোস কাজেলি 14 জুন 1974 সালে। তিনি কিন্তু এইটি ঘটেছিল এবং জার্মানিতে আর কি সেই বিশ্বকাপে 74 সালে এটি ঘটেছিল এবং 14 জুন 1974 চিলির কার্লোস কাজেলি প্রথম দেখেছিলেন রেড কার্ড। যদিও 1970 সাল থেকেই কিন্তু হলুদ কার্ড এবং রেড কার্ডের প্রচলন হয়েছিল, কিন্তু 1970 সালের বিশ্বকাপে কেউ, সেটি ছিল ফুটবল সম্রাট পেলের সর্বশেষ ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ, সেই বিশ্বকাপে কোনো ফুটবলারই কিন্তু রেড কার্ড দেখেননি। তাই বলা যেতেই পারে 14 জুন 1974 সালে প্রথম রেড কার্ড দেখলেন চিলির কার্লোস কাজেলি। প্রথম টেলিভিশন সম্প্রচার, বিশ্বকাপের খেলা প্রথম টেলিভিশনে সম্প্রচার হয় 1954 সালে। এই সময় সারা বিশ্বে এটি ছিল সর্বাধিক প্রচারিত ক্রীড়া ইভেন্ট। ইউরোভিশন নেটওয়ার্ক পদ্ধতিতে মূলত ইউরোপের দেশগুলিতে এই সম্প্রচার সম্ভব হয়েছিল। প্রথম থিম সং এর প্রবর্তন হয় 1962 সালের চিলি বিশ্বকাপ থেকে। চিলির ব্যান্ড লস র্যাম্বলার্স, তারাই কিন্তু প্রথম থিম সং গেয়েছিল 1962 সালের চিলি বিশ্বকাপে। এরপর চলে আসি প্রথম ম্যাসকটের কথায়। 1966 সালের বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাসকটের প্রচলন শুরু হয়, আর এই বিশ্বকাপের ম্যাসকটের নাম ছিল উইলি। আর সবশেষে অবশ্যই চলে আসছি যে চার কিংবদন্তি ফুটবলারের প্রথম গোল ফুটবল বিশ্বকাপের আসরে। 1958 সালের 19 জুন সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মাত্র 17 বছর বয়সে পেলে ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপে তার প্রথম গোলটি করেন। এরপর 1982 সালের 18 জুন হাঙ্গেরির বিপক্ষে গ্রুপ পর্যায়ের ম্যাচে 28 মিনিটে দিয়াগো আরমান্দো মারাডোনা বিশ্বকাপে তার প্রথম গোলটি করেন, আর এই ম্যাচের 57 মিনিটেও তিনি আরও একটি গোল করেন। 28 মিনিটে যে গোলটি দিয়াগো আরমান্দো মারাদোনা করেছিলেন, আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়েছিল এবং মারাদোনার গোলের ফলে 2-0 গোলে এগিয়ে যায়। আর মারাদোনা আর্জেন্টিনার হয়ে ওই ম্যাচে দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেছিলেন, কিন্তু তার বিশ্বকাপে করা প্রথম গোল ছিল 1982 সালের 18 জুন হাঙ্গেরির বিপক্ষে 28 মিনিটে। ওই ম্যাচে আর্জেন্টিনা 4-1 গোলে জয়লাভ করেছিল। চলে আসছি ফুটবলের শিল্পী ও জাদুকর লিওনেল মেসির কথায়। লিওনেল মেসির প্রথম গোল 2006 সালের 16 জুন সার্বিয়ার বিপক্ষে মাত্র 18 বছর 358 দিন এর বয়সে।

গ্যালারিতে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ও ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। তিনি কিন্তু মেসির নামার পরে এবং মেসির ওই গোলের পরে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন। আর ঠিক তার পরের দিন অর্থাৎ 17 জুন 2006 সালে পর্তুগাল বনাম ইরান ম্যাচে 80 মিনিটে পেনাল্টি থেকে বিশ্বকাপের প্রথম গোলটি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ওই ম্যাচে 2-0 গোলে জয়লাভ করেছিল। পর্তুগাল 1-0 গোলে এগিয়েছিল, 80 মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল এবং সেই পেনাল্টি থেকে সবে টিমে সুযোগ পাওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু গোলটি করেছিলেন। 4 কিংবদন্তি ফুটবলারের প্রথম গোলের কথা বিশ্বকাপের আসরে আপনাদের জানালাম, আর একই সঙ্গে শেষ হচ্ছে আজ বিশ্বকাপ রঙ্গমঞ্চের বিষয়ের আসর।

0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আতশ কাছের তলায়।
1: আতশ কাছের তলায়।
0: শ্রোতা বন্ধুরা, আতশ কাছের তলায়ও আমরা চলে আসছি ফুটবল বিশ্বকাপ নিয়েই। প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল অন্যতম আয়োজক দেশ কানাডা। রবিবার রাতে রাউন্ড অফ 32 প্রথম ম্যাচে টান টান উত্তেজনার মধ্যে তারা 1-0 ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। নির্ধারিত সময় গোল শূন্য ছিল এই ম্যাচ। সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন স্টিফেন। উল্লেখ্য, কাপ যুদ্ধের 96 বছরের ইতিহাসে এই প্রথম কোনো আয়োজক দেশ অন্য মুলুকে ম্যাচ খেলল। আমেরিকার লস এঞ্জেলস স্টেডিয়ামে নেমে কানাডা তাই গড়ে ফেলল নজির। এদিকে গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছাল ইংল্যান্ড। রবিবার পানামাকে তারা 2-0 ব্যবধানে হারাল। ইংল্যান্ডের দুই গোলদাতা জুড বেলিংহাম ও হ্যারি কুইন। আগামী বুধবার রাউন্ড অফ 32 ইংল্যান্ডের প্রতিপক্ষ কঙ্গো ডিআর কঙ্গো।

হলুদ রং আর সাম্বার তালে তালে রাতারাতি বদলে গিয়েছে হিউস্টনের চেহারা। নেইমার ভিনিসিয়াস লেখা জার্সি পরা মানুষের ঢল নেমেছে ডাউন টাউনের রাস্তায়, হোটেলের লবিতে। সাম্বার ঢেউ ফুটপাতে ব্রাজিল ব্রাজিল ধ্বনিতে সরগরম। হিউস্টন যেন পরিণত হয়েছে এক টুকরো রিও ডি জেনেইরোতে, সেটাই তো হওয়ার কথা। আজ হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে জাপানের বিরুদ্ধে নামছে ব্রাজিল, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ব্রাজিল মানে শুধু একটা দল নয়, অহংকার। আর সেই অহংকারের সামনে তরবারি হাতে দাঁড়িয়ে সামুরাই ব্রিগেড, নির্ভয়। আট মাস আগেই জাপানই তো হারিয়ে দিয়েছিল ফিফার ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে, 0-2 পিছিয়েছিল সামুরাইরা, কিন্তু ঘুরে দাঁড়িয়ে 3-0 ব্যবধানে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল জাপান ফুটবল দল। মোট 14 সাক্ষাতে মাত্রই একবারই জিতেছিল ব্রাজিলদের বিরুদ্ধে জাপান। সেই আত্মবিশ্বাসী এখন সম্পদ জাপানের। আর গ্রুপ সির চ্যাম্পিয়ন হয়ে নকআউটের চনমনে সেলেকাও ব্রিগেডও। তবে জাপানের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন হবে তা কিন্তু অজানা নয় আনসেলোত্তির। আর জাপান বনাম ব্রাজিল ম্যাচ নিয়েই, যা আজ বাংলাদেশীয় সময় রাত 11 এবং ভারতীয় সময় রাত 10:30 রয়েছে, তামাম বিশ্বের ফুটবল প্রেমীরা উপভোগ করবেন এই ম্যাচ। সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ দত্তের সঙ্গে। আর পার্থদা আমাদের কি জানিয়েছেন তা একবার আমরা অবশ্যই শুনে নেব।

0: এই মুহূর্তে ক্রীড়াঙ্গনে আমরা পেয়ে গিয়েছি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ দা। আপনাকে স্বাগত আজকের ক্রীড়াঙ্গনে।
1: হ্যাঁ।

0: নমস্কার। হ্যাঁ নমস্কার।
1: আজ রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউটের খেলায় গুরুত্বপূর্ণ ম্যাচ, ব্রাজিল বনাম জাপান, ভারতীয় সময় রাত 10:30। এই খেলায় দু দলের কোচেদের স্ট্র্যাটেজি কি হতে পারে?
0: দেখো, প্রথমেই বলে নিই, স্ট্র্যাটেজি বেসিক্যালি নকআউট স্টেজ, এখানে তো কোনো অঙ্ক কষার জায়গা নেই, এখানে একটাই লক্ষ্য, জিততে হবে। সুতরাং দুটো টিমই যে গোলের জন্য খেলতে হবে, গোল করতে হবে, এই লক্ষ্য নিয়েই নামবে। এশিয়ার দেশ হলেও জাপানকে আমরা জানি, এই মুহূর্তে মনে হয় বিশ্বে জাপানের জায়গাটা একটা অন্যরকম। কারণ জাপানের যে ধরনের ফুটবল, জাপান যে ফুটবলটা খেলে থাকে, সেই ফুটবলটা যথেষ্ট সমীহ জ্বালানোর মতো ফুটবলার। এবং ওরা এই টিমটা, জাপান টিমটা তোমার জায়ান্ট কিলার বলতে যা বোঝায়, সেই রকম জায়ান্ট কিলার, যারা জার্মানি কখনো জার্মানিকে হারিয়েছে, কখনো স্পেনকে হারিয়েছে। হ্যাঁ, এই কয়েক মাস আগে তোমার ব্রাজিলের সঙ্গে একটা ওদের যে ফিফা ফ্রেন্ডলি ছিল, সেখানেও তারা ব্রাজিলকে হারানোর তাদের তারা হারিয়েছে। তাদের যদিও ব্রাজিলের সঙ্গে 14 বার মুখোমুখিতে ব্রাজিলই 11 বার জিতে রয়েছে, 2 বার ড্র হয়েছে, 1 বার মাত্র জাপান জিতেছে। কিন্তু আমি বলছি, জাপান যে ধরনের ফুটবলটা খেলে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তাদের গতি পূর্ণ ফুটবল, এবং সঙ্গে অবশ্যই ছোট ছোট পাস, বল পজিশন বেশি রাখা। মরিয়াসু ওদের কোচ, তিনি এখন নিশ্চয়ই সেই স্ট্র্যাটেজিতেই খেলবেন, এটাও সেই স্ট্র্যাটেজিতে খেলবেন। এবং জাপান কখনো ডিফেন্সিভ ফুটবল খেলবে না, সামনে ব্রাজিল, এই রকম ফুটবল আমরা মরিয়াসুর থেকে আশা করব না। এবং টিমে যথেষ্ট ভালো ভালো ফুটবলার রয়েছে, যারা ডাইচি কামাদা আছে, হিরোকি আছে, কুবো আছে, যারা কিন্তু জাপানের একটা সম্পদ, যারা জাপানকে খুব ভালো জায়গায় রেখেছে। এবং আমরা গ্রুপ লিগের ম্যাচে নেদারল্যান্ডস এর বিরুদ্ধে ম্যাচ দেখেছি, নেদারল্যান্ডস ইউরোপের বড় শক্তি, তার সঙ্গে 2-2 করেছে, সুইডেনের সঙ্গে 1-1 করেছে। সুতরাং জাপান এর জায়গা থেকে, জাপানের কাছ থেকে আমরা ভালো ফুটবল খেলবো। এবার যেটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে ব্রাজিল, ব্রাজিল হচ্ছে সবাই বিশ্বের সাম্বা ফুটবলের দিকে, একটা সাম্বা ঝড়ের দিকে তাকিয়ে আছে। ব্রাজিল গ্রুপ লিগে প্রথম ম্যাচটা মরক্কোর সঙ্গে 1-1 করার পর, তারপরে সবাই একটু আশাহত হয়েছিল ব্রাজিলের উপর, পরে দুটো ম্যাচ ব্রাজিল পুষিয়ে দিয়েছে। হাইতি এবং স্কটল্যান্ডের সঙ্গে 3-3 গোল করেছে তারা, তারা পুষিয়ে দিয়েছে। সুতরাং ব্রাজিলের দিকে আজকে আমাদের তাকিয়ে থাকতে হবে। নকআউট ম্যাচ, এখানে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু ব্রাজিল অবশ্যই ফেভারিট। এই এই আজকের আজকের দিকে তাকিয়ে আমরা ব্রাজিলের দিকে, সেই আগের ব্রাজিল ঘরানার ফুটবল আমরা এবারে দেখছি না, কারণ আনসেলত্তি ইটালিয়ান কোচ এবং বিশ্বের অন্যতম ধুরন্ধর কোচ বলেই তিনি পরিচিত, খুব অঙ্ক কষে ফুটবলটা খেলেন। এখানে তার টিমে যথেষ্ট ভালো ফুটবলাররা রয়েছেন, দারুণ ফর্মে আছেন, তার পুরনো ছাত্র ক্লাবে, ক্লাব ফুটবলে যখন আনসেলত্তিকে সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র ছিলেন রিয়াল মাদ্রিদে, সুতরাং ভিনিসিয়াস জুনিয়র 3 ম্যাচেই গোল করেছে এবং গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে। হ্যাঁ, শুধু আমরা একটা ভালো ফুটবল দেখবো বলেই আশা করছি ব্রাজিল জাপান ম্যাচে।
1: আচ্ছা, আজকের ম্যাচে ব্রাজিলের মহাতারকা ফুটবলার, যিনি গ্রুপ লিগের শেষ ম্যাচেও নেমেছিলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে, আজকের ম্যাচে নেমারের খেলার সম্ভাবনা কতটা পার্থতা?
0: দেখো, নেইমারকে তো এই জন্যই আমার, যতই হোক চোট থাকুক যাই থাকুক, যখন তিনের স্কোয়াডে নেওয়া হয়েছে তখন তিনি খেলবেন, এই আশা করেই নেওয়া হয়েছে। এবং তাকে গ্রুপ লিগে খুব মেপে জুপে খেলানো হয়েছে, খুব অঙ্ক কষে খেলানো হয়েছে। এটা যদি কোনো ব্রাজিলের, যদি মানে ব্রাজিলিয়ান কোচ হতেন ব্রাজিল টিমের, তিনি হয়তো ওই মানে জনতার চাপে হয়তো বাধ্য হয়ে আগে থেকেই হয়তো খেলিয়ে দিতেন, অনেক বেশি খেলিয়ে দিতেন। কিন্তু আমাদের আনসেলত্তি জানেন যে কোন সময় নেইমারকে দরকার, এই রকম নকআউট ফেজেই যে নেইমারকে দরকার সেটা তিনি জানেন। নেইমার যে কোনো ম্যাচের রং একা ঘুরিয়ে দিতে পারেন, যদিও তিনি দীর্ঘদিন চোট অসুস্থতায়, চোটাঘাতে ভুগছেন, তবুও নেইমার নেইমারই। সুতরাং নেইমারকে হয়তো যদি শুরু থেকে নাও যদি তিনি নামান, তাহলে কিন্তু পরে নিশ্চয়ই ব্যবহার করবেন। এবং উনি নিশ্চয়ই শেষ মানে শুধুমাত্র এটা রাউন্ড অফ 32 এর কথা উনি ভেবে এগোচ্ছেন না, তিনি অবশ্যই ফাইনাল এবং চ্যাম্পিয়নের কথা ভেবে এগোচ্ছেন। সুতরাং কিন্তু নেইমারকে এই ম্যাচেও কিছুটা মেপে খেলানো হবে, কিন্তু অবশ্যই খেলানো হবে, এটা নিশ্চিত।
1: অনেক ধন্যবাদ পার্থদা, আপনাকে আপনার অমূল্য মতামত দেওয়ার জন্য
0: ধন্যবাদ ভাই।

শুনলেন আতশ গাছের তলায় ব্রাজিল বনাম জাপানের মধ্যে আজকের যে গুরুত্বপূর্ণ রাউন্ড অফ 32 ম্যাচ। পার্থ দত্ত, যিনি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, তার মতামত আপনারা শুনলেন। চলে আসছি খেলার খবরে আর আতশ গাছের তলায় শেষ খেলার খবরে, যেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি হারারেতে, যেখানে অনুষ্ঠিত হয়েছে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ, এবং আজ দ্বিতীয় দিন ছিল। জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে কিন্তু রান করেছে 5 উইকেটে 360। খেলা এখনও চলছে, 91.1 ওভার হয়ে গিয়েছে দ্বিতীয় দিনে। 5 উইকেটে 360 রান করেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইনিংসে অনবদ্য চিত্তাকর্ষক ইনিংসটি খেলেছেন ওপেনার ইনোসেন্ট কায়া, তিনি 227 বলে 140 রান করেন 17টি চারের সাহায্যে। এছাড়া বেন কার্ন 42 রান করেছেন, 59 রান করেন ব্রায়ান বেনেট। ক্রেইগ এরভিন অপরাজিত রয়েছেন 82 বলে 52 রান করে 5টি 4 ও 1টি 6 সাহায্যে। আর ওয়েসলি মাধুভেরি, তিনি 65 বলে 43 রান করে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের বোলারদের ভেতরে খালিদ আহমেদ, তিনি 2 উইকেট নিয়েছেন 22 ওভারে 68 রান দিয়ে, আর তাইজুল ইসলাম, তিনি 32.3 ওভারে 112 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। বাংলাদেশের প্রথম ইনিংস কিন্তু শেষ হয়ে গিয়েছিল মাত্র 140 রানে। তার কারণ, বাংলাদেশের ইনিংসে, প্রথম ইনিংসে মমিনুল হক ছাড়া সেভাবে কেউই রুখে দাঁড়াতে পারেননি জিম্বাবুয়ের বোলারদের বিরুদ্ধে। বাংলাদেশের মমিনুল হক, তিনি 81 বলে 60 রান করেছিলেন, এছাড়া 20 রান করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 73 বলে 19 রান করেন। আর এই কারণেই কিন্তু বলতে হয় যে বাংলাদেশ রুখে দাঁড়াতে পারেওনি, এবং বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে সেভাবে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। আর আমরা কিন্তু এবারে চলে যাব আজকের দিনে।

আজকের দিনে ফুটবল বা ক্রীড়া জগতের ইতিহাসে ফুটবলের ক্ষেত্রে দুটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। 2008 সালের 29শে জুন ইউএফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর বসেছিল অস্ট্রিয়ার ভিয়েনাতে হ্যাপল স্টেডিয়ামে। সেখানে স্পেনের ফার্নান্দো তোরেসের গোলে স্পেন জয় পায় জার্মানির বিরুদ্ধে 1-0 গোলে। আর সবশেষে যেটা উল্লেখযোগ্য, যে 1986 সালে আজকেই অর্থাৎ 1986 সালের 29শে জুন মেক্সিকো বিশ্বকাপের ফাইনালের আসর বসেছিল মেক্সিকো সিটিতে, এবং সেখানে দিয়াগো আর্মান্দো মারাদোনা নেতৃত্বাধীন আর্জেন্টিনা 3-2 গোলে হারিয়েছিল পশ্চিম জার্মানিকে। ফুটবল রাজপুত্রের নামাঙ্কিত করা হয় সে 1986 সালের বিশ্বকাপ। তার থ্রু পাস ধরেই জয়সূচক গোলটি করেছিলেন আর্জেন্টিনার হয়ে হোর্গে বুরুচাগা। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে অবশ্যই আমাদের আপনারা মেল করুন। আমাদের মেল আইডি AIR Kolkata Sports@gmail.com, আর নিজেদের ফেসবুকে গিয়ে টাইপ করুন AIR Kolkata Sports, আর ঝটপট লিখে ফেলুন আপনাদের মতামত। ক্রীড়াঙ্গন তো রোজ চলছে আর বিশ্বকাপও চলছে, আমরা আশা করব আপনারা রোজ কান পাতবেন ক্রীড়াঙ্গনের আসরে। এই বলেই বিদায় নিচ্ছি আজকের মতো ক্রীড়াঙ্গনের আসর থেকে। সকলে ভালো থাকবেন।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা। আকাশবাণীর শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আপনাদের চৈতি দিদি চৈতালি মল্লিক শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করছেন, আবহাওয়ার মতিগতি কিভাবে পরিবর্তিত হচ্ছে। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো প্রচণ্ড ঠান্ডা। এই ক্রম পরিবর্তিত পরিবেশে সঠিক পোশাক নির্বাচন কিন্তু খুব জরুরি। আমার তো সবসময়ের পছন্দ সুতির পোশাক, আর তা যদি হয় তাঁতে বোনা তাহলে তো সোনায় সোহাগা। আপনাদের কি পছন্দ? খ্রিস্টীয় মতানুসারে আদিম মানুষ অর্থাৎ আদম ও ইভ জ্ঞান বৃক্ষের নিষিদ্ধ ফল খেয়ে যখন নিরাবরণ শরীরের জন্য লজ্জা অনুভব করেছিল, তখনই শরীরের আবরণের জন্য বস্ত্রের প্রয়োজন অনুভূত হয়েছিল। সভ্যতার আদি লগ্নে আদিম অরণ্যচারী মানুষ বৃষ্টি বা প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল গাছের কোটর বা গুহায়। ধীরে ধীরে মৃত পশুপক্ষীর চামড়া, পালক, গাছের পাতা ও ঘাস দিয়ে যেমন অনাবৃত শরীর থাকতে শুরু করে, তেমনি প্রচণ্ড গরম বা প্রবল শীতে তাদের লজ্জা নিবারণের সহায়ক হয়ে উঠল এই পোশাক। এর পরবর্তী সময়ে পশুর চামড়া, লোম ও পালকের সাথে সাথে গাছের বলকল অর্থাৎ ছালের তন্তু থেকে পরিধেয় বস্ত্র তৈরিতে তারা মনোযোগী হয়। আনুমানিক 70,000 থেকে 1,00,000 বছর পূর্বে মানুষ প্রাকৃতিক পোশাক তৈরি করে। প্রাচীন ভারতে আনুমানিক 5,000 বছর পূর্বে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতায় তুলো থেকে প্রস্তুত বস্ত্রের বাস্তব নিদর্শন পাওয়া গেছে। মেক্সিকো, মরক্কো ও জাপানে প্রাচীন বস্ত্রের অর্থাৎ তন্তু থেকে তৈরি বস্ত্রের সন্ধান পাওয়া গেছে। আজ থেকে প্রায় 30,000 বছর পূর্বে উদ্ভিদের তন্তু পাকানোর মধ্য দিয়ে সুতো তৈরি ও বুননের মাধ্যমে প্রথম বস্ত্র তৈরি হয়। প্রারম্ভিক যুগে শন, পশম বা রেশম গুটি থেকে তন্তু আহরণ করে হাতে পাকিয়ে সুতোয় পরিণত করার প্রক্রিয়া শুরু হয়। বাঁশ বা কাঠের ফ্রেমে লম্বালম্বি সুতো সাজিয়ে আড়াআড়ি সুতো প্রবেশ করিয়ে শুরু হল কাপড় বোনা। প্রাচীন ভারতে তুলো বা প্রাকৃতিক তন্তু থেকে সুতো তৈরি করে কাপড় বোনা, রং করা ও তা দিয়ে পোশাক বানানো চলে এসেছে কুটির শিল্পের হাত ধরে। শিল্প বিপ্লবের পরেও তাঁত বোনা, চরকায় সুতো কাটা, বস্ত্র তৈরি স্বাধীনতা সংগ্রামে দেশাত্মবোধ ও স্বদেশী আনার দ্যোতক হয়ে উঠেছিল। বর্তমান সময়ে বয়ন শিল্প বা টেক্সটাইল ভারতবর্ষের প্রধান শিল্প। রবীন্দ্রনাথ বয়ন শিল্প অর্থাৎ এই টেক্সটাইলের উন্নতির জন্য সচেষ্ট ছিলেন। তৎকালীন সময়ে রায়পুরের জমিদারদের পৃষ্ঠপোষকতায় অজয়নদকে কেন্দ্র করে নৌকার পালের কাপড় বোনার ঐতিহ্য দীর্ঘদিন বোলপুর অঞ্চলে বিদ্যমান ছিল। রবীন্দ্রনাথ তাঁর বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় থেকেই দৈনন্দিন প্রয়োজনীয় জীবনযাত্রার সঙ্গে সঙ্গে নান্দনিক বিষয়ের ওপরেও জোর দেন। 1919 সালে কলাভবন প্রতিষ্ঠার সময় থেকে নন্দলাল বসুর কন্যা গৌরী দেবী কলাভবনের প্রথম মহিলা অধ্যাপক চিত্রনিভা দেবী এবং পুত্রবধূ প্রতিমা দেবীকে রবীন্দ্রনাথ নিকটবর্তী গ্রামের মহিলাদের সূচিশিল্প, অঙ্কন শিল্পের প্রশিক্ষণ দেবার জন্য উৎসাহিত করেছিলেন। পরবর্তী সময়ে কলাভবন চত্বরে টেক্সটাইল ডিপার্টমেন্ট খোলা হয়। শ্রোতা বন্ধুরা, আজ আমরা রবীন্দ্রনাথের হাত ধরে পৌঁছে যাব বর্তমান বিশ্বভারতীর টেক্সটাইল ডিজাইন ডিপার্টমেন্টে। রবীন্দ্র আলোয় বয়ন শিল্প শিকড়ের সন্ধানে। কলকাতা থেকে ট্রেনে

0: বোলপুর স্টেশনে নেমে টোটো করে বিশ্বভারতীর কলাভবনের টেক্সটাইল ডিপার্টমেন্টে যখন পৌঁছালাম, তখন ক্লাস শুরু হয়ে গেছে। সহকারী অধ্যাপক ডক্টর দেবাশিস মহলানবিশ ক্লাস নিচ্ছেন। অনুমতি নিয়ে পায়ে পায়ে ঢুকে পড়লাম ক্লাসে। ডক্টর মহলানবিশ তখন স্পেসের ব্যবহার বোঝাচ্ছেন।
1: ডিজাইনার মানে হচ্ছে এমন একটা সত্তা যে নান্দনিকতা এবং কারিগরি এই দুটো ব্যাপার সমানভাবে দেখবে। ও যে ড্রেসটা পরে রয়েছে, এই যে পিঙ্ক কালারের যে একটা কালার, এই যে ডিপ হোয়াইট, তারপরে তোমার এই সাদা, এই যে কম্বিনেশন, আমরা ভাবি ওটাই শুধু ডিজাইন না, আমার বোধ নেই তাই ওটাকে আমি ডিজাইন বলছি, ওটা একটা অংশ। এবারে এই যে জমিনটা, এই জমিনটাও একটা পার্ট, এই দুটোকে নিয়েই কিন্তু আমার ডিজাইন। এই যে টেক্সচার, টেক্সচারটা কি, টেক্সচারটা ফিল করা, আর টেক্সচারটা সবাই সবসময় সারফেস মানে পরিভাগে ওটা প্লে করে, আর আমাদের ভিজুয়াল জায়গাটা, এই ভিজুয়াল জায়গাটা ওটাও কিন্তু সারফেসে প্লে করে। আমরা যে দেখি, দেখাটা দেখতে হবে, যেমন একটা গাছ, গাছের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটে ডাইমেনশন। এই যে আমি তোদের সামনে বসে রয়েছি, আমি কটা ডাইমেনশনের মানুষ, মানে অবজেক্ট, তিন ডাইমেনশন, কিন্তু আমাকে কখনো তিন ডাইমেনশনে কেউ দেখতে পাবি, দেখতে ভালো করে টু ডি ছাড়া দেখতে পাবি না। এখানটাই আমাদের দৃষ্টির লিমিটেশন, আমরা টু ডির বাইরে কিচ্ছু দেখতে পাই না। এই যে আমরা সারফেস ডিজাইন করি, দেখ টু ডি, আবার টেক্সচারও টু ডি। তাহলে ইন্টেলিজেন্ট ডিজাইনার যদি হয়, তাহলে টেক্সচারটা কেউ ধরবে আর এই পিক্টোরিয়াল জায়গাটাকেও মার্চ করবে, করে একটা কমপ্লিট একটা ডিজাইন হবে।
0: ডক্টর দেবাশিস মহলানবিশের সঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজ দেখতে দেখতে আমিও বসে গেলাম আলোচনার মধ্যে। শুনে নিলাম কলা ভবনের মূল লক্ষ্য ও ঐতিহ্যের কথা।
1: জিট যে জায়গাটা, ওই জায়গাটা আমি বলেছিলাম না, তোমরা ক্রিয়েটিভ মানুষ যখন, তখন তোমরা যেমন ওই স্পেসের মাঝে যে কাজটা করছো, যে ডিজাইন করছো, তোমরা আলাদাভাবে যে ডিজাইনের যে কনসেপ্ট, ওই রিজিডিটির মধ্যে থেকো না, তোমরা ওর থেকে বেরিয়ে যাও। তোমার কাছে যে স্পেসটা আছে, তুমি ওই টোটাল স্পেসটাকেই একটা কম্পোজিশন হিসাবে ট্রিট করো, তাই তো বলেছিলাম। ফলে এই ছবিটা দেখলে দেখবেন, এই যে বর্ডারটা আছে না, দেখুন কোনো বর্ডারের কোনো মানে ইয়ে নেই, পুরো একটা সংস্কৃত একটা শ্লোক ইন রিগার্ড টু দিস গড করা আছে, এটাই একটা বর্ডার। কখনো কি মনে হচ্ছে দেখে যে এটা বর্ডারলেস একটা জিনিস? ঠিক সেম ওয়েতে। হ্যাঁ বল, কেউ কিছু বল।
2: আমার একটা প্রশ্ন ছিল যে এটা কিভাবে ডিসপ্লে করব।
1: ওটা তো পড়ে না, তুই এই ইয়েটা কাজটাকে নিয়ে কথা বল, এই যে বর্ডারটাকে নিয়ে যে কথা হচ্ছে সেটাকে নিয়ে বল, যে কি বুঝলি?
2: কোনো স্টিফ বাউন্ডারি নেই কাজটার মধ্যে।
1: তো এবারে ওর কাজের মধ্যে দেখুন, যে এই যে বর্ডারটা যে করেছে, এই যে বিভিন্ন রকম যে আমাদের ধর্মীয় যে সিম্বলগুলোকে দিয়ে একটা কম্পোজ করেছে, এখানেও কিন্তু ওই রিজিড ব্যাপারটা নেই। এর ক্ষেত্রে দেখুন, ও বর্ডারটা এটাকেই ধরে নিয়েছে, এটাই ওর বর্ডার। কার কাজ এটা? কাছে আয় বল, তোর কনসেপ্টটা বল।
3: আমি এটার বর্ডারটা মানে ফ্রেমের মধ্যে করতে চাইনি, ওপেনলি একটা বর্ডার যেটা আমি গাছ দিয়ে এবং মনুষ্য যেহেতু করেছি, তো পুরোটাই গাছের মধ্যেই সাপ ঝুলিয়ে এটাতেই পুরোটাই চেষ্টা করেছি বর্ডার করার।
1: মানে এটার বর্ডারটাই কম্পোজিশনের একটা পার্ট, এইভাবেই ক্লাসটা করা হয়েছে, ওরা খুব সুন্দরভাবে করেছে। এটার আমাদের সোর্স হচ্ছে, ইন্সপিরেশান হচ্ছে চাম্বা রুমাল। চাম্বা রুমালের আমরা স্টাডি করেছি, ওরা লাইব্রেরিতে গিয়ে দেখেছে, করেছে, কিন্তু ওখানে ওদের রিজিডিটিটা আমি রাখতে বলিনি, যে চাম্বা রুমাল যে টেকনিকে করে ডবল স্যাটিনের যেটা, আল্লাহ না, তোমরা দেখো ওই বিভিন্ন প্লেটসগুলো দেখে বোঝো যে জিনিসটা কীভাবে ওরা করে। তার রিচুয়াল বেসড কিছু কাজ আছে, কিছু সোশ্যাল বেসড কিছু কাজ আছে, ওগুলো দেখে এবারে তুমি নিজের মনে যেটা তোমার হয় সেটা তুমি করো। এই প্রসঙ্গে আমি তোদের বলেছি যে এই যে কলাভবন যে ইনস্টিটিউট যেটা তৈরি হলো, এর একটা দিশা থাকে, যে কোনো ইনস্টিটিউটের একটা দিশা থাকে। যেমন মনে করো আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি, আমাদের রামকৃষ্ণ মিশনের দিশা হচ্ছে ম্যান মেকিং ইন মাই মিশন, মানে একটা পরিপূর্ণ একটা মানুষ তৈরি করা, যে না একাডেমিক ডিগ্রিগুলো অর্জন করলো, একটা ভালো মোটা চাকরি করলো, নট লাইক দ্যাট, অন্তত একটা মানুষ তৈরি হোক যে যে পেশাতে আমরা থাকি। যেমন আমি টিচিং পেশাতে এসেছি, এই যে তোরা আমার সামনে বসে রয়েছিস, তোরা কিন্তু স্টুডেন্ট না, তোরা আমার কাছে নিজের সন্তান তুল্য কিছু মানুষ, তোদের সাথে এইভাবে আমি রিয়াক্ট করব। এই যে শিক্ষাটা, এটাই হচ্ছে আমার স্কুলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি

0: তারের সাথে মেলাতে না পারি, সেম টিউনে যদি আমরা নিজেকে বাঁধতে না পারি, তাহলে আমাদের কাজগুলো হবে প্রাণহীন। এটা একটা দিশা। এবারে পরম্পরা, এবারে পরম্পরার থেকে যদি আমরা বেরিয়ে কিছু কাজ করি, পরম্পরা সম্বন্ধে আমার যদি কোনো ধ্যান ধারণা না থাকে, তাহলে আমার কাজটা আমি করতেই পারি, কিন্তু ওই কাজটাকে গ্রহণ করার মতন সেই জনগণ আমি পাবো না, লিঙ্ক কেটে যাবে। আর স্বকীয়তা হচ্ছে যে নিজের একটা সিগনেচার। কিরকম? যখন তুমি প্রকৃতির সাথে নিজেকে একাত্মবোধ করতে পারবে, তুমি যখন এই যে আমাদের পরম্পরাটাকে ঠিক মতন দেখতে পারবে, শুনতে পারবে, বুঝতে পারবে, তখন দেখবে তোমার কাজের মধ্যে একটা নিজের ধারা চলে আসবে। আমাদের ডিপার্টমেন্টে এই যে এই ঘরটায় বসে রয়েছি, বিভিন্ন স্টুডেন্ট যে কাজ করছে, কোনো কাজের সাথে কারুর কাজের সাথে কারুর কাজের কোনো লিঙ্ক নেই, যেটা অন্যান্য ইনস্টিটিউটে পাবে না। এটাই হচ্ছে নিজস্ব। তো এই যে কটা আমরা করলাম চাম্বা রুমাল, দেখো এই কাজের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে কারুর সাথে কারুর মিল হচ্ছে না, এক একজন এক এক রকম ভাবছে। এটা আর একটা বড় উদাহরণ, ওই যে চাকা নিয়ে কে কাজ করেছিলিস, কি সুন্দর একটা আইডিয়া, রাস্তা এবং গাড়ি আর পথ, টায়ারের যে দাগ, এটাই বাউন্ডারি হয়ে গেছে।
1: আমাদের ওখানে যে নদীর ল্যান্ডস্কেপ আমি দেখতে পাই, সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি, আর এর বর্ডারটাকে আমি এই গাড়িগুলোর চাকার যে ছাপ হয় সেই ছাপ দিয়ে করার চিন্তা ভাবনা রেখেছি।
2: কলা ভবনের চত্বরেই দেখা হয়ে গেল তরুণ গবেষক নিলয় কুমার বসাকের সঙ্গে। টাঙ্গাইল থেকে দেশান্তরী তাঁতিরা নদীয়ার ফুলিয়ায় যে টাঙ্গাইল তাঁত তৈরি করেন, সেই টাঙ্গাইলের শিকড়ের সন্ধানী নিলয়বাবু। ডক্টর দেবাশিস মহলানবিশের তত্ত্বাবধানে টাঙ্গাইল শাড়ির নন্দনতাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে গবেষণা সম্পন্ন করেছেন।
3: এই কাজটা আমি কলাভবনে শুরু করেছি খাতায় কলমে 20 সাল থেকে, কিন্তু কাজটা প্রচেষ্টাটা শুরু ব্যক্তিগত উদ্যোগে বলতে পারেন মোটামুটি 2016 সাল থেকে। এবং কাজটা করার একটা উদ্দেশ্য ছিল হচ্ছে নিজেদের অতীতটাকে জানা। আমি যেহেতু তন্তুবাই পরিবার থেকে উঠে এসেছি, আমার
2: আপনার বাড়িটা একটু বলুন কোথায়?
3: আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া গ্রামে।
2: মানে একদম তাঁতের বিচরণ ভূমি যেটা।
3: একদমই যে ফুলিয়ার মানে টাঙ্গাইল শাড়ির জন্য তীর্থক্ষেত্র হিসেবে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের বয়নের তীর্থক্ষেত্র হচ্ছে ফুলিয়াকে আমরা বলতে পারি। তো সেইখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা, এবং আমার বাবা মা পূর্বপুরুষরা এরাও টাঙ্গাইল থেকে দেশান্তরিত, তারা এসেছিলেন এদেশে, এসে ফুলিয়াতেই বসতি স্থাপন করেছিলেন। তো ছোটবেলায় আমার একটা খুব মনে আছে, আমি যখন ক্লাস 7-8 পড়ি, আমাদের ওখানে যে শাড়ির বিজ্ঞাপনগুলো হয় না, ওখানে লেখা থাকতো বিখ্যাত টাঙ্গাইল শাড়ি প্রস্তুতকারক ও বিক্রেতা। এতে আমার বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বাবা আমাদের তো ফুলিয়ায় থাকি, টাঙ্গাইল লেখা কেন, টাঙ্গাইল শাড়ি কোথায় হয়? তো তখন বাবা আমাকে বলেছিলেন যে আমরা আগে টাঙ্গাইলে ছিলাম, তো আমার বাপ ঠাকুর দ্বারা যে শাড়ি তৈরি করতো ওই জন্য ওই জায়গার নাম অনুসারে আমাদের এই শাড়িটার নাম টাঙ্গাইল শাড়ি।
2: বাংলাদেশের টাঙ্গাইলে থাকতেন,
3: বাংলাদেশের বর্তমানে সেটা টাঙ্গাইল জেলা, কিন্তু যখন অবিভক্ত বাংলায় ছিল সেটা বৃহত্তর ময়মনসিংহ জেলা। পূর্ব পাকিস্তান হওয়ার পরেও সেটা ময়মনসিংহ জেলা ছিল, টাঙ্গাইল ছিল মহকুমা, পরবর্তীকালে টাঙ্গাইলটা বাংলাদেশের জেলা হয়েছে। মানে ওই দেশ থেকে যখন তাঁতিরা এদেশে আসেন তখন তারা টাঙ্গাইল মহকুমা থেকেই এসছেন, বৃহৎ ময়মনসিংহ জেলার অধীনে। তো তখন বাবা বলেছেন, তখন কি বুঝেছিলাম জানি না, কি ভেবেছিলাম জানি না, তো এইটা যেন কোথাও মনের মধ্যে কাজ করতো, হয়তো অবচেতন মনে কাজ করতো। যখন চাকরি টাকরি পেলাম, আমার বাবা তাঁত বুনতেন নিজে, এবং পরবর্তী জীবনে আমি ছোটবেলায় বাবাকে তাঁত বুনতে দেখেছি।
2: আপনি জানেন তাঁত বোনাটা?
3: না, আমি খুব একটা তাঁত বোনা জানি না, গবেষণার কারণে একটুখানি শিখেছি, গবেষণার প্রয়োজনে করতে হয়েছে।
2: তার মানে জানেন,
3: মানে ব্যাপারটা কি হয়েছে, একজন নবিস হিসাবে যারা অন্য জায়গা থেকে এসে তাঁতে বসবে তাদের যতটা সময় লাগবে, আমাদের বোধহয় একটু কম সময় লাগে। আমি যখন আমার পিএইচডি মানে গবেষণার জন্য একটা নমুনা বুনেছিলাম, আমার মা একটা কথাই বলেছিল, তোর শরীরে যে তাঁতির রক্ত আছে বোঝা যাচ্ছে। আমি কোনোদিন তাঁতে বসিনি, কিন্তু আমি ওই কদিনে শিখে আমি বুনে ফেলেছিলাম। এবং তবে তাঁত না বুনলেও তাঁতের অন্যান্য কাজ, আনুষঙ্গিক কাজগুলো আমরা ছোটবেলাতে করতাম, যেমন চরকায় সুতো তৈরি মানে ববিনে জড়িয়ে দেওয়া, বাবাকে হেল্প করা, হ্যাঁ সুতো ভাতানো, এই মা সুতো তুলছে, মাকে ওটা নিয়ে আবার রোদে দিয়ে আসা, রোদে নিয়ে আসা, মানে আনুষঙ্গিক কাজগুলো আমরা করেছি ছোটবেলায়। এবং তাঁতি বাড়ির ছেলেরা এইভাবেই কাজ শিখে, ওই হাতে নাতে করতে করতে করতে করতে। এবার আমার বাবা যেহেতু চাননি আমি তাঁত বুনি, সেজন্য আমার হয়তো তাঁতে বসা হয়নি।
2: যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা, আমার সামনে একটি বইও আছে, টানা পড়েন আপনি।

0: সম্পাদক, এবং এই যে শিকড়ের সন্ধানে বেরিয়ে আপনি টাঙ্গাইল শাড়ির নন্দনতাত্ত্বিক এবং প্রযুক্তিগত পরিবর্তন এর উপরে যে গবেষণাটা করছেন বা করেছেন, জমা দিয়েছেন পেপার, এই শিকড়ের সন্ধানে যে আপনি কি উৎসমুখ খুঁজে পেলেন বা এর যে পরিবর্তন ঘটছে, পরিমার্জনা ঘটছে, সেটা আপনি কি পেলেন?
1: এক কথায় বলতে গেলে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি গবেষণা, কারণ গবেষকের কাজই তো খুঁজে বের করা। তো আমি ইচ্ছে ছিল যে আমাদের পূর্বপুরুষরা কি করতেন, কোথার থেকে টাঙ্গাইলে এলেন, কারণ আমাদের মধ্যে একটা প্রবাদ ছিল যে আমাদের টাঙ্গাইলের তাঁতির আসলে টাঙ্গাইলের তাঁতি নয়, এরা ঢাকার মুসলিম বুনতেন এবং ব্রিটিশ আমলে যখন মুসলিম নবক্ষয় হয় এরা ঢাকা থেকে পালিয়ে টাঙ্গাইলে চলে আসে, ধামরাই চৌঘাট বলে দুটো জায়গা, সেখান থেকে হয়ে তারপরে টাঙ্গাইলে। তো এইটা খুব যদি তাহলে আমাদের পূর্বপুরুষ মুসলিম বুনতেন, যে বইয়ে পড়েছি যে আংটির মধ্যে দিয়ে গলে যায়, এটা খুব মানে উত্তেজনা প্রবণ ছিল আমার কাছে। তো আমি খুঁজতে চেষ্টা করেছিলাম আদৌ কি আমরা তাই, যে আমাদের পূর্বপুরুষরা কেটে কি নাকি, এটা মিথ, অনলি একটা মিথ। তো পরে আমি খুঁজে পেয়েছি না, লিঙ্ক আছে এবং সংযোগ আছে। আমাদের পূর্বপুরুষরা একসময় জগৎ বিখ্যাত যে মুসলিম ইংল্যান্ড অত্যাশ্চর্য হয়ে যেত ইংল্যান্ড দেখে, সেই মুসলিমের পূর্বপুরুষ আমাদেরই পূর্বপুরুষ, মানে আমারই হয়তো 10, 12, 15, 14, 20 পূর্বপুরুষ আগের, তারাই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তো এটা যেমন পেয়েছি এবং তারা কি করে ধামরাই চৌহাট হয়ে টাঙ্গাইলে এলে বসতি স্থাপন করলেন এবং টাঙ্গাইল শাড়িটার জন্ম কবে হলো, তার একটা ধারণা কিন্তু আমরা করতে পেরেছি এই গবেষণার মাধ্যমে। এবং জন্ম থেকে এই তারপরে তার পথ চলা, তারপরে ভারত ভাগ 1947 সালে, তারপরে ওখান থেকে তাঁতিদের মানে বাধ্যতামূলক দেশান্তর, এদেশে চলে আসা, ফুলিয়া, সাথে সাথে আরেকটা না বললেই না, পূর্ব বর্ধমান জেলা এখন ধাত্রীগ্রাম এবং সমুদ্রগড়, সেখানেও তারা একটা বিপুল সংখ্যক বা টাঙ্গাইলের তাঁতি তারা রয়েছেন, প্রাচীন মায়াপুরে ভাতজাংলায় কিছু আছেন। তো এদের এই যে শাড়ি তারা ওই দেশ থেকে এদেশে টাঙ্গাইল শাড়ি নিয়ে এলেন, তারা কিন্তু এই একটা বিদ্যের জোরে বলতে পারবে, তাঁত বোনা বিদ্যের জোরে কিন্তু তার মানে টিকে গেলেন জীবন সংগ্রামে, তাদের কোনো মানে উদ্বাস্তু জীবনের যে যন্ত্রণা, শরণার্থী শিবির, এগুলো তাদেরকে ভোগ করতে হয়নি, তারা এই তাঁত বোনা বিদ্যাটা জানতেন বলে একটা মানে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কিন্তু এই শিল্পটা এগিয়েছিল। এবং জন্ম থেকে এখনো পর্যন্ত বলতে গেলে টাঙ্গাইল শাড়িটা ক্রমাগত পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে নিজেকে বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য, কিন্তু কোথাও তার যে স্বকীয় বৈশিষ্ট্য সেটা ক্ষতিগ্রস্ত হয়নি। তো সেখানে কি হয়েছে, টাঙ্গাইল শাড়ি নিজেকে সময় উপযোগী করে নিয়েছে, কিন্তু তার যে মূল একটা ঘরানা, সে ঘরানা কিন্তু সে বিলুপ্ত হতে যায়নি, এটাই কিন্তু আমি গবেষণার মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি। এবং আমি মনে করি যে আমি একটা টাঙ্গাইল শাড়ির সংজ্ঞা আমরা কি দেব, কাকে টাঙ্গাইল শাড়ি বলবো, তার একটা সংজ্ঞা মানে মোটামুটি একটা ধারণা করতে কিন্তু এই গবেষণার মাধ্যমে আমার সুপারভাইজারের সহায়তায় আমি পেরেছি, হয়তো এটা আমার মনে হয়েছে।
0: সংজ্ঞাটা কি ছোট কথায় বলা যাবে?
1: খুব ছোট করে বলতে গেলে যে টাঙ্গাইল শাড়ি হচ্ছে সুতির শাড়ি, জ্যাকার্ড মেশিনে হতে পারে বা হাতের নকশায় হতে পারে। তো তার মধ্যে যে ডিজাইনটা একটা মুখ্য বিষয় অবশ্যই শাড়ির সংজ্ঞার ক্ষেত্রে, কিন্তু টাঙ্গাইল শাড়ির ক্ষেত্রে তার নকশার থেকেও তার প্রযুক্তিগত দিক, যেভাবে শাড়িটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই কৌশলটা বাংলার আর কোনো শাড়িতে দেখা যায় না। ফলে টাঙ্গাইল শাড়িকে
0: কৌশলটা কি একটু বলা যাবে?
1: হ্যাঁ, কৌশলটা হচ্ছে এর সুতো প্রক্রিয়াকরণ, মানে সুতোটাকে তাঁতে চড়ানোর আগে তাঁতিবাড়ির মহিলারা তাকে যেভাবে ভাতের মার, খই ইত্যাদি দিয়ে তাকে প্রক্রিয়াকরণ করেন, সেই প্রক্রিয়াকরণের মাধ্যমে সুতোর মধ্যে একটা আলাদা ঔজ্জ্বল্য এবং শক্তি দুটোই বৃদ্ধি হয়, যেটাই শাড়িকে একটা আলাদা মাত্রা দান করে। ফলে এই কারণেই টাঙ্গাইল শাড়ি অন্যান্য শাড়ির থেকে আলাদা হয়, তাকে যত ব্যবহার করা হবে সময়ের সাথে সাথে সেটা কিন্তু তার যে ঔজ্জ্বল্য বা তার যে নমনীয়তা সেটা কিন্তু ধরে রাখতে পারে, এটা সহজে নষ্ট হয় না শাড়িটা। তো এই আর ওর যে পার, একটা ফিতে পার হয় সেটা কাগজের মতো ফিলিং মানে অনুভূতি নিয়ে আসে, মানে বাংলার আর কোনো শাড়িতে একটা কাপ সুতোকে মানে প্রক্রিয়াকরণ করে পারে যখন বোনা হয়, সেটা যখন তাঁত থেকে নেমে আসে ব্যবহারের আগে, আমি বলছি বাজারজাত হওয়ার আগে, সেইটা আপনি হাত দিলে মনে হয় আপনি কাগজ ধরেছেন মোটা একটা, এই মানে অনুভূতিটা কিন্তু বাংলার অন্যান্য আটপৌরে শাড়ির ক্ষেত্রে, আমি ধনেখালী, বেগমপুরি, শান্তিপুরি এগুলোই বলবো আমি আটপৌরে শাড়ির মধ্যে, অন্য কোনো শাড়িতে এই অনুভূতিটা কিন্তু দিতে পারেন না তাঁতিরা। তো এইটাই টাঙ্গাইল শাড়ির স্বকীয়তা, যে তার নকশার পাশাপাশি নকশার থেকেও তার প্রযুক্তিটা

0: আলাদা একটা মাত্রা দান করে বাংলার শাড়ি ঘরানায়, যেটা অন্য শাড়িরা।
1: এর কি যে নন্দন তত্ত্বর দিকটা আপনি উল্লেখ করেছেন আপনার গবেষণাতে, এই নন্দন তত্ত্ব যে তার ডিজাইন, তো সেখানে কি কোনো পরিবর্তন বর্তমানে লক্ষণীয়?
0: না, আমি যদি টাঙ্গাইল শাড়ির বিবর্তনটা দেখি, সেক্ষেত্রে কিন্তু নকশাটার পরিবর্তনটা সময়ের সাথে সাথে ঘটেছে, এবং বালুচরি, বেনারসি সহ বিভিন্ন শাড়ির থেকে নকশার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাঁতিরা তার টাঙ্গাইল শাড়িতে নকশার প্রয়োগ ঘটেছেন তাদের মতো করে, অনুকরণ নয়, এটা একটা মানে প্রভাব বলা যেতে পারে। এবং সেইটা কিন্তু টাঙ্গাইল শাড়িকে একটা আলাদা মাত্রা দিয়েছিল। এটা 2000 সাল, 2010-15 সাল পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু আস্তে আস্তে সময়ের নিরিখে এখন কিন্তু টাঙ্গাইল শাড়ি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। কারণ ওই যে বললাম, টাঙ্গাইল শাড়ি তো শুধু নকশা নয়, টাঙ্গাইল শাড়ি হচ্ছে একটা প্রযুক্তি, একটা অভ্যাস, একটা পরম্পরাগত জ্ঞানের বহিঃপ্রকাশ। সেইটা কিন্তু এখন আর, মানে এটা আক্ষেপের সঙ্গে বলতে হয়, আমি যখন গবেষণায় শেষ পর্যায়ে আমি টাঙ্গাইল শাড়ি খুঁজছিলাম, ফুলিয়াতে কিছু বয়স্ক মানুষ যাদের আর কোনো উপায় নেই বা কেউ শখে তার ছেলেবেলে প্রতিষ্ঠিত, তিনি সময় কাটাবেন বলে বোনেন, অথবা কয়েকজন মানুষ শুধুমাত্র সেই আদি ঘরানার টাঙ্গাইল শাড়ি বোনেন, বাদবাকি কিন্তু টাঙ্গাইল শাড়ি আর এখন তৈরি হয় না। শাড়ি তৈরি হয়, হাতের তাঁতের শাড়ি তৈরি হয়,
1: ডিজাইনটা
0: থাকছে, কিন্তু সেই প্রযুক্তিটা থাকছে না, ফলে
1: কাপড়ের যে গুণগত মান
0: সেটা একেবারেই থাকছে না, ফলে এটাকে টাঙ্গাইল শাড়ি অন্তত আমি বলতে রাজি নই। মানে আমি যদি গবেষকের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তথ্যগত দিক থেকে দেখি এবং যুক্তি দিয়ে বিচার করি, এই শাড়িকে আমি টাঙ্গাইল শাড়ি বলতে না, তাঁতের শাড়ি বলতে রাজি আছি। হস্তচালিত তাঁতজাত পণ্য বলতে রাজি আছি, টাঙ্গাইল শাড়ি বলতে রাজি নয়। কিছু কতিপয় মানুষ এখন টিকিয়ে রেখেছেন, এদের সঙ্গে সঙ্গে এই শিল্পটা আমার মনে হয় হারিয়ে যাবে, না হারিয়ে গেলে আমি সব থেকে বেশি খুশি হব। কেউ যদি টিকিয়ে রাখেন, আমার থেকে খুশি আর কেউ বেশি হবে।
1: কলা ভবনের টেক্সটাইল ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান ডক্টর বনতনী দাস মহাপাত্র ও ডক্টর দেবাশিস মহলানবিশ টেক্সটাইল ডিজাইন ডিপার্টমেন্টের পঠন পাঠনের প্রধান উদ্দেশ্য নিয়ে জানালেন,
2: আমার তো মনে হয় যে আমাদের যে পুরনো যে সিলেবাস ছিল তাতে প্রচুর এলিমেন্টস আছে যেগুলো আমরা কভার অলরেডি করেছি দীর্ঘদিন ধরে। আমি মনে করতে পারছি যে আমি জয়েন করেছি 98-এ, তখন দিয়ে আমি দেখছি প্রচুর জিনিস আছে যে ভারতীয় পরম্পরাগতভাবে যে প্রযুক্তি, ডিজাইন, ভাবনা, চিন্তা, সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে ইনবিল্টই আছে। এবারে আমরা জাস্ট ওগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে আমরা সেপারেট করেছি, তো আর তো কিছু আমার তো মনে হয় না যে অ্যাড করার প্রয়োজন আছে, পরবর্তীকালে আমরা ভাবতে পারি।
3: মানে এর মূলে যে ভিশনটা আছে, সেই ভিশনটা অলরেডি গুরুদেব এত বছর আগে ভেবে নিয়েছিলেন, এবং সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের সিলেবাস, পুরো কলা ভবনের যে পেডাগগি, আর্ট পেডাগগি, সেইভাবেই কিন্তু স্ট্রাকচার্ড। এরপরে আমরা এটাকে NEP ফর্মালি ইমপ্লিমেন্ট যখন করছি আমাদের সিলেবাসটাকে, সেইভাবে আমরা স্ট্রাকচারে ফেলেছি, কিন্তু এর যে ফান্ডামেন্টাল যে আইডিয়া, ফান্ডামেন্টাল যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু একদম আমাদের শুরুর থেকেই ছিল, ভীষণভাবে ছিল। তো বিশেষ করে আমি এটা বলতে পারি যে যেহেতু আমি নিজে এখান থেকে পড়াশুনো করেছি এবং তার পরবর্তী ক্ষেত্রে পড়াতে এসেছি, তো কাজেই এইটুকু ভীষণভাবে বোঝা যায় যে কলা ভবনের আর্ট পেডাগগির ক্ষেত্রে ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একদম প্রথম থেকে। এবং কলা ভবন এমন একটা ইনস্টিটিউশন, মানে আমরা জেনারেলি ভারতবর্ষে ডিজাইন স্কুলগুলোকে আলাদাভাবে দেখি, সেগুলো খুব কম রয়েছে যেটা আর্ট স্কুলের সাথে যুক্ত। তো কলা ভবনের মতন 100 বছরের পুরনো একটা ইনস্টিটিউশন, এবং সেইখানে একদম শুরুর থেকে যে ডিজাইনের চিন্তা ভাবনা, ডিজাইন নিয়ে চর্চা, ডিজাইন নিয়ে গবেষণা, সেইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং টেক্সটাইল আর্টের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে কলা ভবন। আর আমাদের ক্ষেত্রে এই যে স্কিল ডেভেলপমেন্ট কোর্সের কথা NEP-তে বলা হচ্ছে, অথবা এই যে স্কিল ইন্ডিয়া প্রজেক্ট আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুরু করেছে, খুব ইন্টারেস্টিংলি কলা ভবনের ক্ষেত্রে অনেক বছর, মানে এক্স্যাক্টলি আমি সালটা বলতে পারবো না, মোস্ট প্রবাবলি 1956-60, তখন আমাদের ডিপার্টমেন্ট হয়নি সেইভাবে, তখন থেকেই কিন্তু এই 2 বছরের আমাদের যে মানে সার্টিফিকেট কোর্সটা পরে এসছে, কিন্তু তখন থেকে ওই কারুসংঘ তৈরি হয়েছে সেই সময় থেকে, 1956 নাগাদ মোস্ট প্রবাবলি, এক্সাক্ট ডেটটা সেভাবে কোথাও পাইনি। এবং সেটার উদ্দেশ্যই ছিল যে একটা কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলা, যেখানে মহিলা

0: একসাথে এসে মোস্টলি মহিলারাই কাজ করতেন কারো সঙ্গে, তারা কাজ করবেন সেই কাজটা একটা ওই কোঅপারেটিভ সোসাইটির মধ্যে, মানে এটা ওই
1: বিপণনের
0: একটা বিপণন হবে, নিজেদের একটা সৃষ্টিশীল কাজের মধ্যে সকলে ইনভলভ হচ্ছেন এবং শিক্ষার ক্ষেত্রে একটা উত্তরণের জায়গা আর কি।
2: আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে কলা ভবনে টেক্সটাইল ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীরা তারা শিক্ষা লাভ করছে এবং আমি দেখলাম যে একদম সেই আপন মনের মাধুরী মিশায়ে তারা কাজ করছে, এটা কি শুধুমাত্র একটা মানসিক প্রশান্তির জন্য বিনোদন, না পরবর্তী ক্ষেত্রে টেক্সটাইল ডিপার্টমেন্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মসংস্থানের দিকে বা তাদের এগিয়ে দেওয়ার জন্য?
0: না নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো মানসিক, শুধুমাত্র মানসিক প্রশান্তির জন্য নয়, কারণ সময় বদলেছে, সময়ের সাথে সাথে কর্মসংস্থানের যে প্রয়োজনীয়তা অথবা কিভাবে একটা ছেলে বা মেয়ে নিজেকে তৈরি করবে সেই সমস্ত কিছু অনেক বদলেছে এবং আমরাও সময়ের সাথে সাথে সেইগুলোকে, সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমাদের সিলেবাসকে কিভাবে সময়ের সাথে সাথে বদলানো যেতে পারে সেইগুলো আমরা ভেবে থাকি। তো এখানে হচ্ছে যে কলা ভবনের ক্ষেত্রে আমাদের ডিজাইন ডিপার্টমেন্টের, যদি আমরা টেক্সটাইল ডিজাইনের কথা বলি, আমাদের ইউজি পিজি পিএইচডি সার্টিফিকেট কোর্স ছাড়াও আমাদের একটা 2 বছরের স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে, কারণ এটা সার্টিফিকেট কোর্স আমরা আগে বলতাম, এখন এটা স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। তো এটার উদ্দেশ্যই ছিল, এটা শুরু হয়েছিল মাস্টারমশাই নন্দলাল বসুর সময় থেকে, যে হোম মেকার যারা তাদেরকে স্বাবলম্বী করা আর কি, তারা আসবেন সেখানে, বয়সের কোনো লিমিটেশন নেই, তারা আসবেন এসে, যেমন সেটা আগে ছিল 8 পাস করে কেউ আসতে পারতো, সেটা পরবর্তী ক্ষেত্রে হয়েছে 10 পাস। তো এখন যেটা আমরা লক্ষ্য করি, বয়স্ক বা বয়স্কারা নন আছেন, তারাও আছেন, কিন্তু প্রচুর ইয়াং ছেলেপুলেরা আসছে এবং শুধু আসছে না, কেউ হয়তো ইকোনমিক্সে মাস্টার্স করেছে তারপরে সে এখানে 2 বছরের কোর্সে ভর্তি হয়েছে, কেউ ইংলিশ নিয়ে মাস্টার্স করেছে, কেউ ইতিহাস নিয়ে অনার্স করতে করতে ছেড়ে দিয়ে এসেছে, তার কারণটাই কিন্তু এরতে একটা পসিবিলিটি আছে কর্মসংস্থানের।
3: এই যে 2 ইয়ার সার্টিফিকেট কোর্স আমরা যেটা চালাচ্ছি, অনেক কলেজ আছে যাদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনেকে হয়তো যেতে পারছে না, একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্লাস এইজ। এই যে এত লিবারাল ওয়েতে আমাদের ডিপার্টমেন্ট যে ভেবেছে, এত বছর ধরে প্রচুর ছেলে পেলে, আমি নিজেও দেখেছি আপনার 60 বছর ক্রস করেও আমাদের অ্যাডমিশান নিয়েছে এবং তারা পরবর্তীকালে কিন্তু কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। এই যে আমাদের যে হ্যান্ডলুম কোঅপারেটিভ সোসাইটি আছে, সেখানে ফ্রিল্যান্স ডিজাইনার হিসাবে, ট্রেনার হিসাবে আমাদের ছেলে পেলেরা আছে, তারপরে নিজেরা ফ্রিল্যান্সিং করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা কাজ করছে যোগ্যতার সাথে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের ছেলেপেলেরা কাজ করছে, টলিউড তারপরে বলিউডে কাজ করছে, মিউজিয়ামে কাজ করছে, কিউরেটর হিসেবে প্রচুর জায়গায় কাজ করছে। আমাদের ডিপার্টমেন্টের যে কোর্সটা, যদি আমি চাকরি নাও পাই আমাদের কোনো এফেক্ট করবে না ছেলেপেলেদের টু আর্ন সাম মানি ফর দেয়ার লাইভলিহুড।

বন্ধুরা, কথায় কথায় অনেকটা সময় পেরিয়ে এসেছে, কিন্তু আরো অনেক কথা বাকি রয়ে গেল। পরবর্তী অনুষ্ঠানে শুনব টেক্সটাইল নিয়ে আরো অনেক অনেক অজানা কথা। আজ এই পর্যন্ত। রবীন্দ্র আলোয় বয়নশিল্প শিকড়ের সন্ধানে উপস্থাপনায় ছিলাম আপনাদের চৈতি দিদি চৈতালি মল্লিক।

ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।

0: পন গঙ্গোপাধ্যায়।
1: শ্রমিকদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা শিরদাঁড়া ও ঘাড়ের সমস্যা। নিচু হয়ে অনবরত কাজ করা এবং অত্যধিক ভারী জিনিস বহন করা, এগুলো যারা করে থাকেন তাদের ক্ষেত্রেই এটা সবথেকে বেশি দেখা যায়। এবং এর ফলে শিরদাঁড়ার ওপরে যে চাপ পড়ে, স্পন্ডিলাইসিস এবং আরও বিভিন্ন রকমের হাড়ের সমস্যা তার থেকে তৈরি হয়। প্রতিকার হিসাবে বলা যেতে পারে নিয়মিতভাবে ব্যায়াম করা, পাতলা বালিশ এবং শক্ত বিছানা ব্যবহার করা এবং মাঝে মধ্যেই ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারকে দেখানো এবং প্রতিরোধ নিয়ে কাজ করা। নিচু স্তরের কর্মচারী, বিশেষত যারা রাস্তাঘাট, রেললাইন, নর্দমা ইত্যাদি পরিষ্কার করার কাজের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং যেহেতু এরা সাধারণত খুবই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে, এদের ক্ষেত্রে ম্যালেরিয়া, ডায়রিয়া, কৃমি, টাইফয়েড প্রভৃতি রোগের সম্ভাবনা প্রবল। প্রতিকার হিসাবে প্রথমেই বলা যেতে পারে নিজস্ব স্বাস্থ্য সচেতনতা, সবসময় কাজ শেষে ভালো সাবান দিয়ে স্নান করা এবং কাপড় জামা নিয়মিত কাচা এবং পরিষ্কার রাখা, এবং অবশ্যভাবে প্রোটেক্টিভ ক্লোদিং ব্যবহার করা। প্রোটেক্টিভ ক্লোদিং বলতে শুধুমাত্র গ্লাভস বা গামবুট ইত্যাদি নয়, তার বাইরেও সারা শরীর ঢাকা প্রোটেক্টিভ পোশাক যেগুলো, সেগুলোও পরা, যাতে যে কোনো রকমের কৃমি বা এদের ডিম এগুলোর সঙ্গে সংস্পর্শে এরা না আসেন, এবং জল বা অন্যান্য কোনো রকমভাবে এদের মুখের মধ্যে দিয়ে যেন এই সমস্ত জার্মস প্রবেশ করতে না পারে। এরপরে আমরা আসব কৃষকদের পেশাগত রোগ। কৃষকদের পেশাগত রোগের মধ্যে প্রথমেই আমরা যে রোগটির কথা নিয়ে আলোচনা করব সেটি হলো ফার্মার্স লাং। কৃষিক্ষেত্রে বিভিন্ন রকমের ছত্রাক বা যে সমস্ত জৈব বস্তু বাতাসে ছড়িয়ে পড়ে তা শ্বাসবায়ুর মাধ্যমে ফুসফুসে গিয়ে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস তৈরি করে, এবং এই নিউমোনাইটিসকেই আমরা ফার্মার্স লাং বলে থাকি। প্রতি 1000 জন চাষির মধ্যে প্রায় 30 জনের ক্ষেত্রে এই রোগের সম্ভাবনা প্রবল। দুগ্ধ শিল্পের সাথে জড়িত শ্রমিকদের ক্ষেত্রেও এই ধরনের রোগ হতে পারে, এবং সেক্ষেত্রে প্রতি 10000 জনের মধ্যে 42 জনের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এবং সাধারণভাবে এই কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত বা দুগ্ধ শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ফার্মার্স লাংয়ের প্রধান প্রতিকার হল নিয়মিত অ্যালার্জি টেস্ট করানো এবং ওই প্রোটেক্টিভ ক্লোদিং, গামবুট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করা, এবং তৃতীয়ত মাস্ক ব্যবহার করা, যাতে নাকের মধ্যে দিয়ে বা মুখের মধ্যে দিয়ে এই সমস্ত জৈব কণা দেহের ভেতরে না যেতে পারে। এরপরে আমরা আসছি ডার্মাটাইটিস এবং এক্সিমা, যেটা কৃষকদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডার্মাটাইটিস বা এক্সিমা সাধারণত কীটনাশক, বিভিন্ন জৈব রাসায়নিক সার এবং সূর্যের আলোর মধ্যে থাকা আলট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে এসে হতে পারে। এতে ত্বকে চুলকানি, লাল দাগ এবং র্যাশ ইত্যাদি দেখা যায়। চাষিদের ক্ষেত্রে এই রোগটি অত্যন্ত প্রকট, কারণ এরা সাধারণত রোদে পুড়ে জলে ভিজে কাজ করেন, ফলে এই ডার্মাটাইটিস বা এক্সিমা এদের ক্ষেত্রে প্রায় অধিকাংশ চাষির ক্ষেত্রেই একটি অত্যন্ত কমন রোগ। তো এই এক্সিমা বা ডার্মাটাইটিস হলে তার প্রতিকার কীরকমভাবে করা হবে? জল এবং কীটনাশক যাতে হাতে পায়ে কম লাগে সেইটার ব্যবস্থা করা হচ্ছে সর্বপ্রথম, এবং কীটনাশক প্রয়োগের সময় প্রোটেক্টিভ ক্লোদিং, গামবুট ও গ্লাভস ইত্যাদি ব্যবহার করা। এর বাইরে কৃষকদের মধ্যে বিভিন্ন রকম স্কিন ক্যান্সার আমরা দেখে থাকি। এই স্কিন ক্যান্সার সাধারণভাবে হয়ে থাকে বিভিন্ন কীটনাশক, তেল, সার এবং আর্সেনিক পূর্ণ জলের সংস্পর্শে থাকার জন্যে। এই কীটনাশক, তেল, সার বা আর্সেনিকের থেকে যে স্কিন ক্যান্সার হয় তার প্রতিকারের জন্যে প্রধানত দরকার হচ্ছে প্রোটেক্টিভ ক্লোদিং এবং সারা গা ঢাকা পোশাক। এর বাইরে মাস্ক অবশ্যই ব্যবহার করা উচিত এবং আলট্রাভায়োলেট রে প্রতিরোধী চশমা ব্যবহার করা দরকার। আর চাষের জন্য ব্যবহৃত যে জল, সেই জলে যাতে আর্সেনিক না থাকে তার ব্যবস্থাও আমাদেরকে নিতে হবে, এবং এই ব্যাপারে সর্বোপরি সরকারকেও এগিয়ে আসতে হবে।
0: আপনার।

0: স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পেশাগত রোগ তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, বললেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 590 কিলোহার্টজে।

জানিয়ে দিই পরবর্তী আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠানগুলির কথা। একটু পরেই অর্থাৎ 7টায় বেতার নাটক অকৃত্রিম পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9টায় কথায় গানে উপস্থাপনায় স্বর্ণাভ রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, প্রশান্ত চন্দ্র মহলানবিশ বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের গ্রন্থনায় প্রদীপ্তা কুণ্ড, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনে অরিন্দম ভট্টাচার্য, রাগ বেহাক, তবলা সহযোগিতায় রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে দৈপায়ন রায়। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আজকের নাটক। আজকের নাটক অকৃত্রিম, নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: আজকের নাটক অকৃত্রিম।

0: কাহিনী সুদেব সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাটক সৌমেন চট্টোপাধ্যায়। প্রযোজনা সৌমেন বসু। অকৃত্রিম।
1: এই তো সবে ঘুরে এলেন মা, এখনই আবার সেজ ছেলের জন্য মন কেমন করছে?
2: না গো বৌমা, আসলে শঙ্করের ছোট ছেলেটা আমার খুব নেওটা, ওকে ছেড়ে থাকতে আমার

0: খুব কষ্ট হয়, 2 বছর মোটে বয়স, কিন্তু কি বুঝদার গো বৌমা।
1: বুঝদার, ওই বয়সে সব বাচ্চাই ওই রকম হয়। যাই বলুন না, জয়ও আপনার নাতি, জয়কে ছেড়ে থাকতে আপনার কোনো কষ্ট হয় না তো?
0: ও কথা বলো না বৌমা, তবে বড় সংসারে অনেক লোকজন, এসবের মধ্যে তো থেকেছি। তোমরা চলে এলে এখানে, সকালে দুজনেই অফিস বেরিয়ে যাও, জয় স্কুলে চলে যায়, বাড়িটা খাঁ খাঁ করে। সাঁতরা গাছের বাড়িতে 3-3টে সংসার, হইচই লোকজন, তাই ওই বাড়ির ছুটি।
1: হলোই বা 3টে সংসার, বর্দা মেজদার ভাগে তো থাকেন না। আপনার যা কিছু ভালোবাসা ওই সেজ ছেলের জন্য, তারপর সেজদা কি ব্যাপারটাই না ঘটালেন, 50 বছর বয়সে 2 বছরের ছেলের বাপ, এখন আবার ফোটা তিলক কেটে গোঁসাই জি হয়েছেন, ভরং দেখে বাঁচি না।
0: হ্যাঁ, কি জানি কি মনে করে ভরা সংসার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। আমি গেলে আমার হাতে খাবে, না হলে সপাকে খায়, দিন রাত খালি মালা জপছে। বৌমা, আমি দেখেছি মালা জপতে জপতে চোখ বেয়ে জল পড়ে, নিশ্চয়ই কিছু সন্ধান পেয়েছে।
1: কিসের সন্ধান পাবে মা, এই বয়সে যা সন্তান হয়, ছাড়ুন তো তুলসী বনের বাক সব।
0: ও কথা বলো না বৌমা, শঙ্কর আমার কখনো অন্যায় করে না।
1: অন্যায় করে না? আমার চাকরি করা নিয়ে মেজদা যখন তুলকালাম করেছিল, কই একদিনও তো সেজদা আমাদের হয়ে একটি কথাও বলেনি, সাধে কি আমরা সাঁতরাগাছির বাড়ি ছেড়ে চলে এলাম?
0: সেটা তো তোমাদের সুবিধে ভেবে বৌমা, তোমার চাকরি, জয়ের ভালো স্কুলে পড়াশোনা।
1: মানছি, কিন্তু ইন্ধন তো ছিলই মা, ওভাবে যদি রোজ খোঁচা না খেতুম তাহলে কি চলে আসার প্ল্যান মনে আসতো? আসতোই না।
2: কিসের
1: কিসের আবার? মা আবার সেজদার কাছে যাবার জন্য অস্থির হয়ে উঠেছেন।
2: কেন মা?
0: না, অস্থির হয়নি বাবা, তবে ছোট ছেলেটার জন্য।
2: ছোট ছেলে? ও তোমার নাড়ু গোপাল।
0: আমার কেন বলছিস রে, তোদের না?
2: হ্যাঁ হ্যাঁ, সত্যি সেজদার ছোট ছেলেটা একেবারে নাড়ু গোপাল।
1: নাড়ু গোপাল? নিজের ছেলেকে তো কোনোদিনও নাড়ু গোপাল বলতে শুনলাম না।
0: কেন বৌমা, এই বয়সে তো জয়কেও আমি বুকে টেনে নিয়েছিলাম, সবাই তো আমার নাড়ু গোপাল, আমি যে মা বৌমা, সকলের মা, কেন তফাত করব?
1: আপনি চলে গেলে জয়টা স্কুল থেকে ফিরে একেবারে একলা হয়ে পড়ে।
0: তোমরা দুজনেই চাকরি করো যে মা, এই অবস্থা তো হবেই, তবে আমি ও বাড়িতে গেলে বেশি দিন তো থাকবো না। গোবিন্দ গোবিন্দ মধুসূদন, যাই উঠি।
2: কোথায় যাবে মা?
0: কোথায় আর যাবো বাবা, ঠাকুর ঘরে যাই।
2: একটা কথা বলছি মম।
1: কি বলছো?
2: শেষদা প্রসঙ্গে মাকে ওভাবে বলো না, দুঃখ পাবে।
1: থামো তো, আমার অত ঢাক ঢাক গুড়গুড় নেই, যা বলার সোজাসুজি বলি বলবো।

0: এই ওঠো ওঠো।
1: কেন, কি হলো?
0: টুটুল এসেছে।
1: টুটুলকে চা দাও।
0: ওঠো না, ওঠো না। দেখ
1: কি হয়েছে। কি
0: শেষ, তাকে পাওয়া যাচ্ছে না।
1: কি বললে?
0: শেষতা তিন দিন ধরে নিখোঁজ। টুটুলটা জিরবার হয়ে যাচ্ছে।
1: তিন দিন ধরে নিখোঁজ, অথচ আমরা কিচ্ছু জানি না। হঠাৎ কি হলো?
0: জানবো কি করে, টুটুলের কাছে খবরটা শুনেই তো তোমায় ডাকতে এলাম।
1: চলো চলো চলো তো দেখি কি ব্যাপার রে টুটুল।
2: বাবাকে পাওয়া যাচ্ছে না ছোটকা।
1: কবে থেকে?
2: তিন দিন হয়ে গেল।
1: খবর খবর সব নিয়েছিস?
2: সব কলকাতা ঢুঁড়ে ফেলেছি, থানা, পুলিশ, লালবাজার, মিসিং স্কোয়ার্ড, হাসপাতাল, মর্গ।
0: সাংসারিক অশান্তি কিছু?
2: না না, একদম না। বাবা তো নিজেকে সংসার থেকে গুটিয়ে নিয়েছিল, ফোঁটা তিলক কেটে অফিস যেত।
1: ওই দিন অফিস গিয়েছিল?
2: হ্যাঁ।
1: না মানে অস্বাভাবিক কিছু?
2: না, অফিস যাবার আগে আমার সঙ্গে কথা বলল, বলল অফিস থেকে ফিরেই আমার সম্বন্ধে চিন্তা ভাবনা কি করেছে আমায় জানাবে।
1: আচ্ছা।
2: তারপর বেরিয়ে যাচ্ছিল জানো, কি মনে হতে ফিরে এসে ছোট ভাইকে কোলে তুলে নিয়ে খুব আদর করলো।
0: সে কি রে, তাহলে বোধহয় তখন থেকে

0: সিদ্ধান্ত করে ফেলেছিল।
1: হ্যাঁ মনে হয়। জানো কাকি, যাবার আগে না মাকে বলে উঠল, চললাম বাসন্তী, সাবধানে থেকো।
2: সাবধানে থেকো। এই রে টুটুল,
1: হ্যাঁ
2: মাকে একদম জানাবি না,
1: কিন্তু যদি জিজ্ঞেস করে
2: করুক।
3: ও মা, টুটুল এসেছিস, এত সকালে চলে এলি?
1: হ্যাঁ এলাম।
3: আরে খবর সব ভালো তো?
1: হ্যাঁ।
3: তোর বাবা ভালো আছে তো?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছে।
3: আমার নানু গোপাল?
1: হ্যাঁ ও ভালো আছে।
3: শঙ্কর আমায় নিয়ে যেতে বলেছে বুঝি?
2: আসলে শেষদাকে জানোই তো, সব সময় তোমায় নিয়ে যাবার কথা বলে। আচ্ছা সব সময় যাওয়া সম্ভব? মম, টুটুলকে ও ঘরে নিয়ে গিয়ে একটু চা খাইয়ে দাও। টুটুল, আমি তোর সঙ্গে একবার ও বাড়িতে যাব।
1: ঠিক আছে।
3: কেন রে, তুই যাবি কেন?
2: না ওই বর্দাকে একটা খবর দেবার আছে।
3: কি খবর?
2: আরে বাবা, অফিস সংক্রান্ত ব্যাপার। আহ দাঁড়িয়ে রইলে কেন, টুটুলকে নিয়ে যাও।
3: এই টুটুল এদিকে আয়। দীপু, টুটুল এত সকাল সকাল চলে এলো কেন?
2: তো কি হলো মা?
3: না মায়ের মন তো বাবা কু গায়।
2: না সেরকম কিছু নয়।
3: সেরকম কিছু নয় মানে?
2: মা তুমি এত জেদ করছো কেন?
3: ঠিক আছে আর কিছু বলবো না।
2: কিচ্ছু হয়নি মা, টুটুল এদিকে এসেছিল তাই ঘুরে গেল, তুমি একদম চিন্তা করো না।
3: কি জানি বাবা।

0: তোমার মা এবার সেজ ছেলের কাছে পালাই পালাই করতে পারবে না।
1: কি হলো তাতে?
0: ও বাড়িতে বড় বউ মেজ বউয়ের সঙ্গে তো আদায় কাজ কলায়, শত অসুবিধা হলেও এখানেই মুখ বুঝে পড়ে থাকতে হবে। এখন জয়কে ঠাকুমার কাছে রেখে আমরা নিশ্চিন্তে অফিস করতে পারবো।
1: ও, এই কথাটাই আগে মনে এলো, শুধু নিজেকে নিয়ে ভাবছো?
0: না, সেজ বৌদির কথাও আমার মনে হচ্ছে। তুমি আমার নাম করে বলবে, যত যাই হোক টুটুলের পড়াশোনাটা যেন বন্ধ না হয়। টুটুল আমার এখানে থেকেই গ্রাজুয়েশনটা কমপ্লিট করবে।
1: বাবা বাবা বাবা বাবা, ঝুলি থেকে বেড়াল বের করে দিলে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে ডিস্ট্রিক্ট স্কলারশিপ পাওয়া, টুটুলের হাতে জয়ের কোচিং এর ভার ছেড়ে দেওয়া, তোমার অনেক দিনের ইচ্ছে।
0: সবেতেই না, তুমি একটা অন্য মানে করে নিচ্ছ।
1: কেন?
0: যাও, আমি আর কিছু বলবো না।
1: ওহ বাবা।
0: টুটুল, এই টুটুল, এদিকে আয়, তোর কাকা রেডি।
1: চল টুটুল, একটা ট্যাক্সি ধরে নি।
2: জানো ছোটকা, বাবা বেশি করে না তোমার কথা বলতো, তোমাদের ছোটবেলার কথা। কত কি যে মজা করতো না।
1: হ্যাঁ, আমরা তো প্রায় সমবয়সী, শেষদা আমার থেকে মাত্র 1.5 বছরের বড়, আমরা বন্ধুর মতো ছিলাম।
2: ফোঁটা তিলক কাটা নিয়ে তুমি বাবাকে খুব ধমক দিয়েছিলে।
1: আমাদের মধ্যে অনেক কথাবার্তাই হতো। হাসিসনি শেষদা, লজ্জা করে না?
3: কিসের লজ্জা রে?
1: ফোঁটা তিলক কেটে অফিস যাচ্ছিস,
3: এটা আমার বিশ্বাস। তাতে করে কার কি সাজায় দীপু?
1: তুই তো গেজেটেড অফিসার, কত রকম কমিটমেন্ট
3: দীপু। গুরুদশার সময় কাছা নিয়ে অফিস করে না লোকে?
1: আরে বাবা, ওটা রীতি আর টেম্পোরারি।
3: সবই তো টেম্পোরারি, নাথিং ইজ এটারনাল। যা এটারনাল তাতেই তো মন নিবিষ্ট করেছি রে দীপু।
1: কত রঙ্গই না জানো জাদু, এক সময় তো নাস্তিকতা চূড়ান্ত করেছিল, মার জেদাজি দিতে পইতে নিল, আবার বিয়ের পর পইতে দিয়ে পেটিকোটে দড়ি বানিয়েছিলে, সেজ বৌদি হা হা করে উঠলে, কি বলেছিলিস মনে আছে?
3: মনে আছে মনে আছে, বলেছিলাম বস্তুর বস্তুগত ব্যবহার না থাকলে কোনো বস্তুই বস্তু নয়।
1: তো বস্তুর বস্তুগত মূল্য ভুলে এখন কি আসক্তিবিহীন হবার চেষ্টা?
3: না না, এত সোজা আসক্তিবিহীন হওয়া সে বড় কঠিন রে।
1: কোথায় কঠিন, সে যে গুজে তো ভালোই দেখাচ্ছে, ফোঁটা তিলক।
3: গালাগাল দিচ্ছিস, বুড়ো বয়সের ছেলে হলো বলে
1: ধর তাই।
3: দীপু, তোকে কে বলল যে আমি আসক্তিবিহীন হয়েছি?
1: তবে
3: আসক্তির ক্ষেত্রটা বদলেছি।
1: যথা
3: সংসারের আসক্তিটা

0: তিলুকে বদলেছি। ভালোই আছি রে, কি যে বলছিস আর কি যে করছিস।
1: আচ্ছা, সেই জোকারের গল্পটা জানিস তো?
0: কোন গল্প?
1: সেই যে রে, সবে দেশে মজা করত, যখন আত্মজনের মৃত্যুতে সে কাঁদছে তখন সবাই হাসছে, লোকে ভাবছে কি সুন্দর কান্না নকল করেছে, দেখ টিপু, আই এম দ্য জোকার, দি আনকম্প্রোমাইজিং কমেডিয়ান। হ্যাঁ, আনকম্প্রোমাইজিং কমেডিয়ান।
2: ছোটকা, কি ভাবছো?
3: ও কিছু না,
2: কি হবে বলো তো?
3: আমরা তো রয়েছি, এক্ষুনি সাত পাঁচ ভাবিস নি, সব ঠিক হয়ে যাবে।
2: কোথায় কোথায় গেল বলো তো?
3: আমিও তো তাই ভাবছি রে।
2: পুলিশ বললো সুইসাইড বা হোমিসাইড হলে লাশটা অন্তত পাওয়া যেত।
3: লাশ?
2: হ্যাঁ,
3: ঠিকই বলেছে।
2: আচ্ছা, খারাপ কিছু ঘটেনি বলো?
3: নিশ্চয়ই,
2: অফিস থেকে টাকা কড়ি পাওনা গন্ডা কিচ্ছু মিলবে না, পিএফ গ্র্যাচুইটি সমস্ত টাকাটাই আটকে গেল।
3: দেখ, সার্টিফিকেট ছাড়া ওসব দাবি করা যায় না।
2: এর চেয়ে বাবা যদি সেরকম কিছু একটা করে বসত,
3: তার মানে
2: বাবা যদি সুইসাইড করত, তাহলে সব টাকা কড়ি পাওনা গন্ডা দিয়ে দিত ওরা, কম্পেশনের গ্রাউন্ডে অ্যাটলিস্ট আমার চাকরিটা হতো।
3: কি বলছিস টুটুল, এ কথা বলতে পারলি? বর্দা,
4: দীপু এসেছিস?
3: হ্যাঁ বর্দা।
4: কি কাণ্ড বল দেখি। কই গো, দেখো দীপু এসেছে।
5: বসো বসো ঠাকুরপু, কি সর্বনাশ হয়ে গেল।
3: এ কথা ভাবছেন কেন বৌদি?
4: আর কি হতে পারে, আর তাছাড়া খারাপ যদি বা নাও হয়ে থাকে, শঙ্কর আর ফিরবে নাকি?
3: কেন?
4: অশান্তির ভয়ে।
3: কার সঙ্গে অশান্তি? বৌদির?
4: তবে আর কার সঙ্গে, বাজে মেয়ে।
3: কই, তেমন তো কিছু।
6: দেখবে কোত্থেকে ঠাকুরপু, ওর নাগাল পাওয়া তোমার কম্ম নয়।
4: জানিস তো, বিয়ের আগে একটা স্মাগলার গ্রুপে ও জড়িত ছিল আসাম বর্ডারে।
6: উনি তখন ওখানকার কাস্টমস অফিসার, মহত্ব দেখিয়ে গ্রুপ থেকে ছাড়িয়ে এনে একেবারে ঘরণী করে ঘরে তুললেন, ভুগতে হবে না।
3: মনটা তো শেষদার বরাবরই নরম।
6: না না গো না, রূপসী গো রূপসী, রূপের ডালি, তাতেই ওনার মাথা ঘুরে গেল।
4: এই বয়সে দু বছরের ছোট ছেলে।
3: হ্যাঁ, কি হলো তাতে?
4: ক বছর হেমেন বলে একটা ছোকরা শঙ্করের ঘাড়ে বসে খাচ্ছে।
6: হ্যাঁ, পরিচয় দেয় কি রকম না কি আত্মীয়।
4: আমার ভাইকে ওরা ঘর ছাড়া করেছে, তাই তো বলছি, দেখিস ওই বউকে আমি তাড়াবো। ভালো কথায় হলো তো হলো, না হলে সে আমার ছকা আছে, বুঝলি তো?
3: না, বুঝছি না। একটা মানুষ হারিয়ে গেল, কোথায় তাকে খুঁজে বেড়াবো? তাহলে সবাই মিলে, তুমি বড়, সকলের ভরসা, তাহলে তুমি বসে বসে ছক করছো।
4: তোর কি? হ্যাঁ, তোকে তো আর চোখের ওপর এসব দেখতে হচ্ছে না, এ বাড়ির একটা ইজ্জত আছে, একটা প্রেস্টিজ।
6: তুমি তো কথা বলবেই ঠাকুরপো, তোমার বউ তো রোজ ঠেলা ঠেলির মধ্যে চাকরি করতে বেরোচ্ছে, অনেক টাকা রোজগার করছে, তুমি এসবের কি বুঝবে শুনি? উদার হয়ে তুমি তো সবকিছুতেই সায় দেবে ঠাকুরপো।
3: চুপ করো বৌদি, যখনই আসি মেজদা তো কান ঝালা ফেলা করে দেয়, কি না কি বলে, স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। ভেবেছিলাম বর্দা তুমি এই অসহায় ছেলেপেলেগুলোর পাশে দাঁড়াবে, তা নয়।
2: ছোটকা, মেজেটা তোমার ডাকছে।
3: যাচ্ছি রে।
4: কে এসেছে, কে এসেছে? আমার জেঠু। এ আমার কোলে চেয়ে

0: আমার জেঠুর জন্য বিস্কুট।
1: এসো বাবা এসো, এই তো জেঠু, এই না এই না বিস্কুটটা। আরে ও কি, ভালো করে ধরো, বাচ্চাটা যে পড়ে যাবে।
0: না না সোনা জেঠু, আমার কোলে পড়বে কেন? জেঠু জেঠু আমার মানিক, আমার আমার তার সোনা জেঠু। দীপু
2: যাচ্ছি মেসা।
3: বর্দার ঘরে গিয়েছিলি, কি বলছে?
2: কি বলতে পারে তুমি আন্দাজ করো?
3: জানি তো, তুই ভাবতে পারিস দীপু, আমাদের বংশের দুলাল, সুন্দর একটা বাচ্চা, কোথায় তার জন্য স্নেহে পাগল হয়ে যাবার কথা? না না নোংরা সন্দেহ, শঙ্করের সামনে তো কোনোদিন বলেনি, চারটে বাচ্চা নিয়ে এই মেয়েটা তাকে কোথায় আগলে রাখবে? তা না নোংরামি, ঘোলা জলে মাছ ধরতে চায়, মেয়েটাকে তাড়াতে পারলেই ওর ভাগের ঘরগুলো দখল করে নেবে, জানি না আমি।
2: তুমি কি করবে ভাবছো?
3: আমি আমি সেজ মামাকে বলে দিয়েছি, কোনো ভয় নেই, আমি আছি।
2: সত্যি বলেছ?
3: হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা বল, আমার ভাইয়ের সংসার, ওরা কষ্টে পড়েছে, দুঃখে আছে জানলে আমরা ভালো থাকতে পারি, বল।
2: মিসা সত্যি আমার এত ভালো লাগছে, আমি তোমায় অন্যরকম ভেবেছিলাম।
3: এটাই হয় রে, আমি লোকটা অতটা খারাপ
2: নই। কি বলছো? দাঁড়া দাঁড়া তোমায় প্রণাম করি।
3: থাক থাক থাক, এই শঙ্করের চারটে বাচ্চাকে তোর মেজ বৌদি খাইয়ে দেবে, আমি বলে দিয়েছি, ওই যতদিন না সেজ বৌমার মন ঠিক হচ্ছে ততদিন তুমিই ওদের রান্না বান্না করে দিও।
2: বাহ খুব ভালো মেসা, খুব ভালো হয়েছে। আর শোনো, বর্দার যে কোনো অপচেষ্টাকে তুমি রুখবে, আমি তোমার পাশে আছি।
3: বলছিস?
2: নিশ্চয়ই আমি আছি তোমার পাশে।
4: ছোটকা তোমার মা একবার ডাকছে।
3: যা দীপু শুনে আয় বৌদি কি বলছে। হ্যাঁ জিজ্ঞেস করা হয়নি, মা জানে না তো?
2: না চটুটুল। বলো বৌদি কোথায় গেছলে?
5: গিয়েছিলাম একজন জ্যোতিষের কাছে।
2: কি বললো?
5: বললো গ্রহের অবস্থা নাকি খুব খারাপ। আর সেই দশায় ওকে ঘর থেকে বার করে নিয়ে গেছে।
2: তারপর?
5: এ দশা 5 বছর চলবে, তারপর হয়তো ফিরতে পারে। ততদিন ততদিন এই চারটি বাচ্চা নিয়ে আমি যে কি করবো।
2: চুপ করবো তুই।
5: শেষদা
2: নেই মানলুম, কিন্তু ওদের কাকা জেঠুরা সব আমরা রয়েছি যে, একটা ব্যবস্থা হয়ে যাবেই বৌদি, শেষদা ফিরে আসতেও পাবে, এত ভেঙে পড়তে কিছু নেই। শান্ত হও বৌদি, তুমি শান্ত হও। আচ্ছা অফিস থেকে কেউ এসেছিল?
5: এসেছিল, ওদের ইউনিয়নের নেতা অমিতাভ শ্রীবাস্তব এসেছিল।
2: তাতে কি বলল?
5: বলল আইনত কিছু সেটেল করা যাবে না, পাওনা গন্ডাও এখন কিছু পাওয়া যাবে না, আর কম্পাশনেট গ্রাউন্ডে কাউকে চাকরি দেওয়া যাবে না। তবে
2: তবে
5: তবে ক্যাজুয়াল কর্মী হিসেবে উনি তদবির করে কাউকে ঢুকিয়ে দিতে পারেন।
2: তাহলে টুটুলকে?
5: না টুটুল নাবালক, 17 বছর বয়স, ওকে ঢোকানো যাবে না।
2: তাহলে?
5: এই জন্য মেজদা বললেন ওর ছেলে বান্টি তো বিয়ে পাশ করে বসে আছে, ওই এখন ঢুকে যাক, আমার সংসার নাকি বান্টি এখন দেখবে।
2: কখনো না,
5: কিন্তু এই ব্যাপারে তো মেজদা একটা হলফনামা লিখিয়ে নিয়েছেন।
2: লিখিয়ে নিয়েছেন?
5: হুম।
2: ও এই তাহলে ব্যাপার, তাই তো এত উদারতা, এত দাক্ষিণ্য।

0: না, কিচ্ছুই ভালো নেই, সেজদা এমনি সংসার ছাড়েনি।
1: জানা ঠাকুরপো, ওদিন নাকি অফিসে রাত পর্যন্ত কাজ করেছে, তারপর অফিস থেকে বেরিয়ে আবার ফিরেও এসেছিল, দারোয়ানকে দিয়ে আবার দরজাও নাকি খোলায়।
0: কেন?
1: বলেছিল চশমা ফেলে গেছে।
0: তাই নাকি?
1: হ্যাঁ, কিন্তু চশমা সঙ্গে নেয়নি, ড্রয়ারেই পড়েছিল, বাড়তি শুধু ছিল একটা চিরকুট, তাতে লেখা ছিল।
0: কি লেখা ছিল বৌদি?
1: মরণ সাগর পাড়ি দিয়ে অমৃত ধামে চললাম, বিদায়। সে বোধ হয় আর নেই ঠাকুর বউ।
0: কেদো না।
1: সে বোধ হয় আর নেই।
0: কেদো না বৌদি, কেদো না, আমি তো আছি।

0: মম,
1: তুমি এসে গেছো, কি কাণ্ড!
0: কেন
1: কি কাণ্ড করছে মা?
0: কেন?
1: বান্টি এসেছিল,
0: তারপর
1: আমাকে তো অতিষ্ঠ করে তুলেছিল। তুমি কেন ও বাড়িতে গেছো? টুটুল কেন এলো? বান্টিকে আটকাবার আগেই ও সব বলে দিয়েছে, তারপর থেকেই না মা কেঁদেই চলেছে।
0: তাই নাকি? দেখছি।
2: কি হলো আমার
0: মা? ও মা,
2: তোরা তোরা কেউ আমায় বলিস নি, এত বড় খবর অথচ আমি,
0: ও মা
2: কোথায় গেল রে আমার শঙ্কর, কোথায় গেল বল, বল দিবু কোথায় গেল?
0: মা শুনো, মা
2: মা হয়ে বসে বসে আমায় এইসব শুনতে হবে, আমায় দেখতে হবে। ঠাকুর মধুসূদন, তুমি কি করলে ঠাকুর? শঙ্কর, শঙ্কর বাপ আমার, আয় বাবা ফিরে আয়, ফিরে
0: আয়,
2: তুই বাড়ি ফিরে আয় বাবা, ফিরে
0: আয়। শোনো মা,
2: আমি তোর কথা শুনবো না, শুনবো না। তুই কেন আমায় সব জানতে দিলি না? কেন
0: মা?
2: আমি কি আর তুই,
0: তোমাকে বলা যায় বলো?
2: এখন কি করি বল, অদীপু বল, শঙ্করকে কোথায় খুঁজে পাই বল, বল না, বল না দীপু,
0: চুপ করো, চুপ করো মা, চুপ করো
1: মা, একটু শান্ত হন মা, চুপ করো।
0: খোঁজ হচ্ছে তো মা, সব জায়গায় বলা হচ্ছে, দু একদিনই জানা যাবে মা।
2: কি জানবি, কি জানবি তোরা বল, কি জানবি, যা জানবার আমি জেনে গেছি। ওরে ওরে দীপু, আমি যে মা, শঙ্কর বাবা, বাবা বাবা ফিরে আয়।
1: কিছু করো, কি গো এভাবে কাঁদলে তো?
0: কাঁদুক, কাঁদুক মা, মাকে কাঁদতে দাও, অন্তত একটা মানুষের কান্না সেজদার পথেও হোক।

0: কৃত্রিম নাটকটি শেষ হল। কাহিনী সুদীপ সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাটক সৌমেন চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন দীপু, দেবাশিস রায়চৌধুরী, বর্দা নীরেন ভট্টাচার্য, মেজদা তুষার ঘোষ, সেজদা সুনীল চট্টোপাধ্যায়, টুটুল
1: প্রভাত মিত্র।

0: প্রথম বৈশাখী মজুমদার, বড় বৌদি মঞ্জুশ্রী দে, সেজ বৌদি স্বাতী মিত্র মুস্তাফি এবং মায়ের ভূমিকায় মেনকা দাস। শব্দগ্রহণ রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সৌমেন বসু।
1: শুনলেন নাটক অকৃত্রিম। নাটকটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জানিয়ে দেব আজ রাত 11টায় হারানো দিনের গানের বিষয় নিয়ে কিছু কথা।

বাংলা আধুনিক গানের ইতিহাসে এমন কিছু গীতিকার আছেন যাদের লেখা সময়কে অতিক্রম করেও আজও সমানভাবে হৃদয় ছুঁয়ে যায়। তাঁদেরই অন্যতম প্রণব রায়। প্রেম, বিরহ, আশা, বেদনা আর জীবনের নানা অনুভূতিকে তিনি এমন অনায়াস কাব্যিক ভাষায়

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। তিন দিনের সেসেলস সফর শেষে তিনি এখন দেশের পথে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন। এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্ড্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত ৫০ বছর

0: হবে। দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties. There's nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who is participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right.
0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম গারিব আবদি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী মায়ুম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন। অনুষ্ঠানে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং রাজ্যসভার নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ

0: বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী বিল 2026 এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না, রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
1: এই লোকগুলো 6-8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। পিতা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজে স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মীসহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী অঞ্জন দত্ত।

শুনলেন বাংলা আধুনিক গান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে প্রথম শুনবেন দ্য ইস্টার্ন ব্লুজের বৃষ্টি।

শুনছেন বাংলা ব্যান্ডের গান। পরের গানটি সাল তোলে বেলা ডুবিল, রঙ্গিলা নাও ব্যান্ডের।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান। এখন মোহিনীর ঘোড়াগুলি, বাংলা ব্যান্ডের গান, টেলিফোন।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন ক্রস উইন্ডস বাংলা ব্যান্ডের ঘুম ভাঙে।

আবার বাউল গানে চাঁদের অর্থ আরও গভীর। লালন ফকিরের ভাবধারায় বা অন্যান্য বাউল সাধকদের গানে চাঁদ অনেক সময় মনের মানুষের রূপক। বাহ্যিক আকাশের চাঁদের চেয়ে অন্তরের চাঁদই সেখানে বেশি গুরুত্বপূর্ণ। এই চাঁদ কোথাও যেন চৈতন্যের প্রতীক। মুর্শিদি বা মারফতি গানে চাঁদ আবার ঈশ্বরীয় আলোর প্রতীক হয়ে ওঠে। মানুষের অন্তরে যে আলো জ্বলে সেই আলোকে প্রকাশ করতেও চাঁদ শব্দটির ব্যবহার সুফি গানের মধ্যেও দেখা যায়। অর্থাৎ সে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এ যেন এক আত্ম উপলব্ধির কথা। শোনা যাক সেই গান গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

আজ আকাশেও যেমন চাঁদ, তেমনি কথায় গানে অনুষ্ঠানেও লোকগানের আকাশে চাঁদ। কোথাও জানো তার অর্থকেও একটু খুঁজে পাওয়ার চেষ্টা স্বল্প পরিসরে। ঝুমুর কিংবা টুসু গানে চাঁদ অনেক বেশি উৎসব মুখর, ফসল কাটার আনন্দ, ঋতুচক্রের পরিবর্তন কিংবা মিলন মেলার আবহে পূর্ণিমার চাঁদ যেন আনন্দেরই অন্য একটি নাম। আবার বাংলার ঘুমপাড়ানি গানেও চাঁদের ভূমিকা অনন্য। চাঁদ মামা বাঙালি শিশু মনের এক চিরচেনা চরিত্র বা ছবি। চাঁদকে কখনো মামা, কখনো বন্ধু, কখনো খেলার সঙ্গী করে দেখা গেছে লোকসংস্কৃতির মধ্যে। অনেক গবেষকদের মতে বাংলা লোকগানের ভাষায় চাঁদ কখনো নারীর মুখ, কখনো প্রিয় সন্তানের হাসি, আবার কখনো ঈশ্বরের করুণা, কখনো মানুষের অন্তরের নির্মলতার প্রতীক। এই বহুমাত্রিক ব্যবহারই বাংলার লোকসঙ্গীতকে এতটা সমৃদ্ধ করেছে। আর প্রথমেই তো আমরা শুরু করেছি যে পরিবেশ লোকগানে শুধুমাত্র একটি প্রেক্ষাপট নয়, তা যেন মানব জীবনেরই একটি চরিত। তাই বাংলার লোকগানে চাঁদ জ্যোতির্বৈজ্ঞানিক বিষয় নয়, অলঙ্কার নয়, সে বাংলার মাটি, মানুষের জীবন, প্রেম, বিশ্বাস, অপেক্ষা, আত্মিক সাধনার একটি রূপ আমরা বলতেই পারি। যেমন অনেক সময় ঈশ্বর সাধনায় ঈশ্বরকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়, কখনো প্রেমিক মন সেই ঈশ্বরের ছদ্মবেশেই চাঁদকে বলে যেন রসিক কালা প্রেম জানে না। এই গান দিয়ে শেষ করব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

শুনলেন কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অনিন্দ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী সহ নিরাপত্তা কর্মীদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শৌর্য পুরস্কার প্রদান করেন।
1: তাঁর সেশেলস সফর অত্যন্ত ফলপ্রসূ এবং দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা। তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন।
0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এবং দাঙ্গা ও অগ্নিসংযোগের সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। ওবিসি সংরক্ষণ ব্যবস্থার বড় সংস্কারের উদ্যোগ রাজ্য সরকারের।
1: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের একগুচ্ছ ডিজিটাল উদ্যোগের সূচনা করেছেন।
0: ঐতিহ্য ও ধর্মীয় আচার মেনে পুরীর জগন্নাথ মন্দিরে আজ পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে।
1: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে সেদেশে নতুন করে প্রশ্ন উঠেছে।
0: আফগান সীমান্তবর্তী এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত 36 জনের মৃত্যু, আহত আরও 163।
1: হরমুজ প্রণালীর উত্তেজনা প্রশমনে ইরান ও ওমানের মধ্যে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠক বসেছে। এদিকে পারস্পরিক হামলা সাময়িক বন্ধ রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে।
0: বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের, জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত দ্বিতীয় ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা কর্মীদের অসাধারণ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শৌর্য পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। রাষ্ট্রপতি 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেন। অতি বিশিষ্ট সেবা পদক প্রাপকদের মধ্যে ছিলেন এয়ার মার্শাল অরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে এবং ভাইস অ্যাডমিরাল আনন্দ ওয়াই সাদ্দেশাই। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিতদের মধ্যে ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসওয়ান, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং এবং এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।

0: উত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না এবং ভাইস অ্যাডমিরাল তরুণ শক্তি। অসাধারণ এবং বিশিষ্ট সেবা স্বীকৃতি স্বরূপ এই পদকগুলি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
1: তার সেশেল সফর অত্যন্ত ফলপ্রসূ এবং এটি দুদেশের বন্ধুত্বকে আরও জোরদার করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত 50 বছরে দুই দেশের সম্পর্ক গভীর আস্থা ও যৌথ অগ্রগতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আগামী 50 বছর উদ্ভাবন, স্থায়িত্ব এবং যৌথ সমৃদ্ধির দ্বারা চিহ্নিত হবে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে প্রধানমন্ত্রী মোদী সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনি এবং সেদেশের সরকার ও জনগণের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। তিন দিনের সেশেল সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সেখান থেকে রওনা দেওয়ার আগে তিনি আজ সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ার নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেন। সেখানে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামোগত দুর্বলতা থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে কঠিন ও সংকটপূর্ণ সময়ে ভারত স্থিতিশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। সামাজিক মাধ্যমে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরনের লেখা একটি নিবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য হল গত এক দশক ধরে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং একই সঙ্গে নীতি নির্ধারণী প্রক্রিয়াকে সময় উপযোগী এবং গতিশীল রাখার প্রতিফলন।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আজ নতুন দিল্লিতে হরিয়ানা ও রাজস্থান সরকার যমুনা জল প্রকল্প নির্মাণ ও তা বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই চুক্তির ফলে দুই রাজ্যের মানুষের দীর্ঘ প্রায় তিন দশকের পুরনো জল সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনার মাধ্যমে সমাধান মঞ্চের এই দৃষ্টান্ত হল এই চুক্তি। চুক্তির অনুযায়ী আগামী মাস থেকে অক্টোবর পর্যন্ত যমুনা খাল থেকে তিনটি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে রাজস্থানে প্রায় 580 মিলিয়ন ঘনমিটার জল সরবরাহ করা হবে। উভয় রাজ্যের মানুষই পানীয় জল পাবেন। এদিকে জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানান, চুক্তির শর্তানুযায়ী বর্ষাকালে পশ্চিমে যমুনা খাল ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়া একটি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে হাতিনিকুণ্ড ব্যারেজ থেকে রাজস্থানের প্রাপ্য জল সরবরাহ করা হবে। এর ফলে রাজস্থানের চুরু, সিকার, ঝুনঝুনু এবং জলের ঘাটতি রয়েছে এমন অন্যান্য অঞ্চলের পানীয় জলের চাহিদা দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত হবে।
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ বলেছেন, সারা বিশ্বে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার জ্বালানি ব্যবহারকারীদের সবরকম নেতিবাচক প্রভাব থেকে কার্যকরভাবে সুরক্ষিত রেখেছে। দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে বলেও নিবন্ধে তিনি উল্লেখ করেন। পেট্রোল ও ডিজেল বিক্রি ও বিতরণের ক্ষেত্রে আরোপিত সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সরকার প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, আগামী 1 জুলাই থেকে সরকারি তেল বিপণন সংস্থাগুলি খুচরো বিক্রয় কেন্দ্রের মাধ্যমে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল বিক্রির ক্ষেত্রে এই সাময়িক বিধিনিষেধ আর কার্যকর থাকবে না। বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, পশ্চিম এশিয়া সংকটের জেরে সৃষ্ট অস্থিরতার আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সরকার পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্য স্থিতিশীল রেখে উপভোক্তাদের এর প্রভাব থেকে রক্ষা করেছে। এর ফলে খুচরো পর্যায়ে জ্বালানি দাম এবং পাইকারি বা বিপুল পরিমাণে ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য দামের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে চলতি মাসের 12 তারিখে সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু করা হয়েছিল।
1: শ্রীলঙ্কায় আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা খারিজ করে দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের আলোচনা নতুন কিছু নয়, ভারত সরকার একে কোনো স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রী স্পষ্ট বলেছেন, ভারত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আলোচনায় নতুন দিল্লির আনুষ্ঠানিক অংশগ্রহণ বা সমর্থন নেই।
2: As far as the government of India is concerned, there is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who is participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, when they participate in such events, they speak for themselves and they represent their own point of view. They do not in any way represent the view of the government of India.
0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2000

0: 2026। দুটির উপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যে যে ফাঁকফোকর ছিল বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন। যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। আলোচনায় মুখ্যমন্ত্রীর অভিযোগ, অতীতে আইন শৃঙ্খলার প্রশ্নে রাজনৈতিক সমঝোতা ও ভোট ব্যাংকের রাজনীতির কারণে বহু অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সিএএ বিরোধী আন্দোলন, নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেছেন, সেই সব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্তদের প্রকৃত ক্ষতিপূরণ আদায়ের কার্যকর কোন পৃথক আইনি ব্যবস্থা এতদিন ছিল না। নতুন আইনের আওতায় ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন করে দোষীদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে বিরোধী তৃণমূল কংগ্রেস বিল দুটির একাধিক সংশোধনী প্রস্তাব জমা দেয়, তবে সরকার সেই সংশোধনীগুলি গ্রহণ না করায় বিষয়টি ভোটাভুটিতে যায়। অধ্যক্ষ রথেন্দ্র বসুর নির্দেশ হওয়া ভোটাভুটিতে বিল দুটির পক্ষে ভোট পড়ে 176টি, বিপক্ষে 41টি। ভোটদানে বিরত থাকেন 20 জন বিধায়ক। বিল দুটি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়ে যায়।
1: তাদের দলীয় সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে সব ধর্মের জন্য একটি আইন আনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই প্রস্তাবিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। গুজরাট, উত্তরাখণ্ড, অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করে কমিটি 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিলে রাজ্য সরকার তার উপরে এই বিধি তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে আদিবাসী, কুর্মী ও প্রাচীন জনগোষ্ঠী সম্প্রদায়ভুক্তদের এই বিধির আওতার বাইরে রাখা হবে বলে তিনি জানান।
2: উত্তরাখণ্ড, গুজরাট কে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপার্সন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার আইএস অফিসার, লিগাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে।
0: পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোন জনগোষ্ঠীকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। আলোচনা শেষে জবাবি ভাষণে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই বিল কোন রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়নি। অন্যদিকে বিলের কড়া বিরোধিতা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। তিনি বিলের উপর যে ভোটাভুটির দাবি জানিয়েছেন অধ্যক্ষ রথেন্দ্র বসু তা মঞ্জুর করেন। ভোটাভুটিতে মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। 6 জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। একটি প্রতিবেদন।
3: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে চলতি পর্বের শেষ দিনে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূল কংগ্রেসের 2 শিবিরের পারস্পরিক সংঘাত। গুন্ডাদমন বিল নিয়ে আলোচনার সময় কালীঘাটপন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবিরের পারস্পরিক দ্বন্দ্ব বিধানসভার মধ্যে প্রকাশ্যে আসায় একসময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দলের কটাক্ষে ক্ষুব্ধ হয়ে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত নিজের নির্ধারিত বক্তব্য পেশ না করেই বসে পড়েন। নির্ধারিত সময় অনুযায়ী বক্তব্য রাখতে উঠে তিনি বিলের ওপর আলোচনায় অংশ না নিয়ে একটি পয়েন্ট অফ অর্ডার তোলার অনুমতি চান। বক্তব্যের শুরুতেই তিনি নিজেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে দাবি করেন। এই কথা উচ্চারণের পরেই শাসক দলের বেঞ্চ থেকে শুরু হয় প্রবল হইচই ও কটাক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে হস্তক্ষেপ করেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য

0: করে বলেন, বিধানসভার বক্তাদের তালিকা বিরোধী দলের মুখ্য সচেতকের সুপারিশ অনুযায়ী অধ্যক্ষের দপ্তর থেকে নির্ধারিত হয়। সরকার এ বিষয়ে কোনো ভূমিকা নেয় না। দলের নাম বা বক্তার তালিকা নিয়ে আপত্তি থাকলে তা বিরোধী দলের মুখ্য সচেতকের সঙ্গেই আলোচনা করার পরামর্শ দেন তিনি। এরপরে অধ্যক্ষ রথীন্দ্র বসু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও শোভনদেব চট্টোপাধ্যায় আর বক্তব্য রাখেননি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের জন্য একগুচ্ছ ডিজিটাল উদ্যোগের সূচনা করেছেন। দেশের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ফর হেলথ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। আরোগ্য সেতু 2.0, আয়ুষ্মান সারথী চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, ই সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ সহ অন্যান্য ব্যবস্থা চালু করা হয়েছে।
2: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai, Pradhan Mantri Jan Arogya Yojana, has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
1: তিনি আরও বলেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। জাতীয় স্বাস্থ্যনীতি 2017 দেশের স্বাস্থ্য পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন এনেছে বলে তিনি মনে করেন। এই অনুষ্ঠানে শ্রী নাড্ডা সুমন রোডম্যাপ 2030 চালু করেন। এর লক্ষ্য হল সারা দেশে মা ও নবজাতকের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার রূপান্তর ঘটানো এবং 2030 সালের মধ্যে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করা।
3: পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ বলভদ্র দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি এবং ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাদের মহাস্নান সম্পন্ন হয়। আগামী 16 জুলাই রথযাত্রা। এবার বিদেশের খবর।
1: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা ঘোষণার প্রেক্ষিতে সেদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একাধিক আইনি মামলা, মৃত্যুদণ্ড এবং আওয়ামী লীগের কাজকর্মের উপর নিষেধাজ্ঞার মধ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন যে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই বর্তমান সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে বলে তাঁর অভিযোগ। 2024 সালের গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায়কে তিনি প্রত্যাখ্যান করে বলেন, তার ফিরে আসার সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং গণতন্ত্রের পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সে দেশের মানুষের রাজনৈতিক অধিকারের সঙ্গে জড়িত। টানা 15 বছরের বেশি সময় ধরে শাসন করা আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয় বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সে দেশের গণতন্ত্র, আইনি শাসন এবং সংখ্যালঘুদের অধিকারের অবনতি ঘটছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ। ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির উপর হামলা বেড়েছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে তার এই মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। তার উপর নিষেধাজ্ঞার সমালোচকদের মতে, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে তাদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হলে গণতান্ত্রিক পরিধি সংকুচিত হতে পারে। অন্যদিকে সরকারের পক্ষের দাবি, দল ও তাদের নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলতে থাকায় এই বিধিনিষেধ আরোপ করা জরুরি।
3: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তবর্তী পাকতিকা কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় গতরাতে বিমান হামলা চালিয়েছে। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে হামলায় নারী এবং শিশুসহ 36 জন সাধারণ মানুষ প্রাণ হারান, আহত আরও 163 জন। তিনি এই হামলাকে আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন। কাবুলে তালিবান নেতৃত্বাধীন সরকার এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন বলেও সমালোচনা করেছে।
1: হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমন এবং সুষ্ঠুভাবে জাহাজ চলাচল পুনরায় চালু করার লক্ষ্যে মাস্কাটে ইরান ও ওমানের নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, এই বৈঠকে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি, পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব রক্ষা এবং কমিটির সম্ভাব্য রূপরেখা

0: বৈঠকের অনুরোধ করেছে, তবে আলোচনার বিষয়বস্তু কোন তথ্য দেননি ট্রাম্প। অন্যদিকে ইরান ট্রাম্পের এই দাবি খারিজ করে দিয়েছে।
1: ইসরায়েলের সেনাবাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে তারা দক্ষিণ লেবাননে সেই সংগঠনের তিনটি কমান্ড সেন্টারে বিমান হামলা চালিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় IDF জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতি ও মেফাদুন এলাকায় তিনটি হিজবুল্লাহ কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন মধ্যস্থতায় একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে সংঘাতের ঘটনা অব্যাহত রয়েছে।
0: অপারেশন অমিস্তাদের আওতায় ভারতীয় সেনাবাহিনী ভূমিকম্প বিধ্বস্ত ভেনিজুয়েলায় একটি ফিল্ড হাসপাতাল চালু করেছে। এই হাসপাতালের মাধ্যমে ভেনিজুয়েলায় জনগণের জন্য 24 ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকছে। সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ভারতীয় মেডিকেল দল কারাকাসের ইন্টারন্যাশনাল লা রিনকোনা দ্য রেস্ট্রাকে একটি মেডিকেল ক্যাম্প তৈরি করেছে।
1: ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ইটালি, জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র সহ বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। ইউরোপের 19 কোটি 10 লক্ষেরও বেশি মানুষকে অন্তত 35 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরমের মুখোমুখি হতে হয়েছে। ইতালিতে তীব্র তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই বিভিন্ন শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে। জার্মানি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং হাঙ্গেরিতেও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত 21 জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহের ফলে এখনও পর্যন্ত ইউরোপে 1000েরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এখন খেলার খবর।
0: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। গ্রুপ পর্বে ব্রাজিল 3 ম্যাচে 7 পয়েন্ট এবং জাপান 3 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করে রাউন্ড অফ 32 তে পৌঁছেছে। এই পর্বে আজ রাতে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30।
1: দাবায় একই দিনে ভারতের দুই খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার শিরোপা অর্জন করেছেন। গোয়ার 14 বছর বয়সী দাবাড়ু ইথান ভাজ দেশের 96তম এবং চেন্নাইয়ের 22 বছর বয়সী দাবাড়ু জেবি হর্ষবর্ধন 97তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। উল্লেখ্য, বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডের নিয়মানুসারে একজন দাবাড়ুকে গ্র্যান্ডমাস্টার হতে গেলে 2500 ইএলও রেটিং নিয়ে তিনটি ফিডে নর্ম পেতে হয়।
0: লন্ডনে গতকাল পুরুষদের এফআইএইচ প্রো হকি লীগের ম্যাচে ভারত পেনাল্টি শুটআউটে 3-2 গোলে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। ভারতের পক্ষে অভিষেক শিলান্ডা, লাকরা এবং হার্দিক সিং গোল করেছেন।
1: ভারতের প্রমোদ ভাগবত ব্রিটিশ অ্যান্ড আইরিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের SL3 বিভাগে স্বর্ণপদক জিতেছেন। আয়ারল্যান্ডের ডাবলিনে গতকাল তিনি স্বদেশীয় প্রতিপক্ষ নীতিশ কুমারকে 23-21, 21-24 গেমে হারিয়ে দেন।
0: এবার দৃষ্টিকোণ।
2: মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
3: দাঁড়াও পথিক পর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লোভয় যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর তাঁড়ি কবতক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। বাংলার নবজাগরণের ফসল যে আধুনিক মনস্ক সাহিত্যানুরাগী যুব সমাজ, তারই এক উজ্জ্বল সাক্ষ্য মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে তাঁর মতো পরীক্ষা নিরীক্ষা এবং নতুন নতুন ধারার সংযোজন অন্য কেউ করেছেন কিনা সন্দেহ। প্রবর্তন করেন অমিত্রাক্ষর ছন্দের। নটি স্বর্গে বিভক্ত তাঁর মেঘনাদবধ কাব্য বিষয়বস্তু ও স্টাইলে এক ব্যতিক্রমী রচনার স্বাক্ষর। সেখানে আমরা পাই এক প্রতিবাদী কবিকে। বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথায়, যদি কোনো আধুনিক ঐশ্বর্যগর্বিত ইউরোপীয় আমাদিগের জিজ্ঞাসা করেন, তোমাদের আবার ভরসা কি, বাঙালির মধ্যে মনুষ্য জন্মিয়াছে কে, আমরা বলিব, ধর্মোপদেশকের মধ্যে শ্রীচৈতন্যদেব, দার্শনিকের মধ্যে

বাংলা সঙ্গীত জগতের অন্যতম শিল্পী সবিতা চৌধুরী। স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে তার গায়কই বিশেষ স্থান করে দিয়েছে। ১৯৪৫ সালে জন্ম, তার একের পর এক কালজয়ী বাংলা গান আজও একাত্ম হয়ে আছে শ্রোতাদের মনে।

প্রথমে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য ছিলেন সবিতা, পরে বম্বে ইউথ কোয়ারে গান গাইতে এসে আলাপ সুরকার সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর সঙ্গে। সেখান থেকেই প্রেম, তারপর বিয়ে। প্রথম গান স্বামী সলিল চৌধুরীরই সুরে, মরি।

সঙ্গীত জগতে নিজস্ব ছাপ রেখেছেন তিনি। একাধিক বাংলা ও হিন্দি সিনেমায় সবিতা চৌধুরী গান গেয়েছেন। কানামাছি ভোঁ ভোঁ, ওরে মন গুনগুন, দূরে দূরে থেকো না, বিশ্বপিতা তুমি, খুকুমনি গো শোনা, এই বাগানে ফুল তোলা মানা, আজও গুনগুন করেন।

আকাশবাণীতে সবিতা চৌধুরীর প্রথম গাওয়া গান হলুদ গাঁদার ফুল জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল, শুধু বাংলাতেই নয়। সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় সবিতা চৌধুরী হিন্দি, মালয়ালম, কন্নড়, তামিল, আসামি এবং ওড়িয়া ভাষাতেও

0: তার গাওয়া প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফেরে, লাগে দোল পাতায় পাতায় এর মতো অল টাইম হিট গানে মুখরিত বাংলার সঙ্গীত জগৎ। সবিতা চৌধুরীর কণ্ঠ মাধুর্যে গাওয়া গানগুলি অতিক্রম করেছে দেশ কালের গণ্ডি।
1: প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছা হয়ে বনে বনে ঘাসে।
2: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী সহ নিরাপত্তা কর্মীদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ শৌর্য পুরস্কার প্রদান করেন।
3: তার সেসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ এবং দুদেশের বন্ধুত্বকে আরো জোরদার করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন।
2: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এবং দাঙ্গা ও অগ্নিসংযোগ সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। ওবিসি সংরক্ষণ ব্যবস্থার বড় সংস্কারের উদ্যোগ রাজ্য সরকারের।
3: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে স্বাস্থ্য

0: ক্ষেত্রের একগুচ্ছ ডিজিটাল উদ্যোগের সূচনা করেছেন।
1: ঐতিহ্য ধর্মীয় আচার মেনে পুরীর জগন্নাথ মন্দিরে আজ পবিত্র স্নান যাত্রা পালিত হচ্ছে।
0: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে সেদেশে নতুন করে প্রশ্ন উঠেছে।
1: আফগান সীমান্তবর্তী এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত 36 জনের মৃত্যু, আহত আরও 163।
0: হরমুজ প্রণালীর উত্তেজনা প্রশমনে ইরান ও ওমানের মধ্যে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠক বসেছে। এদিকে পারস্পরিক হামলা সাময়িক বন্ধ রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে।
1: বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের এবং জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। আজ বিশ্ব পরিক্রমায় পর্যন্তই নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর।

0: উত্তর কলকাতার বরানগরে অবস্থিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল মিউজিয়ামে প্রশান্তচন্দ্র মহলানবিশ মিউজিয়ামের উপর একটি বেতার প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছেন প্রদীপ্তা কুণ্ডু।
1: লন্ডনের কিংস কলেজের লাইব্রেরিতে তিনি হঠাৎই খুঁজে পান রাশিবিজ্ঞানের একটি জার্নাল, নাম বায়োমেট্রিকা। সঙ্গে সঙ্গে পদার্থবিজ্ঞানের মেধাবী ছাত্রটি পড়া শুরু করলেন সেটি। বুঝলেন জার্নালটি একদিনে পড়ে শেষ করা অসম্ভব, তাই কিনে নিলেন পুরো ভলিউমটাই। জাহাজে করে দেশে ফিরতে ফিরতে পড়তে থাকলেন বায়োমেট্রিকা। তারপর তাঁর হাত ধরেই ভারতে শুরু হল রাশিবিজ্ঞানের চর্চা, আর এই বিদ্যাচর্চায় তাঁর পৃষ্ঠপোষকতা করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কার কথা বলছি এতক্ষণ? তিনি প্রশান্তচন্দ্র মহলানবিশ। জীবনভর তিনি একই সঙ্গে করে গেছেন বিজ্ঞান এবং সাহিত্যের চর্চা, বিশ্বমানের পঠন পাঠনের জন্য স্থাপন করেছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। উত্তর কলকাতার বরানগরে অবস্থিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে একই সঙ্গে বয়ে চলে বিজ্ঞান, ইতিহাস এবং সংস্কৃতির ধারা। এখানেই বাস করতেন প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং তাঁর স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ। আজ এই বিজ্ঞান সাধকের জীবনের নানা দিক, রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর সম্পর্কের ঘনিষ্ঠতা এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে কিছু অজানা কথা। ভারতে রাশিবিজ্ঞানের জনক বলা হয় প্রশান্তচন্দ্র মহলানবিশকে। কিভাবে তাঁর হাত ধরে এই বিদ্যা পৌঁছল ভারতের বন্দরে জানালেন আইএসআই এর প্রশান্তচন্দ্র মহলানবিশ মেমোরিয়াল মিউজিয়াম এবং আর্কাইভসের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট অভিক কুমার দাস।
2: প্রশান্ত মহলানবিশের কিন্তু শিক্ষা শুরু হয়েছিল ব্রাহ্ম বয়স থেকে। প্রশান্ত মহলানবিশ ওখান থেকে তার শিক্ষালাভ করার পর উনি প্রেসিডেন্সিতে ভর্তি হন পদার্থবিদ্যা নিয়ে। পদার্থবিদ্যা নিয়ে ওখান থেকে বিএসসি কমপ্লিট করার পর উনি যান লন্ডনে। প্রথম উনি নিয়েছিলেন অঙ্ক, তার পরবর্তীকালে উনি আবার অঙ্ক ছেড়ে পদার্থবিদ্যা নেন, প্রথম বিভাগে পাশ করেন এবং এর জন্য উনি একটা £80 স্কলারশিপ বা ফেলোশিপ পেতেন। এরপরে উনি একদিনকে কিংস কলেজে বেড়াতে যান, সেখানে গিয়ে ওনার রামানুজনের সাথে দেখা হয় এবং সেখানে ওনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবং উনি যখন ওখানকার লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন, ওনার হাতে একটি জার্নাল আসে, সেই জার্নালটার নাম হচ্ছে বায়োমেট্রিকা। এই বায়োমেট্রিকা রাশিবিজ্ঞানের জার্নাল। এই জার্নালটা আসার পরে উনি যখন পড়তে শুরু করেন, উনি দেখেন যে উনি একদিনে পড়ে কমপ্লিট করতে পারবেন না, উনি তখন গোটা ভলিউমটা কিনে নেন। ওই পুরো বায়োমেট্রিকা পড়তে পড়তে উনি ফেরেন এবং এরপরে উনি আর ফেরত যেতে পারেন। তারপরে প্রেসিডেন্সিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে উনি জয়েন করেন। তারপরে ওনার প্রথম যে কাজটা রাশিবিজ্ঞানের ওপরে, ব্রজেন্দ্রনাথ ছিলের তত্ত্বাবধানে ক্যালকাটা ইউনিভার্সিটিস রেজাল্টে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। এর পরবর্তীকালে ওনাকে তৎকালীন যিনি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিরেক্টর ছিলেন, উনি

0: ওনাকে অ্যাংলো ইন্ডিয়ান স্টাডিজ এর ব্যাপারে কিছু ডেটা ওনার কাছে অ্যানালিসিস করাতে চান, এবং 1922 সাইন্টিফিক পাবলিকেশন ওনার জার্নাল প্রথম ওনার লেখা বেরোয় অ্যাংলো ইন্ডিয়ান স্ট্রেচারের ওপরে। এটা হচ্ছে প্রথম মনে করা হয় ওনার প্রথম কাজ ভারতবর্ষে। প্রশান্ত মহলানবিশের ভূমিকাটা এখানেই, উনি রাশিবিজ্ঞানকে একটা কারিকিউলাম হিসেবে কিন্তু শুরু করেছিলেন, ওই জন্য ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্সও বলা হয়ে থাকে।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কেমন করে আলাপ হয় তাঁদের, আর কিভাবেই বা কবিগুরু প্রেরণা যোগান প্রশান্তচন্দ্র মহলানবিশকে, এই ব্যাপারে অভিকবাবু জানালেন।
0: প্রশান্ত মহলানবিশ যখন শান্তিনিকেতনে যান তখন ওনার বয়স হচ্ছে ওই 17-র মতো। উনি থার্ড সেমিস্টারের মাঝখানে যে ওনার ব্রেকটা, ওই সময় উনি গিয়ে শান্তিনিকেতনে পৌঁছান এবং ওই সময় প্রথম ওনার রবীন্দ্রনাথের সাথে আলাপ। তার আগে ওনার কিন্তু রবীন্দ্রনাথের সাথে সেরকম যোগাযোগ হয়নি। ওনার স্মৃতি থেকে যে কথাগুলো আমরা পাচ্ছি ওনার বিভিন্ন চিঠিতে, সেখানে উনি বলেছেন যে উনি ওনার ঠাকুরদাদা মানে গুরুচরণ মহলানবিশের সাথে জোড়াসাঁকোর বাড়িতে যেতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখতে, এবং পরবর্তীকালে শান্তিনিকেতনে যখন ওনার সাথে কবির আলাপ হচ্ছে তখন রবীন্দ্রনাথের কিন্তু বয়স প্রায় 50-এর কোঠায়। একটা অসম বন্ধুত্ব কিন্তু ওনাদের মধ্যে তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালে এই যে স্ট্যাটিস্টিক্সকে একটা সাবজেক্ট হিসেবে পার্সিউ করা এবং ব্রজেন্দ্রনাথ ছিলের সাথে যে ওনার কাজটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এই দিকটায় কিন্তু রবীন্দ্রনাথই ওনাকে কিছুটা পুশ করেছিলেন, এবং সেটা কিন্তু প্রশান্ত মহলানবিশের বিভিন্ন চিঠি এবং লেখাতে আমরা পাই।
1: শুধু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ব্রজেন্দ্রনাথ শীল নন, এই বিজ্ঞান সাধককে রাশিবিজ্ঞান চর্চার জন্য উৎসাহ দিয়েছিলেন আরও একজন খ্যাতনামা ব্যক্তি, তিনি ডক্টর নীলরতন সরকার। তবে প্রশান্তচন্দ্র মহলানবিশের জীবনে রবি ঠাকুরের প্রভাব ছিল এতটাই যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের নির্মাণশৈলীতেও শান্তিনিকেতনের ছাপ লক্ষ্য করা যায়। এ বিষয়ে আইএসআই এর প্রশান্তচন্দ্র মহলানবিশ মেমোরিয়াল মিউজিয়াম ও আর্কাইভসের ডেপুটি লাইব্রেরিয়ান মোনালী মিত্র পালোধি বলেন,
2: স্ট্যাটিস্টিক্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তখন তো স্ট্যাটিস্টিক্স সেভাবে পরিচিত ছিল না লোকজনের কাছে, তিনজন মানুষের ভীষণ ইন্সপিরেশন উনি পান, তার মধ্যে নীলরতন সরকার ছিলেন, ব্রজেন্দ্রনাথ শীল ছিলেন, আর ছিলেন রবীন্দ্রনাথ। কেননা এই তিনজন ওনাকে বিভিন্ন ভাবে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। এছাড়া আমরা যে বিল্ডিংটা দেখি, আমাদের এই যে আম্রপালি বিল্ডিং আর শান্তিনিকেতনের বিল্ডিং, এই দুটো বিল্ডিং এর মধ্যে যে এত মিল, আমাদের যে এখানে কনভোকেশন যেখানে হয় আম্রকুঞ্জ আর আমাদের শান্তিনিকেতনের যেখানে আম্রকুঞ্জ, এই সমস্ত কিন্তু আমরা পুরোটাই রেপ্লিকার মতোই পাই।
1: বহুবার বহু ঠিকানায় প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং রানী মহলানবিশের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেছেন কবিগুরু। এমনকি এই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অবস্থিত তাঁদের বসতবাড়ির আম্রপালির নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। এই নামকরণের ক্ষেত্রেও জড়িয়ে আছে ইতিহাস। বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় তৎকালীন প্রখ্যাত নগরনটি আম্রপালি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে তাঁর উপার্জিত সমস্ত সম্পত্তি জ্ঞান চর্চার উদ্দেশ্যে বুদ্ধের কাছে সমর্পণ করেন। আম্রপালির এই নিবেদনকে স্মরণ করে এবং বাড়িটির চারিদিকে আম গাছের প্রাচুর্যের জন্য রবি ঠাকুর এই ভবনের নাম রাখেন আম্রপালি। তবে এই বাড়িটিতে তিনি কখনো আসতে পারেননি। শুধু আইএসআইতে শান্তিনিকেতনের ছাপ নয়, কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতী গঠনের সময় প্রশান্তচন্দ্র মহলানবিশ পালন করেছিলেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা। তাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়ে আলোকপাত করেন ইনস্টিটিউটের কর্মী কেয়া দাস।
3: বিশ্ববাদীর গঠনের যে স্বপ্ন, সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে প্রশান্তচন্দ্র মহলানবিশের একটা বড় ভূমিকা ছিল। কারণ কবি বহুদিন থেকে শান্তিনিকেতনে একটা আশ্রমের আদলে যে তৈরি করতে চেয়েছিলেন, সেখানে বিদ্যালয় পরিকল্পনা করেছিলেন বিদ্যালয় গঠন করার, এবং আমরা 1916 সালেও একটা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিতে পাই যে উনি রবীন্দ্রনাথ ঠাকুর মানে ওনার পুত্রকে উনি লিখছেন যে এরকম একটা প্রতিষ্ঠান উনি ভাবছেন। 1918-তে বিশ্বভারতী তৈরি হচ্ছে 23শে ডিসেম্বর, 7ই পৌষ, 3 বছর বাদে 1921-এ আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠা হচ্ছে। এবং 1921 থেকে মানে বলা যায় যে একদম শুরুর দিক থেকেই প্রশান্তচন্দ্র মহলানবিশ অবিচ্ছিন্নভাবে যুক্ত ছিলেন বিশ্বভারতীর সাথে। কারণ 1921 থেকে 1931 পর্যন্ত রথীন্দ্রনাথ ঠাকুরের সাথে উনি যুগ্ম সচিব ছিলেন, আর তাছাড়া শুরুর দিন থেকেই উনি দপ্তরবাহক ছিলেন, এবং আমরা বিভিন্ন সভার যে স্মারকলিপি তাতে

0: ঘোষণা স্বাক্ষর পাই এবং বিভিন্ন সমিতি, মানে কৃষি সংক্রান্ত সমিতি বা কার্যনির্বাহী যে পরিষদ বা শিক্ষা সংক্রান্ত যে পরিষদ, সেগুলোর সাথেও প্রশান্ত চন্দ্র মহলানবিশ যুক্ত ছিলেন এবং উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন।
1: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রশান্ত চন্দ্র মহলানবিশ মেমোরিয়াল মিউজিয়াম ও আর্কাইভস। এই মিউজিয়াম আসলে প্রতিষ্ঠানের প্রাণপুরুষেরই স্বপ্নের ফসল। মোনালি মিত্র পালোধি এই মিউজিয়াম সম্পর্কে শ্রোতাদের বললেন,
2: এই মিউজিয়ামটা আসলে ইনস্টিটিউটের একটা পার্ট হিসেবে প্রথমে মহলানবিশ করেছিলেন। ওনার ইচ্ছা ছিল একটা বড় করে মিউজিয়াম করবেন, যাতে ইনস্টিটিউটের সমস্ত রেকর্ডস থাকে এবং তার সঙ্গেও এই যে এত মহান বিজ্ঞানীরা আসছেন তাদের সমস্ত বক্তৃতা রেকর্ডস আরো সমস্ত রিপোর্টস এগুলো থাকে। কিন্তু আনফরচুনেটলি সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু পরে ওনার জন্মশতবার্ষিকীতে আমরা আমাদের ইনস্টিটিউট থেকে এই মিউজিয়াম 1993 মিউজিয়াম করা হয়। 5 অস্থায়ী গ্যালারি নিয়ে শুরু হয়, সেখানে এগুলোই রাখার চেষ্টা করা হয়, সব ম্যানুস্ক্রিপ্ট প্লাস তার সঙ্গে অনেক রিপোর্টস, তারপরে যারা এসছেন তাদের বক্তৃতা, ফটোগ্রাফস, সব এগুলো নিয়ে শুরু হয়। তারপরে 2006 ওই বাসভবনটা ওপেন হয়, মানে সেকেন্ড ফ্লোরটা আর কি। এটা তো প্রথমে ফার্স্ট ফ্লোরটা ছিল, তবে সেকেন্ড ফ্লোরটা ওপেন হয়। আর 2016 রবীন্দ্রনাথের একটা স্পেশাল গ্যালারি, সেটা ওপেন হয়। আর উপস্থিত আমাদের যে ম্যানুস্ক্রিপ্ট আছে তার সংখ্যা 3 লাখের ওপর, তার সঙ্গে আছে 6000 ছবি, 7000 নেগেটিভ, 1464 আর্টিফ্যাক্টস আছে, ছাড়া স্লাইডস আছে 1236, স্কুল রেকর্ডস, ক্যাসেটস এবং মহলানবিশের রবীন্দ্রনাথের ওপর যে বক্তৃতা দিয়েছে সেগুলো আছে, এবং এছাড়াও অনেক অনেক সায়েন্টিস্ট এসএন বোসের এবং রবীন্দ্রনাথের ওপর অনেক যে কাজ হয়েছে এবং অন্যান্য অনেকেরই বক্তৃতা আমাদের এখানে ভয়েস ফর্মে আছে, যেটা আমাদের মিউজিয়ামে প্লে করা হতো। এটা এখন বন্ধ আছে যেহেতু আমাদের মিউজিয়ামটা রেনোভেশন হচ্ছে, কিন্তু আমরা অবশ্যই আশা করি যে আবার যখন মিউজিয়ামটা খোলা হবে তখন সেগুলোকে আবার সকলের জন্য আমরা ওপেন করব, এবং সেই কারণে আমরা চাইব যে সকলে আসুন এবং আমাদের মিউজিয়াম ভিজিট করুন, দেখুন আমাদের মিউজিয়ামে অনেক কিছু আছে যেটা দেখলে সকলেরই ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে।
1: শুধু রাশিবিজ্ঞানের চর্চার ইতিহাস নয়, আইএসআই এর সঙ্গে জড়িয়ে আছে ভারতে কম্পিউটার চর্চার ইতিহাসও। ভারতে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার স্থাপনের কাজটিও হয়েছে এই প্রতিষ্ঠানে। এ বিষয়ে আইএসআই এর ভূমিকা সম্পর্কে অভিক দাস জানালেন,
3: 1956 আমাদের, তার আগে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলে নিই, আমাদের এখানে গ্রুপ অফ সায়েন্টিস্ট ছিলেন যাদেরকে বলা হতো হিউম্যান কম্পিউটার, কিন্তু পিসিএম চাইতেন আরো প্রিসিশন, এবং যেহেতু পরবর্তীকালে প্ল্যানিং এর সমস্ত কাজকর্ম শুরু হচ্ছে এবং আইএসআই তখন বিভিন্ন ধরনের কাজকর্ম, বিভিন্ন অ্যাসাইনমেন্ট আইএসআই এর কাছে আসছে, ওনারা 1953 একটি কম্পিউটার অর্ডার করেন, ডিজিটাল কম্পিউটার, এবং 1956 সেই ব্রিটিশ মেড হলারহেথ ইলেকট্রনিক কম্পিউটার বা যেটাকে আমরা হেক টু এম বলি সেটা প্রথম ইনস্টল হয় কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, কলকাতা ক্যাম্পাসে। এরপরে আমাদের আইএসআই মানে আমাদের ইনস্টিটিউট এবং যাদবপুর ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মিলে 1961 একটি ইন্ডিজেনাস সেকেন্ড জেনারেশন কম্পিউটার ডেভেলপ করেন, সেটার নাম হচ্ছে আইএসআই জেইউ 1। সেটা বর্তমানে সিয়াটেলে রাখা রয়েছে। সেটা তখন এই প্রজেক্টটার দায়িত্বে ছিলেন সমরেন্দ্র কুমার মিত্র এবং যাদবপুর ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যার এখন নাম, আগে যেটা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছিল, তারা যৌথভাবে কিন্তু এই ইন্ডিজেনাস কম্পিউটারটা তৈরি করেছিলেন এবং ভারতবর্ষে প্রথম ইন্ডিজেনাস কম্পিউটার কিন্তু কলকাতাতেই ডিজাইন হয় এই দুটো রিনাউন্ড ইনস্টিটিউশনের কোলাবোরেশনের মাধ্যমে।
1: বিদ্যাচর্চার বহু শাখা প্রশাখা সম্বলিত এই প্রতিষ্ঠানের প্রতীক চিহ্ন বটগাছ। জানা যায় অধ্যাপক রোনাল্ড ফিশার এখান থেকে ফিরে গিয়ে মহলানবিশকে একটি চিঠিতে লেখেন, তোমার বটগাছের খবর কি? অধ্যাপক ফিশারের এই মন্তব্যই স্থির করে দেয় প্রতিষ্ঠানের প্রতীক। এই প্রতীকী বটগাছ শুধু প্রতিষ্ঠানের বিশালত্বই নয়, চিহ্নিত করে প্রতিষ্ঠাতার দূরদৃষ্টিকেও। তার প্রদর্শিত পথে এগিয়েছে এদেশের রাশিবিজ্ঞান চর্চা। তার নির্মিত পরিসরে তৈরি হয়েছে বহু বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ। আজকের অগ্রগামী ভারতের চিত্র তাই প্রশান্ত চন্দ্র মহলানবিশকে ছাড়া অসম্পূর্ণ।

0: শুনছিলেন উত্তর কলকাতার বরানগরে অবস্থিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে প্রশান্ত চন্দ্র মহলানবিশ মিউজিয়ামের উপর একটি বেতার প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছেন প্রদীপ তাকুণ্ডু, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
1: শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর আকাশবাণী মৈত্রী। একটু পরেই খবর।
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তিনদিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের উপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে OBC সংরক্ষণ নিয়ে দুটি বিল। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে, জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ওয়ার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং বান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদকে ভূষিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মধ্যে। সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সেসেলস রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনি, সেদেশের সরকার এবং জনগণকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মধ্যে সংযোগ আরও উন্নত করেছে। দেশে বিশেষ করে পিছিয়ে পড়া ও অনগ্রসর জেলাগুলিতে 23টি নতুন এইমস এবং 157টিরও বেশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে

0: ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেনে তাঁর সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য বিনিয়োগ শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন, দোহায় এ সংক্রান্ত বৈঠকের জন্য ইরান অনুরোধ জানিয়েছিল, তবে বৈঠকের ব্যাপারে অতিরিক্ত কোন তথ্য দেওয়া হয়নি। যদিও ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়ে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘরিয়া বাবারি বলেছেন, কাতারের সঙ্গে তেহরানের স্বাভাবিক আলোচনাই হয়েছে। এদিকে ইরান ও ওমান আজ মাস্কাটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হেজবোল্লা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের তিন ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামী 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার পর দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করেছিল। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF-এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। এই মাত্রা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রের দায়বদ্ধতার প্রতিফলন। দেশে পরিকাঠামো বিনিয়োগ আরও ত্বরান্বিত করতে এবং প্রাতিষ্ঠানিক মূলধনের পরিমাণ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহে এই তহবিলে অতিরিক্ত 30,000 কোটি টাকা বরাদ্দ করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জীবনী ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। সিএ বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া হিংসার একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কার্যকর কোন পৃথক আইনি ব্যবস্থা এতদিন ছিল না।
2: বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, সরকারি বেসরকারি যাই ভাঙুন, যা হয়ে গেছে অতীত, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, বিজেপির এম নাগারাজা, পঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ সহ অন্যান্যরা। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউজিসি সিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। ব্রাজিল 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সির শীর্ষস্থানে থেকে নক আউটে পৌঁছেছে। জাপান 3 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে দ্বিতীয় স্থান থেকে রাউন্ড অফ 32 তে পৌঁছেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। 3 দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 30 জুন 2026 মঙ্গলবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো অনুষ্ঠানে সুবোধ্য সঙ্গীত শুনবেন ভাটিয়ার ও আহির ভৈরব রাগে গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন তরু দত্তের সংক্ষিপ্ত জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা দত্ত। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন নারকেল গাছের ফল ঝরা ও তাঁর সমাধান, এই বিষয়ে বলবেন ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়। সকাল 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আগামীকালের গন্তব্য আসানবনি ঝাড়খণ্ড, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 ঐতিহাসিক শহরের কথা, স্থান কোচবিহার, উপস্থাপনায় পল্লবী সিনহা, প্রযোজনা দুর্বা দে। সকাল 8:45 কথাকার অনুষ্ঠানে শুনবেন অগ্নিযুগের অনামী পারুল মুখোপাধ্যায়ের কথা, বলবেন কৃষ্ণেন্দু দেব। ভারতীয় সময় সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বৈরাগী রাগে শরদ, পরিবেশনায় শিল্পী অভিষেক লাহিড়ী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। সকাল 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী নবনীতা মণ্ডল, পরে শুনবেন আধুনিক গান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। সকাল 11:00 গ্রামীণ মহিলাদের জন্য তাল থেকে স্বনির্ভরতা, এই বিষয়ে রুবি রায় ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সকাল 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 বেতার নাটক হুল, রচনা সন্তু বসু, প্রযোজনা আশিস গিরি। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 অন্বেষা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা, 6:20 ক্ষেত খামারের কথা, পুষ্টিবাগানের খুঁটিনাটি, এই বিষয়ে সায়ন সাহুর সাক্ষাৎকার।

নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন পেশাগত রোগ, এই বিষয়ে কথিকা, বলবেন ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়। 7:00 যুববাণীর অনুষ্ঠান, যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় সৌরিক ঘোষ। 7:45 কবি কণ্ঠে, কবি অদিতি বসু রায়ের সাক্ষাৎকার শুনবেন আগামীকাল, সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তী রান, সম্পাদনা প্রার্থনা রায়, শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 একমাটি একসুর অনুষ্ঠানে লোকসঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায় সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, টানা পড়েন তন্তুবায় মুখপত্র, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আগামীকাল যোগ রাগে শরদ পরিবেশনা শুনবেন শিল্পী অভিষেক লাহিড়ি। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন বেহাগ রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য, তবলা সহযোগিতায় রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে দৈপায়ন রায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন বেহাগ রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অনিন্দ্য চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী সহ নিরাপত্তা কর্মীদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ শৌর্য পুরস্কার প্রদান করেন।
1: তার সেসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ এবং দুদেশের বন্ধুত্বকে আরো জোরদার করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন।
0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এবং দাঙ্গা ও অগ্নিসংযোগ সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। ওবিসি সংরক্ষণ ব্যবস্থার বড় সংস্কারের উদ্যোগ রাজ্য সরকারের।
1: ঐতিহ্য ও ধর্মীয় আচার মেনে পুরীর জগন্নাথ মন্দিরে আজ পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে।
0: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে সেদেশে নতুন করে প্রশ্ন উঠেছে।
1: আফগান সীমান্তবর্তী এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত 36 জনের মৃত্যু, আহত আরও 163 জন। এই হামলার কড়া সমালোচনা করেছে ভারত।
0: আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত দ্বিতীয় ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা কর্মীদের অসাধারণ গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শৌর্য পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। রাষ্ট্রপতি 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেন। অতি বিশিষ্ট সেবা পদক প্রাপকদের মধ্যে ছিলেন এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে এবং ভাইস অ্যাডমিরাল আনন্দ ওয়াই সরদেসাই। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিতদের মধ্যে ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং এবং এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না এবং ভাইস অ্যাডমিরাল তরুণ সোপতি।
1: তার সেসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ এবং দুটি দেশের বন্ধুত্বকে আরো জোরদার করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুই দেশের সম্পর্ক গভীর আস্থা ও যৌথ অগ্রগতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আগামী 50 বছর উদ্ভাবন, স্থায়িত্ব এবং যৌথ সমৃদ্ধির দ্বারা চিহ্নিত হবে। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। সেখান থেকে রওনা দেবার আগে তিনি সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ার নবশক্তি বিনায়াগার মন্দির দর্শন করেন। সেখানে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
0: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ ত্রিভাষানীতির উপর নতুন নির্দেশিকা জারি করেছে। এক বিবৃতিতে পর্ষদ জানিয়েছে, যেসব শিক্ষার্থী দশম শ্রেণীর পরীক্ষা দেবে তাদের এই নীতি অনুসরণ করতে হবে না। আরও বলা হয়েছে, বর্তমানে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়ারা দশম শ্রেণীতে পৌঁছানোর পর তৃতীয় ভাষার উপর কোনো বোর্ড পরীক্ষা দিতে হবে না। সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর যেসব শিক্ষার্থী ইতিমধ্যেই দুটি বিদেশি ভাষা বেছে নিয়েছে, তারা সেগুলি পড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি একটি অতিরিক্ত ভারতীয় ভাষা পড়তে হবে বলে সিবিএসই জানিয়েছে।
1: স্থিতিশীল জল ব্যবস্থাপনা ও উদ্ভাবনের ওপর জেদ্দায় অনুষ্ঠিত সৌদি ওয়াটার উইকে ভারত ও সৌদি আরবের মধ্যে জলসম্পদ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে এটি আরেকটি পদক্ষেপ। সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডক্টর সুহেল খান এবং সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি বিষয়ক মন্ত্রী প্রকৌশলী আব্দুল রহমান আব্দুল মোহসেন আল ফাদলি এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর লক্ষ্য হল জলসম্পদ ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থা সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি দক্ষতা সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা।
0: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের জন্য একগুচ্ছ ডিজিটাল উদ্যোগের সূচনা করেছেন। দেশের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ফর হেলথ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। আরোগ্য সেতু

0: 2.0, আয়ুষ্মান সারথী চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, ই সুশ্রুষ ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ সহ একাধিক ব্যবস্থা চালু করা হয়েছে।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai, Pradhan Mantri Jan Arogya Yojana, has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে।
2: ব্রিটেন সফর শেষে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল একটি উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে গ্রিসের এথেন্সে পৌঁছেছেন। আজ তিনি গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকোকোসের সঙ্গে সাক্ষাৎ করেন। বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ, শিল্প সহযোগিতা, শক্তিশালী ও স্থিতিস্থাপক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তাদের আলোচনা হয়েছে বলে শ্রী গোয়েল জানিয়েছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির উপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যে যে ফাঁকফোকর ছিল বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এবং এই আইনের অপব্যবহার ব্যবহার করা যাবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন। যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। আলোচনায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আইন শৃঙ্খলার প্রশ্নে রাজনৈতিক সমঝোতা ও ভোট ব্যাংকের রাজনীতির কারণে বহু অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সিএএ বিরোধী আন্দোলন, ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সেই সব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্তদের প্রকৃত ক্ষতিপূরণ আদায়ের কার্যকর কোনো পৃথক আইনি ব্যবস্থা এতদিন ছিল না। অন্যদিকে বিরোধী তৃণমূল কংগ্রেস বিল দুটির একাধিক সংশোধনী প্রস্তাব জমা দেয়, তবে সরকারের এই সংশোধনীগুলো গ্রহণ না করায় বিষয়টি ভোটাভুটিতে যায়। অধ্যক্ষ রথীন্দ্র বসু নির্দেশে হওয়া ভোটাভুটিতে বিল দুটির পক্ষে ভোট পড়ে 176টি, বিপক্ষে 41টি। ভোটদানে বিরত থাকেন 20 জন বিধায়ক। বিল দুটি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়ে যায়।
1: তাদের দলীয় সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে সব ধর্মের জন্য একটি আইন আনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই প্রস্তাবিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। অন্যদিকে বিলের কড়া বিরোধিতা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, প্রস্তাবিত সংশোধনের কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। বিলের ওপর যে ভোটাভুটির দাবি জানান অধ্যক্ষ রথীন্দ্র বসু তা মঞ্জুর করেন। ভোটাভুটিতে মমতা ব্যানার্জীপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিলেও ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে।
0: পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেব সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুঁয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাঁদের মহাস্নান সম্পন্ন হয়।
1: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা ঘোষণার প্রেক্ষিতে সেদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে

0: প্রশ্ন উঠেছে। একাধিক আইনি মামলা, মৃত্যুদণ্ড এবং আওয়ামী লীগের কাজকর্মের উপর নিষেধাজ্ঞার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে বর্তমান সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে বলেও তার অভিযোগ। 2024 সালের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় তার মৃত্যুদণ্ডের রায়কে তিনি প্রত্যাখ্যান করে বলেছেন, তার ফিরে আসার সিদ্ধান্ত কোন ব্যক্তিগত স্বার্থে নয়, বরং গণতন্ত্রের পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সেদেশের মানুষের রাজনৈতিক অধিকারের সঙ্গে জড়িত। এদিকে তার এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। তার উপর নিষেধাজ্ঞার সমালোচকদের মতে, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে তাদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হলে গণতান্ত্রিক পরিধি সংকুচিত হতে পারে। সরকার পক্ষের দাবি, দল ও তার নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলতে থাকায় এই বিধিনিষেধ আরোপ করা জরুরি।
1: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তবর্তী পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় গতরাতে বিমান হামলা চালিয়েছে। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত সমাজ মাধ্যমে জানিয়েছেন, হামলায় নারী ও শিশুসহ 36 জন মানুষ, সাধারণ মানুষ প্রাণ হারান, আহত আরও 163 জন। তিনি এই হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। কাবুলে তালিবান নেতৃত্বাধীন সরকার এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে সমালোচনা করেছে। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার ঘটনার কড়া সমালোচনা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই আগ্রাসন আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।
0: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারত সীমান্তের কাছে বেআইনি মাদক বহনকারী একটি ড্রোন ভেঙে পড়েছে। পুলিশ জানিয়েছে, লাহোর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে নারাংমান্ডি এলাকায় ড্রোনের মাধ্যমে 5 কেজি হেরোইন পাচারের সময় এই ঘটনাটি ঘটে। পুলিশ ড্রোন এবং নিষিদ্ধ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে শ্রীলঙ্কায় আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা খারিজ করে দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের আলোচনা নতুন কিছু নয়, ভারত সরকার একে কোনো স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানান।
2: As far as the government of India is concerned, there is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who is participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, when they participate in such events, they speak for themselves and they represent their own point of view. They do not in any way represent the view of the government of India.
1: অপারেশন আমিস্তাদের আওতায় ভারতীয় সেনাবাহিনী ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় একটি ফিল্ড হাসপাতাল চালু করেছে। এই হাসপাতালের মাধ্যমে ভেনেজুয়েলার জনগণের জন্য 24 ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকছে। সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ভারতীয় মেডিকেল দল কারাকাসের ইন্টারন্যাশনাল লা রিকোনাদা রেস্ট্রাকে একটি মেডিকেল ক্যাম্প তৈরি করেছে।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল উত্তর পূর্ব ভারত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, বিহার, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা এবং মাহের কিছু অংশে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী দুদিন ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1: উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ ভারী বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্ভূত বন্যা পরিস্থিতি এবং এর ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে অরুণাচল প্রদেশ ও আসামের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধেমাজির 69টি গ্রামের প্রায় 16,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 দিন উত্তর পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই পর্বে আজ রাতে দ্বিতীয় ম্যাচে ফক্সবরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2টায়।
1: দাবায় একই দিনে ভারতের 2 খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার শিরোপা অর্জন করেছেন। গোয়ার 14 বছর বয়সী ইথান ভাজ দেশের 96তম এবং চেন্নাইয়ের 22 বছর বয়সী দাবাড়ু জেবি হর্ষবর্ধন 97তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। উল্লেখ্য, বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডের নিয়মানুসারে একজন দাবাড়ুকে গ্র্যান্ডমাস্টার হতে গেলে 2500 ইয়েলো রেটিং নিয়ে 3টি ফিডে নর্ম পেতে হয়।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী সহ নিরাপত্তা কর্মীদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ শৌর্য পুরস্কার প্রদান করেন। তার সেসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ এবং দুদেশের বন্ধুত্বকে আরো জোরদার করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এবং দাঙ্গা ও অগ্নিসংযোগে সম্পত্তির ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ক্ষতি

0: আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। ঐতিহ্য ও ধর্মীয় আচার মেনে পুরীর জগন্নাথ মন্দিরে আজ পবিত্র স্নান যাত্রা পালিত হচ্ছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হারানো দিনের গানের এই পর্বটি। বাইরে বেশ মেঘলা আকাশ, হয়তো ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে, সারাদিন ধরেই কোথাও না কোথাও বৃষ্টি পড়েছে, অর্থাৎ একটি বৃষ্টি ভেজা আবহে আমরা রয়েছি। তাহলে কি আজকে বৃষ্টির গান, বৃষ্টি নিয়ে অনুষ্ঠান, বর্ষা নিয়ে অনুষ্ঠান? প্রথমেই বলবো না, তবে প্রথমে একটি বর্ষার গান শোনাই। যদিও বর্ষার গান শোনানোর পর আমার ইচ্ছে আছে একটি প্রশ্ন করার, উত্তর শুনতে পাবো না জানি, কিন্তু আপনারা ভাবতে পারবেন সেটা জানি। তাহলে শুনুন প্রথম গান আজকের অনুষ্ঠানের।

1941 সালে কমল দাশগুপ্তের সুরে রানী সেনগুপ্তের কণ্ঠে এই গানটি প্রথম রেকর্ড হয়। পরে অবশ্য যুথিকা রায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মাধুরী চট্টোপাধ্যায়, ফেরোজা বেগম প্রত্যেকের কণ্ঠে এই গান রেকর্ড হয়েছে। এই মুহূর্তে গানটি শোনালাম মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সুরকারের নাম তো বললাম, শিল্পীর নামও বললাম, আসলে প্রশ্নটা গীতিকার কে? এই গানটিকে অনেকেই এক বিখ্যাত কবির গান হিসেবে ভুল করে ফেলেন, যদিও সেই কবিরই ভাবশিষ্য ছিলেন এই গীতিকার। গীতিকার কে প্রশ্নটি করাতে আমি জানি যারা গান ভালোবাসেন, বাংলা গানের সঙ্গে থাকেন, পুরনো থেকে নতুন সব বাংলা গান শোনেন, তারা মুহূর্তের মধ্যেই বুঝতে পেরেছেন, জানেন গীতিকার কে। কিন্তু যারা নতুন নতুন গান শোনেন তারা, আপনাদের কি মনে হয়? না, উত্তর তো আমি দেব, তাহলে উত্তর দিই, তিনি প্রণব রায়। একাধারে কবি, গল্প লেখক, গীতিকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক, চিত্র পরিচালক, অর্থাৎ এক কথায় বলতে গেলে বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ প্রণব রায়। তাকে নিয়েই আজ হারানো দিনের গানের পর্বটি। 1911 সালে বরিশার বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবারেই তিনি জন্মগ্রহণ করেন। 1911 সালের 5ই ডিসেম্বর। বাবা দেবকুমার রায়চৌধুরী, মা সুকৃতি রায়চৌধুরী। ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি ছিল তার ঝোঁক, ভালোবাসতেন গান, গান গাইতেও জানতেন, এবং এক সময় তিনি গান শিখতেও যেতেন কবি কাজী নজরুল ইসলামের কাছে। কাজী নজরুল ইসলাম তাকে ভীষণ স্নেহ করতেন, তার ফলে তাঁরও যে নিজস্ব লেখনী, তার মধ্যে কোথাও যেন কাজী সাহেবের একটা প্রভাব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যদিও তার লেখনী ছিল বহুমুখী। তার কিছু উদাহরণ আজ এই হারানো দিনের গানে আমরা শুনব। যদিও আমরা আগেও বহুবার গীতিকার প্রণব রায়কে নিয়ে অনুষ্ঠান করেছি হারানো দিনের গানে, তবে ওনার গানের সম্ভার নিয়ে অনুষ্ঠান করতে গেলে বহু অনুষ্ঠান করা যায়, তেমনি আজকের এই অনুষ্ঠান। শুনব পরের গান, বা শোনাব পরের গান, প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আবারও একটি বিখ্যাত গান।

সাবর্ণ রায়চৌধুরী বংশের সন্তান হলেও তাঁরা কিন্তু থাকতেন উত্তর কলকাতার গড়পাড় রোডে, সিটি কলেজে পড়তেন। কলেজে পড়াকালীন একাধিক কবিতা ভারতবর্ষ এবং বসুমতী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। একসময় তিনি বসুমতীতে সাংবাদিকতাও করেছেন। আগেই বলেছি, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। কবি ও সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের মাধ্যমে তিনি গিয়ে পৌঁছেছিলেন কল্লোল গোষ্ঠীতে। প্রণব রায়ের লেখা ছোট গল্প, আসল নকল, পুরনো নবাব বাড়ি, এক ফোঁটা রক্ত, টর্চ, বহু লেখা প্রকাশিত হয়েছিল সেখানে। একবার কিন্তু তিনি জেলও খেটেছিলেন এই কবিতা লেখার কারণে। সেটির কথা হয়তো আপনারা কেউ কেউ জানেন, কিন্তু যারা নতুন শুনছেন তাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আবার একটি গান শোনার তো সময় এসে গেছে। এই প্রসঙ্গেই বলি যে প্রণব রায় এবং কমল দাশগুপ্ত এই দুই জুটি, অর্থাৎ গীতিকার এবং সুরকারের জুটির বহু গান জনপ্রিয় হয়েছে। এমন একজন শিল্পীর নামও বলা যায় তিনি, যুথিকা রায়। তাঁর কণ্ঠে যে সকল গান খুব জনপ্রিয়, তার অধিকাংশই প্রণব রায়ের লেখা, কমল দাশগুপ্তের সুর, বা কোনো কোনো ক্ষেত্রে অন্য কারোর সুর, কিন্তু লেখা অবশ্যই প্রণব রায়ের। বেশ কিছু গান আছে, আপনারা হয়তো কয়েকটি আন্দাজ করতে পারছেন না। যুথিকা রায়ের কণ্ঠে যে গানগুলি সবথেকে বিখ্যাত, সেই গানগুলি আজকে নয়, আজ বরঞ্চ অন্য আরেকটি গান শোনাই। রাজেন সরকারের সুরে প্রণব রায়ের কথায় ঢুলি ছায়া ছবিতে যুথিকা রায়ের গাওয়া যে গানগুলি, সে গানগুলি খুব জনপ্রিয় হয়। তারই একটি গান এবার আপনাদের জন্য।

বিজ্ঞানের স্নাতক প্রণব রায় তার বন্ধু বরেন চ্যাটার্জির সাপ্তাহিক পত্রিকা বিশ্বদূতে লেখেন কমরেড শীর্ষক কবিতা এবং প্রবোধ সান্যালের স্বদেশ পত্রিকায় লিখলেন একটি ছোট গল্প। দুটি লেখাই ছিল সেই সময় বিতর্কিত। তারই পরিপ্রেক্ষিতে 7 মাস জেল খাটতে হয় তাকে। জেল থেকে বেরিয়ে কিছুদিন একটু উদ্ভ্রান্তের মতো ছিলেন বটে, সেই অবস্থায় কাজী নজরুল ইসলাম তাকে ডাক দেন। ডাক দিয়ে কাজী সাহেব তাকে কয়েকটি গান লিখে দিতে বলেন। প্রথমে প্রণব রায় কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু কাজী সাহেব তাকে বোঝানোর পর গুরুর আদেশ তাই মানতে বাধ্য হন। 8টি গান লিখে দিয়ে প্রণব রায় চলে গেলেন। কেমন গান হয়েছে কি জানি, তাই ভয়ে বেশ কয়েকদিন কাজী সাহেবের কাছে আর গান শিখতেই গেলেন না প্রণব রায়। কাজী নজরুল তার খোঁজ করায় কিছুদিন বাদে ভয়ে ভয়ে দেখা করতে গেলেন এবং দেখা হতে কাজী নজরুল বলেছিলেন যে তোর তো কোনো খবরই নেই, গানগুলো দিয়ে চলে গেলি, কোনো খোঁজ খবর রাখছিস না, তোর 4টি গান ইতিমধ্যে রেকর্ড হয়ে গেছে এবং সেই বাবদ 20 টাকা হাতে দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। 20 টাকা সেই সময় অনেকটা বড় মাপের ছিল, তার মূল্য ছিল অনেকটা। সেই 20 টাকা নিয়ে প্রণব রায় কী করলেন, এটা প্রণব রায়কে নিয়ে প্রতিটা অনুষ্ঠানেই উঠেই আসে, কারণ সেটাও খুবই মজার বিষয়। সেই কথায় আসবো, কিন্তু তার আগে আরও একটি গান শোনাই। প্রণব রায়ের কথায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইলেন নিতাই ঘটকের সুরে, এমন একটি গান যার আবেদন চিরকালীন। সন্তানের সঙ্গে মায়ের যে স্নেহ তাই জড়িয়ে রয়েছে গানের প্রতিটি কথায়, প্রতিটি সুরে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটাই এবার আপনাদের শোনায়।

চিরন্তন বাৎসল্যের প্রতীক এই গান কোনো দিন পুরনো হবে না। এবার এই গানটি শোনানোর আগে যে কথা জানিয়েছিলাম যে কুড়ি টাকা পাওয়ার পর প্রণব রায় কী করেছিলেন, কুড়ি টাকা নিয়ে তো প্রথমেই তিনি গিয়েছিলেন বাবার কাছে। আর আগেই বলেছি সালটা ১৯৩৪ সাল, সেই সময় কুড়ি টাকার মূল্য অনেক। এতগুলো টাকা দেখে বাবা জিজ্ঞাসা করলেন এতগুলো টাকা কোথা থেকে এসেছে। প্রণব রায় সবটাই জানালেন। তার উত্তরে প্রণব রায়ের বাবা জানিয়েছিলেন, কাজীর পাল্লায় পড়েছ, তাহলে তো উচ্ছন্নে যেতে আর বাকি নেই,

ভাগামিনী না, তুমিই রাখো। বাবার কথা শুনে জীবনের প্রথম রোজগারের আনন্দে প্রণব রায় প্রায় সারা দিন ট্রামে করে ঘুরে বেড়ালেন এবং চিৎপুরের রয়্যাল বিরিয়ানি ও বিখ্যাত মাংসের চাপ খেয়ে দারুণভাবে দিন কাটিয়েছিলেন। এত কিছুর পরেও সেই সময় কত খরচ হয়েছিল জানেন? ওই 20 টাকার মধ্যে থেকে মাত্র 2 টাকা। সেই কারণেই আগেই বলেছিলাম যে এটা একটা মজার বিষয় আছে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। আজ গীতিকার প্রণব রায়কে নিয়ে আমাদের হারানো দিনের গান সাজানো। এবার আসি এমন একটি গান প্রসঙ্গে যে গানটি চিরকালীন হয়ে রয়েছে গীতা দত্তের কণ্ঠে। যে কোনো ভালোবাসা প্রকাশে বা যে কোনো ভালোবাসা নিয়ে যদি 10টি গান বাছতে বলা হয়, তার মধ্যে নির্দিষ্ট থাকবেই এই গানটি। গানটির সুরকার নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষের সুরে প্রণব রায়ের কথায় খুবই কম গান আছে, কিন্তু তার মধ্যে উল্লেখ করা যায় এই গানটির কথা, যা পৃথিবী আমারে চায় ছায়াছবিতে ব্যবহৃত। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। শোনা যাক সেই বিখ্যাত গান।

যদিও প্রায় নিশিরাতে আমরা হারানো দিনের গান শুনছি, কিন্তু আজকে আকাশে বাঁকা চাঁদ নেই, আজ আকাশে পূর্ণ চন্দ্র। যাই হোক, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে এখন সময় আগামীকাল হারানো দিনের গানের বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার। মহিলা সুরকার, এটি কেমন কথা? সুরকারদের আবার নারী পুরুষ কি? বেশ, তাহলে চোখ বন্ধ করে কয়েকজন মহিলা সুরকারের নাম মনে করুন তো। একটু স্মৃতি বিভ্রান্ত করছে কি? এই স্মৃতি বিভ্রান্তি দূর করতে মহিলা সুরকারদের খুঁজতে খুঁজতে পাওয়া গেছে এমন একজনকে, যিনি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই শুধুমাত্র নিজের সঙ্গীতের জোরে সঙ্গীত শিল্পী থেকে হয়ে উঠেছিলেন একজন স্বতন্ত্র সুরকার। তিনি নীতা সেন। বাকি গল্প আগামীকাল হারানো দিনের গান এই অনুষ্ঠানে, শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়। গল্প শোনানোর জন্য আপনাদের অপেক্ষায় রেডিওর এপারে থাকবেন মৈত্রী বন্ধু সাক্যদীপা সরকার। অবশ্যই আপনারা শুনবেন, আপনারা শোনেন হারানো দিনের গান প্রতিদিন, এবং অবশ্যই আপনাদের ভালো লাগা বা আপনাদের যা মনে হচ্ছে তা কিন্তু বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে লিখে পাঠাবেন। আপনাদের মতামত, আপনাদের চিন্তা আমাদেরকেও আবার ভাবাতে সাহায্য করে। ফিরে আসি আজকের অনুষ্ঠানে। আজকে গীতিকার সুরকার বলা ঠিক নয়, কিন্তু গীতিকার, গল্প লেখক, কবি, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক, চিত্র পরিচালক, বহুমুখী প্রতিভা সম্পন্ন প্রণব রায়, তাকে নিয়ে আমাদের আজকের হারানো দিনের গান সাজানো হয়েছে। সেই সময় গ্রামাফোন কোম্পানি প্রতি মাসে তাদের ক্যাটালগ প্রকাশ করত, তাতে শিল্পী সুরকার গীতিকারদের একটি পরিচিতি থাকত। ১৯৩৪ সালের সেপ্টেম্বরের ক্যাটালগে লেখা হল, একদম কোট আনকোট আমি বলছি আপনাদের, আমরা এবার এক তরুণ সঙ্গীত রচয়িতাকে পেয়েছি যিনি এসেছেন নবনক্ষত্র উদয়ের বিষয় নিয়ে। ইনি প্রণব রায়। এর লেখা গান যে কোনো শ্রেষ্ঠ গীত রচয়িতার গানের পাশে সসম্মানে সমান আসন দাবি করতে পারে। কে লিখেছিল জানেন এই প্রশংসাবাণী? কাজী নজরুল ইসলাম। ১৯৩৫ সালে জানুয়ারিতে প্রকাশিত হল দুটি গান, জাগ্রত ভারতবর্ষ এবং বন্দিনী মেয়ে জাগো। সেই সময় ক্যাটালগে লেখা হল, কবি প্রণব রায় আমাদের আবিষ্কার, এর এই গান দুটি তার পরম প্রমাণ। আমাদের কুণ্ঠিত কণ্ঠে এর চেয়ে স্পষ্টতর ভাষায় দেশমাতৃকার স্তুতি সম্ভব নয়। এইভাবেই প্রণব রায়কে চিনেছিলেন সকল শ্রোতাকুল। ১৯৪২ সালে মিথের জন্ম হয়েছিল, একদম মিথ, কারণ গল্প গান বা যে গানের মধ্যে গল্প আছে সেই রকম গান যে আগে খুব রচনা হয়েছে সেরকম নয়। সেরকমই দুটি গান সাতটি বছর আগে এবং সাতটি বছর পরে, এই গান দুটি মিথের জন্ম দিয়েছিল। সকল শ্রোতাবন্ধুরা ভেবেছিলেন যে শিল্পী তার সদ্য হারানো স্ত্রীর বিয়োগ ব্যথা থেকেই এই দুটি গান গেয়েছিলেন, লিখেছিলেন, সুর করেছিলেন। কিন্তু প্রণব, সুবল এবং জগন্ময় মিত্রের সৃষ্টি যে চিঠি, তুমি আজও কত দূরে, এই গানটি মিথটিকে আরও জোরালো করেছিল। তবে মজার বিষয় কি জানেন, সেই সময় জগন্ময় মিত্র, সুবল দাশগুপ্ত, প্রণব রায় কেউই বিয়ে করেননি। সেটি যখন শ্রোতাকুল জানতে পেরেছেন তাঁরা অপার বিস্মিত হয়েছিলেন। হ্যাঁ, অপার বিস্ময়ের জায়গা তো রয়েছেই প্রণব রায়ের লেখায় কথায়। যে প্রণব রায় লেখেন নিশিরাত বাঁকা চাঁদ, যে প্রণব রায় লেখেন রাগ যে তোমার মিষ্টি, শোনাব ধীরে ধীরে, তিনি আবার ফরিয়াদ ছায়া ছবিতে একটি গান লিখেছিলেন যার কথা

0: কি?
1: গান শুনতে তো আমাদের কখনোই মন্দ লাগে না, তার সঙ্গে যখন এত গল্প রয়েছে। প্রণব রায়কে নিয়েই আজকে সব গল্প। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না, যে ধনঞ্জয় ভট্টাচার্য ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের রেকর্ড করা প্রথম গানের রচয়িতা প্রণব রায়। তার এই যে বিভিন্ন রকমের গান রচনা, তার সঙ্গে কিন্তু তিনি নিজে যেহেতু গান করতে পারতেন, গানকে ভালোবাসতেন, তাই গানের সঙ্গে তার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল। জানা যায় প্রণব রায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বিশেষত গীতিনাট্যের গান গাইতে খুব ভালোবাসতেন, এবং শোনা যায় কবিগুরুকে গান শুনিয়ে তিনি প্রশংসা অর্জন করেছিলেন। কবিগুরু শুধু গায়ক হিসেবে নয়, কবি প্রণব রায়কে চিনতেন। কিভাবে চিনেছিলেন সেই গল্প বলবো, কিন্তু আগেই বললাম যে তাঁর যে লেখার ঘরানা, তার মধ্যে যে বিভিন্নতা, সে বিভিন্নতার আরও একটি পরিচয় এবার আপনাদের সামনে নিয়ে আসি। পরিণীতা ছায়াছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, প্রণব রায়ের কথায় এবারের গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আর আজ যখন পূর্ণিমার চাঁদ আকাশে, এই গানটি বেশ ভালো লাগবে আশা করা যায়। শোনা যাক।

1935 সালে বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র সাহিত্য পত্রিকা কবিতা প্রকাশ করা শুরু করেন। এই পত্রিকার প্রথম সংখ্যা খুব ভয়ে ভয়ে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পাঠান। সেই সময় যা হয়ে থাকে, অনেক বই কবিগুরুর কাছে পাঠানো হতো তার আশীর্বাদের জন্য। কবিগুরু বেশিরভাগ ক্ষেত্রেই প্রশংসাসূচক বাক্য লিখে পাঠাতেন, কখনো কখনো একটু ভালো করে, কখনো কখনো আশীর্বাদসূচক বাক্যই থাকত তাতে। এই পত্রিকার ক্ষেত্রে তিনি প্রত্যেক কবির কবিতা পড়ে তার গুণাগুণ আলোচনা করে চিঠি পাঠিয়েছিলেন। 1935 সালের 3রা অক্টোবর রবি ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার চিঠির শেষ ছত্রে লিখেছিলেন, এছাড়া অজিত কুমার দত্ত ও প্রণব রায়ের কবিতা পড়ে আমার মন তখনই স্বীকার করেছে তাদের কবিত্ব। এইভাবেই প্রথম প্রণব রায়ের সঙ্গে রবি ঠাকুরের পরিচয়, বা বলা ভালো কবি প্রণব রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। পরে অবশ্য তাদের সাক্ষাৎ হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি গানও শুনিয়েছিলেন সেটা জানা যায়। একসময় একটি ছায়াছবির জন্য, একটি ফরমায়েশি গানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর পরামর্শ দিয়েছিলেন প্রণব রায়কে দিয়ে লেখাতে। সেই গল্পটিও বলবো, কোন গান সেটিও বলবো, কিন্তু তার আগে আবার পরিণীতা ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান।

1941 সালে নিউ থিয়েটার্সের ছবি নিতিন বসু পরিচালিত এবং কুন্দনলাল সাইগল ও কানন দেবী অভিনীত ছবি পরিচয়, সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়াল। তিনি অর্থাৎ সঙ্গীত পরিচালক এই ছবিতে 9টি রবীন্দ্রসঙ্গীত রেখেছিলেন। একটি গান ছবির যে ধরনের প্রেক্ষাপট, তাতে একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। তবে ফরমায়েশি গান তো কবিগুরু লিখতেন না এবং তিনি পছন্দও করতেন না, তিনি অস্বীকার করলেন। কিন্তু পরামর্শ দিলেন গানটি প্রণব রায়কে দিয়ে লেখাতে। কবিগুরুর পরামর্শ মতো প্রণব রায়কে যখন গানটি লিখতে বলা হয়, তাঁর কিছুদিন আগেই প্রণব রায়ের পিতৃবিয়োগ ঘটে। সেই অবস্থাতেও তিনি চলে যান নিউ থিয়েটার্সে এবং লেখেন এক কালজয়ী গান, যা কেএল সাইগেলের কণ্ঠেই রেকর্ড হয়েছিল এবং সেই ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিল। গানটি, যখন রবনা আমি দিন হলে অবসান, আমারে ভুলিয়া যেও মনে রেখো আমার গান, গানটি আমাদের সংগ্রহে আছে। কিন্তু আজ একদম এই অনুষ্ঠানের শেষের দিকে এসে এই গানটি শোনাব না, বরং শোনাই অনিল বাগচির সুরে প্রণব রায়ের কথায় অ্যান্টনি ফেরিঙ্গির সেই বিখ্যাত গান, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: কানন দেবীর শ্রীমতী পিকচার্সের ব্যানারে সব্যসাচী নামে প্রণব রায় বামুনের মেয়ে ও মেজ দিদি পরিচালনা করেছিলেন। তাঁর কাহিনী ও চিত্রনাট্য নিয়ে যেসব ছবি হয়েছিল তার তালিকাও বড় দীর্ঘ, তাও কয়েকটি জানাই। যেমন পথের দাবি, জবানবন্দি, কে তুমি, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, বহুরূপী, আমি সিরাজের বেগম, কবি, লাইট অ্যান্ড শেড নামের ব্যানারে প্রার্থনা 1952 সালে সেই ছবিটি প্রযোজনা করেছিলেন কমল দাশগুপ্ত ও প্রণব রায়। ছবিটির কাহিনীকার ও পরিচালক ছিলেন প্রণব রায়, কমল দাশগুপ্ত ছিলেন সঙ্গীত পরিচালনায়। এছাড়াও 1958 সালে প্রণব রায়ের গল্প থেকেই ফাগুন নামে হিন্দি সিনেমাও হয়েছিল। সুতরাং তার লেখা গল্প থেকে ছায়াছবি হয়েছে, তিনি সঙ্গীত পরিচালনা করেছেন, প্রযোজনাও করেছেন, সব কিছু নিয়েই তার জীবনটা সত্যি বহুমুখী, অনেক কিছুর সঙ্গে তিনি রয়েছেন। প্রায় শেষের দিকে এসে গেছি, আর একটি গল্প শোনাবো আপনাদের, জানাবো, কিন্তু তার আগে একটি গান, পিতাপুত্র ছায়াছবি থেকে প্রণব রায়ের কথায় পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: রাগ যে তোমার মিষ্টি

গান গল্প করতে করতে কখন যে প্রায় ঘণ্টাখানেক সময় শেষ হতে চলল তা খেয়ালই থাকে না। শেষ করব প্রায় একটি গল্প দিয়ে শেষ করি। বিশিষ্ট আবৃত্তিকার সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা থেকে জানা যায় যে একবার সতীনাথবাবু একটি ছোট গল্প চাইতে গিয়েছিলেন প্রণববাবুর কাছে, নিচে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে। সময় বেশি ছিল না। তিনি জানিয়েছিলেন যে 15 মিনিটের মধ্যে কোনো একটি নতুন গল্প থাকলে বলুন, লেখা হয়ে গেলে বলুন, সেটা টেপ করে নেব। একটু দ্বিধাগ্রস্ত ছিলেন প্রণববাবু, তারপরেই বললেন, নাও টেপ করে নাও। 4 মিনিট 37 সেকেন্ডের গল্প ওখানে বসেই বলেছিলেন। সৃষ্টি হয়েছিল ছায়া সঙ্গিনী, কোনো রূপ প্রস্তুতি ছাড়াই এরকম ঘটনা ঘটেছিল। সতীনাথবাবু তার স্মৃতিচারণায় বলেছিলেন যে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন এবং ঘটনাটি প্রণববাবুর মৃত্যুর 4 মাস আগের ঘটনা। না, মৃত্যুর কথা বলবো না, শিল্পীর কোনো মৃত্যু নেই, তার গান আজও অমর, সেই গান আমাদেরকে আজও আনন্দ দিয়ে যাচ্ছে। স্টুডিওর ঘড়িতে সময়ের কাটা আর থেমে নেই, শেষ করতেই হবে এবার অনুষ্ঠান। কিন্তু তার আগে একটি গানের কিছুটা অংশ না শোনালে প্রণব রায়কে নিয়ে অনুষ্ঠান একদম পূর্ণ হবে না। সুধীরলাল চক্রবর্তীর কণ্ঠে যদিও গানটি রেকর্ড হয়েছিল, কিন্তু শোনাবো অনুপ ঘোষালের কণ্ঠে আজকের অনুষ্ঠানের শেষ গান।

শুনলেন হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণভ রায়। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 54 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 12:30 হয়ে 13 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলা।

ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে।

ও বাবা, এটা আবার কে রে? দেখে তো মেচো পেতনি বলেই মনে হচ্ছে। দেখো দেখো, জলের মধ্যে নেমে কেমন খপাখপ মাছ ধরছে আর কেমন জলকেলি করছে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন স্টুডিও ঘড়িতে সময় রাত 2:01 হয়ে 7 সেকেন্ড। ঠিক 1 ঘন্টা আমরা শুনবো বাংলা ছায়াছবির গান। প্রথম ছায়াছবি মৌচাক, শিল্পী মান্না দে।

0: কি হয় ছানা
1: ঘোড়ার ডিম।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও।

0: আগের দিনে মান হলে তো খিল দিত সে ঘোষা ধরে
1: ঘোষা ধরে ঘোষা ধরে,
0: রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। কিষ্কা বোনের বিবি এসেছে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?

0: এজে বলো
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

শুনলেন মান্না দে ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে গানটি, এবারের শিল্পী মান্না দে।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

দেখি বলে ফেলি একে ওকে, যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি জগ

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:59 হয়ে 33 সেকেন্ড। এখন থেকে ভোর 4টে পর্যন্ত শুনবেন নানা রঙের গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় রাত 4:01 হয়ে 35 সেকেন্ড। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আপনি প্রথমে আজ শুনবেন খেয়াল পণ্ডিত মনোজিৎ মল্লিকের পরিবেশনায় বসন্ত মুখার্জির আগে। শুনবেন এখন বসন্ত মুখার্জির আগে খেয়াল পরিবেশনায় পণ্ডিত মনোজিৎ মল্লিক।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন খেয়াল। বসন্ত মুখের আগে পরিবেশনায় ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। ঘড়ির কাঁটায় ভোর 4:31। এখন আপনি শুনবেন সারেঙ্গি বাদন, ভাটিয়ার রাগে, পরিবেশনায় আল্লা রাখা কালাবান্ত। আল্লা রাখা কালাবান্তের পরিবেশনায় ভাটিয়ার রাগে সারেঙ্গি বাদন।

0: আল্লা রাখা কালাবান্তের পরিবেশনায় ভাটিয়ার রাগে এতক্ষণ শুনলেন সারেঙ্গি বাদন। এরই সঙ্গে শেষ হল প্রভাতি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়ির কটায় ভোর 5:20। আপনি শুনছেন আনন্দধ্বনি। আনন্দধ্বনিতে আজ প্রথমের শিল্পী শতরূপা মিশ্র।

এবার শুনে নেব পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই সোনক চট্টোপাধ্যায় এবং তারপর তঞ্জিনা তমা। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি মহু।